আজ শুক্রবার, 13ই ভাদ্র 1948 শকাব্দ, 4ঠা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 17ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5টা বেজে 21 মিনিট হয়ে 38 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 49 মিনিট হয়ে 38 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 17 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ।
1: আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান, কৃষ্ণ স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ, অংশ সক্তা বেশ রূপে দ্বিবিধাবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার, কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্বভরি, এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ, চিচ্ছক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভবানন্ত বৈকুণ্ঠাদি ধাম, মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভবানন্ত ব্রহ্মাণ্ডের গণ, জীবশক্তি তটস্থাক্ষ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত, এই তো স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ কৃষ্ণে সব স্থিতি, যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণমূলাশ্রয়, স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে, সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার, অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোৎসাই কহি কি তার মহিমা, সে হত ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভাবে কৃষ্ণে যাতে অবতারী, অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোন রূপে কহে যেমন যার মতি, কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন, কেহ কহে কৃষ্ণ ক্ষীরোৎসায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার, কেহ কহে পরব্রহ্মে নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী, সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস, চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে, চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে, চৈতন্য গোসাঁর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার, ব্রহ্মার একদিনে তিহ একবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি, একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগে গেল।

0: তাহারই অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার বস। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেচ্ছা বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। সারষ্টি সারূপ্য আর সামীপ্য সালোক্য, সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। আপনে না কইলে ধর্ম শিখান না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, সমবেত কণ্ঠে প্রথম গানটি।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে, তারপর রাধারানী এবং সবশেষে গৌরী মিত্রের গাওয়া গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস, জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব এ বিষয়ে বলবেন মেঘলা সেন। 6:40 আপনার স্বাস্থ্য, অপুষ্টির কারণে দৃষ্টিহীনতা বলবেন স্নেহা ভৌমিক। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে এবং শুভদীপ দে। 7:45 সুসৌমী মাইতির কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানা অজানা, মায়া সভ্যতায় বিজ্ঞান চর্চা শুনবেন প্রথম পর্ব বলবেন দীপঙ্কর বসু। 8:05 নিরাময়, দৃষ্টিহীনতার কারণ ও তার প্রতিকার এ বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির বৈষ্ণব ভাবনা বলবেন ইভা ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত অসীম চৌধুরী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার। 12:00 সঙ্গীতালেখ্য জন্মাষ্টমী, রচনা রমেন চৌধুরী, ভাষ্যপাঠ গৌরী ঘোষ, সঙ্গীত পরিচালনা বিজন পাল, সম্পাদনা বিশ্বনাথ দাস। 12:33 উনজমির দুনো ফসল, 1:00 গীতিকা একক শিল্পীর গানের অনুষ্ঠান, 1:45 মহিলা মহল, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক শুভঙ্কর ভট্টাচার্য, সঙ্গে থাকবেন তার 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা। 8:00 নাটক সবুজ মানুষ, মূল রচনা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন দিলীপ রায়চৌধুরী এবং সত্যজিৎ রায়, নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুরাধা দত্ত। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়, 10:50 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট আজ ভোর রাতে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারত ও বেলজিয়ামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ ভোর রাতে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই আর্থ অবজারভেশন বা পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ইওএস জিরো ফাইভ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে এবং পর্যবেক্ষণ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: হম আগলে 5 বর্ষোঁ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো ডবল করনে কা লক্ষ্য সাকার কর লেঙ্গে। ফ্রেন্ড, রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে সম্বন্ধো কা এক প্রমুখ স্তম্ভ হ্যায়। আজ হমনে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ और ट्रेनिंग सहयोग बढ़ाने पर सहमति बनाई है।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি। শ্রী ওয়েভার অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি

0: এবার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে 10 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয়টি স্বীকার করেছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 7.8% জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছেন। মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর বিষয়ে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করে শ্রী গোয়েল গতকাল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে এগিয়ে দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিয়ার সঙ্গেও বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়, ভারত যে কোনোভাবে যুদ্ধ অবসানে সাহায্য করতে রাজি।
1: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিকস প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাশিয়া, চীন, মিশর, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তানের বিচার বিভাগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস, কেবলমাত্র ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। রেলের তরফে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিবিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 1252 দাঁড়িয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও 4216 জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং গতকাল পর্যন্ত 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

0: মেয়েদের ক্রিকেটে ভারত গত রাতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপে সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 193 রান তোলে। স্মৃতি মান্ধানা 64 বলে 14টি চার ও 7টি ছয় মেরে 124 রানের এক শ্বাসরুদ্ধকর ইনিংস খেলে একাধিক বিশ্ব রেকর্ড ভেঙেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারত ও বেলজিয়ামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব। এ বিষয়ে বলছেন পুষ্টিবিদ মেঘলা সেন। আমরা এখন জাতীয় পুষ্টি সপ্তাহের মধ্যে দিয়ে চলছি, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ। তবে জাতীয় পুষ্টি সপ্তাহ ঠিক কবে শুরু হয়েছিল আসুন ইতিহাসটা আগে জেনে নিই। প্রথম কিন্তু আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে 1973 সালে এই জাতীয় পুষ্টি ইত্যাদি নানান অভিযান প্রচার ইত্যাদি শুরু হয়েছিল। পরবর্তীকালে অবশ্য 1 সপ্তাহর বদলে 1 মাস ধরে চলেছিল জাতীয় পুষ্টি মাস 1980 সাল থেকে। ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি 1982 সাল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহেই আবার ফিরে আসি। এই 1 সপ্তাহ ধরে পুষ্টির নানান গুরুত্ব আলোচনা, অভিযান, প্রচার, বিশেষ করে গ্রাম বাংলায়, গ্রাম বাংলার মানুষ, মা বোনেরা, কৃষিজীবীরা কি ধরনের খাবার খাচ্ছেন তা সঠিক কিনা তার গুরুত্ব তাদের বোঝানোর জন্য এই জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন বছরের নানান ধরনের বিষয়ে আলোকপাত করা হয়েছিল এবং বর্তমানেও তা হয়ে আসছে। এই জাতীয় পুষ্টি সপ্তাহের মধ্যে একটি শব্দ হলো পুষ্টি। পুষ্টিটি কি, সকলের ক্ষেত্রে কি সম্ভব প্রত্যেক দিন সঠিক পুষ্টি পেয়ে বেঁচে থাকার? অবশ্যই সম্ভব। বিশেষ করে গ্রাম বাংলার দিকে তাকালে তাদের ঘরে তাদের থালায় কিন্তু প্রত্যেক দিন এই পুষ্টি সঠিকভাবে আমরা দেখতে পাব না, কারণ তাদের জানার অভাব। এক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কিন্তু প্রতিবন্ধক হতে পারে না। পুষ্টি বা সঠিক আহার আমরা কিন্তু খুব সহজে পেতে পারি। ভারতের জাতীয় পতাকার কথা মনে করুন, 3টি রং, অর্থাৎ গেরুয়া, সাদা, সবুজ। কোনো দামি দামি খাবারের দিকে আমি না গিয়ে যদি শিম্বগোত্রীয় বা ডাল জাতীয় যা গেরুয়া রং তা রাখতে পারি, শর্করা জাতীয় খাবার মানে ভাত, রুটি, চিড়ে, মুড়ি ইত্যাদি সাদা অংশে রাখি, এবং সবুজ রঙের সঙ্গে মিলিয়ে আমি যদি প্রচুর শাকসবজি, ফলমূল ইত্যাদিতে আমার থালাটি ভরাতে পারি আমার গ্রাম বাংলার মানুষদের জন্য, মা বোনদের জন্য, এভাবে যদি আমি পুষ্টিকে কল্পনা করতে পারি, তার কিন্তু প্রাসঙ্গিকতা, বাস্তবতা অনেকখানি বেড়ে যায় এবং খুব সহজেই তারা প্রত্যেক দিন একটু একটু করে তাদেরকে স্বাস্থ্যগতভাবে, পুষ্টিগতভাবে কিন্তু সুরক্ষিত রাখতে পারে। তার কারণ, তাদের মধ্যে যা অভাব, যে রোগ রয়েছে তা তারাই জানেন এবং তাদের দায়িত্ব নেওয়ার চিন্তা জাতীয় পুষ্টি সপ্তাহে দাঁড়িয়ে সকল পুষ্টিবিদের, সকল সাধারণ মানুষের। তবে দামের ক্ষেত্রে এখানে ভারতবর্ষের কিন্তু দুরকম ভাগ। দামি দামি খাবার তো অবশ্যই রয়েছে, আপনি আমন্ড খাবেন, আপনি কাজু বাদাম খান, কিশমিশ খান, এবং আপনি প্রোটিনের জন্য ভালো রকমের খাবার দাবার, দামি মাংস, দামি মাছ ইত্যাদি খাবেন। কিন্তু আমি গ্রাম বাংলার কথা কেন ভাববো না? এক্ষেত্রে প্রোটিন তাদের ক্ষেত্রে দেওয়ার জন্য আমি নানান ধরনের ডাল, মুসুরির ডাল যা তারা আমাদের জন্য ফলাচ্ছেন তাকে জানানো প্রয়োজন। সেইটুকুনি ডাল বা সেইটুকুনি শস্য কিন্তু সে প্রতিদিন খাবারের মধ্যে রাখলে তার স্বাস্থ্য সুরক্ষিত হতে পারে। এভাবে ভাবলে পুষ্টি কিন্তু অত্যন্ত সহজ। এবারে আসি গর্ভবতী বা মাতৃদুগ্ধ প্রদানকারী বিশেষ মহিলাদের কথা, যারা উদয়াস্ত পরিশ্রম করে মাঠে ফসল ফলাচ্ছেন তাদের নিজেদের কথা চিন্তা না করে। তাদের ক্ষেত্রে খাবারের পরিমাণ অনেকটা বেশি হওয়া দরকার। সেক্ষেত্রে খাবারের উপাদান ওই একই থাকছে, ভাত, রুটি, ডাল, ডিম, কিন্তু পরিমাণে অনেকটা বেশি। কিন্তু কতটা বেশি তা নিজে নির্ধারণ করা ঠিক নয়, তার জন্যই দরকার যথেষ্ট প্রচার বা নির্দিষ্ট কোনো পুষ্টিবিদ বা ডাক্তারবাবুর পরামর্শ। আর এইখানেই জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব। আরও একটি বিশেষ দিক উঠে আসছে, অতিপুষ্টি। অতিপুষ্টি বলতে আমরা যা খাচ্ছি তা অত্যধিক বেশি পরিমাণে খাচ্ছি, অর্থাৎ অত্যধিক বেশি যে খাবার তার মধ্যে কি আমি সঠিক পুষ্টি পাচ্ছি? হয়তো নয়, কারণ আমি বিরিয়ানি খাচ্ছি বা বার্গার খাচ্ছি, তার মধ্যে প্রোটিন তো অবশ্যই পাচ্ছি কিন্তু আমার প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি। এই বেশি পরিমাণ আমাকে প্রত্যেকদিন অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে, আমাকে স্থূলতার দিকে ঠেলে দিচ্ছে এবং স্থূলতার হাত ধরে আসছে নানান ধরনের রোগ, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। সুতরাং পুষ্টিকে অতিপুষ্টি বা অপুষ্টির দিকে না ঠেলে দিয়ে আমি পুষ্টির যে সঠিক মাত্রা সেদিকেই নজর রাখবো। অর্থাৎ প্রয়োজনীয় আমার জন্য যতটুকুনি শক্তির, সেই শক্তির জ্বালানিটুকু যে খাবার দিতে পারে তার দিকে নজর রাখব। আমাদের জাতীয় পুষ্টি সপ্তাহের অঙ্গীকার হয়ে উঠুক সঠিক পুষ্টি, অতিরঞ্জিত কোনো পুষ্টি নয়। তাই সকলকে আবার বলবো, সঠিক খাবার গ্রহণ করে সঠিক পরামর্শ অনুযায়ী প্রত্যেক দিনকে সুরক্ষিত করুন এবং নিজেকে সুরক্ষিত করুন।
1: শুনলাম জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব, এ বিষয়ে বললেন পুষ্টিবিদ মেঘলা সেন।
2: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠান।

রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, অপুষ্টির কারণে অন্ধত্ব। এই নিয়ে একটি কথিকা বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
1: অপুষ্টির কারণে অন্ধত্ব বেসিক্যালি দেখা যায় হলো বাচ্চাদের ক্ষেত্রে, আর এটা হয় মেনলি ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য। এবার অন্ধত্ব কেন হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে ভিটামিন এ আমাদের চোখে কী রোল। এবার ভিটামিন এ হলো আমাদের চোখের মধ্যে রেটিনাল লেয়ার আছে, যেটা হলো বেসিক্যালি যে নিউরোসেন্সরি, মানে চোখের যত নার্ভ আছে যারা আলোর সংকেত নিয়ে যাচ্ছে ব্রেন অবধি, ওই নার্ভ লেয়ারগুলো থাকছে হলো রেটিনাতে। এবার রেটিনায় দুই টাইপের সেলস আছে, একটা হলো রড সেলস, একটা হলো কোন সেলস। রড সেলস হলো আমাদের হেল্প করে ডিম লাইট, মানে কম আলোয় দেখতে হেল্প করে, মানে ডিম লাইট ভিশন। আর কোন সেলস আমাদের হেল্প করে হলো ব্রাইট লাইট, মানে বেশি আলোয় দিনের বেলায় দেখতে যারা সাহায্য করে সেটা হলো কোন সেলস। এবার এই রড সেলসের মধ্যে রয়েছে একটা পিগমেন্ট রোডোপসিন, যেইটার প্রপার কার্যকারিতার জন্য লাগছে হলো আমাদের ভিটামিন এ। এবার ভিটামিন এ যদি কমে যায় তাহলে এই রড সেলস কাজ করতে পারে না, আর সেক্ষেত্রে বাচ্চারা হলো যে আমাদের অন্ধত্ব কমপ্লেন করে। স্পেসিফিক্যালি হলো রাতের বেলায় তারা, মানে যেটাকে আমরা বলি নাইট ব্লাইন্ডনেস, রাতের বেলায় তারা যে কম দেখছে সেইটা স্পেসিফিক্যালি বলে। এটা বাদেও আমাদের ভিটামিন এর যে চোখের ওপর কাজ হলো, চোখের যে কালো মণিটা মানে কর্নিয়া, আর তার পাশে যে সাদা আস্তরণ মানে কনজাংটাইভা, এটার ওপর যে আমাদের স্বচ্ছ যে মানে চোখের যে জল মানে টিয়ার ফিল্ম, সেইটার উৎপাদনে কিন্তু আমাদের ভিটামিন এ সাহায্য করে। তো ভিটামিন এ যদি কমে যায় তখন টিয়ার ফিল্মও উৎপাদন হয় না, তার ফলে চোখের ড্রাইনেস হয়। আরও যে স্পেসিফিক পয়েন্টসগুলো হয় সেটা হলো যে চোখের মধ্যেই ড্রাইনেস হওয়ার ফলে একটা জেরোসিস, মানে যেটাকে ড্রাইনেসই হলো যে মেডিকেল টার্মসে জেরোসিস বলে, ওটা হয়। বিটট স্পট, বিটট স্পট হলো চোখে আমাদের যে সাদা আস্তরণটা মানে কনজাংটাইভা, তার ওপর একটা ত্রিকোণ, একটা ত্রিকোণ একটা ফোমি ডিপোজিট হয় যেটাকে বলা হয় বিটট স্পট। এটা সিভিয়ার ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে দেখা যায়। এটা বাদে হলো কর্নিয়ার ওপর কেরাটোমেলাশিয়া হতে পারে, আর কর্নিয়ার ওপর স্কারিং হতে পারে। এবার ভিটামিন এ আর কিসে লাগে বাচ্চাদের ক্ষেত্রে? ভিটামিন এ তাদের প্রপার ইমিউনাইজেশন মানে প্রপার ইমিউনিটির জন্য লাগে। তো ভিটামিন এ কমে গেলে কিন্তু বাচ্চার বারবার সর্দি কাশি, বিভিন্ন রোগ হওয়া, এগুলোও কিন্তু দেখা যায়। তো ভিটামিন এ নর্মাল আমাদের শরীরে থাকে 20-60 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আর ভিটামিন এ যেসব খাদ্যতে বেশি পরিমাণে থাকে তা হলো গাজর, কুমড়ো, পেঁপে, পালং শাক, ডিম, দুধ। তো ভিটামিন এ যদি ডেফিসিয়েন্ট হয়, মানে বাচ্চা যদি ওই নাইট ব্লাইন্ডনেস বা চোখের বিটট স্পট এইসব কমপ্লেন নিয়ে আসে, তখন প্রথমেই তাকে ভালো করে পরীক্ষা করে যদি দেখছি মানে এরকম কোনো ফিচার্স আছে তার মধ্যে, তো তখন আমরা কী করি, আমরা রেটিনল মানে ভিটামিন এর হাই ডোজে সাপ্লিমেন্টেশন করি। 6 মাসের কম বাচ্চা হলে তাকে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, 6 থেকে 12 মাস হলে তাকে 1,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, আর 12 মাসের বেশি বয়সী বাচ্চা হলে তাকে 2,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, যেদিন আসবে ওই দিন, তার পরের দিন এবং 2 সপ্তাহ বাদে, মানে ডে 14, মানে ডে 0, ডে 1 অ্যান্ড ডে 14, এই 3টে দিনে দেওয়া হয়। আর কি মা বাবার তরফ থেকে হলো একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে বলা হয়, যেখানে ভিটামিন এ যেসব খাদ্যতে আছে সেগুলো দেওয়ার কথা বলা হয়। আর যেই সব জায়গায় আমাদের এই ম্যালনিউট্রিশন মানে অপুষ্টিটা বেশি আছে, মানে যেসব জায়গায় যারা সোশিও ইকোনমিক্যালি একটু নিচের দিকে, তো ওই সব ক্ষেত্রে গভর্নমেন্টের থেকে হলো একটা প্রোফাইল্যাকটিক প্রোগ্রাম করা হয়েছে, যেখানে 1 থেকে 5 বছরের শিশুকে প্রত্যেক 6 মাস 2,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট করে আমাদের ভিটামিন এ দেওয়া হয়। এটা বাদে আর কি যদি চোখের অশ্রু মানে টিয়ার ফিল্ম যদি কমে যায়, তো সেক্ষেত্রে হলো আমরা লুব্রিকেটিং আই ড্রপস দিই, আর প্রপারলি বাচ্চার ইমিউনাইজেশন শিডিউল মানে ভ্যাকসিনের শিডিউলটা আমরা প্রপারলি মেনটেন করতে বলি। স্পেশালি মিজলস ভ্যাকসিন যেটা, ওটা প্রপারলি মেনটেন করতে বলি, কেননা ওই ভিটামিন এ কিন্তু আমাদের বাচ্চার ইমিউনিটিরতেও সাহায্য করে।
0: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল অপুষ্টির কারণে অন্ধত্ব। কথিকাটি বললেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: প্রাত্যহিকী।
1: সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।

কথিত আছে, দ্বাপর যুগে মথুরাপতি কংসের অত্যাচারে দেশের লোক অতিষ্ঠ হয়ে ওঠে। সৃষ্টিকর্তা ব্রহ্মা পৃথিবীর দুর্দশায় বিচলিত হয়ে বিষ্ণুকে প্রতিকারের ব্যবস্থা নিতে বললেন। বিষ্ণুর অষ্টম অবতার রূপে দেবকীর গর্ভে মাতুল কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম। দৈববাণীতে কংসকে জানানো হল, তোমায় বোধিবে যে গোকুলে বাড়ি শেষে। আপ্রাণ চেষ্টা করেও কংস কিন্তু শ্রীকৃষ্ণকে বধ করতে পারলেন না, বরং শ্রীকৃষ্ণের হাতেই তাঁর মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ভারতের আত্মা, পূর্ণ পুরুষ। মহাভারতের পাণ্ডবদের সঙ্গে তাঁর সখ্য সুবিদিত। তাঁর নিজেরই কথায়, সাধুদের রক্ষায় এবং দুষ্কৃতি দমনে তিনি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। কিংবদন্তি অনুযায়ী সারা ভারতেই আজ শ্রীকৃষ্ণের জন্মদিবস মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী হিসেবে পালিত হয়।

আজ চৌঠা সেপ্টেম্বর 2026, বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষের জন্মদিন। বিশ্ববিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্রের অনুপ্রেরণায় যে বিজ্ঞানী গবেষণার মাধ্যমে সকলের মনে স্থায়ী আসন রেখে গেছেন, তার নাম ডক্টর জ্ঞানচন্দ্র ঘোষ। জ্ঞানচন্দ্রের শিক্ষাজীবনে সেবা এবং উজ্জ্বলতা, কর্মজীবনে তাকে সম্পূর্ণভাবে শুধুমাত্র শিক্ষক হিসেবে বেঁধে রাখেনি, গবেষক, গবেষক শিক্ষক, রসায়ন সমিতির সক্রিয় সভ্য এবং শুধুমাত্র রসায়নেই নয়, জাতীয় স্তরে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, শিক্ষানীতি, শিল্প প্রসার প্রভৃতিতে তাঁর অবদান ছড়িয়ে রয়েছে। জীবনের আদর্শকে সুসংঘবদ্ধভাবে বিচার বিবেচনার সঙ্গে রূপায়িত করার প্রচেষ্টাই ছিল তাঁর বৈশিষ্ট্য। প্রতিকূল পরিবেশকে ব্যক্তিত্ব ও সুব্যবহারের মাধ্যমে তিনি অনুকূল করেছিলেন চিরকাল। প্রাদেশিকতা একদমই পছন্দের ছিল না জ্ঞানচন্দ্রের। বিজ্ঞানী হলেও সাহিত্য, গান ও ছবি আঁকার উপর ছিল ভীষণ ঝোঁক। রবীন্দ্রসঙ্গীত শুনতে ভীষণ ভালোবাসতেন, দিলীপ কুমার রায়ের গান খুব পছন্দ করতেন। ছাত্রছাত্রীর ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ও দরদি ছিলেন জ্ঞানচন্দ্র। এই মহান ব্যক্তিত্বের জন্মদিনে আজ আমরা তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।

সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, বৈষ্ণব শাস্ত্র, হিন্দু আর্য শাস্ত্র, শাস্ত্রীয় দর্শন, এসব বিষয়ে যার বিশেষ অধিকার ছিল সেই মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। আজ তাঁর জন্মদিন। ১৮৮০ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন ভূপেন্দ্রনাথ দত্ত। বিপ্লবী চিন্তার পাশাপাশি ব্যায়াম চর্চা ও অস্ত্রচালনা শিখেছিলেন। মাতসেনে ও গ্যারিবল্ডির আদর্শ তাকে প্রাথমিকভাবে বৈপ্লবিক জীবনে উদ্বুদ্ধ করে। বড় ভাই বিবেকানন্দের রচনাও তাকে প্রভাবিত করেছিল অনেকটাই। ক্যালিফোর্নিয়ার গদর পার্টি এবং সোশ্যালিস্ট ক্লাবের সংস্পর্শে এসে সমাজতন্ত্র বিষয়ে তিনি বিশেষ জ্ঞান লাভ করেন। বৈপ্লবিক আন্দোলনের পাশাপাশি সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের ওপর গবেষণা করে তিনি ১৯২৩ সাল নাগাদ হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান। সোভিয়েত নেতা লেনিনের কাছে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক গবেষণাপত্র প্রকাশ করেন। বাংলা, ইংরেজি, জার্মান, হিন্দি, ইরানি প্রভৃতি তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে। শ্রী দত্তের উল্লেখযোগ্য বইগুলি হল অপ্রকাশিত রাজনৈতিক ইতিহাস, যুগ সমস্যা, তরুণের অভিযান, জাতি সংগঠন, যৌবনের সাধনা, সাহিত্যে প্রগতি ও বিবেকানন্দ, দ্য সোশ্যালিস্ট। আজ তাঁর জন্মদিন।

0: ঘনাদাকে মনে পড়বে না এমন কোনো সাহিত্যরসিক আছেন কি? পরাশর বর্মার মতো কবি ডিটেকটিভের কথা নিশ্চয়ই মনে পড়ে, আর এর সঙ্গে মনে পড়ে সেই সব চরিত্রের স্রষ্টাকে। হ্যাঁ, তিনি প্রেমেন্দ্র মিত্র, একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, চলচ্চিত্রকার। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়েছিল 1904 সালের আজকের দিনে। প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট ঘনাদা কিশোর সাহিত্যে আজও জনপ্রিয়, অপ্রতিদ্বন্দ্বী তাঁর জনপ্রিয়তা। আর উপন্যাসিক হিসেবে প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য এক নাম। তার গল্প তেলেনাপোতা আবিষ্কার আজও সমান জনপ্রিয়। প্রেমেন্দ্র মিত্র তাঁর কাব্যকৃতি সাগর থেকে ফেরার জন্য একাডেমি পুরস্কারও লাভ করেছিলেন। অন্যদিকে চলচ্চিত্রেও তাঁর অবদান সর্বজন স্বীকৃত। আকাশবাণীর সঙ্গে প্রেমেন্দ্র মিত্রের যোগাযোগ ছিল অত্যন্ত নিবিড়। আকাশবাণীতে বহু অনুষ্ঠানে নানা সময়ে অংশী হয়েছেন প্রেমেন্দ্র মিত্র। আজ তাঁর জন্মদিনে তাকে আমাদের প্রণাম, শ্রদ্ধা।
1: কোনদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই, সেখানেই মেলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে। একদিন যেও না হারিয়ে।

1957-এ চলে যাই। 1957 সালের আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছাত্রাবস্থায় অমরেন্দ্রনাথ বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঋষিকেশ কাঞ্জিলাল প্রমুখের সংস্পর্শে আসেন এবং স্বদেশী আন্দোলনে যুক্ত হন। তাঁর স্বদেশী আন্দোলন শুরু হয় হুগলির উত্তরপাড়ায়। তিনি শিল্প সমিতি স্থাপন করেন। এই সময়েই অরবিন্দ, বারীন্দ্র কুমার, বাঘা যতীন এদের সঙ্গে পরিচিত হন। বিপ্লবীদের মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে একসময় বউবাজার এবং কলেজ স্ট্রিটে স্থাপন করেন শ্রমজীবী সমবায় নামে স্বদেশী পণ্যের দোকান। দেশপ্রিয় যতীন্দ্রমোহন কারারুদ্ধ হলে অমরেন্দ্রনাথ সারা বাংলায় ওই আন্দোলন পরিচালনার নেতৃত্ব গ্রহণ করে কারাবরণ করেন। 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত কেন্দ্রীয় আইনসভার কংগ্রেস দলের সদস্য ছিলেন তিনি। আজ এই মহান ব্যক্তিত্বের মৃত্যুদিনে আমরা জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।

এমন করেই নানা দিক থেকে তাঁদের অবদানে সমৃদ্ধ করেছেন তাঁরা আমাদের দেশকে। এখন দেশবন্দনা, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: আমি ঝঞ্ঝার মতো দুর্বার,
1: আমি উর্মির মতো চঞ্চল,
0: আমি বক্ষে ধরেছি সঙ্গে,
1: আমি কক্ষে বেঁধেছি অঞ্চল,
0: আমি ঝঞ্ঝার।

0: আমি ঝঞ্ঝার মতো দুর্বার,
1: আমি উর্মির মতো চঞ্চল,
0: আমি বক্ষে ধরেছি সঙ্গী,
1: আমি কক্ষে বেঁধেছি অঞ্চল।
2: দেশবন্দনা শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: বিজ্ঞাপনের পর ফিরে এলাম। জানিয়ে দিই অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মায়াপুরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ এবং আগামীকাল।
2: বাইরের অনুষ্ঠানের কথা তো বললামই আমরা, এবার একটু চলে যাই বেতার অনুষ্ঠানের কথায়। শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বিশেষ রূপক অনুষ্ঠান শিক্ষার অঙ্গনে বিকশিত কিশলয়, প্রযোজনা দেবর্ষি ঘোষ।

খুলব চিঠির ঝাঁপি, কিন্তু তার আগে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে আপনাদের প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়। হঠাৎ ছুটি, নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ। কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময় অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের মেল করতে পারেন আপনি চিঠির ঝাঁপি CHITHIR

0: JHANPI chithirjhapi.air@gmail.com-এ। এছাড়াও হাতে লেখা চিঠি পাঠাতে পারেন আমাদের দপ্তরে, প্রাত্যহিকি প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে। প্রাত্যহিকিতে চিঠি লেখার বিষয় হঠাৎ ছুটি।
1: চলে যাই এবারে আজকের চিঠির পাতায়। প্রথম চিঠিটি সায়ন্তনী পাল লিখছেন যাদবপুর, কলকাতা 32 থেকে। ছুটির সাথে প্রাত্যহিকি, ক্যালেন্ডারের লাল তারিখগুলো ক্লাস টুয়েলভের নীলাভোর কাছে বরাবরই আনন্দের। ছুটি মানেই আগাম পরিকল্পনা, বন্ধুদের সঙ্গে মস্তি, ঘুরতে যাওয়া কিংবা অলস দুপুরে নিজের মতো করে সময় কাটানো। সেদিন অবশ্য ক্যালেন্ডারে কোনো লাল তারিখের বালাই ছিল না। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি, জানলার কাঁচ বেয়ে নেমে আসা জলের রেখাগুলো দেখে নীলাভের মনটা অকারণেই ভালো হয়ে উঠেছিল। মনে মনে কত পরিকল্পনাই না সাজিয়ে ফেলেছিল সে, কিন্তু একে একে সব ভেস্তে গেল। কেউ ব্যস্ত, কেউ অসুস্থ, কারোর খুব কাজ। দুপুর গড়াতেই অপ্রত্যাশিত ছুটিটা কেমন অর্থহীন মনে হতে লাগল তার। মন খারাপ করে বারান্দায় এসে নীলাভ দেখল দাদু পুরনো অ্যালবাম খুলে বসে আছেন। ধুলো জমা পাতায় আটকে থাকা স্মৃতির ভিড়ে হঠাৎ তার চোখ থেমে গেল। দাদুর কাঁধ জড়িয়ে হাসছে সে। ফিকে হয়ে আসা ছবিটিও যেন সযত্নে ধরে রেখেছে সেই দিনটিকে। ছবির দিকে তাকিয়ে নীলাভর মনে পড়ল, একসময় ছুটি মানেই ছিল দাদুর হাত ধরে মাঠ, নদী কিংবা পাড়ার চেনা গলিতে ঘুরে বেড়ানো। ক্যালেন্ডারের লাল তারিখের প্রয়োজনই হতো না, দাদুর হাতটাই ছিল তার ছুটির ঠিকানা। পড়াশোনার চাপে সেই আপন সময়টুকুই হারিয়েছে সে। সেদিন আর কোথাও যাওয়া হলো না। বৃষ্টি ভেজা বিকেলটা কেটে গেল অ্যালবামের পাতা উল্টে দাদুর মুখে পুরনো দিনের গল্প শুনে। নীলাভ বুঝল দিনটা নষ্ট হয়নি, বরং ফিরে পেয়েছে এমন এক বিকেল যার জন্য ক্যালেন্ডারের লাল দাগ নয়, প্রিয় মানুষের পাশে থাকাটুকুই যথেষ্ট। কিছু হঠাৎ ছুটি তাই ক্যালেন্ডারে আসে না, আসে জীবনের ব্যস্ততার ফাঁকে আমাদের থামিয়ে দিতে, আমাদের ফিরিয়ে দেয় ফেলে আসা স্মৃতি ও সবচেয়ে আপন সময়টাকে। লিখলেন সায়ন্তনী পাল, যাদবপুর, কলকাতা 32 থেকে।
0: চলে আসব পরের চিঠিতে। এবারের চিঠি লিখছেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল। প্রিয় প্রাত্যহিকী, আজ অনেকদিন পর তোমাকে লিখতে বসলাম। কোনো তারা নেই, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আজ আমাকে তারা করছে না, কারণ আজ আমার হঠাৎ ছুটি। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া মেঘ না চাইতেই জলের মতো হুট করে পাওয়া এই অবসরের স্বাদ যে কতটা মধুর তা তোমাকে না লিখলে মনের শান্তি মিলছিল না। সকালে যখন আর পাঁচটা দিনের মতো যান্ত্রিক অ্যালার্মটা বেজে উঠেছিল, তখনও জানতাম না আজকের দিনটা অন্য রকম হবে। হঠাৎই খবর এলো আজ কর্মক্ষেত্রের সব দায় দায়িত্ব থেকে আকস্মিক মুক্তি। প্রতিদিন যে চেনা রুটিনে জীবনটা বাঁধা থাকে, আজ তা এক ঝটকায় মিলিয়ে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সকালের আলোটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি স্নিগ্ধ। চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হলো এই যান্ত্রিক জীবনে আমরা কত সহজে বাঁচতে ভুলে যাই। হঠাৎ পাওয়া এই ছুটি যেন খাঁচায় বন্ধি পাখির ডানায় এক ঝলক মুক্ত বাতাস। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো কাজের তালিকা নেই, শুধু নিজের মুখোমুখি বসার এক পরম মুহূর্ত। ডায়েরির পাতায় জমে থাকা ধুলোবালি ঝেড়ে ফেলা কিংবা বারান্দার টবে জল দেওয়ার মতো

ছোট ছোট আনন্দগুলো আজ কত বড় হয়ে ধরা দিল। এই আকস্মিক অবসর আমাকে মনে করিয়ে দিল জীবনের আসল সৌন্দর্য লুকিয়েছে এই রকম বাঁধনহীন কিছু মুহূর্তে। ব্যস্ততার মাঝে এরকম একটা দিন জীবনকে নতুন করে ভালোবাসতে শেখায়। লিখছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে।

0: চলে যাব পরের চিঠিতে। সোমনাথ চট্টোপাধ্যায় পাঠিয়েছেন ডিহা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, নতুন ক্যালেন্ডার ঘরে এলেই আমাদের চোখ সবার আগে খোঁজে লাল কালির দাগগুলো। সেই ছুটির দিনগুলো ঘিরে তৈরি হয় দীর্ঘ পরিকল্পনা, কিন্তু এর বাইরেও জীবনে কিছু ছুটি আসে সম্পূর্ণ বিনা নোটিশে। কখনো বৃষ্টির কারণে রেনি ডে, কখনো আচমকা অফিসের সার্ভার ডাউন, আবার কখনো নিজের ক্লান্তি মেটাতে স্বেচ্ছায় নেওয়া একদিনের ক্যাজুয়াল লিভ। এই হঠাৎ পাওয়া ছুটিগুলোর স্বাদ একেবারেই অন্যরকম। রুটিন বাঁধা জীবনের চাকা যখন আচমকা থমকে দাঁড়ায়, তখন এক অদ্ভুত মুক্তি মেলে। অ্যালার্ম ঘড়ির কর্কশ আওয়াজ না শুনে ঘুম ভাঙা, বিছানায় শুয়েই আলসেমি করে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়া, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই দিনটিকে আর পাঁচটা সাধারণ দিনের থেকে আলাদা করে তোলে। কোনো পূর্ব প্রস্তুতি থাকে না বলে এই দিনগুলোতে সময়ের কোনো তাড়াহুড়ো থাকে না। জমে থাকা প্রিয় বইটি পড়া, পছন্দের কোনো সিনেমা দেখা, কিংবা স্রেফ জানলার বাইরে তাকিয়ে মেঘেদের আনাগোনা দেখার মধ্যেই লুকিয়ে থাকে এক পরম শান্তি। তবে হঠাৎ আসা সব ছুটি কি অবিমিশ্র আনন্দ বয়ে আনে? সবসময় কিন্তু তা নয়। মধ্যবিত্তের জীবনে কখনো এই অপ্রত্যাশিত ছুটি আসে অসুস্থতার বার্তা নিয়ে, কখনো বা কোনো প্রিয়জনের আকস্মিক বিপদে, আবার কাজ পাগল মানুষের কাছে হুট করে ফাঁকা হয়ে যাওয়া সময়টা একঘেয়েমি বা একাকিত্বও ডেকে আনতে পারে। দৈনিক মজুরির ওপর যাঁদের সংসার চলে, তাঁদের কাছে আকস্মিক ছুটি আনন্দের বদলে আগামী দিনের অনিশ্চয়তা দুশ্চিন্তা বয়ে আনে। তবে তেমন পরিস্থিতি বেঁধে রেখে হঠাৎ ছুটি যেন একচিলতে হাওয়া, যা দৈনন্দিন একঘেয়েমি থেকে সাময়িক মুক্তি দেয়। পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, যান্ত্রিক জীবনের খাঁচা থেকে বেরিয়ে এসে নিজের মুখোমুখি বসার জন্য এই অপ্রত্যাশিত অবকাশগুলো সত্যিই বড় মূল্যবান। লিখলেন সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা বাঁকুড়া থেকে।
1: এবারের চিঠি লিখছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা 103 থেকে। প্রভাত সাথী প্রাত্যহিকী, চাকরি জীবনে হঠাৎ ছুটি কিন্তু বেশ কয়েকবার জুটেছে। অধিকাংশ ক্ষেত্রে অলসতায় ডুব দিয়ে আর পাঁচজন ছাপোষা কেরানির মতো সময় কাটিয়ে দিয়েছি। জানো প্রাত্যহিকী, খড়্গপুরে সপরিবারে থাকাকালীন অন্তত একটা হঠাৎ ছুটির কথা কোনো দিন ভুলতে পারবো না। বেশ মনে পড়ে, কয়েক বছর আগেকার কথা। অন্যান্য দিনের মতো রুটিন মাফিক প্রভাত ভ্রমণের জন্য একেবারে ভোরবেলায় ঘুম থেকে উঠেই চক্ষু চড়ক গাছ, চলার পথ বৃষ্টির জলে টইটুম্বুর, প্রায় হাঁটু জল, ওপাড়ার বসপুকুর উপচে পড়ে একেবারে রাস্তায়। এমন অবস্থায় মাছ শিকারির দল চলার পথেই তৎপর। নিজের অফিস কিংবা ছেলেমেয়ের স্কুলে যাওয়ার প্রশ্নই নেই। দোতলা থেকে ওদের নিয়ে নিচে নামলাম, হাতে কতকগুলো কাগজের নৌকো, ওদের হাতে দিয়ে বললাম রাস্তার জমা জলে ভাসিয়ে দে। নৌকোগুলো ভাসিয়ে দিতেই ওদের সে কি উচ্ছ্বাস! বাঁধন ছাড়া সেই উচ্ছ্বাসে আমি আমার ছেলেবেলাকে খুঁজে পেয়েছিলাম। ক্ষণিকের হলেও স্মৃতির ঝাঁপির ছন্দবদ্ধ কম্পন অনুভূত হয়েছিল, হ্যাঁ, সেদিনের হঠাৎ ছুটির দৌলতে। এখানেই শেষ

নয়। সকাল 10টা নাগাদ স্থানীয় ক্লাবের অসীম, শিবাজিদা, নিজাম, শিবু, ওসমান, নন্দদা সহ বেশ কয়েকজন ফুটবল হাতে বাড়িতে চড়াও, নামো, নিচে নামো বিশুদা, মিত্রপাড়ার জলকাদার মাঠে হয়ে যাক আজ খেলা। সত্যি বলতে কি, হঠাৎ করে পাওয়া ওই একটা ছুটির দিনে নস্টালজিয়ার ধারাবাহিকতা চলেছিল, কোনো দিন ভুলতে পারবো না। অতীত উজ্জ্বলতর হয়ে সেদিন বর্তমানের শ্বেত শুভ্র ক্যানভাসে প্রতিফলিত হয়েছিল। আর হ্যাঁ, চুপি চুপি বলি প্রাত্যহিকই, সেদিন দুপুরের মেনুতে খিচুড়ি আর ডিম ভাজা ছিল। শান্ত হয়ে যাওয়ার প্রকৃতির সন্ধ্যায় ক্লাবে বর্ষামঙ্গল অনুষ্ঠান আলাদা মাত্রা এনে দিয়েছিল। জয়ার গলায় আজি ঝড়ো ঝড়ো মুখর বাদলো দিনে অনুপদা গিয়েছিলেন শ্রাবণের ধারার মতো, পাপড়ি বেশ আনন্দ করে গিয়েছিল পাগলা হাওয়ায় বাদল দিনে। সবাই ভালো থাকুন শুভেচ্ছান্তে চিঠি শেষ করেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা 103 থেকে।

0: চলে যাব অ্যামেলিয়া দাসের চিঠিতে। লিখছেন শিয়ালদহ কলকাতা থেকে। হঠাৎ ছুটির দিনগুলিতে ঘরে থাকাটাই পছন্দের, একান্তই নিজস্ব মতামত। চলমান এই জীবনে এক টুকরো সময় নিজেকে বোঝার সময় করে দেয়। মনকে মূল্য দেওয়া খাঁটি কতক মুহূর্ত সুযোগ দিলেই ধরা পড়ে। কিছু না বোঝা কথা, না মানা শর্ত পেখম তুলে ইশারা করে। নিজেকে জানতে পারি, প্রতিভাকে খুঁজে পাই। প্রতিভা আমার ভালো থাকার উপায়, মনের রঙে সাজি। অহম্পূর্বিকা হয়ে নিজের কথাই ভাবতে চাই হঠাৎ ছুটির দিনগুলিতে। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাই, নাচ করি, গান গাই, ছবি আঁকি, কচিকাঁচাদের পড়াই। আমি ভালো থাকি, মন যা চায় করি আমি তাই। কর্মসূত্রে সারা দিন বাইরেই থাকতে হয় আর মন বাড়ি ফিরতে চায়, তাই যদি হঠাৎ ছুটির দিন পাওয়া যায় মনটা একেবারে ভালো হয়ে যায়। লিখলেন অ্যামেলিয়া দাস শিয়ালদহ কলকাতা থেকে।
1: এবারের চিঠি লিখছেন পঙ্কজ মাইতি শালিকোঠা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, হঠাৎ ছুটি আসলে ছুটি নয়, একটা উপহার, যে ছুটির জন্য আমরা অপেক্ষা করি না, কিন্তু ভেতরে ভেতরে যার জন্য আমাদের মন কাঁদে, সেটাই হঠাৎ ছুটি। আমার জীবনে তেমনই একটা ছুটি এসেছিল গত শ্রাবণে। সেদিন সকাল থেকে আকাশ ভাঙা বৃষ্টি, রাস্তা জলে ডুবে গেছে, খবর এলো আজ বাস চলবে না, অফিস স্কুল সব বন্ধ। প্রথমে মনে হলো যাক আজ ঘুমোব, কিন্তু ঘুম এলো না। জানালার ধারে বসে রইলাম, দেখলাম পাড়ার যে কাকু রোজ রাজমিস্ত্রির কাজ করতে যেত সে আজ বৃষ্টিতে ভিজে চুপ করে বসে আছে। পাশের বাড়ির দাদু, যিনি রোজ লাঠি হাতে বাজারে যান, তিনি আজ বারান্দায় বসে গান শুনছেন। সবাই যেন একটু থেমে গেছে, এই থেমে যাওয়াটা খুব দরকার ছিল। আমরা সবাই ছুটছি টাকার পেছনে, সময়ের পেছনে, সাফল্যের পেছনে, ছুটতে ছুটতে ভুলে যাই কেন ছুটছি। হঠাৎ ছুটি এসে আমাদের আঙুল ধরে বলে এবার একটু থামো, নিজের দিকে তাকাও। সেদিন আমি অনেকদিন পর নিজের সঙ্গে কথা বললাম, ডায়েরি লিখলাম, মাকে জড়িয়ে ধরলাম, বিকেলে বৃষ্টি থামলে ছাদে উঠে ভেজামাটির গন্ধ নিলাম। জানো প্রাত্যহিকী, আমার মনে হয় মাঝে মাঝে ইচ্ছে করেই আমাদের জীবনে এমন হঠাৎ ছুটি আসে যাতে আমরা আবার মানুষ হয়ে উঠি। একথা জানিয়ে চিঠি শেষ করলেন পঙ্কজ মাইতি শালিকোঠা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে।
0: চলে যাই পরের চিঠিতে। অনিলেশ গোস্বামী লিখছেন ডাক্তার জি সি গোস্বামী স্ট্রিট শ্রীরামপুর থেকে। বন্ধু প্রাত্যহিকী, বিংশ শতাব্দীর সুরসিক ইংরেজ লেখক পি জি উডহাউসের ভাষায় দ্য ওনলি গুড থিং অ্যাবাউট আ

0: work day is the sudden prospect of a holiday. হঠাৎ ছুটি ভাবলেই নস্টালজিক হয়ে পড়ি। বর্ষাকালে স্কুলে পৌঁছে গিয়ে হঠাৎ রেনি ডে ঘোষণা কানে মধুবর্ষণ করত। আহা, আনন্দে আত্মহারা হওয়ার দিনগুলি যদি ফিরে আসে। একজন বিখ্যাত কবি লিখেছেন, ইফ আই কুড গেট ব্যাক দ্য ফার্স্ট 10 ইয়ার্স অফ মাই লাইফ, আই ডোন্ট মাইন্ড হু গেটস দ্য রেস্ট। আর একটা কথা মনে পড়ে গেল, মহাত্মা অশ্বিনী দত্তের স্মৃতিবিজড়িত চাতরা নন্দলাল স্কুলের আমি প্রাক্তনী। স্কুলে তুষারদা আমার 4 বছরের সিনিয়র ছিলেন। একদিন স্কুলে পৌঁছেই শুনলাম হেডমাস্টার মশাই সব ছাত্রদের হলে আসতে বলেছেন। হলে উনি ঘোষণা করলেন, কাগজে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম 10 জনের নাম বেরিয়েছে, আমাদের তুষারদা ষষ্ঠ স্থান অধিকার করেছে, তার কৃতিত্বের জন্য সেদিন স্কুল ছুটি। এমন হঠাৎ ছুটির চাইতে আনন্দের আর কি হতে পারে। একটি ঘটনা আজও ভুলতে পারিনি। 1948 সালের 30শে জানুয়ারি, আমি তখন 11-12 বছরের এক কিশোর। মনে আছে দাবানলির মতো ছড়িয়ে পড়ল একটি দুঃসংবাদ, প্রার্থনা সভায় মহাত্মা গান্ধীকে কেউ সামনে থেকে গুলি করে হত্যা করেছে। এখনো চোখ বন্ধ করলে সেই দিনে শহরের ছবিটা স্পষ্ট দেখতে পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নিমেষে সমস্ত দোকান, বাজার, সিনেমা হল, অফিস সব কিছু বন্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, সবাই শোকস্তব্ধ, গোটা শহর নিঝুম, কোথাও প্রাণের সাড়া নেই। এও তো হঠাৎ ছুটি, কিন্তু এমন হঠাৎ ছুটি যেন কখনো না আসে। বন্ধু, সব মানুষকেই একদিন সমস্ত বন্ধন ছিন্ন করে হঠাৎ চলে যেতে হয়, সেদিন তার ছুটি। তার মন হয়তো তখন গেয়ে ওঠে, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। লিখলেন অনিলেশ গোস্বামী, ডাক্তার জিসি গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর থেকে।
1: চিঠির ঝাঁপি আমরা এখানেই বন্ধ করতে হবে, কারণ ঘড়ির কাঁটা সে কথাই আমাদের জানান দিচ্ছে। জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গতকাল দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.5 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে।

0: তাহলে অপেক্ষা থাকলো আরও চিঠির। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। চিঠি লিখুন আমাদের ইমেল আইডি চিঠির ছাপি chitihirjhnpi.air@gmail.com। আর ঠিকানা তো আপনারা জানেন, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আজ তাহলে এ পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: শুভদীপ দে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আজকের দিন। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং।

0: স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্র ও রাজ্যের ফরেন্সিক সায়েন্স পরীক্ষাগার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া হবে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ইওএস-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2,367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে এবং এ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: হম আগলে 5 বর্ষো মে দ্বিপক্ষীয় ব্যাপার কো ডবল করনে কা লক্ষ্য সাকার কর লেঙ্গে। ফ্রেন্ড, রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে সম্বন্ধো কা এক প্রমুখ স্তম্ভ হ্যায়। আজ হমনে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ ও ট্রেনিং সহযোগ বাড়ানে পর সহমতি বানাই হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে নতুন দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। আজ তিনি মুম্বাই সফর করবেন এবং আজই তার এই সফর শেষ হবে। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়, যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।
3: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now

0: way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
1: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের বৈঠকের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। এফসিআরএ সংশোধনী বিলটি পর্যালোচনা করার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন ভ্রাতৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শৃঙ্গলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল্ল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের রক্তের সম্পর্ক রয়েছে এমন আত্মীয়দের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষণাগারের পরিষেবাগুলি ব্যবহার করা হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতে বসবাসকারী নিকট আত্মীয়রা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে তাদের জৈবিক নমুনা জমা দিতে এবং ডিএনএ প্রোফাইল তৈরি করতে পারবেন। নেপাল পুলিশের পরামর্শ এবং নেপালি কর্তৃপক্ষের নির্দেশিত প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে শনাক্তকরণের উদ্দেশ্যে অটোসোমাল এসটিআর ডিএনএ প্রোফাইলিং করা যেতে পারে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে নরওয়াল পরাসি পূর্ব থেকে, 218টি ও নরওয়াল পারসি পশ্চিম জেলা থেকে, 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নিউ শিয়ালদা, নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওই ট্রেনটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়েছে। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ওয়ার্নিং বা কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই মথুরায় পৌঁছেছেন। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। খবর এখনকার মতো, এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে লাইন মেরামতের কাজ। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাস চালানোর আশ্বাস পরিবহন মন্ত্রীর। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশেষ তৎপরতা নিচ্ছে রাজ্য সরকার। নিম্ন অববাহিকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ। রাজ্যে 1500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। ডিএ সমস্যার সমাধানে আগামী 12ই সেপ্টেম্বর দিল্লিতে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে পরিবহন দপ্তর রাইটসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। ডাউনলাইনে বেশ কিছু ট্রেন চললেও বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর। এর জেরে আজ বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নবদ্বীপ ধাপ বালুরঘাট, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। যাত্রী নিরাপত্তা সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। যাত্রীদের কিছুটা রেহাই দিতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। মাইথন ও পঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অনুরোধে গতকাল মাইথন ও পঞ্চেত জলাধারে জল ছাড়ার পরিমাণ 119,800 কিউসেক থেকে কমিয়ে 108,000 কিউসেক করা হয়। তবে ডিবিসির দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে সেচ দপ্তর। এর ফলে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা। সেই কারণে জেলা প্রশাসনকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট, জাঙ্গিপাড়ায় প্রশাসনের তরফে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার দামোদর পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। চরম দুর্ভোগে বরিশাল পাড়া, বড়মানা, লাল বাবাজি চর এলাকার মানুষ। এদিকে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকাতেও আকাশ মেঘলা থাকার এবং দু এক পশলা বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। রাজ্যে 1500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের অঙ্গ হিসেবে 1,730টি খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। এর মধ্যে অন্তত 1,525টিতে অনিয়ম ধরা পড়েছে।
1: ফুড সেফটির জন্য দরকার হচ্ছে মেন ল্যাব। আমার ইচ্ছে হলো দেখে যে এটা খারাপ খারাপ বলে দিলাম, তা বললে হবে না। আমাদের তথ্য এবং প্রমাণ রাখতে হয়। 30টি মোবাইল ইউনিট রয়েছে, মোবাইল ল্যাবরেটরি, এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। 2টি দার্জিলিং এ আছে, একটি পাহাড়ে, একটি সমতল, কলকাতার জন্য 2টি। এই ল্যাবগুলো অত্যাধুনিক ল্যাব, ব্যয়বহুল ল্যাব। খুব সোজা নয় যে এই ল্যাবগুলোকে সর্বত্র নিয়ে যাওয়া এবং পরিচালনা করা। 30টি ল্যাব আমরা চালু রেখেছি এখন অবধি।
0: দীর্ঘ প্রায় 15 বছর পর আজ রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নতুন লোগোর

0: উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পর্যটন দপ্তরের ওয়েবসাইট, রিংটোন এবং ড্রেস কোডও চালু হতে চলেছে বলে শ্রী ঘোষ জানান।
1: পর্যটন দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। লোগোর আত্মপ্রকাশের পাশাপাশি নতুন রিংটোন, ড্রেস কোড, ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের

0: ধরা হয়।
1: ডিএ সমস্যার সমাধানে ফের বৈঠকে বসে রাজ্য। রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সব সংগঠন এবং তাদের আইনজীবীদের বিষয়টি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি ও আইনজীবীদের বৈঠক বসবে নতুন দিল্লিতে। আগামী 12 সেপ্টেম্বর বিকেল 5টার সময় বৈঠক হওয়ার কথা, কিন্তু আরও একাধিক বিষয় সমাধান করতে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে কর্মচারীদের প্রতিনিধিদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি গতকাল প্রথম বৈঠকে বসে। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই হাসপাতালে ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত ন্যায় বিচার দেওয়া হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে রাজ্যের পরিবহন দপ্তর বিশেষ উদ্যোগ নিচ্ছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে রাস্তায় ট্রাম চালানো যায় তার জন্য রাইটস একটি সমীক্ষা চালাবে।
2: অস্ট্রেলিয়ান এমবেসি থেকেও আমাদের কাছে লোক এসেছিল, ওখানকার বিজনেসম্যান কে নিয়ে এসেছিল যারা ইন্টারেস্টেড কলকাতাতে ট্রাম চালা, ওখানে মেলবোর্নে টপ ক্লাসের ট্রাম চলে। বেলারুস থেকেও কালকে একটা কোম্পানি এসেছিল যে আমাদের বাংলায় কলকাতাতে এই ট্রাম ইন্টারেস্টেড আছে। আমাদের যা বিগত গভর্নমেন্টের ভুল নীতির জন্য যে ফান্ডের একটা বড় ক্রাইসিস আছে, প্রায় 8.5 লাখ কোটি দেনা নিয়ে আমরা এখানে সরকার এসেছি, তো আমাদের টাকা নেই কিন্তু মানুষের পরিষেবা দিতে হবে। এই জন্য আমরা এই পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এইগুলো নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, যাতে আমাদের কমিটমেন্টও থাকুক আর মানুষের সেবাও হোক।
1: পাশাপাশি বাস যাত্রীদের অভিযোগ নিষ্পত্তিতে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। 24 ঘন্টা এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। রাজ্যে পরিকাঠামোবিহীন অন্তত 450 বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। 21 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একথা জানান। তিনি বলেন, একমাত্র যে কলেজগুলিতে পরিকাঠামোগত কোনো সমস্যা নেই তারাই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
3: বাংলার পড়ুয়াদের, বাংলার শিক্ষার্থীদের গুণগত মান আরো বাড়ানোর জন্য সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা এই বিএড কলেজগুলি, যাদের যোগ্যতাহীন বিএড কলেজ, যাদের কোনোভাবেই যারা আমাদের ম্যাট্রিক্সে পাস করছে না, সেই বিএড কলেজগুলিকে হয়তো ভবিষ্যতে আমাদের এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে, এছাড়া আমাদের সামনে কোনো উপায়ন্তর নেই।
1: নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। পাশাপাশি ইস্কন, কলকাতা, বাগবাজার, গৌড়ীয় মিশন, মায়াপুরের নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বেলুড় মঠেও আয়োজন করা হয়েছে বিশেষ উৎসবের। রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল গতকাল বাগবাজার গৌড়ীয় মিশনে জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে লাইন মেরামতের কাজ। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশেষ তৎপরতা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে 1500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুসৌমি মাইতি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। জানা অজানা, জানা অজানায় শুনবেন তিন পর্বের ধারাবাহিক মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আজ প্রথম পর্ব, লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির অন্যতম মায়া সভ্যতা সম্বন্ধে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যেখানে মাত্র হাজার বছর আগে ইউরোপের মানুষেরা পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর

0: বাইবেলের এই ধারণা পরিত্যাগ করতে পেরেছে। সেখানে মায়ারা অনেক আগেই মনে করত যে লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবীর উদ্ভব হয়েছে, তাই প্রাচীন এমন সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিষয়ে বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ এমনকি সাধারণ মানুষদের মধ্যে যে প্রবল আগ্রহ থাকবে এটাতে আশ্চর্যের কিছু নেই। মায়াদের এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিষয়ে জানার আগে চলুন জেনে নিই কোথায় ছিল মায়াদের এই সভ্যতা। মধ্য আমেরিকার বর্তমান গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাসের কিছু অংশ, এল সালভাদোর এবং মেক্সিকোর টাবাস্কো, চিয়াপাস, ক্যাম্পেচে, ইয়োকাতান ও কুইন তানারুতে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। মায়াদের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সম্বন্ধে জানা গেছে পাথরের উপর লেখা বিভিন্ন ফলক, কাঠের প্যানেল, মাটির তৈরি নানা ধরনের পাত্র ও মায়াদের বিষয়ে লিখিত তিনটি বই ড্রেসডেনে কোডেক্স, মাদ্রিদ কোডেক্স, প্যারিস কোডেক্স এবং স্প্যানিশ বিশপ ডিয়াগো ডি ল্যান্ডার লেখা বই অ্যাকাউন্ট অফ দি অ্যাফেয়ার্স অফ ইয়োকাতান থেকে। মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখার চরম উন্নতি হলেও গণিতের উন্নতি ছিল অবিশ্বাস্য। ভাবতে অবাক লাগে যে মায়ারা প্রায় 2000 বছর আগেই শূন্যের অস্তিত্বের কথা জানত, অথচ ইউরোপে শূন্যের কথা আরব বণিকদের মাধ্যমে ভারত থেকে পৌঁছেছিল তার থেকেও 1000 বছর পরে। উন্নত গ্রিকরা সংখ্যা লিখত বর্ণমালার বিভিন্ন অক্ষরকে ব্যবহার করে, অন্যদিকে রোমানরা সংখ্যা লেখার জন্য ব্যবহার করত এক অবাস্তব লৌকিক পদ্ধতির, যাতে আট লেখার জন্য লাগত চারটি প্রতীক। এখনকার আধুনিক দশমিক পদ্ধতিতে দশের পরের সংখ্যাটি পরবর্তী পঙ্ক্তি শ্রেণীতে চলে যায়, কিন্তু মায়াদের পদ্ধতিতে কুড়ির পরের সংখ্যাটি যায় পরের পঙ্ক্তিতে। আধুনিক পদ্ধতিতে একক হল এক থেকে নয়, দশক 10 থেকে 99, এইভাবে চলতে থাকে সংখ্যার যাত্রা। মায়াদের পদ্ধতিতে 1 থেকে 20 হল একক, দশক হল 20 থেকে 399, এইভাবেই চলে সংখ্যার এগিয়ে যাওয়া। এই কারণে বিরাট সংখ্যা লেখা মায়াদের কাছে কোনো সমস্যা ছিল না। মায়ারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় হামেশাই পরিসংখ্যান বিদ্যা এবং গাণিতিক গড়ের ব্যবহার করত। তারা এটা বুঝতে পেরেছিল যে গণিতের এই ধরনের ব্যবহার ছাড়া সঠিক উপাত্ত পাওয়া সম্ভব নয়। মায়াদের গণিতে অসাধারণ উন্নতির ব্যবহার দেখতে পাওয়া যায় জ্যোতির্বিদ্যায়। উদাহরণ হিসেবে পাওয়া গেছে এক অসাধারণ পঞ্জিকা। এই ধরনের পঞ্জিকা তৈরির জন্য মায়া জ্যোতির্বিদ পুরোহিতেরা আকাশের পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিতেন। মানমন্দির, ছায়া প্রক্ষেপণ যন্ত্র এবং দিগন্তের পর্যবেক্ষণের সাহায্যে তারা সূর্যের জটিল গতি, তারা এবং গ্রহদের অবস্থান ও গতি নিরীক্ষণ করে ঘটনাপঞ্জি লিপিবদ্ধ করতেন। মায়া জ্যোতির্বিদরা পঞ্জিকা তৈরির গণনায় এক দীর্ঘ পর্যায়কে অন্তর্ভুক্ত করেছিলেন। মায়াদের একটি বছর ছিল 20 দিনের 18টি মাস এবং অতিরিক্ত আরও 5টি দিনের সমষ্টি। 20 দিনের 18টি মাসের এই 360 দিন নিয়ে তৈরি হতো একটি তান। এই তানই ছিল মায়াদের পঞ্জিকার বুনিয়াদ। এছাড়া তানের অনেক গুণক ব্যবহার করা হতো, যেমন কাতান, বাকাতান ইত্যাদি। এক কাতান হল 20টি তানের সমষ্টি। এই পঞ্জিকার অন্তর্ভুক্ত ছিল 630 লক্ষ বছরেরও বেশি সময়। এই সময়কে বলা হতো আলুতান। মজার কথা, এই সংখ্যা লিখতে মায়াদের প্রয়োজন হতো মাত্র 8টি এককের, অথচ আধুনিক সংখ্যার হিসাবে এই বিরাট সংখ্যা লিখতে 11টি এককের দরকার পড়ে। মায়াদের পঞ্জিকার গণনার পদ্ধতিও ছিল অত্যন্ত জটিল। এতে 3টি বিশেষ ধরনের ক্রমের উল্লেখ আছে, সৌর বৎসর, 260 দিনের ধর্মীয় বৎসর এবং শুক্রের বৎসর। মায়ারা গাণিতিক গড় পদ্ধতিকে যেভাবে তাদের জ্যোতির্বিদ্যায় ব্যবহার করেছিল তা এক কথায় ছিল অনন্য। জানা জানাই মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে শুনছেন 3 পর্বের ধারাবাহিক। আজ শুনলেন 1ম পর্ব, লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরাময়।
2: চক্ষুদান শব্দবন্ধটি যদি অভিধানের আক্ষরিক অর্থ খোঁজেন, দেখবেন ব্যঙ্গার্থে চুরি করে।

0: তাই আমরা চক্ষুদান বা চোখদানকে নেত্রদান বলবো। প্রতি বছর 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর মরণোত্তর নেত্রদান পক্ষ পালিত হয়ে আসছে। বেশ কয়েক বছর আগে অঙ্গদান দেহদান নিয়ে কাজ করা সংস্থা গণদর্পণ একটি রিপোর্ট পেশ করেছিল। তারা লিখেছিল, প্রতিদিন কলকাতা শহরে অন্তত 250 মানুষের অন্ত্যেষ্টি হয়, তার মধ্যে যদি 10% মানুষ নেত্রদান সম্পর্কে সচেতন থাকেন তাহলে প্রতিদিন 25 জোড়া চোখ পাওয়ার সম্ভাবনা থাকে। আর 25 জোড়া চোখ পেলেই সারা বছরে 18,250টি চোখ পাওয়া সম্ভব। এই সংগৃহীত চোখের কর্নিয়া দিয়ে অন্ধত্ব নির্মূল করা সম্ভব। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। এখনও হাতে গোনা কিছু চোখ সংগৃহীত হয় প্রতি বছর। মানুষ সচেতন হলে কর্নিয়াজনিত অন্ধত্ব পশ্চিমবঙ্গ থেকে দূর করা অবশ্যই সম্ভব। চাই সচেতনতার প্রচার প্রসার। প্রতি বছর তাই এই বিষয়টিকে মাথায় রেখে এক পক্ষকাল ধরে চলে মরণোত্তর নেত্রদান নিয়ে আলাপ আলোচনা। নিরাময় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং রাজ্যের একাধিক আই ব্যাংক সামলানোর অভিজ্ঞতা লব্ধ চিকিৎসক ডক্টর অনিল কুমার ঘাটার সঙ্গে। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুস্মিতা ঘোষ। ডাক্তার ঘাটা, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: নেত্রদান পক্ষ কবে থেকে শুরু হয়েছিল প্রথমেই এটা জেনে নেব আপনার কাছ থেকে।
1: কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে জাতীয় স্তরে মরণোত্তর নেত্রদান পক্ষ পালনের সিদ্ধান্ত কার্যকর করা হয় 1985 সাল থেকে জাতীয় অন্ধত্ব দূরীকরণের অঙ্গ হিসাবে। প্রতি বছর 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণের উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই নেত্রদান পক্ষ পালন করা হচ্ছে সারা দেশ জুড়ে। এবছর 41তম বর্ষে এই পক্ষ পালন পদার্পণ করল।
0: মরণোত্তর নেত্রদান কতক্ষণের মধ্যে করা প্রয়োজন এবং কারা দিতে পারেন সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন।
1: মরণোত্তর নেত্রদান মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব করা প্রয়োজন। আমাদের দেশের তাপমাত্রা, পরিবেশ, হিউমিডিটি নিরিখে এটা 4 থেকে 6 ঘন্টার মধ্যে নির্দিষ্ট রাখা হয়েছে। অর্থাৎ মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি মরণোত্তর নেত্রদান করা যায় বা সেই দান করা চক্ষুদুটি সংগ্রহ করা যায় তাহলে চোখের মান খুব ভালো থাকে। মৃত্যুর পর যে কোনো বয়সে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যে কেউ কর্নিয়া তত নেত্রদান করতে পারেন তাদের প্রিয়জনের মাধ্যমে।
0: মৃত ব্যক্তি তো পারিবারিক সম্পত্তি, সেক্ষেত্রে কি সবসময় মৃতের শরীর থেকে চোখ নেওয়া যায়? অনেক সময় আমরা নানান বিভিন্ন ধারণা দেখি, এই জায়গাটা যদি একটু স্পষ্ট করে দেন।
1: মৃত ব্যক্তি অবশ্যই পারিবারিক সম্পদ, সেক্ষেত্রে সেই ব্যক্তির কর্নিয়া দুটি দান করার জন্য তাদের প্রিয়জনের সম্মতি না অত্যাবশ্যক। অর্থাৎ মৃত ব্যক্তির যে আপনজন, ঘনিষ্ঠজন, আপনজন তাদের সম্মতি ব্যতি রেখে এই মৃত ব্যক্তির চোখ দুটি মৃত্যুর পর কোনো মতেই সংগ্রহ করা সম্ভব নয়। তাই যে কোনো স্বাভাবিক কারণে মৃত্যুর পর নেত্রদান করাই যায় কর্নিয়া জনিত অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে। এটি একটি মহান কর্ম। এইভাবে আমরা সমাজের যারা কর্নিয়াজনিত অন্ধত্ব নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদের দৃষ্টিশক্তি ফেরানোর কাজে আমরা সহায়ক হতে পারি।
0: অনেকের ধারণা শরীর থেকে মৃতের পর চক্ষু যদি তোলা হয় বা চোখ নেওয়া হয় তাহলে বিকৃতি দেখা দিতে পারে। এই অছিলায় অনেক পরিবারই কিন্তু নেত্রদান থেকে পিছিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন?
1: এটা একেবারেই ঠিক নয় যে মৃত্যুর পর চোখ বা কর্নিয়া তোলা হলে মুখের বা শরীরের বিকৃতি ঘটে। এটা নিতান্তই একটা অশিলা মাত্র। এই অশিলায় কিছু কিছু ঘনিষ্ঠ আত্মীয়জন মৃত্যুর পর তার প্রিয়জনের চোখ দুটি দান করতে অস্বীকার করেন বা আগ্রহী হন না। এটা ঠিক না। চোখ নেওয়ার পরে বাইরে থেকে বন্ধ রাখা চোখ দেখে বোঝাই যায় না প্রকৃতপক্ষে যে ভেতর থেকে কর্নিয়া বা চোখ দুটি সংগৃহীত হয়েছে। কাজেই এই অশিলায় পিছিয়ে না থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে যাতে করে চোখ দুটি দান করা যায় সময় মতো।
0: মৃত ব্যক্তির শরীর থেকে

0: রোগ নেওয়ার পর কতক্ষণের মধ্যে তা অন্যের শরীরে প্রতিস্থাপন করা হয় বা করা উচিত? আর দুটি চোখই কি একাধিক ব্যক্তির দৃষ্টি ফেরান?
1: মৃত ব্যক্তির শরীর থেকে সংগ্রহের ঠিক পরেই সেই কর্নিয়াগুলি যথার্থভাবে প্রতিস্থাপন করা হয় না গ্রাহকের চোখে। এ প্রসঙ্গে বলে না ভালো যে চোখ দুটি সংগ্রহের সময় শরীর থেকে রক্তের নমুনাও সংগ্রহ করা হয়। তারপরে এই রক্তের নমুনা এবং কর্নিয়া বা চোখ দুটি চক্ষু সংগ্রহ কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট আই ব্যাংকে জমা দেওয়া হয় এবং তখন সে আই ব্যাংকের তরফে নানা বিধ পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হয় যে রক্তের নমুনায় মৃত ব্যক্তির শরীরে কোনো সংক্রমণের লক্ষণ আছে কি না এবং কর্নিয়ার মানগুলিও পরীক্ষা করে দেখে নেওয়া হয় যে ঠিকঠাক আছে কি না। তারপর সেগুলি অন্যের চোখে অন্ধত্ব দূরীকরণের কাজে ব্যবহৃত হতে পারে এই বিবেচনায় সেটাকে রেখে দেওয়া হয়, সংরক্ষিত করে রাখা হয়, আই ব্যাংকেই সংরক্ষিত করে রাখা হয় যতক্ষণ না উপযুক্ত গ্রাহকের সন্ধান পাওয়া যায়। উপযুক্ত গ্রাহক পাওয়া গেলে তারপর সেই চোখ, সংগৃহীত চোখ আমরা প্রতিস্থাপন করতে পারি বা প্রতিস্থাপনযোগ্য বলে বিবেচিত করতে পারি। অর্থাৎ এই যে প্রসেসটা, এটা করার জন্য বেশ কিছুটা সময় আমাদের লেগে যায়। অর্থাৎ চক্ষু সংগ্রহ এবং চক্ষু প্রতিস্থাপন এর মধ্যে প্রায় কয়েক ঘন্টা কেটে যেতে পারে, এমনকি এক দুদিন পরেও সেই সংগৃহীত কর্নিয়া অন্যের শরীরে প্রতিস্থাপন করা যেতে পারে যদি আমরা সেই কর্নিয়াটা যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করি। উপযুক্ত মিডিয়া, যেমন ধরুন এমকে মিডিয়া বা কর্নিশল মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু সেটা মৃত্যুর পর কর্নিয়া সংগ্রহের পরেও প্রায় আমরা 2 থেকে 3 দিন অবধি রাখতে পারি। এই সময়টা কর্নিয়াগুলি যথাযথভাবে সংরক্ষিত করে রাখা হয় আই ব্যাংকের রেফ্রিজারেটরে।
0: ইচ্ছে থাকলেও নেত্র কারা দান করতে পারবে না মৃত্যুর পর?
1: কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে থাকলেও কর্নিয়া বা নেত্রদান করা যায় না। যেমন চোখের কিছু কিছু রোগ, যেমন এইডস, হেপাটাইটিস, সিফিলিস।
0: নেত্রদানকে আরো ত্বরান্বিত করতে যুব সমাজকে কি বার্তা দিতে চান আপনি?
1: যারা চোখ দান করবেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে মৃত্যুর ঠিক পরেই আত্মীয় স্বজনের তরফ থেকে কাছাকাছি আই ব্যাংক অথবা আই রিট্রিভাল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে ওভার টেলিফোন যত তাড়াতাড়ি সম্ভব, যে তারা জানাতে হবে তাদেরকে যে তাদের প্রিয়জনের চোখটি তারা দান করতে চান যত তাড়াতাড়ি সম্ভব। এবার তাদেরকে আই ব্যাংকের তরফ থেকে বা আই রিট্রিভাল সেন্টারের তরফ থেকে কী জানানো হয়, না বলা হয় যে মৃত ব্যক্তিটিকে যথাসম্ভব যত্ন সহকারে একটি অন্ধকার ঘরে শুয়ে রাখতে হবে, মাথার নিচে বালিশ রাখা যাবে না, ঘরে আলো জ্বলবে না, পাখার সুইচ অফ করে দিতে হবে, চোখের পাথর দুই বন্ধ রাখতে হবে এবং বাড়িতে যদি রেফ্রিজারেটর যদি বরফের কুচি থাকে তাহলে 2-4 কুচি চোখের বন্ধ করা চোখের পাতার উপর রাখতে হবে, অথবা যদি না থাকে তাহলে ভিজে ন্যাকড়া, ছোট একটা ন্যাকড়া, দুটি চোখে দুটি ন্যাকড়া, ভিজে ন্যাকড়া জলে ভিজিয়ে, স্বাভাবিক জলে ভিজিয়েই পাতা দুটির উপর রেখে দিতে হবে যতক্ষণ না আই রিট্রিভাল সেন্টারের তরফ থেকে বা আই ব্যাংকের তরফ থেকে সংগ্রাহক দল এসে পৌঁছচ্ছে, ততক্ষণ এই নিয়ম মেনে চলতে হবে এবং তাদেরকে কিছু কিছু তথ্য, কিছু কিছু নথির প্রস্তুত রাখতে হবে। এই নথিগুলি কি না, আধার কার্ডের জেরক্স, মৃত ব্যক্তির আধার কার্ডের জেরক্সটি রেডি রাখতে হবে আর তার ডেথ সার্টিফিকেটের একটা জেরক্স ফটোকপি। এবার আই সংগ্রহ কেন্দ্র থেকে বা আই ব্যাংকের তরফ থেকে যারা আসবেন তারা 2 কপি কনসেন্ট ফর্ম নিয়ে আসবেন, সেই আসার কনসেন্ট ফর্মের দুটি ফিল আপ করে দিতে হবে, তার মধ্যে একটি ফর্ম তাদেরকে বাড়ির লোক থেকে দিয়ে দেওয়া হবে আর একটি ফর্ম আই ব্যাংক নিয়ে চলে যাবে। তা এই কটা জিনিস মনে রাখতে হবে আর তারপরে ইতিমধ্যে তাদের অন্যান্য কাজকর্ম তারা সেরে রাখতে পারেন, শবদাহ সৎকারের ব্যবস্থা টবস্থা সব করে রাখতে পারেন, অসুবিধে নেই। কিন্তু তার আগে যাতে চোখ দুটি দান করা যায় সেই ব্যাপারটা তাদেরকে কনফার্ম করতে হবে, সুনিশ্চিত করতে হবে এবং সেই জন্য কাছাকাছি আই ব্যাংক বা চক্ষু সংগ্রহ কেন্দ্রের সঙ্গে যোগাযোগটা করে নিতে হবে। আর জীবিত অবস্থা, আমরা তো দেখলাম যে মৃত্যুর পর আমরা চোখ দান করতে পারি, মৃত্যুর আগে না, জীবিত অবস্থায় চোখ দান করা যায় না। জীবিত অবস্থায় কী করা যায়, কেউ যদি চোখ দান করতে চায় তাহলে অঙ্গীকার করতে পারেন, অর্থাৎ কাছাকাছি আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অথবা আই সংগ্রহক কেন্দ্রর সঙ্গে যোগাযোগ করে তারা অঙ্গীকার করতে পারেন কেউ জীবিত ব্যক্তি তার চোখ দুটি মৃত্যুর পরে দান করার জন্য। এটা জীবিত অবস্থা করা যায় আর মৃত্যুর পরে চোখ দান করা যায়। এই দুটো একটার সঙ্গে আরেকটা মানে যুক্ত, অর্থাৎ জীবিত অবস্থায় আমরা চোখ দান করতে পারি না কিন্তু অঙ্গীকার করতে পারি, কিন্তু মৃত্যুর পরে চোখ দান করতে পারি। সে মৃত্যুর পরে মৃত ব্যক্তি তো চোখ দান করতে পারে না, তার জন্য তার আত্মীয় স্বজনকেই দায়িত্বটা নিতে হবে।
0: আই ডোনেশন ফোর্টনাইটে নিরাময় অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম এতক্ষণ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল কুমার ঘাটার সঙ্গে। ডাক্তার ঘাটা, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও শুনলেন তো নেত্রদানের বিষয়ে। আপনারা আমরা সবাই যদি আরেকটু সচেতন হই তাহলে আগামী দিন হয়তো আমরা অন্ধত্ব দূর করতে পারব। আজকের মতো নিরাময় এই পর্যন্তই। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ সুস্মিতা ঘোষ। নিরাময় আজ এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: গান্ধীজির বৈষ্ণব ভাবনা এই বিষয়ে বলছেন ইভা ভট্টাচার্য।
1: গান্ধীজির বৈষ্ণব ভাবনা সম্পর্কে আলোচনার সূত্রপাত করবার আগে বৈষ্ণব ধর্মের মূল ভাবধারা ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন। ভারতীয় দর্শনের ইতিহাসের অনেক গৌরবময় অধ্যায় আছে, তাদের মধ্যে ভক্তিবাদী কিছু কিছু দর্শন এদেশে বিকশিত হয়ে ওঠে। গোত্রের দিক থেকে বৈষ্ণব দর্শন তাদেরই অন্তর্ভুক্ত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মধ্যযুগে ভারতে কোথাও আর কোনো দর্শন এই সহজ সরল দার্শনিক মতবাদের মতো প্রসারতা লাভ করেনি। বৈষ্ণব ধর্মের বিশিষ্ট প্রচারক শ্রী চৈতন্যদেব প্রেম ভক্তির প্রবল জোয়ারে ভাসিয়ে দিতে চেয়েছিলেন সমগ্র দেশবাসীকে। দার্শনিক তত্ত্ববিচার ও তার সঙ্গে সংশ্লিষ্ট নানাবিধ জ্ঞানমূলক চর্চায় আত্মনিয়োগ করেও বৈষ্ণব দর্শন শেষ পর্যন্ত জ্ঞানচর্চার ভিত্তিতে মূলত ভক্তিবাদে উপনীত হয়েছে। ভক্তির শ্রেষ্ঠত্ব স্বীকার করে ভক্তি ও প্রেমের অপূর্ব সমন্বয়ে ভাস্বর হয়ে উঠেছে এই দর্শন। বিষ্ণু উপাসকেরা মূলত বিশ্বাস করেন সবই কৃষ্ণময়, জাগতিক সবই কৃষ্ণের শক্তিজাত লীলা, যার একটি প্রকাশ হল রাগ। তবে বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব হল প্রেম ও ভক্তি। অন্যান্য ধর্মের মতো বৈষ্ণব ধর্ম সত্যাশ্রিত। বৈষ্ণবদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণীর সমাহার হল গীতা, যেটি হিন্দু ধর্মের পবিত্রতম গ্রন্থ। সত্যনিষ্ঠ গান্ধীজি গীতা অধ্যয়ন করে বিশেষভাবে ঋদ্ধ হয়েছিলেন। সত্যবোধে সরনিপুর, নিত্য অবদমন, গীতারে তত্ত্ব অনুখনি করেন যে স্মরণ, জ্ঞান ভক্তি কর্মযোগে জীবন সাধনা আলোকিত করেছিল সমগ্র চেতনা। গান্ধীজির এই সত্যের প্রতি অনুরাগ তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মধারায় সততই পরিলক্ষিত হয়েছে। তার দার্শনিক চিন্তাধারাতেও সত্যই ঈশ্বর এবং রামচন্দ্র হলেন এই সত্যেরই প্রতীক। পৌরাণিক মতে রামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার। তাঁর সুদৃঢ় বিশ্বাস ছিল যে কেবলমাত্র রামনাম উচ্চারণের মাধ্যমেও চিরমুক্তি লাভ সম্ভব। বিষ্ণুর অবতারের উপর তাঁর এই অবিচল ভক্তি ও বিশ্বাস তাঁর বৈষ্ণব ধর্মীয় চিন্তনেরই নিদর্শন। এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ্য যে বৈষ্ণব পরিবারেই মহাত্মা গান্ধীর জন্ম। তিনি নিজেই বলেছেন, আমি একেবারে জাত বৈষ্ণব, আমাদের পরিবারের সকলেই গোঁড়া বৈষ্ণব। ফলে শৈশব থেকেই বৈষ্ণব ভাবধারা বিশেষভাবে প্রভাবিত করেছিল তাঁকে। তাই বৈষ্ণবীয় গুণগুলির যথাযথ প্রতিফলন দেখতে পাওয়া যায় তাঁর জীবন ধর্মে, জীবনের প্রতিটি পদক্ষেপে। বৈষ্ণব পরিবারভুক্ত নিরামিষাশী গান্ধীর কৈশোরে প্রথম মাংসভক্ষণজনিত প্রতিক্রিয়া ও চিত্ত আলোড়ন প্রাণীহত্যা বিরোধী বৈষ্ণবীয় মনোভাবেরই বহিঃপ্রকাশ। গান্ধী প্রবর্তিত সত্যাগ্রহ তত্ত্বটিও বৈষ্ণবোচিত অহিংসা ও প্রেমের ধারায় স্নাত এক সত্যাশ্রয়ী তত্ত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম ভারতে বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শ্রী বল্লভাচার্য। গান্ধীজির জন্মস্থান পোরবন্দর এই পশ্চিম ভারতেই অবস্থিত। বৈষ্ণব ধর্মে অহিংসা তথা জীবে প্রেম, বিনয়, নম্রতা এই গুণগুলির অনুশীলনের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈষ্ণব চর্চিত অহিংস নীতির একনিষ্ঠ ধারক ও বাহক ছিলেন গান্ধীজি, এবং তাঁর এই অহিংস নীতি ছিল সত্যনিশ্চিত। যেহেতু তাঁর দার্শনিক চিন্তায় সত্যই ঈশ্বর এবং ঈশ্বর সত্তা সর্বজনে সদা বিদ্যমান, তাই তো তিনি হিংসাদ্বেষ বর্জন করে সমগ্র মানব জাতিকে সমানুভূতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। সকলেই ঈশ্বর থেকে উদ্ভূত একথা স্মরণে রেখে তিনি মনুষ্য তার প্রাণীর সঙ্গেও অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। বৈষ্ণব সম্প্রদায় সকল প্রাণী এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ সম্পর্কেও একই রকম মনোভাব পোষণ করেন। বিনয় ও নম্রতার চূড়ান্ত প্রকাশ দেখা যায় বৈষ্ণবদের আচার ব্যবহারে। গান্ধীজিও বিনয়কে

0: একটি মহৎ গুণরূপে স্বীকৃতি দিয়েছেন। গান্ধীজির মতে সমগ্র মানব জাতির প্রতি সমব্যবহারের অর্থ সমানভাবে সকলের সেবা। সেবাকে তিনি আচরণের সুবর্ণ নীতি বলে গণ্য করেছেন। তাঁর ধর্মবিশ্বাস অনুসারে সেবার জন্য উৎসর্গকারী ব্যক্তি প্রতি মুহূর্তেই এর প্রয়োজনীয়তা অনুভব করে বিশ্বাসের বলে সমৃদ্ধ হবেন। এই প্রত্যয়ই তাঁর আত্মসেবায় আত্মনিয়োজনের প্রধান অনুপ্রেরণা। বৈষ্ণব ধর্মেও সেবাব্রতের গুরুত্ব অপরিসীম। গান্ধীজির আবেদন, কর সর্বজনে অকপটে প্রেম বিতরণ, আলোকময় হবে যেতায় মানব জীবন। তিনি ঘৃণার বিরুদ্ধেও প্রেমের বিধান দিয়েছিলেন। তলোয়ারকে একপাশে সরিয়ে দেওয়ার পর বিরুদ্ধাচরণকারীদের সামনে প্রেমে পূর্ণ পেয়ালে এগিয়ে দেওয়াই তিনি কর্তব্য মনে করতেন। হিংসাকে প্রেম ও অহিংসার দ্বারা জয় করবার এই পদ্ধতির সঙ্গে মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না, উন্মত্ত জগাই মাধায়ের প্রতি ক্ষমাসুন্দর চৈতন্যদেবের সেই প্রেমময় আচরণের সাদৃশ্য দেখা যায়। গান্ধীজির অস্পৃশ্যতা দূরীকরণ ব্রতের মধ্যেও প্রতিভাত হয়েছে হরিজন জ্ঞানে আচণ্ডালে বুকে টেনে নেবার উদার বৈষ্ণব চিন্তাধারা। পরাধীনতা শৃঙ্খলমুক্ত হবার জন্য দেশ যখন রাজনৈতিকভাবে উত্তাল, সেই তমসাচ্ছন্ন পরিস্থিতিতে গান্ধীজি যেভাবে অহিংস পন্থায় সমগ্র দেশকে চালিত করতে প্রয়াসী হয়ে দেশবাসীকে এক আলোকময় পথের সন্ধান দিয়েছিলেন, তাঁর সেই কর্মধারার উৎস তাঁর বৈষ্ণবীয় ধর্মাদর্শ। কাজী গান্ধীজির ধর্মমত কর্মধারা যে বহুলাংশেই বৈষ্ণব ভাবনায় সিক্ত ছিল সে বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।
1: গান্ধীজির বৈষ্ণব ভাবনা এই বিষয়ে বললেন ইভা ভট্টাচার্য। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হল।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন টোড়ি রাগে সেতার। বাজিয়েছেন পণ্ডিত অসীম চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন টুরি রাগে সেতার। বাজিয়েছেন পণ্ডিত অসীম চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আপনার চা।
1: ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
2: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
1: কি উপায়?
2: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
1: এতই সোজা?
0: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
3: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
1: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। এই পর্বে এখন শুনবেন মুখোমুখি ছবির গান, প্রথম গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে, শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,059। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে নানা সামগ্রী পাঠিয়েছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। হংকংকে 137 রানে হারিয়ে ভারত মেয়েদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরো জানিয়েছে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ইওএস 05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাবজিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2,367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরো জোরদার করবে।
2: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
1: ভারতের প্রথম জিওসিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ইওএস 05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ইওএস 05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিওসিনক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টি স্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। FCR এর সংশোধনী বিলটি পর্যালোচনার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন সাংসদ ভর্তৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শ্রিংলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং বিচার বিভাগের নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিশার সঙ্গে বৈঠক করেন।

0: ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়। যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানান তিনি।
1: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner,
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে। নাওয়ালপরাশি পূর্ব থেকে 218টি এবং পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী সহায়তার জন্য ভারত 2টি বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রী জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী 2টি C-130J হারকিউলিস বিমান কাঠমান্ডু অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। ডাউনলাইনে কিছু ট্রেন চলাচল করলেও বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদার নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। এদিকে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের প্রায় 24 ঘন্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতের টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধসের ওই জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট ধস নামে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত হয়ে পড়েছে বলে খবর। এদিকে আজ বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম, বালুরঘাট, হাওড়া, রাধিকাপুর, কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড গড়েছে। টানা 1,413 দিন দায়িত্ব পালন করে তাঁর সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রেকর্ড অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, ইতালীয় রাজনীতিতে ঘন ঘন সরকার পতনের নজির থাকলেও সহযোগীদের ঐক্যবদ্ধ রাখা, বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং বড় ধরনের রাজনৈতিক সংকট এড়িয়ে চলার মাধ্যমে মেলোনি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। মেয়েদের টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত। হংকংকে 137 রানে হারিয়ে ভারত প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে দেয় ভারত। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকং 16/2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। শেনজেনে চায়না মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চু কিউ এর মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। দেশজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী। খবর এখনকার মতো এই পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম শ্রদ্ধায় অকপটে, বলছেন ভবেশ দাস।
3: আকাশবাণীর সঙ্গে মহানায়ক উত্তম কুমারের সম্পর্ক ছড়িয়ে বলার মতো বড় বা দীর্ঘ নয়, কিন্তু যে বিশেষ অনুষ্ঠানের সূত্রে তার নাম কলকাতা বেতারের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ঘটনাটি অবশ্যই বড়, শত বিতর্কের মধ্যেও বড় এবং স্মরণীয়। সেই অনুষ্ঠানটির কথা জানেন সবাই, দেবীং দুর্গতি হারিনীম। শারদোৎসবের আগে মহালয়ার ভোরে 1976 সালে মহিষাসুর মর্দিনীর পরিবর্তে ধ্বনিত হয়েছিল ওই নতুন গীতি আলেখ্য দেবীং দুর্গতি হারিনীম। সেই অনুষ্ঠানটিরও 50 বছর পূর্ণ হতে চলেছে। তখন অনুষ্ঠানটি কেন শ্রোতাদের মন ভরাতে পারেনি, কেন তারা ক্ষুব্ধ হয়েছিলেন তা নিয়ে অনেক চর্চা হয়েছে, বিস্তারে যাবার প্রয়োজন নেই। এই অনুষ্ঠানে উত্তম কুমার আমন্ত্রিত হয়েছিলেন গ্রন্থনার অন্যতম শিল্পী হিসেবে। অনুরাগীদের ভিড় এড়াতে এক ছুটির দিনে পরিকল্পনা মতো তিনি আকাশবাণী ভবনে আসেন তার গ্রন্থনার অংশটুকু শুধু রেকর্ড করার জন্য। সহজী অনুমেয় মহিষাসুরমর্দিনীর মতো সব শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠানে রেকর্ডিং হয়নি। মানতেই হবে অনুষ্ঠানে ভূমিকা যতটুকুই থাক তার আকর্ষণ বড় হয়ে উঠেছিল। স্বাভাবিক, আড়াই দশক ছবিতে কাজ করার পর তখন অভিনেতা হিসেবে তার আসন অনেক উঁচুতে। সে যাই হোক, বেতারের এই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের তখন যে ক্ষোভ, সেই ক্ষোভ জানাতে শুধু সংবাদপত্র নয়, রেডিওতেও অসংখ্য শ্রোতার চিঠি আসতে থাকে। চিঠিপত্রের অনুষ্ঠান সবিনয় নিবেদনে সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও হয়। তখন সবিনয় নিবেদনের উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় ভাবলেন এ ব্যাপারে মহানায়কের কি মত তা যদি তার কাছ থেকে একবার জানা যায়। তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উত্তম কুমারকে ফোন করেন তিনি। যদিও শ্রোতাদের ক্ষোভের কথা নিশ্চয়ই তার কানে পৌঁছেছিল আগেই, ফোনে তার মত জানতে চাইলে তিনি সবিনয়ে বলেন পরিচিত দু একজনের কথায় তার নাচাটা উচিত হয়নি। কিন্তু মিহিরদা সে কথায় গুরুত্ব না দিয়ে বলেন ও কথা থাক, অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত শুধু জানতে চাই। একটু না ভেবে তক্ষণি উত্তর দিলেন মহানায়ক, ঠাকুরঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে। ছোট্ট উত্তর, অনুষ্ঠানটির নিজে পরিকল্পক না হয়েও আত্মসমালোচনা মেশানো সে যেন এক মহৎ শিল্পীর উচ্চারণ। তবু ইতিহাসের চিহ্ন হিসেবে এখনও প্রতি বছর সেই অনুষ্ঠান ভিন্ন দিনে প্রচারিত হয়। কিন্তু এই অনুষ্ঠান বলে তো নয়, মহানায়ককে বেতারের আরও অনুষ্ঠানে, বিশেষত নাটকে আমরা পেলে সেও তো হতে পারত আমাদের অনেক বড় পাওয়া। তবু বড় কিছু না হলেও মহানায়ক আরও দু একটি ঘটনায় জড়িয়ে আছেন বেতারের সঙ্গে। সাহিত্য বিভাগের প্রযোজক কবিতা সিংহর দুটি কবিতায় তিনি সুর দিয়েছিলেন, একটি এ মাসের গান আর একটি রম্যগীতির জন্য। গায়ক ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। উত্তম কুমারের গানের চর্চা ছোটবেলা থেকেই, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকদিনই সঙ্গীতের চর্চা করেছেন। স্বাধীনতা ও দেশভাগের সময় নিজে গান লিখেছেন, সুর দিয়েছেন, গান গিয়ে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন। ছবিতে অভিনয় করতে এসে তো কাল তুমি আলেয়া সহ কিছু ছবিতে নিজেও সঙ্গীত পরিচালক ছিলেন। আকাশবাণীর সংবাদ বিচিত্রার জন্য কয়েকবারই উত্তম কুমারের সাক্ষাৎকার নিতে হয়েছিল প্রযোজক উপেন তরফদারকে, কিন্তু তা খুবই সংক্ষিপ্ত, সেসব নানা পুরস্কার ও সম্মান প্রাপ্তির প্রতিক্রিয়া মাত্র। তাই তরুণ কুমারের মাধ্যমে রাজি করিয়ে একবার উত্তম কুমারের বড় সাক্ষাৎকারই নিতে পেরেছিলেন উপেন্দা। প্রথম দিন রেকর্ডিং বিভ্রাট ঘটেছিল, পরে আবার একদিন সময় দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার প্রচার হয়েছিল। কিন্তু মহানায়কের প্রয়াণের পর সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারের জন্য আর পাওয়া যায়নি। মনে পড়ছে কলকাতার পথে মহানায়কের অন্তিম যাত্রার কথা। বয়স নির্বিশেষে কত মানুষ সেদিন বাইরে বেরিয়ে এসেছিলেন, তার এই শেষ যাত্রার ছবি আর শিল্পীদের অশ্রুসজল স্মৃতির মালা দিয়ে কলকাতা দূরদর্শনের জন্য সেই সন্ধ্যায় সাজিয়েছিলাম এক শ্রদ্ধার্ঘ্য, কিন্তু সেই সাক্ষীচিত্রও সংগ্রহে থাকিনি। তার প্রয়াণের অল্প আগে স্থির হয়েছিল কলকাতা দূরদর্শনের জন্য মহানায়ক একটি সাক্ষাৎকার দেবেন, কিন্তু কথা না রেখে তিনি হঠাৎই ওভাবে চলে যাবেন কে ভাবতে পেরেছিল। মহানায়কের জন্ম 1926-এ আর কলকাতা বেতার 1927, একেবারে নাগালের মধ্যে, তবুও কতটুকুই বা গেল ছোঁয়া। যে শিল্পী

0: বেতারে তাঁরই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের ক্ষোভকে সবিনয়ে সম্মান জানাতে পারেন। আমরাও তাকে আরও বেশি না পাওয়া বা পেয়েও হারানোর বেদনাবহ স্বীকারোক্তি আজ তার পদপ্রান্তে রাখলাম।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল শ্রদ্ধায় অকপটে, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন খাঁচা ছবির গান, শিল্পী রাপূর্ণা ভট্টাচার্য।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: অর্ধাঙ্গিনী ছবি থেকে এবারের গানটি শুনবেন অনুপম রায়ের কণ্ঠে।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিট।

0: সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর টিএমটি বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এখন কণ্ঠ ছবির গান, শিল্পী তুষার দেবনাথ।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

বিংশ শতাব্দীর 30-এর দশক থেকে কাব্যসঙ্গীত এবং আধুনিক গানের যে জয়যাত্রার সূচনা হয়েছিল, 40, 50, 60-এর দশকে পৌঁছে সেই জয়যাত্রায় সামিল হয়েছিলেন আরও অনেক গুণী গীতিকার, সুরকার এবং শিল্পীরা। তাদের সবার অবদানে বাংলা আধুনিক গানের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, এবং তা এতটাই সমৃদ্ধ সেদিন থেকে আজ, এমনকি আগামী আরও বহু বহু বছর সে গান আমাদের গর্বিত করবে। সমস্ত বাঙালি শ্রোতা যারা সেদিন সেসব গান শুনেছেন, তাদের স্মৃতির পথ বেয়ে ভেসে আসে এই 4টি হারিয়ে যাওয়া দশক, কিন্তু না হারানো শত শত গান। আর সেসব সৃষ্টির মাধ্যমেই ফিরে আসেন গীতিকার, সুরকার, শিল্পীরা। ঠিক সেভাবেই ফিরে এসেছেন গায়ত্রী বসু আমাদের এই আধুনিক গানের ভেলায়। তার প্রতিটি গানের প্রতিটি ছত্রে আমরা আজও উপলব্ধি করতে পারি যে নিজস্ব বৈশিষ্ট্যে কতখানি উজ্জ্বল ছিলেন তিনি। তবে শুধু শিল্পীর কথা বললে যেন অসম্পূর্ণ বলা হয়। গীতিকার, সুরকার সবাই নিজস্ব বৈশিষ্ট্যে, নিজস্ব মহিমায় একটা স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করতে পেরেছিলেন, আর সেই জন্যই সেই ঔজ্জ্বল্য আজও হারিয়ে যায়নি। আগামী অনেক দিন আমরা একে বহন করে নিয়ে যাব আমাদের বুকের মধ্যে।

অনুষ্ঠান শুরু করেছি আমরা তুমি আসবে বলে এই গানে। গায়ত্রী বসুর কণ্ঠে গাওয়া এই গান প্রণব রায়ের কথায় দুর্গা সেনের সুরে আমরা শুনেছি, এটি রম্যগীতির গান। গায়ত্রী বসুর কাছ থেকে আমরা অনেক রম্যগীতি পেয়েছি, তেমনই একটি গান দিয়ে শুরু করলাম। আর এবারে আপনাদের জন্য 1969 সালের একটি গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় অশোক রায়ের সুরে, আসুন শুনি। আর সেই সঙ্গে জানিয়ে দিই 2210-7325 2210-7325 আর আগে 033 বা 033 এই কোড অবশ্যই দিতে হবে। চলে আসি পরের গানে।

না, এমন গান শুনে মনকে তো বেঁধে রাখা যায়ই না। তাই তো আমাদের 2210-7325 ওই হলদে সবুজ আলো দপদপ করে জ্বলছে, নিভছে, জানান দিচ্ছে বন্ধুরা আছেন আমাদের একেবারে পাশটিতেই, খুব কাছেই। কিন্তু আমরা আরেকটু এগোই, তারপর আসি টেলিফোনে। সঙ্গীত সফল বা কমার্শিয়াল অনেক হিট গান উপহার দিয়েছেন গায়ত্রী বসু, কিন্তু এই সঙ্গীতের সাফল্যের জন্য তিনি কিন্তু লেখাপড়াকে অবহেলা করেননি। মুরলীধর কলেজ থেকে আইএ পাশ করে প্রাইভেটে বিএ পড়তে থাকেন। বাড়ির সাংগীতিক পরিবেশে গায়ত্রীর সঙ্গীত অনুরাগী মন প্রজাপতির মতো যেমন খুব স্বচ্ছন্দে, নিরাপদে, নির্বিঘ্নে ডানা মেলতে পারছিল, এই সুবিধাটা তার ছিল। এবং পাশাপাশি যোগীন দাদা, তার সঙ্গে অনেকের একটা খুব ভালো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের সূত্রেই

44 নম্বর মহারাজা ঠাকুর রোডের বাড়ি একেবারে গল্পে গানে মুখর হয়ে থাকত। এবং এই মুখরতাও কিন্তু গায়ত্রী বসুর সঙ্গীত জীবনে একটা বড় অবদান রেখেছিল। সেসব কথাও আমরা একটু একটু করে শুনতে চেষ্টা করব। খুব বেশি হয়তো বলার পরিসর নেই, তবুও আমরা শুনতে চেষ্টা করব। এবারের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে, 1956 সালের রেকর্ড থেকে।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

আরো একবার মনে করাই, 2210-7325, এর আগে 033 এই কোড বসাতে হবে, 2210-7325 এবং স্বাভাবিকভাবেই 033 এই কোড এই নাম্বারের আগে বসিয়ে তবেই ডায়াল করতে হবে। বলেছিলাম যে যোগীন দাদার সঙ্গে অনেকের খুব আন্তরিক হার্দিক সম্পর্ক ছিল, সেই সূত্রেই 44 নম্বর মহারাজা ঠাকুর রোডের বাড়িটি গানে গল্পে মুখর হয়ে থাকত। কারা কারা আসতেন সেই আড্ডায়, কারা কারা মুখরিত করতেন সেই পরিবেশ, সেটা বলার আগে একবার একটু মনে করে নিই আমরা এই এক্ষুনি সদ্য সদ্য যে গান শুনলাম, মেঘ মেঘ মেঘ কত মেঘ করেছে আজ, এটি ঠিক পরের বছর, অর্থাৎ এর আগের গানটি আমরা 1956 সালে শুনেছিলাম, এটি 1957 সালের রেকর্ডের গান। এটি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে ছিল। আসবো পরের গানে, কিন্তু তার আগে কিছু কথা। কথা হচ্ছিল যে বাড়িতে কারা কারা আসতেন। বাড়িতে আসতেন অখিল বন্ধু ঘোষ, নিয়মিত আসতেন দিলীপ সরকার, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য, শ্যামল মিত্র, সনত সিংহ। ভাবুন, আরেকবার নামগুলো মনে করি, অখিল বন্ধু ঘোষ, দিলীপ সরকার, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য, শ্যামল মিত্র, সনত সিংহ। চাঁদের হাট বললে কি কিছু কম বলা হয়? আর তাছাড়াও বাড়ির খুব কাছাকাছি থাকতেন উষারঞ্জন মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর মজুমদারের মতন সেই সময়কার ওই সঙ্গীত ব্যক্তিত্বরা। জলসার উৎসাহী আয়োজক বারিন্ধর, তিনিও বাড়ির খুব কাছাকাছি থাকতেন। সেই সময় গানের জলসার একটা খুব চাহিদা ছিল, যার ফলে অন্যান্য বিখ্যাত শিল্পীদের সঙ্গে গায়ত্রী বসুকেও জলসায় অংশগ্রহণ করতে হতো, মূলত ওই বারিন্ধরের উৎসাহে আগ্রহে। আধুনিক বাংলা গানের তখন একেবারে স্বর্ণযুগ, সেই সময়টায় এই পরিমণ্ডলে একটু একটু করে প্রস্ফুটিত হয়ে উঠছিলেন গায়ত্রী বসু। এবারে আবার একটু পিছন ফিরে

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: 0332107325 0332107325 আমাদের অপেক্ষায় আছেন কোন বন্ধু, সরাসরি তার সঙ্গে কথা বলে নিতে চেষ্টা করব। নমস্কার, সুপ্রভাত।
2: সুপ্রভাত কপাদি।
1: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
2: আসলেন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস রাহা কথা বলছি।
1: বলুন স্নেহাশিস বাবু।
2: আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা, আমি তখন খুব ছোট। মায়ের সঙ্গে একটি ফাংশন দেখার আমার সৌভাগ্য হয়েছিল। আপনি প্রথম যে গানটা দিয়ে শুরু করলেন, তুমি আসবে বলে, ওই গানটি আমি শুনেছিলাম। তখন কে গায়ত্রী বসু, কে গীতিকার, এগুলো জানতাম না, কিন্তু তখন থেকেই এই গানটির প্রতি এবং শিল্পীর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, একটা শ্রদ্ধা জন্ম নিয়েছিল। তারপর তো অনেক গান শুনেছি, বিশেষ করে আমি নজরুল গীতি কিন্তু গায়ত্রী বসুর কণ্ঠে শুনেছিলাম একটি অনুষ্ঠানে। আসলে এইসব শিল্পীরা, আমাদের তো বাংলা যে গানের স্বর্ণযুগ বলা হয়, সেখানে যেমন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের সঙ্গে সঙ্গে গায়ত্রী বসু, উৎপলা সেন, এদের অবদানও কিন্তু কম নয়। এবং তখনকার গানগুলো এখনো আমাদের মনোগ্রাহী, আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে, তখন গীতিকার, সুরকার এবং শিল্পী, শিল্পীদের মেল বন্ধনটা খুব দৃঢ় ছিল। এবং গীতিকার সুরকাররা কিন্তু বুঝতেন যে কোন গানটা কোন শিল্পীকে নিয়ে গাওয়ালে দরদটা বেশি পাওয়া যাবে, কতটা মর্মস্পর্শী হয়ে আমাদের

0: কানে সেটা বাজবে, এবং এই কারণেই মনে হয় গানগুলো আমাদের এত এত বছর পরেও আমরা গানগুলো শুনতে কান পেতে থাকি আকাশপথ।
1: গায়ত্রী বসুকে আপনি মঞ্চে উপস্থাপনা করতে শুনেছেন, দেখেছেন?
0: অনেক বছর আগের কথা, অনেক বছর, তখন আমি খুব ছোট।
1: একটু বলুন না, যদি আপনার স্মৃতিতে থাকে যে কেমন ভাবে মঞ্চে উপস্থাপনায়, তিনি কিভাবে মঞ্চে উপস্থিত হতেন, কেমন হতো সেই সময়কার পরিবেশটা, আমরা যারা দেখার সুযোগ পাইনি, আপনার চোখে একটু দেখি।
0: নিশ্চয়ই বলছি, আসলে এখনকার শিল্পীদের মধ্যে যতটা, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, ছোট
1: না, এখনকার প্রসঙ্গ বাদ দিয়েই আমরা যদি শুধু তখনকার প্রসঙ্গটা শুনি,
0: আমি তখনকার প্রসঙ্গটাই বলছি, মানে কোন নরম চরণ নেই, মাইক্রোফোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেই তার একটা জ্বলন্ত উদাহরণ ছিলেন গায়ত্রী বসু। এবং এত সুন্দর তিনি অডিয়েন্সকে নিয়ে গাইতেন, মানে গানগুলো মানে উপস্থাপনা করতেন, কেউ হয়তো কোনো গানের কথা বললো, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো গানটা সেই মুহূর্তে তার মিউজিশিয়ানদের সঙ্গে রেডি করা নেই, কিন্তু দুকলি খালি গলাতেই শুনিয়ে দিতেন, মানে আর এত অমায়িক মানুষ ছিলেন, মানে গানগুলো কার গাওয়া, কার লেখা, কার সুর দেওয়া, তাদের সম্পর্কে দু চার কথা বলে তিনি গানগুলো গাইছেন। আসলে এইসব মানুষগুলো ছিলেন বলেই মনে হয় বাংলার মানে সঙ্গীত জগৎটা এত সমৃদ্ধ। আপনি ওনাকে নিয়ে অনুষ্ঠান করছেন, আমি এর আগেও দু সপ্তাহ শুনেছি, সত্যি খুব ভালো লাগছে, খুব খুব খুশি হয়েছি যে এনাদের মতো শিল্পী তাদের গান খুব কম বাজে আকাশবাণীতে। আমরা অনুরোধও কম করি বলেই হয়তো আপনারা কম বাজান, কিন্তু আপনি যে মানে সেই খনি থেকে তুলে শোনাচ্ছেন, এই জন্য সত্যি আপনার আকাশবাণীর কৃতিত্ব প্রাপ্য।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

পরপর দুটি গান আমরা শুনলাম। প্রথমটি 1960 সালের রেকর্ডের গান, অনল চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে। আর এইমাত্র যে গানটি শুনলাম সেটি তার 3 বছর আগের, অর্থাৎ 1957 সালের গান। লিখেছেন অনল চট্টোপাধ্যায় কিন্তু সুর করেছেন শ্যামল মিত্র। গায়ত্রী বসুর কণ্ঠের যে নিজস্বতা, এই নিজস্বতাই তাকে সবার থেকে আলাদা করেছিল। এবং এই যে তার যে নিজস্ব একটা গায়কী ধরন বা কণ্ঠের টেক্সচার, সেটাই শ্রোতাদের খুব প্রিয় হয়ে উঠেছিল। এখনও যখন আমরা ভাবুন সেই কত বছর আগের গাওয়া গান, তৈরি হওয়া গান আমরা শুনছি, এমন খুব একটা খুব মৃদু মিষ্টি গান আমরা যেন শুনতে পাচ্ছি। নিমেষে ফিরে যাচ্ছি, সেই দিনগুলো না দেখেও কোথাও যেন একটা অতীত আমাদের নিয়ে চলে যাচ্ছে। শ্যামল সোনালি দিন, সেই দিনগুলো ছিল, আমাদের ভেবে নিতে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না। আর গানই পারে এরকম একটা ম্যাজিক ঘটিয়ে দিতে। আজ থেকে অত অত বছর আগে যে দিনগুলো আমরা আদৌ চোখে দেখিনি, আজ কানে শুনছি বা কখনো কোথাও কোথাও কখনো ছাপার অক্ষরে পড়ছি, আর মনে মনে পৌঁছে যাচ্ছি সেই দিনে। গানের সূত্রে গায়ত্রী বসু বিখ্যাত হয়েছেন নিঃসন্দেহে, একটা অসম্ভব খ্যাতি তিনি অর্জন করেছিলেন সেই সময়। কিন্তু মধ্যবিত্ত পরিবারের আর যে 5 জন সাধারণ মেয়ে, তাদের মতোই

0: তিনি নম্র, সহজ, সরল একজন মানুষ। পোশাক পরিচ্ছদ খুব সাধারণ এবং মার্জিত রুচির ছিল। এই কথারই কিছুটা আভাস আমরা আমাদের বন্ধুর টেলিফোনে পেয়েছিলাম। একবার খুব ছোট্ট করে টেলিফোনে আমরা কান পাততে পারি আমাদের 2210-7325 এই নম্বরে আছেন কেউ একজন, দেখা যাক সরাসরি কি বলেন তিনি। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: শুভ জন্মাষ্টমী।
0: শুভ জন্ম।
1: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন দাদা।
1: আপনার প্রত্যেকটি অনুষ্ঠান থেকে আমরা অনেক অজানা তথ্য পাই। গত দুটো পর্বের অনুষ্ঠানও আমি শুনেছিলাম। এই গানগুলো একটা সময় 78 RPM এর রেকর্ডে আমরা শুনতাম। আমার মনে আছে দাদুর একটা কলের গান ছিল, সেই কলের গানের মাধ্যমে এই রেকর্ডগুলো তিনি চালাতেন এবং সেটা দম দিয়ে চালাতে হতো কলের গানটাকে। পরবর্তীকালে এটা অনেক উন্নত হয়েছিল, কলের গানের পরিবর্তে HMVPS-টা ক্যাসেট টু এসেছিল। আর এই রম্যগীতির যে গানটি আপনি শোনালেন, এই গানটি পরবর্তীকালে আকাশবাণী প্রকাশিত রম্যগীতির সিডি থেকে আমরা শুনেছিলাম, আর রম্যগীতি থেকেও শুনেছিলাম। কিন্তু দুঃখের কথা, সে বর্তমানে এই গানগুলো আকাশবাণী ছাড়া অন্য কোনো জায়গাতে শোনা যায় না। এই জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপস্থাপনার জন্য।
0: অনেক ধন্যবাদ।
1: আমি বললাম অনিমেষ ভট্টাচার্য। নমস্কার।
0: নমস্কার। এবারে আমরা কিছুটা এগিয়ে যাব না, মানে পিছিয়ে যাব, মানে পরের দিকে আসব। 1962 সালে মিন্টু ঘোষের কথায় প্রশান্ত ভট্টাচার্যর সুরে এই গান তিনি গেয়েছিলেন।

এই গানটি আপনারা শুনছেন মিল্টু ঘোষের, কথায় প্রশান্ত ভট্টাচার্যের সুরে। এটি পূজোর রেকর্ড ছিল।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: টু টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ দুই দুই এক শূন্য সাত তিন দুই পাঁচ আপনাদের অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, আমি সুনীত সেনগুপ্ত বলছি, গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক থেকে।
1: বলুন দাদা,
2: গত সপ্তাহে আপনি গায়ত্রী বসুকে নিয়ে করেছিলেন, আর এবার করছেন?
1: তার আগে সপ্তাহে
2: করছেন, কেননা গায়ত্রী বসু এইসব মানুষ আজকাল বিস্তৃত প্রায় হয়ে গেছেন। গায়ত্রী দেবী, গায়ত্রী বসু, আমার গায়ক শ্যামল মিত্রের সঙ্গে একটু সামান্য সান্নিধ্য হয়েছিল। উনি বলেছিলেন যে গায়ত্রীকে দিয়ে আমি অনেক ভালো গান করিয়েছি, সেগুলো আপনি শুনিয়েছেন। আর আমার একটা ছোট্ট শোনা অভিজ্ঞতা বলি, আমাদের হিন্দুস্তান পার্কের বাড়িতে, তখন পুরনো বাড়িতে, সেই বাড়িতে এক ভদ্রমহিলা ভাড়া থাকতেন, তার বন্ধু ছিলেন গায়ত্রী বসু। তিনি গায়ত্রী বসুকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। আমি তখন খুব ছোট, মার মুখে শুনেছি, কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, বলার সঙ্গে সঙ্গে গান গাইলেন। কিন্তু মা বললো যে ভীষণ সফট ভয়েস, এবং মা অবাক হলো যে এই ভয়েস কি করে মাইকে অত সুন্দর ভাবে প্রতিফলিত হয়। তো গায়ত্রী, আমার সবচেয়ে খারাপ লাগে যে আজকের প্রজন্ম এসব কিচ্ছু শোনেনি। আপনারা আছেন বলে তবু এগুলো নিয়ে চর্চা হয়, কারণ আর কোথাও কোনো চর্চা হয় না। আপনারা গানের ভেলা এগুলো করেন, এবং এর জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানালাম আকাশবাণীর তরফ থেকে। নমস্কার,
1: অনেক ধন্যবাদ, নমস্কার। বেতার, রেকর্ড, চলচ্চিত্র, জলসার গানের ভুবনে তখন তরুণী গায়ত্রীর একেবারে ব্যস্ত চলাচল। তবু তার মধ্যেই নীরব চরণে প্রেমের আগমন ঘটেছিল। কে যে প্রথম কাছে এসেছিলেন আর কে প্রথম ভালোবেসেছিলেন, না সে কথা হয়তো আজ আর জানা যায় না। শুধু এটুকু বলা যায় যে নিকট প্রতিবেশী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে গায়ত্রীর হৃদয়ে বাঁধা পড়েছিল, এবং সম্ভবত ১৯৬০ সালে, হ্যাঁ সচেতনভাবেই এই শব্দটি প্রয়োগ করলাম যে সম্ভবত ১৯৬০ সালে বিবাহবন্ধনে বাধা পড়েন গায়ত্রী। সম্ভবত বলার কারণ, ১৯৬০ সালের জুন মাসে যে রেকর্ড ক্যাটালগ, সেখানে গায়ত্রী বসুর নামের পাশে বন্ধনী চিহ্নের মধ্যে মুখোপাধ্যায় লেখা আছে। তাই অনুমান করা যায় যে ১৯৬০ সালের জুন মাসের আগে তিনি বিবাহবন্ধনে বাধা পড়ে গায়ত্রী বসু থেকে গায়ত্রী মুখোপাধ্যায় হয়েছিলেন। এবারে আমরা যে গান আপনাদের শোনাতে চলেছি, সেটি ১৯৫৬ সালের রেকর্ডের গান, শ্যামল গুপ্তর কথা এবং নচিকেতা ঘোষের সুর।

0: 221073252 অপেক্ষায় আছেন আমাদের বন্ধু, সরাসরি কথা বলবো। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত, আমাদের প্রিয় সুতপাদি। আমি তো আসলে এইসব অনুষ্ঠানগুলো প্রথমেই বলি, আমার মনে হচ্ছে যে এই 100 বছরের আকাশবাণী যেন সুইট 16 এ পরিণত হচ্ছে।
0: আপনার নামটা একটু শুনি, কোথা থেকে বলছেন?
1: আমি আমি বলছি আমি বেদেঘাটা থেকে নন্দিতা চক্রবর্তী বলছি। এইসব অনুষ্ঠানগুলো শুনবে না মানে কথা নয়, শ্রোতা হয়ে থাকতেই ভালো লাগে। ঠিক থাকিও তাই, কেন জানেন, এই ফোনে একটু তো মনটা অন্যরকম হয়ে যায়, আর এই ব্যক্তিগত উদাহরণ এসে যায়, এগুলো করতে করতে না প্র্যাকটিক্যালি গানগুলো শোনা হয় না।
0: আপনি যেখান থেকে কথা বলছেন একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার সব কথাগুলো কিন্তু এসে পৌঁছচ্ছে না আমাদের কাছে।
1: আমি কিন্তু অনেকটা দূরে আছি, ভিডিও কমানো আছে। এবার
0: এবার পাচ্ছি, বলুন।
1: বলছি আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো শুনলে কথা নয়, শ্রোতা হয়ে থাকলেই বোধ হয় লাভ বেশি।

0: যাই হোক, এখন না উন্নত যুগে এই গলারে যে ন্যাচারাল যে ভয়েস যেটা পাই ওনাদের কাছে, সেইটা এত মিষ্টি। এই শিল্পী গায়ত্রী বসুর গান শুনে আমার মনে হলো যেন আধুরি মাধুরি সব মাখিয়ে একেবারে আমরা কিছুই যেন পাইনি, কিছুই করতে পারি না। যাই হোক, শিল্পীকে প্রণাম জানাই, আর গান তো কিছু বলবো না, আপনি তো সবই শোনাচ্ছেন 3 সপ্তাহ ধরে এটা নিয়ে, 3 সপ্তাহ সেটাই বলছি আপনাদের সবাইকে নমস্কার, অনুষ্ঠানের আয়োজনকারী সবাইকে
1: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। এই 3 সপ্তাহ ধরে আমরা গায়ত্রী বসুর কথা শুনছি এবং গান শুনছি। একটা কথা এই প্রসঙ্গে বলি, কেন জানি না হঠাৎ আজকের এই পর্ব করতে করতে মনে হচ্ছে আগামী পর্বে আমরা যদি কথা নাই বলি, শুধু গান শুনি আপনাদের কাছ থেকে, আমরা আপনাদের ভালো লাগার গান শুনতে চাইব আর সেই গান ছড়িয়ে দেব সবার মধ্যে। দেখা যাক একটা পর্ব কেমন হয়, সেদিন কোনো কথা নয়, সেদিন শুধু গান, যা আমাদের এই মুহূর্তে সংগ্রহে আছে সেই সব গান আপনাদের শোনাতে চেষ্টা করব। তবে একটা কথা আগাম বলে দিই, রম্যগীতির গান কিন্তু খুব বেশি শোনাতে পারবো না, একটি দুটি ছাড়া, যদিও একাধিক গান আছে, কারণ এটার মধ্যে একটা পদ্ধতিগত একটা বিষয় আছে। আমাদের রম্যগীতি তো আমাদের আর্কাইভাল আইটেম, আমাদের সংগ্রহশালায় রাখার জিনিস, সেই সংগ্রহশালার জিনিস চাইলেই তক্ষুনি তক্ষুনি আমরা শুনিয়ে দিতে পারি না, তার জন্য আমাদের একটা পূর্ব প্রস্তুতি দরকার হয়, আগে থেকে আগাম লিখিত আবেদন করতে হয় আমাদের আর্কাইভের কাছে যে এই গান অমুক দিনের এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রয়োজন, এবং সেটি তারপর আরও বেশ কয়েকটি স্তর পার হয়ে আর্কাইভের কাছে আসে, তখন আর্কাইভ আমাদের সেই গান শোনানোর অনুমতি দেন। সেই জন্য রম্যগীতির গান যে খুব শুনিয়ে উঠতে পারবো তা না, কিন্তু তার বেসিক রেকর্ডের কিছু গান আপনাদের পছন্দ মতো চেষ্টা করব শোনাতে আগামী পর্বে। এবারে আমরা আসি আজকের গানের প্রসঙ্গে। তার আগে বলি, প্রথম মুকুল তুমি ঝরো না এই গানটি যে আমরা শুনলাম, এটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, কমল দাশগুপ্তর সুরে, শিল্পী গিয়েছিলেন 1958 সালে। আর এবার আপনাদের জন্য 1958 সালেরই আরও একটি গান, শ্যামল গুপ্তর কথা, সুর মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

0: পৃথিবীর সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার।

0: আজ সকালটা একটু বেশি সুন্দর, কেন বলো তো?
1: কেন কেন কেন
0: গেস করো, মানে রোজ রোজকার মতন আজও রোদ উঠেছে, মানে রোজ বৃষ্টি টৃষ্টি হয় অনেক সময় আজকাল, অবশ্য
1: আজকে সকালটা সুন্দর কারণ আজকে একটু মাথা খাটাতে হবে।
0: আমি সে গন্ধ মানে বাড়ি থেকে বেরোনোর সময় পেয়েছি, এবং পাড়াটা দিয়ে যখন ক্রস করছি প্রতিটা অলিতে গলিতে চারদিক থেকে ভেসে আসছে সেই সুন্দর করে ওই ওই যখন কড়াইতে ছাড়া হচ্ছে ওই তালের বড়াটা বানানোর জন্য, তখন একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আমার নাকে।
1: সবাই কিন্তু আজকে খুব সাবধান, অন্নকে না দিয়ে খেলে কিন্তু খুব খারাপ হবে।
0: হ্যাঁ ঠিক, আজকে একটা লম্বা উইকেন্ডে শুরু, একটা ছুটি ছুটি ভাব চারদিকে, তার কারণ আজকে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর শুভেচ্ছা।

0: সকলকে অবশ্যই, তবে তার থেকেও বেশি আনন্দ আজকের দিনটাকে ডাবল করে দিতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে অফকোর্স তোমাদের প্রিয় মগজ মিটার, আর সেটা নিয়ে হাজির তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকে অর্ণব অ্যান্ড সায়নী। অ্যান্ড তোমরা তো জানোই যে মগজ মিটার মানে শুধুমাত্র আমরা দুজন আড্ডা দেবো এমনটা নয়, আমাদের সঙ্গে আড্ডা দেবে তোমরাও। চলে আসতে হবে 03322107325 এই নাম্বারে, আই রিপিট 03322107325। এই যে বলার সঙ্গে সঙ্গে তোমরা ফোন করতে শুরু করবে, সেটা করতেই পারো।
1: হ্যাঁ, এবার ফোনটা করলেই কিন্তু আমি তখনই প্রশ্নটা করব।
0: হ্যাঁ, তখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবকিছু। এবার মগজ মিটার মানে তোমরা জানো যে মগজ মিটার মানে অনেকগুলো প্রশ্ন থাকবে অফকোর্স, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। যে ফোন নাম্বারটা বললাম, যদি মনে না থাকে ঝটপট করে লিখে নিতে পারো, সেই ফোন নাম্বারে ফোন করতে হবে তোমাদেরকে, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, তার কমেন্ট বক্সে, তার আজকের পোস্টারের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে।
1: একদম।
0: সো সবকিছু ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, তো ঝটপট করে খেলো মগজ মিটারে, আড্ডা দাও, অনেক প্রশ্নের উত্তর দাও, এবং তারপরে দৌড়ে দৌড়ে তালের বড়া খেতে ছুটে যাও আমার মতো। সো লেটস স্টার্ট, শুরু কি যায়, শুরুটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এটা এটা প্রথম ক্লু ছিল না, এটা প্রথম ক্লু ছিল না, তবে ক্লু এর কথা বললাম যখন বলেই দিই, তোমরা জানো প্রথম রাউন্ডের নাম আমি কে।
1: এবং এই যে তোমার মানে আজকের দিনে কিন্তু বেশ অনেকগুলো স্পেশাল স্পেশাল প্রশ্ন রয়েছে, তাই না অর্ণব?
0: কেমন পারবে সেটা দেখিয়ে দাও। প্রথম প্রশ্ন আমি কে রাউন্ডের রুলসটা আগে ছোট্ট করে রিওয়াইন্ড করিয়ে দিই, খুব সহজ, তোমরা জানো তাও বলে দিই। আমি কে রাউন্ড মানে কতগুলো ক্লু থাকবে, আর সেই ক্লু এর সিঁড়ি বেয়ে খুঁজে বের করতে হবে আমি কে। আমি মানে অর্ণব নয়, আমি মানে অন্য কোনো মানুষ বা অন্য কোনো বস্তু, যে কোনো কিছু হতে পারে,
1: একদম,
0: কিন্তু সেটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে এই ক্লুগুলোকে ভেদ করে। কেমন? সো চলে যাই প্রথম ক্লুতে, আজকের আমি কে রাউন্ডের প্রথম ক্লু। এটাতে অবশ্যই তোমরা মানে ট্রাই করতে পারো, গেস করতে পারো, আমি জানি না সঠিক বলতে পারবে কিনা,
1: ফোন করতে পারো, কমেন্টে লিখতে পারো।
0: সো দ্য ফার্স্ট ক্লু ইজ, আমি একজন বিখ্যাত অভিনেতা। এইখান থেকে যদি বলতে শুরু করো, মানে এ বি সি ডি ই এফ জি এইচ সমস্ত অ্যালফাবেট দিয়ে তোমার নাম বলতে শুরু করবে, কিন্তু
1: তারপর যেখানে গিয়ে থামবে,
0: হ্যাঁ না না এতটা বলতে হবে না। এবার যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে অনেক নাম তোমরা বলতে পারো, কিন্তু একটু ভেবে দেখো আমরা কেন হঠাৎ করে এই ক্লুটাই শুরুতে রাখলাম, ভেবে ফেলো। এবং পয়েন্ট পয়েন্ট একেবারেই পয়েন্ট তো আছেই, এবং সেই পয়েন্টটাকে মাথায় রেখে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো ঝটপট করে চলে এসো 03322107325 নাম্বারে, আমাদেরকে আজকে প্রথম ফোন করছে যে বন্ধু, শুনে নেব কে রয়েছে আমাদের সঙ্গে। কে বলছো, কোথা থেকে বলছো? নমস্কার, শোনা কি যাচ্ছে না? বেশ, শোনা যখন যাচ্ছে না তাহলে কমেন্ট করতে পারো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে আজকের পোস্টার দেওয়া রয়েছে, পোস্টারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, একবার শুনি কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার, আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ শায়ন বলো।
2: উত্তরটা মহানায়ক উত্তম কুমার।
0: আচ্ছা বেশ, সায়ন এসে প্রথমেই বলেছে মহানায়ক উত্তম কুমার। প্রথমেই তোমাকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, সায়ন আমাদের নিয়মিত শ্রোতা, এবং সায়ন এসে ওই ওপেনিং স্ট্রোকটা মেরেছে, এবং ওপেনিং স্ট্রোক আরো অনেকে অনেকে মেরেছে কমেন্ট বক্সে,
1: কমেন্ট বক্সে যে কটা কমেন্ট পড়েছে তার 99% একজনের
0: নাম, কিন্তু সেটা আমরা এক্ষুনি পড়ছি না, আমরা আরেকটা ক্লু করে দেব, আরেকটা ক্লু দেওয়ার পর ব্যাপারটা সহজ করে দেব। সেই ক্লুটা হচ্ছে, বাঙালির অন্তরে আমার স্থান চিরস্থায়ী, কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষাতেও আমি কাজ করেছি।
1: এই রে
0: এই রে, কি হলো,
1: আর কি সবাই একটু ধাঁধায় পড়ে গেল,
0: বলো দেখি আমি কে। হাই
1: না না, যারা মানে জানে তারা কিন্তু ঠিক উত্তরই দেবে।
0: হ্যাঁ না না, ঠিক আছে, আমি আশা করছি সবাই ঠিক উত্তর দেবে, তবে জানি না এই ক্লুটার পরে উত্তর পাল্টাবে কিনা। একবার রিপিট করে দিই, আমি একজন বিখ্যাত অভিনেতা, বাঙালির অন্তরে আমার স্থান চিরস্থায়ী, কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষাতেও আমি কাজ করেছি। ফোন লাইন আবারও করছে ব্লিঙ্ক, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি কুলতলি থেকে বলছি, নিয়ম।
0: হ্যাঁ বলুন উত্তরটা।
3: হ্যাঁ, একদম 100% মহানায়ক উত্তম কুমার।
0: 100% মহানায়ক উত্তম কুমার আমি জানি উত্তম কুমার।

0: সহকারে উত্তর দিয়েছে।
1: আমি উত্তরটা সঠিক কি ঠিক বলছি না, কিন্তু আমিও বলতে পারি উত্তম কুমার 100% মহানায়ক। উত্তম কুমার 100% মহানায়ক, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বাঙালির মহানায়ক একজনই, তাকেও না তো হয়েছে না তো হতে পারবে, দ্যাট ইজ উত্তম কুমার। কিন্তু সঠিক উত্তর উত্তম কুমার কি না সেটা জানতে গেলে আপনাকে আরেকটু ওয়েট করতে হবে। আর যতক্ষণ ওয়েট করবেন ততক্ষণ আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আরেকটা ক্লু দেব, তবে দেখব যে সেই ক্লুয়ের পরে উত্তর পাল্টায় কিনা। কারণ পরের ক্লুটা হচ্ছে,
0: অভিনয়ের পাশাপাশি আমি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম।
1: ইয়েস, অভিনয়ের পাশাপাশি আমি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। সো আমার নামের পাশে শুধুমাত্র অ্যাক্টর লেখা কিন্তু নেই, কোথাও গিয়ে সেখানে ডিরেক্টরও যোগ হয়েছে, কোথাও গিয়ে প্রোডিউসারও যোগ হয়েছে। সো এবার কি হবে, পাশা কি পাল্টাবে দেখি। 03322107325 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে?
0: বন্ধু রয়েছে,
1: কে বলছো? নমস্কার।
2: হ্যাঁ, আমি জয়রামপুর বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বিশ্বজিৎ আইন বলছি।
1: হ্যাঁ, উত্তরটা
2: আর উত্তরটা অবশ্যই মহানায়ক উত্তম কুমারই হবে।
1: আচ্ছা বেশ, শুনতে থাকো, উত্তর পেলাম।
0: আজকে কিন্তু একটা বেশ বিশেষ জিনিস তুমি খেয়াল করেছো কিনা জানি না অর্ণব, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকবার মগজ মিটারে দেখি একটা ক্লু এর সঙ্গে তোমার উত্তর পাল্টাতে থাকে, সেখানে কিন্তু আজকে প্রথম থেকে একদম সবাই একই উত্তরে গিয়ে স্টিক করে রয়েছে।
1: হ্যাঁ, একই উত্তরে স্টিক করে রয়েছে। যখন সবাই একই উত্তরে স্টিক করে রয়েছে, আমরাও তো স্টিক করে থাকি একটা মানুষের অভিনয়ের দিকে তাকিয়ে বরাবর
0: বসে থাকি,
1: এবং এই বসে থাকলে সময় পেরিয়ে যায়, এবং তখন শুধুই মনে হয় আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, সারাদিন কেটে যাক। কিন্তু এত মডার্ন অ্যাক্টিং আজ থেকে 50-60 বছর আগে যিনি করতে পেরেছেন তার নাম অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি মহানায়ক উত্তম কুমার। যখন তার কথা সবাই বলছে, আমি জানি না সেটা সঠিক কি বেঠিক, সেটা এক্ষুনি বলবো না, আরও ক্লু রয়েছে, আরও উত্তর নেওয়ার রয়েছে, তবে সবাই যখন তার কথা বলছে সে তো আমাদেরও মনের মানুষ, তার জন্য তাকে ডেডিকেট করে আজকের প্রথম গানটা এটা থাকবেই, কোনো কোনো কোনো দ্বিমত নেই এই গানটা দেওয়ার আগে। তো এনজয় করি শ্রদ্ধেয় শ্যামল মিত্রের কণ্ঠে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন।

0: কাগজ মিটার। সত্যি মনে হয় আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কারণ ওই যে বললাম এত মডার্ন অ্যাক্টিং আজ থেকে 50-60 বছর আগে পর্যন্ত, দ্যাট ইজ সিরিয়াসলি, এটা এটা এটা মানে ভাবনা চিন্তার বাইরে। আজও আমার মনে হয় তার থেকে শেখার অনেক
1: জিনিসটাই চলে আসছে।
0: হ্যাঁ, মানে যাই হোক, তার কথায় আসবো অন্য কোনো দিন, আজকে সম্পূর্ণ তাকে নিয়ে আড্ডা দেওয়া সম্ভব হবে না। তবে তার কথা বলছে অনেকে উত্তরে, সেটা সঠিক কি বেঠিক সেটা বলতে হবে। তবে তার আগে আরও কিছু ক্লু আমাদের দেওয়া বাকি রয়েছে। শায়নি, পরের ক্লুটা কি থাকছে?
1: আমাদের পরের ক্লু হচ্ছে, আমি ব্যোমকেশ বক্সীর চরিত্র অভিনয় করেছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। আমার সঙ্গে এক বিখ্যাত অভিনেত্রীর জুটি আজও চিরস্মরণীয়।
0: বোঝো কাণ্ড, এরপরে কে কি বলবে বলো তো? এরপরে কে কি বলবে?
1: এটাই হচ্ছে মানে একদম সর্বশ্রেষ্ঠ
0: মোক্ষম ক্লু যাকে বলে। ঠিক আছে, মোক্ষম ক্লু হোক বা না হোক, একবার মনে করিয়ে দিই, ফোন লাইনে আসতে হবে। 03322107325 ইজ দ্য নাম্বার, তোমরা কল করতে পারো। কিংবা এই যে অলরেডি আমরা রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আদারওয়াইজ আমাদের পোস্টারটাও খোলা রয়েছে, মানে পোস্টারের কমেন্ট বক্সটা, সেখানেও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো ঝটপট করে কমেন্ট করো, সেখানে উত্তর দাও। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেকে কমেন্ট করেছো, তাদের কমেন্টগুলো
1: একবার, তার মধ্যে একজন অর্ণবকে নিমন্ত্রণ করে ফেলেছে।
0: আহা,
1: বলেছে অর্ণব আমি এখন তালের বড়া তৈরি করছি,
0: থাক উত্তর,
1: তোমরা চলে এসো, তোমরা বলেছে।
0: হ্যাঁ, আজকে সমস্ত উত্তর টুত্তর থাক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
1: বাদ বাদ,
0: উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাদ,
1: তালের বড়াতে ফোকাস।
0: আমার এখন একটাই দিক চাই, সেটা হচ্ছে তোমার বাড়ির দিক, সেই দিক নির্দেশ আমায় পাঠাও, আমি চলে যাচ্ছি, কোনো চাপ নেই বস।
1: তবে উত্তরটা অন্য বাড়ি থেকে কি নিয়ে আসবে?
0: হ্যাঁ, মানে উত্তরটা এবার নিতে হবে, নাহলে বাকিরা আমাকে সত্যিই পেটাবে। অনেকে উত্তর দিয়েছে, যাদের নামগুলো এবার বলতেই হবে। দেখতে পাচ্ছি উত্তরের কমেন্ট বক্সে যারা উত্তর দিয়েছে তাদের মধ্যে প্রথমটাকে যদি পড়ি, যাদেরকে দেখতে পাচ্ছি, বিশ্বজিৎ গাইন, রিমো কুমার মুখোপাধ্যায়, রিমো মুখার্জি, রিট্টু, শিউলি শাসমল, শুভশ্রী, বিশ্বজিৎ গাইন, প্রত্যেকে বলছে উত্তম কুমার। আরো কমেন্ট আসছে, শুভশ্রীও বলছে উত্তম কুমার, শিউলি শাসমল বলছে উত্তম কুমার, আমি
1: আমাদের
0: সৌরজা।
1: হ্যাঁ, কমেন্ট বক্সেও সৌমেন দাস, বিশ্বজিৎ গাইন, সায়নদীপ, সন্তু বসাক, নয়না গিরি, অমিতাভ শেঠ, নিবেদিতা চক্রবর্তী, এরকম প্রচুর প্রচুর প্রচুর প্রত্যেকেই উত্তর দিয়েছে উত্তম কুমার।
0: একেবারেই, আসলে মানে উত্তম কুমার শুনতে বড় ভালো লাগে, এবং যারা প্রেমিক মানুষ তাদের আরো বেশি ভালো লাগে।
1: হ্যাঁ, তারা প্রেমিকাকে কম করে, ওই যে অর্ণব বললো না উত্তম কুমার শুনতে বড় ভালো লাগে, ওরকম করে বসে বলবে যে একবার বলো উত্তম কুমার,
0: উত্তম কুমার, ব্যাস শেষ, খতম, টাটা, ওখানেই শেষ। এবং কোথাও শেষ থেকে ওখানে শুরুও বটে। যাই হোক, সে কথায় আজকে আর বেশি যাওয়ার সুযোগ নেই বটে, আমরা চলে যাব পরের ক্লুতে। তারপর তারপরে নেব আর একটা বা দুটো ফোন কল, কারণ এবার বড় অবভিয়াস হয়ে যাচ্ছে। পরের ক্লু অ্যান্ড দ্য ফাইনাল ক্লু ইজ সপ্তপদী, হারানো সুর, অগ্নি পরীক্ষা, 74.5, প্রমুখ আমার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা।
1: এবং এরপর আমরা তাহলে ফোনটা নিয়ে নিই,
0: নিয়ে নিই, চলো দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আচ্ছা, আপনার নাম এবং কোথা থেকে বলছেন যদি একটু বলেন?
2: আমি অঞ্জলি কুন্ডু জনাই থেকে বলছি।
1: বেশ বেশ বেশ
0: বেশ, জনাই থেকে উত্তর পেলাম, ঠিক আছে। মিষ্টির কথা হচ্ছে, মালপোয়া টালপোয়া নিয়ে কথা হচ্ছে, বন্ধু জনাই থেকে ফোন করছে, মনে পড়ে সেদিন, মনে পড়ে সেদিন জনাইয়ের একটা বিখ্যাত মিষ্টি আমরা খেয়েছিলাম। যাই হোক, আমরা এবার উত্তরটাই আসি। উত্তরটা হচ্ছে যে চলচ্চিত্রে আমার পরিচয় শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, আমি পরিচিত বাংলার এক এবং একমাত্র মহানায়ক নামে। এরপর আর কোনো দ্বিমত কি থাকতে পারে?
1: এরপর আর কোনো হিন্টই কাজ করবে না,
0: কিচ্ছু কাজ করবে না।
1: যখনই

0: শেষ হিন্ট দিয়েছে, সপ্তপদী বলে দিয়েছে, তখনই হয়ে গেছে।
1: হ্যাঁ একেবারেই। সো যারা বলেছে উত্তম কুমার, সবাই একেবারে সঠিক উত্তর দিয়েছো, আর তাদের সবাই জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য, এবং অনেকে উত্তর দিচ্ছ এই মুহূর্তে, কমেন্ট করছো। শক্তিকুমার চট্টোপাধ্যায় বলছে, মগজ মিটার অদ্ভুত নামকরণ, বেশ ভালো নামকরণ, চালিয়ে যাও শুনছি। এবং তারপরে দেখতে পাচ্ছি সৌভিক সরকার, অভি বলছে অরুণ কুমার চট্টোপাধ্যায়, শিউলি শাসমল অর্থাৎ সৌর জানি, বুঝতে পেরেছি। সুমিতা সেও ভূমিতা রায় বলছে অরুণ কুমার চ্যাটার্জি, এবং আবারও বলছে উত্তম কুমার সৌরজা, অবশ্যই সঠিক উত্তর উত্তম কুমার ওরফে অরুণ কুমার চট্টোপাধ্যায়, আমাদের সবার প্রিয় মহানায়ক। এবং এবার র‍্যাপ করার পালা, প্রথম রাউন্ড আমি কে, কারণ পরের রাউন্ড এটাও ভীষণ ইন্টারেস্টিং, কারণ সেটার নাম চট জলদি চারপাশ। তো চট জলদি চারপাশের প্রথম প্রশ্ন কি?
0: চট জলদি চারপাশের আজকের তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রে উত্তম কুমার অরিন্দম মুখার্জি চরিত্রে অভিনয় করেন? আমি আরেকবার বলে দিচ্ছি, সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রে উত্তম কুমার অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রে অভিনয় করেন?
1: ইয়েস, সৌভিক কমেন্ট করে বলছে, ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিল এই 74-এ মাসিমা আমি মালপো খামু, না মাসিমা মালপো খামু, এই বিখ্যাত ডায়লগ আমরা জানি,
0: আমরা বলছি আমরা তালের বড়া মালপো
1: সব খামু,
0: সব খামু,
1: আমরা এই যে মাসিমা মালপো খামু, তুমি কি ভাবছো সৌভিক, এ নিয়ে আমাদের একটু আগে কথা হয়নি,
0: এরপরে সবাই আমাদেরকে হ্যাংলা ভাববে।
1: হ্যাঁ না, ভাবতেই পারে,
0: এরা সবাই হ্যাংলা এরকম করে মালপো খামু।
1: দেখো আমি তাল শুধুমাত্র বড়াতেই পছন্দ করি, আমি তালের অন্য কিছু খাই না, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমি তালের বড়া ভীষণ ভালো খাই, ভীষণ ভালো খাই, মানে আমি আমার বাড়িতে হলে মোটামুটি হতে থাকে, খালি হতে থাকে, যে ঝুড়িটা রাখা হচ্ছে
0: দেখা যাচ্ছে সেটা শেষ হয়ে গেছে,
1: সেটা ভরছেই না, মানে সেটা ভরতে পারে না অ্যাকচুয়ালি, কারণ আমি মোটামুটি গন্ধে গন্ধে তার আশেপাশে ঘুরি আর কি।
0: অর্ণবের মা শুনছে এবং লাঠি নিয়ে রেডি হয়ে আছে।
1: হ্যাঁ মানে আমি তালের বড়া ভীষণ পছন্দ করি, না না সেখানে হচ্ছে আমি জানি, বললাম গন্ধ শুকে বেরিয়েছি। তো যাই হোক, প্রশ্নটা রিপিট করি, সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রে উত্তম কুমার অরিন্দম মুখার্জি চরিত্রে অভিনয় করেন? চরিত্রের নাম ছিল অরিন্দম মুখার্জি, ছবিটার নাম কি বলতে হবে? ভীষণ সহজ উত্তর আসছে দেখতে পাচ্ছি, শিউলি শাসমল, শুভশ্রী, শর্মিতা সেন, পিউপা ঘোষ, সুমিতা রায়, প্রত্যেকে বলছে নায়ক, এবং কমেন্ট বক্সে উত্তর আসছে, মানে পোস্টারে কমেন্ট বক্সে। তবে তার আগে আমরা চোখ রাখবো ফোনের দিকে, এবং ফোন ব্লিঙ্ক করছে, তাহলে কান রাখা যাক ফোনের ওপারে কে রয়েছে সেদিকে। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: অরিমেশ ভট্টাচার্য
0: বলুন।
2: উত্তরটা হবে নায়ক।
1: উত্তরটা হবে নায়ক, আচ্ছা বেশ। এবং বন্ধুরা যারা কমেন্ট করছে তারাও বলছে নায়ক, এই মুহূর্তে শ্যামলতা শর্মা, সুমিতা রায়, শিউলি শাসমল প্রত্যেকে বলছে নায়ক, রঞ্জিত মালাকার এই মাত্র কমেন্ট করলেন, বললেন নায়ক। তো সবার কমেন্টই পড়লাম, পোস্টারে কমেন্ট বক্সে একবার চোখ রাখি।
0: পোস্টারে কমেন্ট বক্সে মানসী দাস সেন, নিবেদিতা চক্রবর্তী, প্রশান্ত ধক, তাপস প্রামাণিক প্রত্যেকে উত্তর দিয়েছে নায়ক।
1: ইয়েস, প্রত্যেকে বলছেন নায়ক। তবে উত্তরটা কি নায়ক, কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, যারা মনে করছে উত্তরটা নায়ক, মহানায়কের এই ছবিটার নাম নায়ক, তারা একেবারেই সঠিক বলেছ, এবং এ ব্যাপারে কোনো ডাউট নেই। আমরা শুনেছি যে সত্যজিৎ রায়, স্বয়ং সত্যজিৎ রায় এই চরিত্রটা লিখেছেন তার কথা ভেবেই, এবং আমরা আজও এই ছবিতে ওই চরিত্রটায় তার জায়গায় অন্য কাউকে ভাবতেই পারি না, আমাদের কল্পনাতেই আসে না। অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি মহানায়কের অভিনীত ছবি, সত্যজিৎ রায়ের নায়ক, যারা বললে উত্তর তাদের সবার জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। আর এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, চট জলদি চারপাশের পরের প্রশ্ন হচ্ছে, দ্য ওয়াল নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত ছিলেন? ভারতীয় ক্রিকেটের একমাত্র দ্য ওয়াল আমরা বলে থাকি কোন ক্রিকেটারকে? তো তোমরা উত্তর দাও 03322107325 নম্বরে। আর আমরা যেটা করতে পারি, আমরা
0: তোমাদের লাইভ খোলা রয়েছে আমাদের কমেন্ট বক্স, আমরা কিন্তু সেখানেও টুক করে উত্তরটা দিয়ে ফেলো।
1: হ্যাঁ, তো তোমরা ঝটপট করে উত্তর দাও, এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, তোমাদেরকে একটুখানি সময় দিতে পারি, এবং সেই সময়টা একটা দারুণ গান শোনাতে পারি তোমাদেরকে ফ্রম শিলাজিৎ। অ্যাকচুয়ালি এই গানটা নিয়ে একটা মজার কথা আছে, মানে সায়নী আর আমার কদিন আগে এই গানটা তোমাদের শোনানোর ইচ্ছে ছিল, সেদিন সময় আর কি কুলিয়ে উঠতে পারিনি আমরা, কিন্তু আজকে আমরা যখন গানের প্ল্যানিং করছি, আমরা কি গান তোমাদেরকে আজকে শোনাবো, আমরা তো প্ল্যান করি তোমাদের যাতে পছন্দ হয়, তখন আমরা ঠিক করেছি, এবং আমি দেখলাম সায়নী অলরেডি এটা নিয়ে রেডি, গানটা নিয়ে, কারণ এই গানটা আজকে তোমাদের শোনাতেই হবে, ভীষণ মজাদার একটা গান। সো মজা করো, ফেরো এই মজা নিয়েই, কারণ আজকে মগজ মিটার নিয়ে তোমাদের জন্য ওয়েট করছি।

এবারে অর্ণ বা সায়নী চলে এসো 0332107325 নাম্বারে কিংবা কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর নিয়ে। ফিরছি এক্ষুনি শিলাজিতের কণ্ঠে অ্যান্টেনা শুনে।

পাঁচটা কাক বাংলা গান খাচ্ছে খাক, পাঁচটা কাক রসটা পাক, টাকটা ডুম ডুম ডুম ডুম ডুম টাটাক।

চাঁদে সে খুন, একটা হো হো হি হি হে, একটা হো হো, একটা কাক বলবে ইউরেকা ইউ।

মগজ মিটার। আর ফিরে এলাম অ্যান্টেনা শুনে, মজার গান না? এরকম মজা আরও অনেকক্ষণ হবে, তবে সময় অনেকক্ষণ বলি বটে, অনেকক্ষণ থাকে না, সময় ছুটে পেরিয়ে চলে যায়। আমরা 26 মিনিট কাটিয়ে ফেলেছি, আর ওই মিনিট 34 হয়তো তোমাদের সঙ্গে আড্ডা হবে। যারা টিউন করলে এই মাত্র তাদেরকে বলে রাখি, মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড সায়নী। আর আমাদের সঙ্গে তোমরা আড্ডা দিতে পারো 0332107325 নাম্বারে সরাসরি কল করে, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা লাইভে রয়েছি। তো এই চাঁদ বদন দুখানে তোমরা দেখতেও পাবে সেখানে, এবং আড্ডাও দিতে পারবে। চলে এসো, অনেকে কমেন্ট করছো।

0: থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, যাদের ভালো লাগছে তোমরা জানাচ্ছ। তবে আমরা একটা প্রশ্ন করে গেছিলাম শায়নী,
1: আমরা প্রশ্ন করেছিলাম যে ভারতীয় কোন ক্রিকেটার দা ওয়ার্ল্ড নামে পরিচিত, এবং অলরেডি আমাদের লাইভে কমেন্ট বক্সে প্রচুর প্রচুর প্রচুর উত্তর এসে গেছে। হ্যাঁ, তো আমরা কি এখনো ফোন লাইনটা
0: আগে ফোন লাইনে শুনি কে রয়েছে আমাদের সঙ্গে, তারপর কমেন্ট বক্সে নিশ্চয়ই চোখ রাখবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হুগলি থেকে শুভশ্রী তারকা বলছি।
0: হ্যাঁ শুভশ্রী বলো।
2: রাহুল দ্রাবিড়।
0: আচ্ছা শুভশ্রী বলেছে রাহুল দ্রাবিড়। এছাড়া আমাদের পোস্টারে কমেন্ট বক্সে একবার চোখ রাখি আগে, কারণ ওখানে অন্যরকম উত্তর পেয়েছি আমরা। লাইভে মোটামুটি সবাই মোরাললেস রাহুল দ্রাবিড়ই বলেছে, তবে আগে পোস্টারটা দেখি।
1: পোস্টারে তাপস প্রামাণিক বলেছে গোষ্ঠপাল।
0: আচ্ছা,
1: বাকি যারা যারা রয়েছে যেরকম নিবেদিতা চক্রবর্তী, প্রশান্ত ধক, শাশ্বতী দত্ত, রুমকি মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা মোদক, অমিতাভ শেঠ, তনুশ্রী বেরা, মানসী দাস সেন, সৌমেন দাস, শিল্পী ভাঞ্জারি, দৈপায়ন, দীপায়ন শতপতি, শুভশ্রী, হিমাংশু বিশ্বাস, নয়না গিরি, রিমো মুখোপাধ্যায়, বিশ্বজিৎ গাইন, সন্তু বসাক, প্রত্যেকে বলেছে রাহুল দ্রাবিড়।
0: তবে একটা আমার মনে হয় যে বন্ধু বলেছে গোষ্ঠপাল, সে বোধহয় প্রশ্নটা একটু শুনতে গন্ডগোল করে ফেলেছে, কারণ প্রশ্নটা ছিল দা ওয়ার্ল্ড নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত ছিলেন। ইয়েস, উই মেনশনড ক্রিকেটার। তো লাইভে চোখ রাখি, লাইভে দেখতে পাচ্ছি অনেক কমেন্ট, তার মধ্যে সৌভিক সরকার, অভি, সমন্বয় মণ্ডল, শিউলি শাসমল অর্থাৎ সৌরজা, আই গট ইট, শ্যামলতা শর্মা, এছাড়া দেখতে পাচ্ছি অসীম কুমার মণ্ডল, প্রত্যেক সৌভিক সরকার, অভি, প্রত্যেকে বলছে রাহুল দ্রাবিড়। সুমিতা রায় তার পছন্দের কথা জানিয়েছে যে তার প্রিয় অনুষ্ঠান মগজ মিটার, আমাদেরও প্রিয় অনুষ্ঠান, আমরা ভালোবাসি তোমাদের সঙ্গে মগজ মিটারে আড্ডা দিতে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদের পোস্টারেও, এবং আমাদেরকে মেল করতে পারো jubabanikolkata@gmail.com। তো এবার তো বলে দেওয়ার পালা, আর বেশি ভনিতা করব না, অনেক রাউন্ড বাকি আছে। অবশ্যই দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ওয়ান অ্যান্ড অনলি ডিফেন্সের কিং, যাকে আমরা বলতাম, তিন নম্বরে ব্যাট করতে আসতেন এবং বোলারদের কাল ঘাম ছুটিয়ে দিতেন। অবশ্যই দ্য ওয়ার্ল্ড ওয়ান অ্যান্ড অনলি রাহুল দ্রাবিড়, একটা জোরে হাততালি সবার জন্য, ওয়েল ডান, ভেরি গুড।
1: এবং তার আগে একজন বন্ধু তিনি রিকোয়েস্ট করেছেন যাতে আমরা ফোন নাম্বারটা আরেকবার বলে দিই।
0: একবার কেন, 10 বার বলতে পারি তোমাদের ইচ্ছে হলে। 03322107325, নোট করে নাও, 03322107325,
1: সেভ করে নাও।
0: হ্যাঁ, যদি ফোন করো তাহলে কিন্তু একবারই করবে, এটা কিন্তু একটা স্ট্যাটিউটরি ওয়ার্নিং, ঠিক আছে, মাথায় থাকে জানো, ফোন লাইনে একবার, তারপর বারবার কমেন্ট বক্সে। কেমন, পরের প্রশ্নটায় আমরা চলে আসি, পরের প্রশ্ন একটু অন্য জোনে, মানে সিনেমা থেকে আমরা আসলাম ক্রিকেটে, সেখান থেকে এবার সাহিত্যে। কি প্রশ্ন?
1: কালকূট ছদ্মনামে বাংলা সাহিত্যে কে পরিচিত ছিলেন?
0: ইয়েস,
1: কালকূট ছদ্মনামে বাংলা সাহিত্যে কে পরিচিত ছিলেন?
0: হ্যাঁ, বলতে হবে কালকূট ছদ্মনাম কার ছিল, উত্তর দাও। ফোন লাইন খোলা রয়েছে, দেখতে পাচ্ছি ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
3: নমস্কার, আমি বড়গাছিয়া থেকে প্রশান্ত ঠাকুর বলছি।
0: হ্যাঁ, উত্তরটা?
3: হ্যাঁ, সমরেশ বসু।
0: বেশ, শুনতে থাকুন, সহজ প্রশ্ন কিন্তু, ভীষণ সহজ প্রশ্ন। এবং আমাদের দেখতে পাচ্ছি লাইভে উত্তর আসছে, বিশ্বজিৎ গাইন বলছে, শ্যাম মজুমদার বলছে সমরেশ বসু, অলরেডি কেশব মণ্ডল, এবং কেশব মণ্ডল বলছে সমরেশ বসু, আর সৌমেন দাস বলছেন ফাটাফাটি হচ্ছে মগজ বিটার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
1: নিবেদিতা চক্রবর্তী কমেন্ট করে জানিয়েছে সমরেশ বসু।
0: ইয়েস, এছাড়াও
1: তাহলে চটপট করে জানিয়ে দাও আমাদেরকে,
0: পিউপা ঘোষ, শুভশ্রী, সৌভিক সরকার, অভি, সুমিতা রায়, হেমানাথ, দেবাঞ্জলি পানিগ্রাহী, অসীম কুমার মণ্ডল, প্রত্যেকে আবারও কমেন্ট করে বলছে, প্রাঞ্জলি চৌধুরী এই মুহূর্তে বলছে সমরেশ বসু, তন্নিষ্ঠা মাইতি, শিউলি শাসমল অর্থাৎ সৌরজা শাসমল, শ্যামলতা শর্মা, প্রত্যেকে, অরুণজিৎ মালাকার, সুমিতা রায়, প্রত্যেকে বলে দিয়েছে সমরেশ বসু। আমার মনে হয় আমাদের আর খুব বেশি ওয়েট করার প্রয়োজন হবে না, আমরা বলে দিতেই পারি সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর কোনটা?
1: সমরেশ বসু।
0: একেবারেই। তো যারা সঠিক উত্তর দিয়েছো, সহজ প্রশ্ন ছিল অবশ্যই, কিন্তু তবু যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান। আর এই মুহূর্তে আরও কয়েকটা উত্তর এসে গিয়েছিল লাস্টে, রিঙ্কু ব্যানার্জি, উমা দাস, হিমাংশু বিশ্বাস, রিমো মুখার্জি, রিট্টু। তো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে,
1: যেটার জন্য একজন বন্ধু অপেক্ষা করছিল।
0: হ্যাঁ, এবার আবারও একটা ওই আর কি জোন পাল্টে নেওয়া,
1: জোন পাল্টে নেওয়া।
0: ইয়েস, এবার জোনটা সরাসরি সমুদ্র পারে। হ্যাঁ, মুখে হাসি ফুটলো শায়নীর, সবে সমুদ্র ঘুরে এসেছে তো,
1: আমি জানতাম এটা বলবে। আচ্ছা,
0: প্রশ্নটা
1: আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে কোন সৈকতটি পরিচিত।
0: হ্যাঁ, ভারতের দীর্ঘতম

0: সমুদ্র সৈকত হিসাবে কোন সৈকতটি পরিচিত? সায়নীর মুখে হাসি, কারণ সায়নী একটা দারুণ ট্রিপ করে এসছো না?
1: একদম,
0: মানে ওর সাথে কথা হচ্ছিল, সমুদ্র পাহাড় সবকিছু এক ট্রিপের মধ্যে কভার করে চলে এসছে, এবং সেটা খুব অল্প দিনে।
1: আমি আসার পর থেকে আমি জানতাম যে অর্ণব আমাকে এই প্রশ্নটা করবে যে তুমি কিভাবে ঘুরে এসেছো আমাকে বলো,
0: রুটটা চাই আমার, রুটটা।
1: আর আমাকে আজ গত এক সপ্তাহ ধরে খুব জ্বালাচ্ছে রুটটা।
0: না, এই যে রুটটা জানলাম আমি, এটা তোমাদেরকে কথা দিচ্ছি, এই রুটটার কথা খুব ইন্টারেস্টিং রুট এবং খুব মজাদার, অল্প সময়ের মধ্যে ভালো ঘোরা, এটা তোমাদেরকে আমরা বেরিয়ে পড়িতে নিশ্চয়ই শোনাবো। ওকে, এই রুটটা তোমাদেরকে শোনাবো। তবে আমাদের লাইভে উত্তর আসছে, উত্তর আসছে তামিলনাড়ুর মেরিনা বিচ, পিউপা ঘোষ উত্তর দিচ্ছে ব্রাজিলের, ব্রাজিলের, আচ্ছা আমরা কিন্তু বলেছি ভারতের, তো এই উত্তরটা তো নিশ্চয়ই ঠিক হবে না, তুমি বুঝতেই পারছো পিউপা, আমরা বলেছি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে কোন সমুদ্র সৈকতটি পরিচিত? তামিলনাড়ু বলছে সুমিতা রায়। তামিলনাড়ু বলে কি কোনো বিচের নাম আছে?
1: একজন লিখেছে মেরিনা বিচ চেন্নাই,
0: তামিলনাড়ু তো, চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা শ্যাম মজুমদার ইন্টারেস্টিং উত্তর, শুভশ্রী বলছে মেরিনা সমুদ্র সৈকত, প্রসেনজিৎ চৌধুরী বলছে মেরিনা, কেশব মণ্ডল বলছে মেরিনা, সৌভিক সরকার অভি বলছে মেরিনা সমুদ্র সৈকত। আচ্ছা অনেকগুলো উত্তর পেলাম, ফোন লাইনে একবার দেখা যাক কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো, আমি শুভ জন্মাষ্টমী, হ্যাঁ
0: শুভ জন্মাষ্টমী,
1: আমাদের পোস্টারে এখনো পর্যন্ত একজনই লিখেছে যে মেরিনা বিচ।
0: আচ্ছা, তার মানে লাইভে বেশি উত্তর আসছে, বেশ, লাইভে কিন্তু অনেকের উত্তর দেখতে পাচ্ছি।
1: এখনো অনেকে লিখেছে, একজন লিখেছে বিশাখাপত্তনম, একজন প্রশান্ত ধক সে লিখেছে মেরিনা বিচ, সৌমেন দাস, অমিতাভ শেঠ, রিমো মুখোপাধ্যায় তারা লিখেছে মেরিনা বিচ, একজন লিখেছে গোয়া।
0: ওকে, হ্যাঁ গোয়া, তার বোধহয় যেতে ইচ্ছে করছে গোয়া, ওই জন্য লিখেছে। সুমিতা রায়, শিউলি শাসমল, রিঙ্কু ব্যানার্জি, উমা দাস, সমন্বয় মণ্ডল, শ্যামলতা শর্মা, শিউলি শাসমল, দেবাঞ্জলি পানিগ্রাহী, তনুশ্রী বেরা, বিশ্বজিৎ গাইন, শিউলি শাসমল অর্থাৎ সৌরজা, সৌভিক সরকার অভি, কেশব মণ্ডল, রঞ্জিত মালাকার, প্রসেনজিৎ চৌধুরী এবং বাকিদের নাম তো আগেই বলেছি, প্রত্যেকে বলছো মেরিনা বিচ। তো মেরিনা বিচ সঠিক কিনা এবার আমাদের বলে দেওয়া উচিত, আর ঝুলিয়ে রাখবো না
1: এবার, এবার আমরা একটু তাহলে বিচের ধার থেকে ঘুরে আসি।
0: হ্যাঁ, সঠিক উত্তর যারা দিয়েছো তারা বলেছো অবশ্যই মেরিনা বিচ, তো তাদের জন্য একটা জোরে জোরে হাততালি, ওয়েল ডান। সো উত্তর পেয়ে গেছি, এবার যেটা করতে পারি, বন্ধুরা কমেন্ট করছিল, বিশেষ করে বলতে হবে দেবাঞ্জলি কমেন্ট করেছিল একটু আগে, দেবাঞ্জলি কমেন্ট করে বলেছে যে অর্ণবদা ধাঁধা শোনাবে না, এমন করে বললে কি আমরা না শুনিয়ে থাকতে পারি, ধাঁধা শোনাতেই হবে, কারণ আমাদের পরের রাউন্ডের নাম নিয়ম তোমরা জানো, ইটস টু ইজি বস, কিছু ধাঁধা থাকবে যেখানে ধাঁধিয়ে না গিয়ে উত্তর দিতে হবে আমাদের ফোন লাইনে এসে কিংবা কমেন্ট বক্সে। প্রথম ধাঁধা কি থাকছে সায়নী?
1: কোন জিনিসের মাথা আছে, লেজ আছে, কিন্তু শরীর নেই?
0: এই মেরেছে,
1: এইটা
0: মাথা আছে, লেজ আছে, শরীর নেই,
1: কি বলো জিনিস যেটার মাথা আছে, লেজ আছে, কিন্তু শরীর
0: নেই? উত্তর দাও ঝটপট করে কমেন্ট বক্সে। সুমিতা বলছে,
1: ভাবো ভাবো, মানে এটা তুমি শুধু যে নিজের ভাষায়,
0: আমি আমি আমি আর কিছু বলবো না,
1: ঠিক আছে ঠিক আছে,
0: আমি যেটা করতে পারি একটু ভাবার সময় দেবো, তোমরা ভাবো, ভেবেই উত্তর দাও। আচ্ছা সুমিতা কমেন্ট করছে, অর্ণব দাদা ভাই এবং দিদি আসলে জমজমাট হবে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগলে তোমাদের আসাটা আমাদের প্রাপ্তি। অনেকে কমেন্ট করছো, সবার কমেন্ট পড়বো, তবে তার আগে একটু ভাবার সময়, যে ভাবার সময়টা অবশ্যই বোর করাবো না, এবং বোর করাবে না চন্দ্রবিন্দু, কারণ পরের গানটা ফ্রম চন্দ্রবিন্দু তোমাদের জন্য রইল জুজু। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, অর্ণব সায়নী মগজ মিটারে রয়েছি তোমাদের উত্তরের অপেক্ষায়।

0: মগজ মিটার। ফিরে এলাম আবারও আড্ডায়। আজকে মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী। তবে আমাদের মুখের হাসিকে চওড়া করার জন্য তোমাদের এই সমস্ত কার্যকলাপগুলো যথেষ্ট,
1: আজকে একটু বেশিই চওড়া হয়ে গেছে।
0: তার কারণ আমি তালের বড়ার কথা বলেছি, এক বন্ধু আমাকে নিমন্ত্রণ করে ফেলেছে কমেন্টে,
1: আর তার সঙ্গে একটা হেলদি কম্পিটিশন হয়ে গেছে, মানে যারা লাইভ দেখোনি তারা জানো না।
0: হ্যাঁ, সৌভিক তারপরে কমেন্টে সরাসরি তালের বড়া ভেজে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে, এর থেকে ভালো কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দীপান্বিতা বলছে আমার এক্সাম শুরু হবে, এক্সাম শুরু হবে সবেমাত্র। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে জানানোর জন্য, আমি জিজ্ঞেস করেছিলাম, বেস্ট অফ লাক সেটার জন্য, তোমার এক্সামের জন্য। তবে এবার আমরা চলে আসি একটা ধাঁধা দিয়ে গেছিলাম, দেবাঞ্জলি ধাঁধার কথা বলেছিলে। ধাঁধাটা ছিল যে কোন জিনিসের মাথা আছে, লেজ আছে, কিন্তু শরীর নেই।
1: আর ওই প্রশ্নটা মানে গানের মধ্যে আমাদের প্রত্যেক মানে যারা আজকে লাইভ দেখছে এবং কমেন্ট বক্সে উপস্থিত রয়েছে তারা কিন্তু মানে মোটামুটি সবাই একদম সেম উত্তর দিয়েছে।
0: হ্যাঁ
1: একদম, বলা যেতে পারে 100% সেম উত্তর।
0: উত্তরগুলো পড়ে নিয়ে একবার উত্তর দেখতে পাচ্ছি। মুদ্রা বা কয়েন বলছে, দেখতে পাচ্ছি দীপক চক্রবর্তী, বিশ্বজিৎ গায়েন, কেশব সামন্ত, সঞ্জয় দাশগুপ্ত, রুমকি মুখার্জি, উমা দাস, সুমিতা রায়, দীপান্বিতা মাইতি, হেমানাথ, রিমো মুখার্জি, দীপান্বিতা মাইতি আবারও বলেছে, আচ্ছা ঠিক আছে, সুমিতা রায়, অমিতাভ শেঠ, সৌভিক সরকার, অভি, শুভশ্রী, অরুণিমা, শিল্পী ভান্ডারী, শিউলি শাসমল, এরা প্রত্যেকে। এবং দীপান্বিতা মাইতি আরও একবার কমেন্ট করেছে, বলছে কয়েন। কয়েন কি সঠিক উত্তর? এবং সেটা বলবো, তবে তার আগে ফোন লাইনে দেখবো কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে উত্তর নিয়ে। কে রয়েছে আমাদের সঙ্গে?
1: হ্যালো,
2: আশিস কুইলা খড়পুর।
1: বেশ, তিনি জানিয়েছেন যে একদম 100% কয়েন,
0: 100% কয়েন,
1: 100% কয়েন।
0: তবে হ্যাঁ, সেটা সঠিক কিনা সেটা আবার বলবো, তবে তার আগে একবার পোস্টারের কমেন্ট বক্সটা দেখি কারা উত্তর দিয়েছো।
1: আমাদের পোস্টারের কমেন্ট বক্সে শর্মিষ্ঠা মোদক, রিমু মুখোপাধ্যায়, সৌম্যজিৎ সরকার, নয়না গিরি, প্রশান্ত ধক, সৌমেন দাস, পিউপা ঘোষ, কাজরী দাস মহাপাত্র, অমিতাভ শেঠ, হিমাংশু বিশ্বাস, প্রশান্ত ধক, শিল্পী ভান্ডারী, শ্যাম মজুমদার, তনুশ্রী বেরা, নিবেদিতা চক্রবর্তী, প্রত্যেকে উত্তর দিয়েছে কয়েন।
0: ইয়েস, প্রত্যেকে উত্তর দিয়েছে কয়েন, এবং এতজন উত্তর দিয়েছে তো মানে রীতিমতো দম নিতে হচ্ছে সে।
1: যেদিকে পাল্লা ভারী সেদিকেই তো যেতে হবে।
0: অবশ্যই, মানে কয়েন ছাড়া অন্য কেউ উত্তর দেয়নি, তার কারণ হচ্ছে গিয়ে ইয়েস সেখানে হেড আছে, সেখানে টেল আছে, অর্থাৎ মাথা লেজ দুটি আছে, কিন্তু আর কি নেই, শরীর বলে কিছু নেই, তার হেড আর টেলেই সব শেষ। অবশ্যই উত্তরটা কয়েন বা মুদ্রা, যারা সঠিক উত্তর দিলে তাদের জন্য একটা জোরে জোরে হাততালি। ওয়েল ডান। আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাব পরের ধাঁধায় এবং শেষ ধাঁধায় এই রাউন্ডের, কারণ তারপরে কিছু স্পেশাল তোমাদের জন্য অপেক্ষা করছে। সো পরের ধাঁধাটা কি থাকছে?
1: এমন কোন প্রশ্ন যে প্রশ্নের উত্তরে তুমি কখনোই হ্যাঁ বলতে পারবে না, এটা কিন্তু খুব মজা। এটা মানে আমি আরেকবার বলে দিচ্ছি যে এমন কোন প্রশ্ন তোমাকে করা হলে যার উত্তরে তুমি কখনোই হ্যাঁ বলতে পারবে না।
0: কোন প্রশ্নের উত্তরে তুমি হ্যাঁ বলতে পারবে না, মজাদার বিষয়। উত্তর দাও 03322107325 নাম্বারে কিংবা আমাদের কমেন্ট বক্সে, এবং ফোন লাইন অলরেডি ব্লিঙ্ক করছে। শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: হ্যালো,
3: নমস্কার, আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমানের পাটুলি থেকে রীতা পাল বলছি। এটা হবে ঘুম। ঘুমিয়ে থাকলে উত্তর দিতে পারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, আজকে তালের বড়া।
1: উত্তরের সঙ্গে বলেছে যে তালের বড়া, শেষটা তাই দিয়ে শেষ করেছে।
0: আচ্ছা বেশ, মানে আজকে হচ্ছে এটা মানে কি হয়েছে বলতো ব্যাপারটা, আজকে যেটা দেখতে পাচ্ছি যে শুরু তালের বড়া, শেষ তালের বড়া। আমরা একটা গেম খেলি, তোমরা জানো মজারুতে একটা গেম খেলি এরকম মাঝে মধ্যে, যে শুরুটা একটা কিছু দিয়ে হবে, যে তালের বড়া, আমার নাম অর্ণব তালের বড়া, এরকম আর কি ব্যাপারটা হচ্ছে। শুরুতে তালের বড়া, শেষে তালের বড়া। সো ঠিক আছে, উত্তর তো পেয়েছি
1: এবং আমাদের লাইভে উত্তর আসছে, এবং ফোন লাইনেও বন্ধু বলল যে তুমি কি ঘুমিয়ে আছো,
0: আমরা
1: ঘুমিয়ে নেই।
0: এবং লাইভে উত্তর আসছে সৌভিক সরকার, অভি, সূচনা মুখার্জি, শর্মিষ্ঠা সেন, দেবাঞ্জলি পানিগ্রাহী।
1: দেবাঞ্জলি পানিগ্রাহী একটা দারুণ মানে উত্তর
0: দিয়েছে। দেবাঞ্জলি বলছে তুমি কি পাগল, আর বাকিরা বলছে তুমি কি, আচ্ছা না, তুমি কি পাগল অনেকে বলছে, উমা দাস, সুমিতা রায়, সবাই বলছে তুমি কি পাগল, আর তার আগে যাদের নাম বললাম সবাই বলছে তুমি কি ঘুমোচ্ছ। উত্তরে আবার অনেকে বলছে যে তুমি কি মিথ্যে বলা ছেড়ে দিয়েছো, শিউলি শ্বাস বল। রুমকি মুখার্জি বলছে ঘুম, সুমিতা রায় বলছে পাগল, রঞ্জিত মালাকার বলছে ঘুম। আচ্ছা এছাড়া দেখতে পাচ্ছি শুভশ্রী বলছে তুমি কি ঘুমোচ্ছ, তনিষ্ঠা মাইতিও বলছে একই উত্তর ঘুম। আচ্ছা বেশ, ওয়াইবি পোস্ট বক্সে সেম কোয়েশ্চেন হচ্ছিল, আচ্ছা আনসার হলো তুমি কি ঘুমোচ্ছ। পোস্ট বক্সে
1: ব্যাপারটা পুরো ঘুরে যাবে।
0: হ্যাঁ আমরা সেই দিকে যাবো না, কিন্তু এটা উত্তর নয়, তার কারণ আমরা তাকে জিজ্ঞেসই করবো না, আমরা তো কোনো মানে জীবিত নয় তাকে তো জিজ্ঞেস করতে যাবো না ভয় পাওয়ার জন্য। তবে হ্যাঁ যেটা উত্তর সেটা হচ্ছে অবশ্যই যারা বলেছে তুমি কি ঘুমোচ্ছ
1: না,
0: আমি যদি বলি হ্যাঁ আমি ঘুমোচ্ছি তাহলে কি ঠিক হবে সেটা?
1: একদম না, তাহলে তাহলে তো ধরা পড়ে যাব।
0: হ্যাঁ মানে এটা হচ্ছে অনেকটা এইরকম কি বলতো, যে কোন এক ওই আমরা কার্টুনে দেখতাম অনেক সময়, কোন এক পাওনাদার বাড়িতে তার পাওনা টাকা চাইতে এসছে এবং সে তার ওয়াইফকে দিয়ে বলে পাঠিয়েছে দরজার সামনে যাও গিয়ে বলে দাও আমি বাড়িতে নেই। তখন সে এসে বলছে ধরে নেওয়া যাক তার নাম রাম, তখন সে বলছে বলছি শুনুন না রামবাবু বললেন রামবাবু বাড়িতে নেই।

0: কি তালের বড়া নিয়ে এত কথা হচ্ছে, মাসিমা মালপো খামু এই কথা আসলো, আর জন্মাষ্টমীর কথাটা বাদ দিয়ে চলে যাবো আমরা, তা কি হয়? নিশ্চয় হয় না। প্রতিটা আনন্দ উৎসবে তোমাদের সঙ্গে থাকি আমরা, সঙ্গে থাকে যুববাণী, আজকেও সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু শুভব্রত। শোনাচ্ছে কিন্তু একটা স্পেশাল জায়গার কথা, আমি বলে দেবো নামটা, আমি জানি কিন্তু আমি বলবো না, কিন্তু জন্মাষ্টমীতে স্পেশাল জায়গা মানে গেস করতে পারছো নিশ্চয়ই, সরাসরি শুভব্রত থেকে শুনে নাও কোথায় পৌঁছে গিয়েছিল সে আর কথা বলেছিল কাদের সঙ্গে এই বিশেষ দিনটায়।
1: গোঠে রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন, যথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, যথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসেরে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। কাজী নজরুল ইসলামের এই গানের লাইনটার কথা মনে পড়লে বৃন্দাবন যেন চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি ইসকন মায়াপুরে। আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার জনসংযোগ আধিকারিক শ্রী রসিক গৌরাঙ্গ দাস মহারাজকে। তার মুখ থেকে শুনে নেব এই অনুষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য এবং আজকে সারাদিন ব্যাপী চলা অনুষ্ঠান সূচি সম্পর্কে। তাহলে চলো তিনি কি বলছেন সেটা শুনে নেওয়া যাক।
2: বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5253 বৎসর পূর্বে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি এক দুর্যোগপূর্ণ সময়ে আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে এবং তিনি বিশ্বে শান্তি মৈত্রী সখ্য ভালোবাসা স্থাপন করেছিলেন, আজও তার জীবন বাণী সমভাবে প্রযোজ্য, সমভাবে গ্রহণীয়। ইসকন মায়াপুরে সে ঐতিহ্য মেনে দীর্ঘদিন ব্যাপী এই উৎসব শুধুমাত্র মায়াপুর নয়, বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে। তিন দিন ব্যাপী উৎসব হয়। প্রথম দিন এবছর 3rd September অধিবাস, 4th September তার শুভ আবির্ভাব জন্মাষ্টমী মহামহোৎসব এবং 5th নন্দোৎসব। তাছাড়া ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 130তম আবির্ভাব দিনটিও 5th September নন্দোৎসবের দিন পালন করা হচ্ছে। সুতরাং এই উৎসবকে কেন্দ্র করে মায়াপুর আলোকমালায় সুসজ্জিত করা হয়। দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে সমবেত হন। ভোর 4:30 থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু, সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে মঙ্গল আরতি এবং বিভিন্ন ভাষায় সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের জন্ম লীলা রহস্য এবং তার অবদান, এসব নিয়ে বাংলা ইংরেজি হিন্দি রাশিয়ান এবং অন্যান্য ভাষায় আলোচনা চলে। বিশেষজ্ঞ যারা রয়েছেন দেশ বিদেশের তারা সেই আলোচনা অংশগ্রহণ করেন। তারপরে দর্শনারতি, তার যজ্ঞ হবে, বিশ্ব শান্তিযজ্ঞ সংস্কার সেরিমনি হবে, মহা হরিনাম হবে, মহা অভিষেক হবে, মধ্যরাত্রে হবে ভোগারতি এবং মধ্যরাত্রের পরে অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে। এই উৎসবকে কেন্দ্র করে মায়াপুরের সারাউন্ডিং অধিবাসী বৃন্দ ভক্তবৃন্দ তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং বিভিন্ন দেশ বিদেশের খাবার প্রস্তুত করেন। তালের বড়া থেকে শুরু করে তার প্রিয় সমস্ত খাদ্য ভোগ বিতরণ করা হয়। সুতরাং এই উৎসবের মধ্যে মহামিলন ঘটে এবং মানুষের মধ্যে সখ্য মৈত্রী ভালোবাসা ভ্রাতৃত্ববোধ জাগরণ ঘটে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মহাহরিনামে সমগ্র বিশ্বে ভ্রাতৃত্ববোধ জাগরণ করেছেন। সেই জন্য এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি যেরূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়ে সমগ্র বিশ্বে শান্তি আনন করেছিলেন, তার কাছে আমাদের প্রার্থনা তিনি সমগ্র বিশ্বে শান্তি মৈত্রী

0: ভালোবাসা স্থাপন করুন এবং মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটুক, এটি আমাদের ঐকান্তিক প্রার্থনা।
1: ধন্যবাদ মহারাজ। আমরা কথা বলে নিলাম ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক শ্রী রসিক গৌরাঙ্গ দাসের সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়ে।
2: মগজ মিটার।
3: ফিরে এলাম আবারও আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি মগজ মিটারে, ঠিক স্টুডিওর এপারে অর্ণব এবং সায়নী। সময় একদম কম, চলে যাব পরের রাউন্ডে, অডিও রাউন্ড। তোমরা জানো নিয়মটা, কিছু ক্লিপিংস আর তারপরে কিছু প্রশ্ন। প্রথমে একটা সহজ প্রশ্ন শুনি আগে ক্লিপিংসটা, তারপর আসছি প্রশ্নে, কারণ সময় একদম কম, মন দিয়ে শুনবে, বারবার কিন্তু শোনানো যাবে না। সো প্রথম ক্লিপিংস কি থাকছে তোমাদের জন্য, শুনে নাও।
4: হ্যালো, কাকে চাই?
5: আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে, আপনার নাম্বারটা কি বলুন না।
4: আপনার কি নম্বর দরকার বলুন?
5: কেন মিছিমিছি ট্রাভেল দিচ্ছেন বলুন তো, আমি একটা বোর্ডিং এ ফোন করছি।
4: হ্যাঁ, এটাও একটা বোর্ডিং, বলুন কাকে চাই।
5: দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি।
4: হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং।
5: আহ, কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং, ননসেন্স।
4: ননসেন্স? আপনি একটা একটা ইডিয়েট।
3: কি কি মনে হলো, চেনা লাগলো? সহজ প্রশ্নটা হচ্ছে যে কাদের কণ্ঠ তোমরা শুনলে? এর থেকে সহজ হতেই পারে না বস, হতেই পারে না। দুজন বিখ্যাত মানুষ, বিখ্যাত জুটি, কাদের কণ্ঠ শুনলে ঝটপট জানাও। 0332107325 ইজ দ্য নাম্বার, আমাদেরকে এসে জানাও ফোন লাইনে। দেখি ফোন লাইন ব্লিঙ্ক করছে অলরেডি, অবশ্য শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ নমস্কার,
6: আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুজা বলছি। এটার উত্তরটা হবে 74.5।
3: উত্তরটা হচ্ছে 74.5। তুমি ছবির নাম তো বলে দিলে, কাদের কণ্ঠ বলবে না, এ কেমন কথা? যেমন লাইভে দেখতে পাচ্ছি অনেকে বলছে 74.5 বলছে প্রসেনজিৎ চৌধুরী, সুমিতা রায়, এছাড়া কিন্তু উত্তম কুমার, সুচিত্রা সেন এই উত্তরটা দিয়েছে প্রসেনজিৎ চৌধুরী, এবং বাকিরা, এবং কাজরী দাস মহাপাত্র বলছে উত্তম, সুচিত্রা, এবং ছবির নাম সবাই ঠিক বলছো, 74.5 বলেই দিলাম ঠিক বলছো, আর কি বাকি রাখবো। কিন্তু তাছাড়াও তো কিছু প্রশ্ন ছিল যে কাদের নাম, মানে কারা কারা এই এত সুন্দর কণ্ঠস্বর, কাদের কণ্ঠস্বর শুনলাম, তো তাদের নামটা তো বলতে হবে। তো ঝটপট করে কমেন্ট করো, কমেন্টে দেখতে পাচ্ছি আরও উত্তর আসছে। ভানু বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা সেন বিখ্যাত দৃশ্য বলছে সৌভিক সরকার অভি, তন্নিষ্ঠা, শর্মিষ্ঠা, এরা প্রত্যেকে বলছে কিন্তু উত্তম, সুচিত্রা। সূচনা মুখার্জি বলছে গোল্ডেন ইয়ার অলরেডি 100 বছর, একেবারেই, সেই জন্যই আজকে উত্তম কুমারকে নিয়ে এত প্রশ্ন আমাদের। তো এবার বলে দেওয়ার পালা, সঠিক উত্তরটা কি আমরা বলে দিই সায়নী?
7: একদম
3: সঠিক উত্তর কি?
7: উত্তম কুমার এবং সুচিত্রা সেন,
3: এবং ছবির নাম অবশ্যই সবাই ঠিক বলেছো, 74.5। একটা জোরে হাততালি তোমাদের জন্য, ওয়েল ডান। আর এবার আমরা যেটা করতে পারি, পরের প্রশ্ন তথা এই অডিও রাউন্ডের শেষ প্রশ্ন যেটা থাকবে তোমাদের জন্য, সেখানে চলে যাব। সেটা হচ্ছে একটা গানের ইন্ট্রো, একটা গানের ছোট্ট অংশ তোমরা শুনবে, শুনে বলতে হবে যে কোন গান, ঠিক আছে? গেস করতে হবে, শুধু এটুকু করলেই হবে। তো আগে শুনে নাও, তারপর বলো।

0: চেনা গান না বড়, এটাও ভীষণ সহজ, শেষ প্রশ্ন সহজ না করলে হয়, শেষ পাতা মিষ্টি মুখের মতন। উত্তর দাও 03322107325 নাম্বারে। শেষ কলার আজকের অনুষ্ঠানের, দ্য লাকি ওয়ান, কে রয়েছে আমাদের সঙ্গে শুনে নেব। কে বলছো, কোথা থেকে বলছো?
1: অনুপ কুমার নন্দী, মেমারি থেকে।
0: হ্যাঁ বলুন উত্তরটা।
1: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, দারুণ হচ্ছে,
0: থ্যাংক ইউ।
1: গানটা হচ্ছে যে আমি জানতে চাইনি কিছু,
0: আমি জানতে চাইনি কিছু। আচ্ছা, কিন্তু কমেন্টে সবাই অন্য উত্তর দিচ্ছে। কমেন্টে বলছে অরুণিমা বলছে আমাদের গল্পগুলো, শুভশ্রী বলছে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, এবং কাজরীও একই উত্তর দিচ্ছে, শিল্পী একই উত্তর দিচ্ছে, প্রসেনজিৎ চৌধুরী একই উত্তর দিচ্ছে, সবাই কিন্তু একই রকম উত্তর দিচ্ছে। শুধুমাত্র একটা উত্তর আমরা অন্য পেলাম, যে কিচ্ছু চাইনি না, দুটো উত্তর অন্যরকম পেয়েছি। তো আচ্ছা, ফোন লাইনে লাস্ট কলার বলেছিলাম বটে, আর একটা ফোন কল নেওয়াই যাক, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
2: এটা হবে কিচ্ছু চাইনি আমি সারা জীবন ভালোবাসা ছাড়া।
0: আচ্ছা বেশ, উত্তর নিলাম। তবে এবার সঠিক উত্তর বলে দেওয়ার পালা। সঠিক উত্তর কি?
3: সঠিক উত্তর হচ্ছে কিচ্ছু চাইনি আমি আজীবন তালের বড়া ছাড়া, শৌভিক সরকার অভি।
0: এবং আজকের মতো র‍্যাপ করতে হবে, সময় তো একদম শেষ। তো আবার কথা হবে অন্য কোনো দিন, আজকের মতো বলি টাটা। এতক্ষণ আড্ডা দিয়ে দারুণ লাগলো তোমাদের সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর সায়নী। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে। আজকের মতো বলছি টাটা, আর সঙ্গে রেখে যাচ্ছি অবশ্যই উত্তম কুমারেরই আরও একটা ছবির গান, শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

কলকাতা, আজ জন্মাষ্টমীতে আমাদের নিবেদন সঙ্গীতালেখ্য জন্মাষ্টমী। রচনা রমেন চৌধুরী, সঙ্গীত বিজন।

সত্যি কি তিনি আসেন? হ্যাঁ আসেন, কোনো ভুল নেই। দাপরের সেই দুর্বিষহ দুঃখের দিনে দর্পান্ধ অসুররাজ কংস মথুরাপুরীতে ত্রাসের আবর্ত সৃষ্টি করেছিল। দিশেহারা যাদবেরা আর্তনাদ করে উঠল, বাঁচাও প্রভু বাঁচাও, তুমি এসো, জাগো নারায়ণ জাগো।

0: কংস শশা গড়া পৃথিবী করায়ত্ত করে মহাদেবের বরে ত্রিভুবনে সকলের অবদ্ধ হয়েও দুশ্চিন্তায় দিনের বিশ্রাম রাত্রির নিদ্রাহারা হয়ে পড়ল। ভগিনী দেবকীর সন্তান সম্পর্কে সে সদা আতঙ্কিত। ভাগিনীর হাতে মৃত্যু হবে জেনে দেবকী ও তাঁর স্বামী বসুদেবকে কারারুদ্ধ করল পৈশাচিক উন্মত্ততায়। বসুদেব কাতর হয়ে বারবার কংসকে অনুনয় করলেন,
1: কংস কংস তুমি আমায় কারাগারে রাখো, কিন্তু তোমার ভগিনীকে ওই অন্ধপুরীতে আবদ্ধ রেখো না, ও তাহলে মারা যাবে।
2: তাই থাকো, তাহলে আমায় আর এইভাবে সব সময় আতঙ্কিত হয়ে থাকতে হবে না।
3: দাদা দাদা, তুমি আমায় কারাগারে রেখে ওকে ছেড়ে দাও।
2: বাহ, সুন্দর কথা। তোমাদের দুজনের প্রার্থনা মতোই আমি দুজনকে কারাগারে রেখেছি, যেখানেই রাখবো কিছু ভেবো না।
1: একটু কৃপা করো কংস, তোমার মঙ্গল হবে।
0: দর্পান্ধ কংসের মনের অবস্থা তখন অসহনীয়। সে আতঙ্কে দিশেহারা, প্রাণীর ভয়ে এমনি মুহূর্তে জননী ধরিত্রীর কেশাকর্ষণ করল, পদাঘাত করতে দ্বিধা করল না। কেঁপে উঠল মেদিনী, বেদনার আর্ত স্বর ধ্বনিত হল সুরে সুরে।

পৃথিবীর লাঞ্ছনায় কৈলাস শিখরে মহেশ্বর ক্রোধে আরক্ত হয়ে উঠলেন। কংসের অমার্জনীয় অপরাধ বৃত্তান্ত ধরিত্রীর কান্না করুন কণ্ঠে ব্যক্ত হওয়া মাত্র উমাসহ ধাবিত হলেন ব্রহ্মলোকে। সেখান থেকে উমা, মহাদেব এবং পিতামহ ব্রহ্মা উপনীত হলেন নারায়ণের কাছে, সঙ্গে স্বর্গের অন্যান্য দেবতাবৃন্দ। অনন্ত শয্যায় শায়িত নারায়ণের স্তব স্তুতি সকলের কণ্ঠে ধ্বনিত হল।

কংসের নিধন একমাত্র ভাগিনীর হাতেই সম্ভব, তাই নারায়ণকে কংস ভগিনী দেবকীর গর্ভে জন্ম নিতে হবে। দেবতারা আরো বললেন, গোকুলে গিয়ে নারায়ণ কংসকে ধ্বংস করুন, সৃষ্টি রক্ষা করুন। নারায়ণ বললেন, তথাস্তু। মহাদেবের কাছ থেকে উমাকে চেয়ে নিয়ে পৃথিবীতে আবির্ভূত হতে চললেন শ্রীহরি, সঙ্গে দেবী রমাও রইলেন। দেবকীর গর্ভে জন্ম নিলেন নারায়ণ, উমা জন্ম নিলেন যশোদা গর্ভে।

0: গীতিয়ালক্ষ্য জন্মাষ্টমী নিবেদিত হল। রচনা রমেন চৌধুরী, সঙ্গীত বিজন পাল, গীতিকণ্ঠে সাবিত্রী ঘোষ, মাধুরী চক্রবর্তী, জয়ন্তী সেন, গৌরচন্দ্র বসাক, দিলীপ মুখোপাধ্যায়, পৃথ্বীশ কুমার রায়চৌধুরী। সঙ্গীত অনুষঙ্গে চন্দন রায়চৌধুরী, বুলবুল বড়াল, নীলকান্ত নন্দী, বেঞ্জামিন গোমেশ, বিভূতি ঘোষ, চন্দ্রকান্ত নন্দী, অমৃতলাল রায়। সঙ্গীত গ্রহণ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। ভাষ্যপাঠ গৌরী ঘোষ। সংলাপ পার্থ ঘোষ, কুমকুম দে, অমলেন্দু হালদার। সম্পাদনা বিশ্বনাথ দাস।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: এখন গ্রামীণ আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজও বাতিল রয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসের জন্য 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিংয়ের পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গিয়েছে। বিদ্যুৎ কানেকশনের পোলগুলিও স্থানচ্যুত। আপৎকালীন পরিস্থিতিতে উত্তরবঙ্গ ঝাড়খণ্ডের দিকের সব ফারাক্কা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরগতিতে চালানো হচ্ছে। দ্রুতগতিতে কাজ চললেও পরিষেবা কতক্ষণ পর পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেল আধিকারিকরা। এর জেরে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছে। এদিকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

0: হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ, খানাকুল, পরশুরা, গোঘাট, জাঙ্গিপাড়া প্রশাসনের তরফে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার দামোদর পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। অন্যদিকে টানা বৃষ্টির জেরে কাঁকসা নদীর জল উপচে মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের উমরাপুর এলাকার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত দুদিনের টানা বৃষ্টিতে কাঁকসা নদীর জলস্তর হু হু করে বাড়তে থাকে। এরপরই সুতির একাধিক প্রধান রাস্তার উপর দিয়ে এখন প্রবল বেগে বয়ে চলেছে নদীর জল। অন্যদিকে অতিবৃষ্টির জেরে ঘরের চাল ও দেওয়াল ধসে পড়ে জেলার সাগরদিঘি চরকাবিলপুরে একই পরিবারের শিশুসহ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে দুজন প্রতিবন্ধীও রয়েছেন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের নিখোঁজ বিজেপি কর্মীর খণ্ডিত দেহ গতরাতে উদ্ধার হয়েছে ফারাক্কার ফিডার ক্যানেল থেকে। মৃতের পায়ের অংশ মিললেও বাকি দেহাংশের খোঁজ চালানো হচ্ছে। গত শুক্রবার থেকে সুজিত মণ্ডল নামে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশী নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা রমজান শেখ নামে এই ব্যক্তি 10 বছর আগে লালগোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জেলার রানীতলা এলাকায় বসবাস করছিল। দীর্ঘ 20 ঘন্টা পর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির ঝিল থেকে 15 বছর বয়সী রোহন মাহিতির দেহ পাওয়া গেছে। গতকাল দুপুরে ওই ঝিলে বল কুড়োতে নেমে রোহন তলিয়ে যায়। আজ জন্মাষ্টমী, উৎসবের আনন্দে মুখরিত ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর। ভোর থেকেই দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমাগমে চন্দ্রোদয় মন্দিরে সমবেত হয়েছে। মঙ্গল আরতি, বিশেষ পুজো, কীর্তন এবং কৃষ্ণ নামে মুখর গোটা মায়াপুর। গত সন্ধ্যায় সম্পন্ন হয়েছে শুভ অধিবাস। ভক্তদের মূল আকর্ষণ রাতের অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মক্ষণে বিশেষ অভিষেক ও পুষ্পাঞ্জলি। সেই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে অধীর অপেক্ষায় এখন অগণিত পুণ্যার্থী। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলারই বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: উনজমির দুনো ফসল।

0: ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবার উপস্থিত হয়ে গিয়েছি আজকের অনুষ্ঠানে। প্রত্যেকটি অনুষ্ঠানেই আমরা কিছু নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। চাষাবাদ সংক্রান্ত বিষয় বারবারই উঠে আসে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা রয়েছেন তাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। যারা মাছ চাষ করেন তারা হয়তো অনেকে জানেন, আবার কেউ কেউ হয়তো এখনও অনেকটা আধারে ভালো করে সবটা জানেন না, যে আমাদের ভারত সরকার মৎস্যচাষী ভাইদের জন্য কি কি প্রকল্প রেখেছেন বা সেই প্রকল্পগুলি থেকে আপনারা কি করে লাভবান হতে পারেন, আপনাদের জীবনযাত্রার মান কি করে আরও উন্নততর হয়ে উঠতে পারে। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। ডক্টর বিশ্বাসকে আমি স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর বিশ্বাস। যেমন বলছিলাম যে ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, এই বিষয় নিয়ে আজকে যে সমস্ত মৎস্যচাষী ভাইরা রয়েছেন তাদেরকে যতটা সম্ভব আমরা আজকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হলো যে মৎস্য উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের কোন কোন দপ্তর বা সংস্থা আছে বা তাদের ভূমিকাটা আসলে কি?
1: আমাদের মৎস্য উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের প্রধান মন্ত্রক যেটা, সেটা হলো মৎস্য প্রাণী সম্পদ এবং দুগ্ধ উন্নয়ন মন্ত্রক। এই মন্ত্রক আগে আমাদের দেশে ছিল না, কিন্তু ভারত সরকার এই সেক্টরের প্রয়োজনীয়তা বুঝে, গুরুত্ব বুঝে 2019 সালের মে মাসে একটা নতুন দপ্তর স্থাপন করে, এবং এই দপ্তর বিভিন্ন মৎস্য উন্নয়নের লক্ষ্যে সার্বিকভাবে কাজ করে চলেছে। এর সঙ্গে সঙ্গে এই দপ্তরের অন্তর্গত প্রধান যে উন্নয়ন বোর্ড, মৎস্য উন্নয়ন বোর্ড আছে, সেটা NFDB বলা হয়, হায়দ্রাবাদে অবস্থিত। এরা সারা ভারতের মৎস্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প করে থাকে। এর সহযোগী হিসাবে ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদ, তার অন্তর্গত প্রায় 8টা বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান রয়েছে। তারা মৎস্যর বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, এবং সেই গবেষণা লব্ধ যে প্রযুক্তি সেগুলো এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা ভারতে রূপায়িত হয়। এই হচ্ছে ভারত সরকারের মৎস্য উন্নয়নের দিকে যে সমস্ত দপ্তর, তাদের ভূমিকা।
0: বেশ, তো মৎস্য উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মৎস্য দপ্তরের কি কি কার্যকলাপ রয়েছে?
1: এখানে যদি আমরা দেখি, দপ্তর শুরু হওয়ার পর থেকে, এই দপ্তর আগে কেন্দ্রীয় কৃষি কল্যাণ মন্ত্রকের অন্তর্গত ছিল, একটা আলাদা দপ্তর হিসেবে, মন্ত্রক আলাদাভাবে ছিল না। মন্ত্রক হওয়ার পরে ব্যাপকভাবে এর কার্যকলাপ বৃদ্ধি করা হয়েছে। আমাদের অন্তর্দেশীয় মৎস্য, সেখান থেকে তার উৎপাদন কি করে বাড়ানো যায়, উৎপাদন, উৎপাদনশীলতা, তারপরে নোনা জলের মাছ চাষ, সেগুলো কি কি করে বাড়ানো যায়, তারপরে আমাদের সামুদ্রিক মৎস্য আহরণ, সেটা কি করে বাড়ানো যায়, এর সঙ্গে সঙ্গে আমাদের পার্বত্য এলাকায় যে মৎস্য চাষ সেটা কি করে বাড়ানো যায়, তার বিষয়ে ব্যাপক হারে বিভিন্ন কার্যকলাপ নেওয়া হয়েছে।
0: হ্যাঁ, এবং যেটা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে একটা সার্বিক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। বা আর মৎস্যজীবী বা মৎস্যচাষীদের সহায়তা প্রদানকারী যে প্রকল্পগুলো রয়েছে তার রূপায়ণ ভারত সরকার কিভাবে করছে বা কি কি প্রকল্পের মাধ্যমে করছে সেটা একটু বলেন যদি।
1: মৎস্য দপ্তরের প্রধান যে প্রকল্প যেগুলো এখন চালু আছে, সেই প্রকল্পগুলো হলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যেটা আমাদের 2020 সাল থেকে চালু হয়েছে। এটা সবচেয়ে বড় একটা যুগান্তকারী প্রকল্প, ভারতে আগে হয়নি, এই প্রকল্প চালু হয়েছে। এখানে প্রায় 20,500 কোটি টাকা ইনভেস্ট করা আছে। এর সঙ্গে সঙ্গে মৎস্য এবং জলজ চাষের পরিকাঠামোগত উন্নয়ন তহবিল আছে, আর তার সঙ্গে প্রধানমন্ত্রী মৎস্য কৃষক সমৃদ্ধি সহযোজনা আর একটা যোজনা, মৎস্যজীবী বা মৎস্য চাষীদের

0: কিষাণ ক্রেডিট কার্ড, যেটা আগে শুধুমাত্র কৃষিজীবী যারা চাষবাস করতেন তাদের ছিল, সেটা মৎস্যজীবীদের জন্য এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে গ্রুপ দুর্ঘটনা বিমা প্রকল্প যেটা চালু করা হয়েছে, এবং জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্প, এই হচ্ছে প্রধান প্রকল্পগুলো যেগুলো এখন চালু আছে।
1: তার মানে একটা ব্যাপক পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, যাতে মৎস্যজীবীদের একটা সার্বিক উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে আলোকপাত করার চেষ্টা করা হচ্ছে এবং সে বিষয়ে কাজও করা হচ্ছে।
0: হ্যাঁ,
1: বাহ। তো এই যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বড় প্রকল্প কোনটি এবং সেটিকে কিভাবে কার্যকর বা রূপায়িত করা হচ্ছে?
0: হ্যাঁ, আমি যে ছটা প্রকল্পের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এটার ইংরেজি সংক্ষিপ্ত নাম হচ্ছে PMMSY। এই প্রকল্প 2020 সালে চালু হয়েছে এবং এটা আমরা জানি আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তো সেখানে কেন্দ্র সরকারের একটা ভূমিকা আছে, তার সঙ্গে বিভিন্ন রাজ্য সরকার, তারা এই বিভিন্ন আমাদের যে মৎস্য কৃষি সম্বন্ধীয় দপ্তর আছে, তারা আমাদের মৎস্যের উন্নয়ন হিসেবে কাজ করে, উন্নয়ন করার জন্য
1: সংযুক্তভাবে
0: কাজ করে। তো সেখানে আমাদের এই বড় প্রকল্প যেটা, এটা দুভাবে রূপায়িত হয়। একটা হচ্ছে আমাদের সরাসরি সেন্ট্রাল সেক্টর স্কিম আছে, সরাসরি চাষিভাইরা সেখানে আবেদন করে তার বেনিফিট নিতে পারে। আর একটা হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমেও আবেদন করে ওই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পে আসতে পারে। এই দুটো প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে এই রূপায়িত হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা।
1: আচ্ছা, তো কোন কোন কার্যকলাপের জন্য বা কী কী বিষয়ের জন্য চাষিরা এই যে প্রকল্পটি আপনি বললেন এই প্রকল্পটির আওতায় আসতে পারে?
0: হ্যাঁ, আমরা যদি আমাদের রাজ্যের কথা ভাবি, এখানে আমাদের তিন ধরনের, আমাদের যেহেতু রাজ্যটা তিন ধরনের মৎস্য সেক্টর আছে। প্রথম হচ্ছে অন্তর্স্থলীয়, যেটা আমাদের প্রধানত মিষ্টি জলের বা মিঠা জলের মাছ চাষের উপর। আর দ্বিতীয় হচ্ছে সমুদ্র উপকূলবর্তী নোনা জল, ঈষৎ নোনা জল, সেখানে যে চাষ হয় তার একটা বিভাগ আছে। আর একটা হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণ। তো এর দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রকল্প আছে, তার মধ্যে যে মিষ্টি জলের মাছ চাষের জন্য বিভিন্ন পুকুর তৈরি, তারপরে সেখানে চারা উৎপাদন, তার বড় মাছ উৎপাদন, সেখান থেকে শুরু করে হ্যাচারি প্রতিস্থাপন, ফিড মিল তৈরি করা, মাছের খাবারের জন্য ফিড মিল তৈরি করা, এই সমস্ত অসংখ্য প্রকল্প এই মিষ্টি জলের বা মিঠা জলের মাছ চাষের জন্য আছে। তার সঙ্গে সঙ্গে সমুদ্র উপকূলবর্তী নোনা জলের জন্য, নোনা জলে মাছ চাষ করা চিংড়ি, কাঁকড়া বা নোনা জলের যে মাছ, যেগুলো ভেটকি, ভাঙন, পার্শে, সেগুলো চাষ করার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। এর সঙ্গে সঙ্গে আবার রয়েছে সামুদ্রিক মাছ চাষের জন্য, সেখানে খাঁচায় মাছ চাষ, তারপরে সমুদ্র থেকে আহরণ করার জন্য যে বোটগুলো হয়, যে নৌকা, তার যান্ত্রিকীকরণ, এবং আমাদের গভীর সমুদ্রে মাছ ধরার জন্য আধুনিক জাহাজ, এই সমস্ত বিভিন্ন প্রকল্প রয়েছে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অন্তর্গত।
1: তো আপনি তো বলছেন যে রাজ্য সরকারের মাধ্যমে বা কেন্দ্র সরকারের সরাসরি এই বিভাগে গিয়ে চাষিরা যোগাযোগ করে এই প্রকল্পগুলির সহযোগিতা বা সাহায্য তারা নিতে পারে, সেক্ষেত্রে কিভাবে, মানে একদম সহজীকরণভাবে, সহজভাবে একজন মৎস্য চাষি সরাসরি কিভাবে এই সুযোগটা নিতে পারে? ধরুন সে একটা কোনো বিষয়ে সহযোগিতা চাইছে তার মৎস্য চাষ সংক্রান্ত, যেমন আপনি বললেন যে বোটের যান্ত্রিকীকরণ বা অন্য আরো এরকম আনুষাঙ্গিক কিছু বিষয়, কিভাবে সে যাবে বা কোথায় যাবে সে সহযোগিতা নেওয়ার জন্য?
0: প্রথম যেটা আমি বলেছিলাম, এই এই প্রকল্পের অন্তর্গত দুটো ভাবে হয়। একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম, যেটায় সরাসরি মৎস্য চাষী তার কতগুলো স্কিম ওখানে ঠিক করে দেওয়া আছে, বড় স্কিম, এগুলো হবে বড় স্কিম, সেগুলোতে সে সরাসরি একটা প্রজেক্ট তৈরি করে আবেদন করলে আমাদের যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড বা জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড আছে, তারা এর যে টেকনিক্যাল দিকটা দেখে সেটা স্যাংশন করে। এটা একটা দিক। আর 2 নম্বর দিক যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। তার অন্তর্গত স্কিমগুলো রাজ্য সরকার থেকে স্পন্সর হতে হবে।
1: আচ্ছা,
0: মানে ওরা আমাদের প্রতি ব্লকে ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, তার আবার জেলা দপ্তর আছে, তো সেখানে গিয়ে মৎস্যচাষীরা তাদের বিভিন্ন স্কিম, যেটা আমি বললাম একটু আগে,

0: গভর্নমেন্টের দপ্তরে আসে ফাইনাল স্যাংশন হওয়ার জন্য। তো এভাবে মৎস্যাসীরা করতে পারে। এখন পর্যন্ত প্রায় আমরা যদি দেখি প্রায় 8.5 লাখ বেনিফিশিয়ারি এই প্রকল্পের আয়তায় এসে তারা এই লাভবান হয়েছে।
1: বাহ, এটা তো একটা অনেক বড় সংখ্যা।
0: হ্যাঁ,
1: তো এবারে আসি যে প্রধানমন্ত্রী মৎস্য কৃষক সমৃদ্ধি সহযোজনা যার কথা আপনি বলছিলেন, তার উদ্দেশ্য কি এবং সেটা কিভাবে রূপায়িত হচ্ছে?
0: হ্যাঁ, এটা একটা এই PMMSY যেটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনারই একটা উপযোজনা। এটা চালু হয়েছে আমাদের 3-4 বছর আগে, এখনো চলছে। তো এর উদ্দেশ্য অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মৎস্যচাষী বা মৎস্যজীবী আছে তাদের একটা আনুমানিক কত আছে আমরা জানি না, তাদের কি কি মৎস্য সম্পদ আছে সেগুলো আমরা জানি না, সেইগুলোকে আমাদের ডকুমেন্টেশন করার জন্য এই যোজনাটা নেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে আরও কিছু কিছু সহযোগিতাও মৎস্যচাষীরা পেয়ে থাকেন। সেগুলো কি কি? আমাদের চাষের যে বীমা সেটা এর মাধ্যমে রূপায়িত হয়।
1: আচ্ছা,
0: তারপর ছোট ছোট বিভিন্ন প্রোডাক্ট তৈরি, মাছের প্রোডাক্ট তৈরি, মাছের খাবার তৈরি, সেগুলোর যে ছোট ছোট প্রকল্প তার সহায়তাও এর মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এই প্রকল্পটা সরাসরি রূপায়িত হয়, এর জন্য আমাদের একটা ডেডিকেটেড কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের একটা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম। তো সেখানে গিয়ে মৎস্য চাষি বা জীবীদের তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তার তথ্য দিয়ে। রেজিস্ট্রেশন করার পর এই বিভিন্ন প্রকল্পের জন্য সেখানে সরাসরি আবেদন করে এই প্রকল্পের ফায়দা তুলতে পারে।
1: ন্যাশনাল ফিশারিজ
0: ডিজিটাল প্ল্যাটফর্ম।
1: বাহ, আর এবারে আসি, আপনি যে দুর্ঘটনা বিমার কথা বলছিলেন সেই বিষয়ে একটু আপনার কাছে জেনে নিই যে গ্রুপ দুর্ঘটনা বিমা প্রকল্পে কারা কিভাবে উপকৃত হতে পারে?
0: হ্যাঁ, এখানে আমাদের অন্তর্দেশীয় মৎস্যজীবী অথবা যেটা আমাদের সামুদ্রিক মৎস্যজীবী, তারা যে কেউ এই আওতায় আসতে পারে। এখানে আমরা যে মৎস্যজীবী আছে তাদের একটা মিনিমাম প্রিমিয়াম জমা করতে হয় মাত্র 72-73 টাকা। এবং এখানে প্রতি মৎস্যজীবী যদি তার কোনো দুর্ঘটনা হয়, যদি তার চিরস্থায়ী বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সে বিমা পেতে পারে। অথবা যার আংশিক বিকলাঙ্গ হয়ে যেতে পারে দুর্ঘটনার ফলে, তিনি 2.5 লাখ টাকা, এবং অ্যাক্সিডেন্ট হলে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার 25,000 টাকা পর্যন্ত এই বিমার আওতায়, দুর্ঘটনা বিমার আওতায় আসে।
1: আচ্ছা, এই বিমার যে উপকার বা এই বিমা কী করে একজন মৎস্যচাষী গ্রহণ করবে, সেটার জন্য সে কোথায় যাবে সেটা একটু যদি বলেন।
0: এটাও একইভাবে মৎস্য, যে রাজ্য মৎস্য দপ্তর, তার যে বিভিন্ন অফিস রয়েছে ব্লক থেকে শুরু করে জেলা, সেখানে মৎস্যজীবীরা আবেদন করবেন। করার পর সেগুলোকে,
1: মানে এখানে আমি যেটা জানতে চাইছি যে সেখানে গিয়ে কি মানে ফিজিক্যালি নিজে গিয়ে একটা ফর্ম নিল, সেইভাবে আবেদন করলো, নাকি এটাও কোনো ওয়েবসাইটের মাধ্যমে হয়, সেটা একটু জানতে চাইছি।
0: এটা মৎস্য দপ্তরের মাধ্যমেই করতে হবে। ফিজিক্যালি
1: আবেদনপত্র নিয়ে সেখানে গিয়ে সে আবেদন করবে, তাই তো?
0: আবেদন করে,
1: আচ্ছা,
0: সেই আবেদনগুলো আবার পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্র সরকারের মৎস্য দপ্তরের কাছে।
1: বেশ, এবার যেখানে আসতে চাইছি সেটা হচ্ছে যে কৃষিক্ষেত্রের মতো মৎস্যজীবী বা মৎস্যচাষীদেরও কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের এই মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে, এটাও একটা নতুন সংযোজন, এইটা সম্পর্কে একটু বলুন।
0: হ্যাঁ, আমরা জানি কিষাণ ক্রেডিট কার্ড এটা খুব একটা অনেক দিনের একটা প্রকল্প, যেটা শুধুমাত্র চাষবাস যারা করেন, মানে আমাদের সবজি চাষ থেকে শুরু করে
1: শস্যের
0: ক্ষেত্রে, তারা এর উপকার পেয়ে থাকতেন। কিন্তু 2018-19 সাল থেকে ভারত সরকার মৎস্যজীবী এবং মৎস্যচাষীদেরকেও এই কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় এনেছেন। এবং এর ফলে যে আমরা যেটা বললাম, আমাদের মাছ চাষি এবং মৎস্যজীবী, সেটা মিষ্টি জলের মাছ চাষিও হতে পারে, মৎস্যজীবী হতে পারে, আবার সম

0: সামুদ্রিক মৎস্যজীবী, তারাও এর আওতায় আসতে পারে,
1: হুম
0: এবং এর ফলে এখানে কিষাণ ক্রেডিটের মাধ্যমে ইন্টারেস্ট রেট হচ্ছে 7%,
1: আচ্ছা
0: এবং সেটা কিন্তু যদি সময় মতো পরিশোধ করে তাহলে আরও 3% ইন্টারেস্ট কমিয়ে দেয় গভর্নমেন্ট। মানে
1: আচ্ছা
0: 4% করে, 4% সুদ দিয়ে এখানে তারা লোন পেতে পারে বিভিন্ন মৎস্য কার্যকলাপের জন্য। তো এটা একটা খুব ভালো স্কিম। এখন পর্যন্ত দেখা গেছে এর আওতায় আমাদের প্রায় 6.5 লাখ পর্যন্ত আবেদন করেছে, প্রায় 4.5 লাখ এই আবেদন গৃহীত হয়েছে
1: হুম
0: এই কিষাণ ক্রেডিট কার্ডে।
1: এক্ষেত্রেও কি ওই রাজ্য স্তরে গিয়ে আবেদন করতে হবে?
0: হ্যাঁ, এটাও তাই, এটাও রাজ্য সরকারের মাধ্যমেই রূপায়িত হয়।
1: হুম
0: রাজ্য সরকার থেকে অ্যাপ্লিকেশন করে সেটা কেন্দ্রীয় মৎস্য দপ্তরে পাঠাতে হবে, এবং এর জন্য যে মৎস্য উন্নয়ন বোর্ড আছে
1: হুম
0: তাদের ওখানে একটা আলাদা সেল আছে।
1: এটা কি জেলায় জেলায় রয়েছে?
0: হ্যাঁ, মৎস্য দপ্তর, যেটা আমাদের রাজ্যের, যদি মৎস্য দপ্তরের পরিকাঠামো দেখি,
1: হুম
0: প্রতি জেলায় একটা করে মীন ভবন আছে
1: হুম
0: মৎস্য
1: হুম
0: দপ্তরের,
1: হুম
0: সেখানে বিভিন্ন আধিকারিক আছেন,
1: হুম
0: এবং প্রতি ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক এবং আরও দুজন স্টাফ
1: ঠিক
0: থাকেন।
1: ঠিক
0: তো সরাসরি ব্লকে গিয়ে ওই দপ্তরে আবেদন করতে পারেন, বা
1: হুম
0: মৎস্য চাষের যে কোনো ব্যাপারে
1: হুম
0: পরামর্শ থেকে শুরু করে তার ট্রেনিং, এগুলো ওখান থেকেও আয়োজন করা হয়।
1: বাহ, তো এবারে যে প্রশ্নটা শেষের দিকে আমরা অনুষ্ঠানে চলে এসেছি, যে জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধে পাওয়া যাচ্ছে বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, আর একটা প্রকল্প আছে মৎস্যজীবীদের কল্যাণের জন্য, ন্যাশনাল স্কিম অফ ওয়েলফেয়ার অফ ফিশারম্যান, মানে জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্প।
1: হুম
0: এখানে যারা মৎস্যজীবী, মৎস্যজীবী জানে মানে যারা মাছ আহরণ করে, মাছ ধরে,
1: হুম
0: তাদের, তারা কোথায় হতে পারে, মানে জেলে বা সম্প্রদায়ের যারা,
1: হুম
0: তারা আমাদের খাল নদী নালা খালবিল থেকে, সমুদ্র থেকে যারা মাছ ধরে,
1: হুম
0: তাদের আর্থসামাজিক অবস্থা একটু খারাপ হয়,
1: হুম হুম
0: তাদের উন্নয়নের জন্য এই মৎস্যজীবী কল্যাণ প্রকল্প আছে। এর মাধ্যমে কি হতে পারে, তাদের নিজস্ব আবাস বা ঘর দেওয়া হয়, ঘর করে দেওয়া হয়।
1: আচ্ছা
0: 2 নম্বর হচ্ছে তাদের যে সাম্প্রদায়িকত বা কমিউনিটি হল,
1: হুম
0: একটা যেখানে প্রায় আমাদের কিছু মৎস্যচাষী যারা এক জায়গায় থাকে, যেখানে 75 ঘর মৎস্যজীবী আছে বা তার বেশি,
1: হুম
0: সেখানে একটা কমিউনিটি হল করে দেওয়া, সেখানে কমিউনিটি,
1: মানে একটি অঞ্চল যেখানে
0: হ্যাঁ
1: হয়তো অনেক মৎস্যজীবী
0: মৎস্যজীবী আছে,
1: মানুষ রয়েছেন, তাদেরই একটি এলাকা, সেইখানে করে দেওয়া হচ্ছে,
0: হ্যাঁ
1: তাই তো?
0: এটা একটা কমিউনিটি
1: কমিউনিটি
0: হল।
1: হল,
0: তার সঙ্গে সঙ্গে ওখানে প্রতি 20টা বাড়ির জন্য একটা করে পানীয় জলের নলকূপ করে দেওয়া হয়, টিউবওয়েল।
1: আচ্ছা
0: তো এই সমস্ত অ্যাক্টিভিটি এই জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্পের মাধ্যমে আছে।
1: মানে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দেওয়ার একটা ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে, তাই
0: হ্যাঁ
1: তো?
0: অবশ্যই,
1: মানে তাদের একটা সামাজিক উন্নয়নও যাতে
0: সামাজিক
1: করা
0: উন্নয়ন,
1: যায়,
0: আর্থসামাজিক
1: আর্থসামাজিক
0: উন্নয়ন,
1: উন্নয়নের একটা পরিকাঠামো তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্পটির মাধ্যমে। ডক্টর বিশ্বাস, আপনি শুরুতেই আমাদের বলেছিলেন যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY সম্পর্কে, তো সেই যোজনাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানিয়ে দেন।
0: হ্যাঁ, এই যোজনা আমাদের চালু হয়েছে 2020-21 সাল থেকে,
1: হুম
0: এবং এই বছর 25-26 পর্যন্ত এটা বিস্তৃত, এবং আমরা যা তথ্য পেয়েছি যে এটা আবার, এটাকে, এর সময়সীমা বাড়ানো হবে নতুন
1: আচ্ছা আচ্ছা
0: নতুন এর মাধ্যমে বাজেট দিয়ে। তো এই প্রকল্পের অন্তর্গত যারা উপভোক্তা, তারা যে কোনো মৎস্যজীবী, মৎস্যচাষী, এবং যারা মাছ বিক্রি করেন, এবং বিভিন্ন সংগঠনগতভাবে সরকারি বেসরকারি স্বরোজগারি দল, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, এবং এবং মৎস্য ফেডারেশন, প্রাইভেট যারা, যে সমস্ত কোম্পানি আছে তারা, এবং আরেকটা বড় দিক যেটা মাছ চাষের জন্য আসছে, ফিশ ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, মানে মাছ চাষিদের যে তাদের উৎপাদক গোষ্ঠী সেগুলোও তৈরি হচ্ছে, তারাও এর উপভোক্তা। এছাড়া

0: তপশিলি জাতি, উপজাতি, মহিলা এবং যারা আমাদের প্রতিবন্ধী তারাও এর উপভোক্তা হতে পারেন।
1: উৎপাদক গোষ্ঠীর কথা বলছিলেন আপনি, সেটা কি একটু যদি বুঝিয়ে বলেন, উৎপাদক গোষ্ঠী বলতে কি বোঝাচ্ছেন?
0: উৎপাদক গোষ্ঠী এটা আমাদের কৃষিক্ষেত্রে হয়েছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, ঠিক যারা ওই যে কোনো একটা এলাকার বিভিন্ন কৃষিজীবী ভাইরা, তারা কৃষক ভাইরা তারা একটা সংগঠন করে তাদের উৎপন্ন ফসল তারার বাজারজাতকরণ থেকে শুরু করে একসঙ্গে বীজ কোথায় পাওয়া যায়, ভালো সার কোথায় পাওয়া যায়, সেগুলো দিয়ে তাদের যে গোষ্ঠীগতভাবে উন্নয়নের মাধ্যমে যে এই যেটা বললাম ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশান সেগুলো আছে, ঠিক একইভাবে মৎস্য উৎপাদক গোষ্ঠী তাদেরও এরকম অর্গানাইজেশান এখন হচ্ছে।
1: আচ্ছা,
0: এরাও এই প্রকল্পের মাধ্যমে তারা তাদের নির্দিষ্ট স্কিম দিয়ে এর এই প্রকল্পের উপকার নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্গানাইজেশান তাদেরও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই প্রকল্পের আওতায় আনা হয়। এইবার যদি দেখি আমাদের যে মানে চাষিরা তারা কীরকম সহায়তা পান এই প্রকল্পে,
1: মৎস্য চাষিরা
0: সেদিকে দেখতে গেলে এই প্রকল্পের অন্তর্গত যারা তপশিলি জাতি, উপজাতি বা মহিলা উপভোক্তা হলে তারা 60% পর্যন্ত এর সাবসিডি পেতে পারেন।
1: আচ্ছা,
0: এবং অন্যান্য সাধারণ গোষ্ঠীভুক্ত চাষিরা তারা 40% পর্যন্ত এর সাবসিডি পেতে পারেন এই স্কিমের মাধ্যমে।
1: আচ্ছা,
0: তো সেখানে লক্ষ্য করে দেখা গেছে যে আমাদের রাজ্যেও এই প্রকল্প রূপায়িত হয়েছে বিভিন্ন জায়গাতে এবং রাজ্য সরকারও করছে এই প্রকল্প রূপায়ণে তারা যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এবং এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম একটু আগে যে আমাদের দেশে প্রায় 8.5 লাখ উপভোক্তা তারা এই প্রকল্পের সহায়তা গ্রহণ করেছেন।
1: এই প্রকল্পের সহায়তা গ্রহণ করার জন্য কিভাবে যারা আবেদন করবে সেটা একটু যদি বিস্তারিত জানিয়ে দেন।
0: হ্যাঁ, এটাও একইভাবে আমাদের কিছু যে বড় প্রকল্প আছে যেটা সেন্ট্রাল সেক্টর স্কিম, সেটা কিন্তু সরাসরি রাজ্য সরকারের 100% ফান্ডে সেটা হয়, সেটার ক্ষেত্রে রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা নেই। সেখানে সরাসরি মৎস্য চাষী তিনি আবেদন করবেন, করে আমাদের যে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড আছে তারা এর টেকনিক্যাল দিকটা দেখে এবং মৎস্য রাজ্য কেন্দ্রীয় মৎস্য দপ্তর এর স্যাংশন দেয়।
1: সেক্ষেত্রে কি কোনো ওয়েবসাইট আছে?
0: হ্যাঁ, ওয়েবসাইট আছে, আমাদের কেন্দ্রীয় মৎস্য দপ্তরের ওয়েবসাইট রয়েছে, ফিশারিজ বলে আমাদের সার্চ করলেই পেয়ে যাবে।
1: আচ্ছা,
0: আর
1: ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, আচ্ছা,
0: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর অন্য যে প্রকল্প যেগুলো সেগুলো রাজ্য সরকারের দপ্তরে গিয়ে আবেদন করতে পারবে এবং রাজ্য সরকারের স্টেট লেভেল আলাদা এদের একটা বিভাগ রয়েছে যারা এই প্রকল্পগুলো পুরো রাজ্য থেকে সংগ্রহ করে সেগুলোকে চেক করে সেগুলোকে আমাদের কেন্দ্রীয় মৎস্য দপ্তরে পাঠানো হয়।
1: মৎস্যজীবী ভাইদের কিভাবে আরও সামাজিক মান উন্নয়ন করা যায়, অর্থনৈতিক মান উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে ভারত সরকারের মৎস্য দপ্তরের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কিভাবে তার উপকার আপনারা পেতে পারেন, কিভাবে সেটা গিয়ে আপনারা আবেদন করতে পারেন সেই সম্পর্কে যেটুকুনি তথ্য আপনাদের দিলে আপনাদের সুবিধে হয় সেই চেষ্টা আজকের এই অনুষ্ঠানে করা হলো। ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প এই বিষয় নিয়ে আলোচনা করলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সমস্ত প্রকল্পগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। আর এতক্ষণ আমি সঙ্গে ছিলাম।

0: আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

0: উনজমির দুন ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী বনুশ্রী সেনগুপ্ত। শিল্পীর কণ্ঠে প্রথম গানটি আমরা শুনব পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে।

আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি গান শুনেছি, আর এক নতুন কোনো পৃথিবীর খোঁজে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। এর ঠিক পরেই আমরা শুনেছি

ঋষি কিছু চাই না। মনুশ্রী সেনগুপ্ত এই গানটি গেয়েছেন বিশ্বনাথ দাসের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। এবারের গান কথা বটকৃষ্ণ দে, সুর দ্বিজেন মুখোপাধ্যায়।

0: গীতিকা অনুষ্ঠানে আজ শুনলেন বনশ্রী সেনগুপ্তর গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
0: এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ জন্মাষ্টমী, দেশজুড়ে যথোচিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। প্রবল বৃষ্টি ও ধসের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজ বাতিল করা হয়েছে। মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন বিপন্ন। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশ যান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ GSLV-F-17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন,

0: এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে, এ সংক্রান্ত পরিষেবার মানও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the Geo Imaging Satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the Geo orbit, providing important strategic data for our country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম জিও সিঙ্ক্রোনাস কক্ষপথে ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের মহাকাশ গবেষণায় সাফল্য এবং উদ্ভাবনী শক্তির অসাধারণ প্রকাশ ঘটেছে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ EOS-05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, EOS-05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিও সিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা মত বিনিময় করবেন। তিন দিনের এই ফোরামটি আন্তর্জাতিক বিভিন্ন বিরোধী নিষ্পত্তি নিয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়াল পরাসি পূর্ব থেকে 218টি, নাওয়াল পরাসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: রাম।
1: এই উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণশক্তি সঞ্চার করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বার্তা মানব জাতিকে সত্যপথে পরিচালিত করতে উৎসাহ যোগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিঃস্বার্থভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশে আজ প্রবল বর্ষণে জনজীবন বিপন্ন। আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও মুজাফরাবাদে। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব,

0: পশ্চিমবঙ্গ, পশ্চিম উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজও বাতিল রয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথ কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসে 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গিয়েছে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত 25 জন নিহত হন, আহত হয়েছেন একাধিক। মাগবানা ও আলকাধা গ্রামে হুথিরা গতকাল হামলা চালালে এই সংঘাত শুরু হয়। তারা বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে আনলেও সরকারি বাহিনী তা পুনরুদ্ধার করে। এই লড়াইয়ে সরকারি বাহিনীর 15 জন সেনা ও হুথি গোষ্ঠীর 10 জন নিহত হন। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আরব সাগরে গতরাতে একটি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে 38 জনকে উদ্ধার করা হয়েছে। 34 জন যাত্রী ও 4 জন কর্মী নিয়ে ফেরিটি সমুদ্রভ্রমণ শেষে ফেরার সময় উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে রাত 8:30 নাগাদ বিকল হয়ে পড়ে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। চীনের সেনজেনে ভারতীয় সময় আজ বিকেল 4:10 মিনিটে এই খেলা শুরু হওয়ার কথা। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চেক ইউয়ের কাছে ভারতের কিদাম্বি শ্রীকান্ত 16-21 সেটে পরাজিত হয়েছেন। ভিয়েতনামের দানাংয়ে আয়োজিত পিকেল বল বিশ্বকাপে ভারত প্রথম দিনে এখনও পর্যন্ত অপরাজিত আছে। চলতি মাসের 6 তারিখ পর্যন্ত এই খেলা চলবে। লীগ পর্বের শেষে ভারত এই প্রতিযোগিতায় চমকপ্রদ ফল দেখিয়ে অ্যান্টিগুয়া, বারমুড়া, ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে। ভারতের সিনিয়র দলও টুর্নামেন্টে খুব ভালো সূচনা করেছে। তারা জার্মানি ও নেপালকে পরাজিত করেছে। ভারত এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় 37টি পদক পেয়েছে, এর মধ্যে 6টি সোনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাংলার সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয়, অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, রূপা গাঙ্গুলী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মন্ত্রী অর্জুন সিং প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে ফিল্ম সেন্টার গড়ে উঠবে।
1: আপাতত 25 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে। প্রথমটাতে আমাদের 750 আসনের 2টো সিনেমা হল থাকবে। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবেন অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, এক্সটার্নাল রিয়েলিটি এবং সিনেমার পোস্ট প্রোডাকশনের ল্যাবরেটরি ও স্টুডিও। বাংলা সিনেমা সেক্ষেত্রে মহানায়কের অবদান অক্ষয়, অমর এবং চিরবরণীয়, চিরস্মরণীয়।
2: মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের কালচারাল অ্যাডভাইসার করা হবে বলেও তিনি আজ ঘোষণা করেন। মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। এছাড়া রবীন্দ্র সদনে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে মহানায়কের স্মরণে বিশেষ খাম ও ডাক টিকিটের প্রকাশের পর প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। থাকছে অভিনেতা অভিনেত্রীদের আড্ডা এবং সবশেষে মহানায়ক

0: ব্লকবাস্টার জার্নি শীর্ষক একটি তথ্যচিত্রের প্রদর্শনী। দীর্ঘ প্রায় 15 বছর পর আজ রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হয়েছে। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পর্যটন দপ্তরের রিংটোনেরও সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজও বাতিল করা হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসের 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিংয়ের পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গেছে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত। আপৎকালীন পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে সব ট্রেনই ফারাক্কা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরগতিতে চালানো হচ্ছে। এর জেরে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছে। সেগুলি হল সরাইঘাট, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, হাটেবাজারে গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক, হামসাফর, কামরূপ, রাধিকাপুর, শিয়ালদা বালুরঘাট, কলকাতা যোগবাণী এক্সপ্রেস এবং হাওড়া কাটিহার ও হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের কিছু এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার আশপাশের এলাকাতেও আকাশ মেঘলা থাকবে এবং 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। রাজ্যে 1500-এরও বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি এবং অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, খাদ্য সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 1730টি খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। তার মধ্যে অন্তত 1525টিতে অনিয়ম ধরা পড়েছে। 5টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান। বন্ধ করে দেওয়া হয়েছে 13টি ফুড প্রসেসিং ইউনিট। এদিকে জলপাইগুড়ির মাল শহরের সুভাষমোড় এলাকায় টাস্কফোর্সের অভিযান চলাকালীন একটি মুদির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার হয়েছে। আধিকারিকরা তার নমুনা সংগ্রহ করেছেন। অভয়াকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার প্রাক্তন পুর প্রধান সোমনাথ দেকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে আদালতের বাইরে জমায়েত থেকে ডিম ছোড়া হয়। আর্জিকর ঘটনায় নির্যাতিতা দেহ তড়িখড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে সোমনাথকে গত বুধবার রাতে বেঙ্গালুরু জেপি নগরের একটি আবাসন থেকে গ্রেপ্তার করে পুলিশ। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এরাজ্যেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন আজ সকালে এই উপলক্ষে নগর সংকীর্তনের আয়োজন করে। নদিয়ার মায়াপুর শ্রীচৈতন্য মঠে ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। আগামীকাল হবে নন্দোৎসব। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
3: লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়।
2: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর?
3: প্রেরক তোমার ব্যাংকেরই তো।
2: KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
4: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
2: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

ওমা সাহা, আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো? বন্ধুরা, আজকের কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানে থাকছে আধুনিক প্রযুক্তি।

0: কার সেই স্বপ্নকে বাস্তব করার মতো দক্ষতা কি? ঠিক বলছি তো? সময় বদলেছে, প্রযুক্তির তো প্রতিনিয়তই বদল ঘটছে, বদলাচ্ছে কর্মজগতের চাহিদাও। আজ শুধু একটি ডিগ্রি বা সার্টিফিকেট নয়, তার সঙ্গে কিন্তু দরকার কাজের উপযোগী প্রশিক্ষণ এবং দক্ষতা। সদাগারি অফিসের হিসাবপত্র, অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্যালির মতো বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার, তাই আধুনিক কর্মক্ষেত্রে কম্পিউটার জ্ঞান এখন কিন্তু অত্যন্ত জরুরি বন্ধুরা। আর এই দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রশিক্ষণের শেষে সার্টিফিকেটের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান চাকরির সন্ধানে জব পোর্টাল ও প্লেসমেন্টের মাধ্যমে সহায়তা করছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সঠিক প্রশিক্ষণ বেছে নেবেন, তাই না? প্রশিক্ষণের সময় কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেবেন, আর প্রশিক্ষণ শেষে কিভাবে নিজেকে চাকরির বাজারের জন্য প্রস্তুত করবেন? আসুন, এই সব প্রশ্নগুলির উত্তর খুঁজতেই আজকের মহিলা মহলের কেরিয়ার কাউন্সিলিং পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কম্পিউটার শিক্ষা জগতের একজন অভিজ্ঞ পরিচালক, শুভঙ্কর রায়।
1: নমস্কার, আমি শুভঙ্কর রায়, আমি ট্যালি একাডেমির সিইও এবং এমডি বলছি। আমাদের মূলত হেড অফিস কলেজ স্ট্রিটে আছে, এছাড়াও আমাদের কলকাতার বিভিন্ন প্রান্তে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের 21টা রাজ্যে আমাদের প্রায় 126টা সেন্টার বিভিন্নভাবে রান করছে।
2: বেশ, আপনাদের সারা ভারতবর্ষ জুড়ে ব্রাঞ্চ আছে, তো একটু বলবেন আপনারা কী ধরনের ট্রেনিং দেন, কী ধরনের প্রশিক্ষণ আপনাদের এখানে হয়?
1: আমাদের মূলত অ্যাকাউন্টস ট্যাক্সেশনের ওপরে ট্রেনিং আমরা দেই, এছাড়াও অফিস ম্যানেজমেন্টের ওপরে এবং ডাটা ভিজুয়ালাইজেশন ওপরেও আমাদের ট্রেনিং দেওয়া হয়। আমরা মূলত যে বড় বিগ কোম্পানিগুলো বা কর্পোরেট হাউস আছে বা ইন্ডাস্ট্রি আছে, তাদের জন্য আমরা ট্রেনিং দেই। এসএপি বলে একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজের ওপরে আমরা ট্রেনিং দেই, এবং সেফআইসিও ফিকো বলে একটা মডিউল আছে যেখানে অ্যাকাউন্ট ট্যাক্সের ওপরে ট্রেনিং দেওয়া হয়। এটা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং ছোট বা মিডিয়াম যেগুলো এন্টারপ্রাইজেস আছে বা ছোট মিডিয়াম কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাকাউন্টসের প্যাকেজগুলো আমরা ট্রেনিং দিই, এবং সেখানে ট্যালি অরিজিনাল ভার্সানে এখানে ট্রেনিং দেওয়া হয়। অরিজিনাল ভার্সানে পুরো জিনিসটা, ফিচার্সগুলো পুরোটা থাকে, কেননা বিভিন্ন জায়গাতে এডুকেশনাল মোড বা অন্যভাবে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে যেখানে সফটওয়্যারের 60% বা 70% ফিচার্সগুলো আছে, তো আমরা এখানে পুরো ফিচার্সগুলো দেওয়ার জন্য বা আপ টু ডেট ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই অরিজিনাল ভার্সনে রেখেছি। এবং আমাদের নিজস্ব ক্লাউড সার্ভার আছে, সেই সার্ভারে অরিজিনাল সফটওয়্যারটা আমরা আপলোড করে রেখেছি, এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্ট বা আমাদের সেন্টারগুলো সেই সফটওয়্যারটা অ্যাক্সেস করে স্টুডেন্টদের ট্রেনিং দিতে পারে এবং আপ টু ডেট ট্রেনিং থাকে। এই সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এআই একটা মডিউল চলে এসেছে, যেরকম এআই আমরা অন্যান্য প্রিন্টিং বা অ্যানিমেশন বা সব ক্ষেত্রেই আমরা এআই দেখছি, এখন অ্যাকাউন্টসের ক্ষেত্রেও এআই মডিউলটা চলে এসছে, যেটাকে ট্যালি ইরা বলছে। এখানে কি হচ্ছে, আমরা পিডিএফ ফরম্যাট বা জেপেক বা পিএনজি ফরম্যাটে বা মোবাইল থেকে ছবি তুলেও বিলগুলোকে আমরা ট্যালিতে ডিরেক্ট এন্ট্রি করতে পাচ্ছি, বা ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো পিডিএফ বা এক্সেল আকারে এখন পাওয়া যায় বা প্রিন্ট আউট আকারে পাওয়া যায়, সেগুলো ডিরেক্ট ছবি তুলে এআই এর মাধ্যমে এই ট্রেনিংটা করাতে পাচ্ছি। তো আমরা আপ টু ডেট ট্রেনিং করানোর পক্ষে, এবং ফুল ফিচার্স আমরা এটা গুরুত্ব দেব, কেননা কোনো ছাত্রী যখন ট্রেনিং নেবে বা কোনো গার্জিয়ান বা তার শিক্ষক, সে যেখানে থেকে ট্রেনিং নিক সেখানকার কন্টেন্টসটা কী আছে, সেই কন্টেন্টসটা ইম্পর্টেন্ট, পুরোটা সে শিখতে পাচ্ছে কি না, কেননা যখন সে চাকরির ক্ষেত্রে যাবে তখন কিন্তু তাকে পুরোটা জানতে হবে। হ্যাঁ, হয়তো সে এক্সপার্ট হবে না, কিন্তু তার পুরোটা ট্রেনিং তার দরকার হবে। এছাড়াও আমাদের ই ফাইলিং বলে একটা নিজস্ব সার্ভার আছে, এখন জিএসটি আসার পরে জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি আর ওয়ান, জিএসটি আর থ্রি ভি, এগুলো কীভাবে রিটার্ন করতে হচ্ছে, ইনকাম ট্যাক্সের কীভাবে আইটিআর ওয়ান বা আইটিআর টু, আইটিআর থ্রি ফোর, এগুলো কীভাবে রিটার্ন করতে হচ্ছে, টিডিএস বা পিএফ ইএসআই এগুলো কীভাবে জমা দিতে হচ্ছে।
2: তো এগুলো যে আপনারা শেখাচ্ছেন, যেটা আমরা করি কি, যে আইটিআর বা এই জাতীয় টিডিএস জাতীয় কাজগুলো করতে গেলে তাদের একটা ফাইল নাম্বার থাকে, প্যান নাম্বার দিয়ে ঢুকতে হয়, তো আপনারা তাহলে ট্রেনিং দিচ্ছেন কী করে, ছেলেমেয়েরা শিখছে কী করে?
1: হ্যাঁ, এই ক্ষেত্রেই আমরা ইউনিক আইডিয়াটা তৈরি করেছি, যেহেতু জিএসটির মধ্যে করলে কোনো কোম্পানি জিএসটি নাম্বার দিয়ে সেখানে ঢুকতে হয় এবং সেখানে কাজ করতে হয় এবং সেখানে একটা সিকিউরিটির ইস্যু হয়ে যায়,

0: সেই জন্য আমরা নিজস্ব সিমুলেট, মানে আমরা একটা ড্যামি সফটওয়্যার তৈরি করে সার্ভারটা তৈরি করেছি, যেখানে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে 6টি ট্যাক্সের বিভিন্ন নেওয়ার কালেকশন করার যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো ড্যামি আকারে, মানে অ্যাজ ইট ইজ দেখতে একই রকম, কিন্তু ওটা জাস্ট প্র্যাকটিসের ইউজের জন্য। তো এই সার্ভারটা আমরা তৈরি করেছি, যার জন্য ধরুন আমি একটা গাড়ি আপনাকে বাইরে থেকে বললাম যে গাড়িটা চাবি দিয়ে বললাম এখানে স্টার্ট হয়, এটা স্টিয়ারিং, এটা ব্রেক, এটা গিয়ার, তাহলে আপনার কিন্তু শেখা হলো না। তো আজকে থেকে 1-2 বছর আগেও কিন্তু এই সিস্টেমটা ছিল, স্যারেরা দেখিয়ে দিতেন যে এই সিস্টেমগুলো এখানে এখানে আছে, স্টুডেন্টরা বেরোতে বেরোতেই ভুলে যেত, বা সে যখন 3 মাস পরে ক্লাস করছে প্রথম ক্লাস কি হয়েছে ভুলে যেত। কিন্তু আমরা একটা নির্দিষ্ট আওয়ার্স বেসিসে এটাকে দিয়ে দিই, সে বাড়িতে বসে কম্পিউটারে বা মোবাইলে সে এটাকে প্র্যাকটিস করতে পারে এটা শেখার পরে।
1: বেশ, কিভাবে শেখাচ্ছেন, কি কি কোর্স মোটামুটি এখানে হচ্ছে আমরা জানলাম। ট্যালির ক্ষেত্রে এআই এর ব্যবহারটা কিরম ভাবে হয় সেটা যদি একটু বলেন, মানে আমাদের যারা শ্রোতা বন্ধু আছে তাদেরকে একটু ছোট করে বুঝিয়ে বলেন।
0: হ্যাঁ, ট্যালি যে প্রাইম সফটওয়্যারটা, যে ভার্সনটা লেটেস্ট রিলিজ করেছে, সেটা এখন এআই এ সাপোর্ট করছে এবং সেটাকে ট্যালি ইরা বলে নাম দিয়েছে। তো সেটাকে সাপোর্ট করছে, এবং যেটা এআই এর কাজটা কি, মানুষের কাজটাকে অনেক দ্রুত করে দেওয়া, 10x বা 20x স্পিডে করে দেওয়া। তো একজন এন্ট্রি করলো ট্যালিতে, নর্মালি ম্যানুয়ালি এন্ট্রি করলো, সে হয়তো একদিনে 50টা কি 100টা বিল এন্ট্রি করতে পারছে, কিন্তু আপনি যদি এটা পিডিএফ ফরম্যাটে থাকে, 10 মিনিটে আপনি 100টা, বা পার ডে আপনি 1000টা বিল হলেও আপনি সেই এন্ট্রিটা আপনি সঙ্গে সঙ্গে ট্যালির মধ্যে এন্ট্রিটা করে নিতে পারছেন,
1: এবং সময়টা বাঁচছে, খুব তাড়াতাড়ি কাজটা।
0: এআই এর কাজই সেটাই, এআই এর কাজই হচ্ছে আপনার কাজটাকে অনেক বেশি দ্রুত করে দেওয়া, কেননা সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো কাজ করছে। হ্যাঁ, তো সেই লেটেস্ট ট্রেনিংটাও আমরা এখানে দিতে পারছি।
1: বেশ, এই যে আপনি বলছেন যে লেটেস্ট আপডেটেড ট্রেনিং, তো সেই লেটেস্ট আপডেটেড ট্রেনিং ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য এখানে যারা প্রশিক্ষক রয়েছেন, প্রশিক্ষক বা যারা প্রশিক্ষণ দিচ্ছেন আর কি, তাদেরকেও তো আপডেটেড হতে হচ্ছে, তো তাদেরকে আপনারা কিভাবে আপডেট করছেন?
0: আমরা থ্রু আউট দ্য ইয়ার, শুধু একদিন বা একটা ক্লাস বা 3 মাসের ক্লাস এরকম করি না, আমাদের এই স্যাটারডে করে প্রত্যেক সপ্তাহে আমরা সারা বছর ধরে ফ্যাকাল্টিদের একটা টাইম রেখে দিই দুপুরবেলা, যে ফ্যাকাল্টিদের ট্রেনিং দেওয়া। এবং এই ফ্যাকাল্টিদের ট্রেনিং শুধু আমরা দিচ্ছি না, আজকে যেরকম আছে ট্যালি থেকে বা ট্যালির ডিলার থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে আপগ্রেডেশনের ওপরে, সেরকম এআই এর ক্ষেত্রে বা আমরা ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি কর্পোরেট হাউসের যারা চাকরি করছেন তারা আপ টু ডেট থাকেন প্রচুর, এবং তাদেরকে আমরা হায়ার করে তাদের সময় মতো আমরা আমাদের ফ্যাকাল্টিদের ট্রেনিং দিচ্ছি। এবং এই ক্ষেত্রে একটা সুবিধা এখনও হয়েছে, আগে যে অসুবিধাটা ছিল আপনি জানেন যে এখন অনলাইন ট্রেনিংয়ের খুব সুবিধা হয়ে গেছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে ট্রেনিংটা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা ওদের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, যাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে যেন ফ্যাকাল্টিদের আসা যাওয়ার একটা অসুবিধা থাকে বা এক জায়গায় ট্রেনিং দেওয়ার অসুবিধা থাকে, তো এখন আর সেই অসুবিধাটা নেই। সেকেন্ডলি হচ্ছে এখন রেকর্ডেড ভার্সনটা খুব সুবিধা হয়ে গেছে, ধরুন কোনো ফ্যাকাল্টি হয়তো সেই সময় তার অন্য কোনো ক্লাস পড়ে গেছে, তো সেটা রেকর্ড সে করে নিতে পারছে বা আমাদের কাছেও রেকর্ড থাকছে, এবং আমরা সেটাকে আমাদের ড্যাশবোর্ডেও আমরা রেকর্ডেড ভার্সনটাকে আপলোড করে রাখি, তো সেটা সে দেখতে পারে। এবং এটা আরেকটা সুবিধা হয় যে একবার যে কোনো জিনিস দেখলেই পুরো শেখা হয় না, তখন সেখানে সে কিন্তু ওটা বারে বারে দেখতে পারে, এবং ভবিষ্যতে যদি ভুলেও যায় তো সেটা দেখে সেটাকে অ্যাবজর্ভ করতে পারে।
1: বেশ, এবার একটু আসি, কারণ আমাদের যারা বন্ধুরা শুনছেন তাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছেন ভবিষ্যতে এটাকে নিয়ে এগোবেন, তাদের ক্ষেত্রে একটু জানতে চাইবো যে যদি এই সেক্টরটা আসতে চায় তো ভবিষ্যৎ কীরকম, এই সেক্টরের ভবিষ্যৎ কীরকম দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে?
0: যে কোনো গভর্নমেন্ট চালাতে গেলে তার রেভিনিউ কালেকশন দরকার, এবং যে কোনো ছোটো বা বড় অফিস বা একদম ছোট যে দোকান তারও কিন্তু অ্যাকাউন্টসটা তাকে মেনটেন করতে হয় তার বিজনেসটা চালাতে গেলে, এবং এই বিজনেস যতদিন চলবে এই কাজটাও ততদিন চলবে, আর গভর্নমেন্ট যতদিন থাকবে তার ট্যাক্সটাও কালেকশন করতে হবে, এই দুটোর ওপরেই আমাদের এই শিক্ষাটা দাঁড়িয়ে। এবং আপনি যদি ইন্টেরিয়ারে যান সেখানেও বিজনেসম্যান আছে, সেখানে ছোট বড় সব বিজনেসম্যান আছে, তো সেখানেও এইটা সমানভাবেই গ্রহণযোগ্য।
1: তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা শুনে যে এই সেক্টরের কিন্তু ভবিষ্যৎ এখনও যথেষ্ট উজ্জ্বল। তাহলে এবার একটু যে বন্ধুদের জন্যই জানতে চাইবো যে এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে বা এইটাকে যদি তারা ভবিষ্যৎ হিসেবে নিতে চান, তাদের প্রথম থেকে কী প্রস্তুতি দরকার, ছোটোবেলা থেকে কীভাবে তারা প্রস্তুতি নেবে?
0: না, একটা সময় ছিল যারা কমার্স বা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড তারাই এই প্রফেশনে আসছো, অ্যাকাউন্টস ট্যাক্স বা এই ধরনের প্রফেশনে, কিন্তু এখন আর সেটা রিকোয়ারমেন্টস নেই। এখন নন কমার্স স্টুডেন্টরাও এখানে চলে আসছে, কারণ সফটওয়্যারটা তার কাজটা অ্যাকাউন্টসের যে ক্যালকুলেশনের ব্যাপারটা ছিল সেটা সফটওয়্যারই করে দিচ্ছে। আপনাকে এন্ট্রিটা জানতে হবে, কোথায় এন্ট্রিটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের নন কমার্স স্টুডেন্ট 50% এখন, তো যেকোনো আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এবং 10+2 হলেই এটা কোর্সটা করতে পারে।
1: বেশ, আপনাদের এখান থেকে তো অনেক ছেলে মেয়ে বেরিয়েছে, তাদের ভবিষ্যৎ তৈরি করেছেন। আপনাদের এখানে আপনি কি দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে কত সংখ্যক মহিলা এই প্রশিক্ষণ নিতে আসছেন?
0: মহিলারাও আমি বলবো 50%-এর ওপরেই আছেন মহিলারা, কেননা মহিলাদের পক্ষে এই কাজটা খুবই সুইটেবল জব, কারণ এটার টাইমিং সাধারণত মানে যে অফিসগুলো থাকে সেগুলো ওই 10টা-6টায় ডিউটি থাকে, মানে ওভারনাইট বা এরকম ধরনের জব থাকে না, এবং ওই ব্যাক অফিস জব মানে সেলস টাইপের জব নয়, অফিসে বসেই কাজ করার সুবিধা, সেই জন্য মহিলাদের পক্ষে সুবিধা। এবং মহিলারা অনেক জায়গাতেই আমাদের সেন্টার আছে, প্রচুর ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন, শিক্ষিকা হিসেবে কাজ করছেন, এবং আমাদের যে সেন্টার আছে তার 50% সেন্টার মহিলা দ্বারা পরিচালিত, বিভিন্ন সেন্টার ওনার যারা আছেন, কেননা এটা একটা শিক্ষার সঙ্গে সম্পর্কিত, তো মহিলাদের যতগুলো সুইটেবল প্রফেশন আছে তার মধ্যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করাও একটা সুইটেবল প্রফেশন বলে আমি মনে করি।
1: বেশ, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন, শুনলেন আপনারা এতক্ষণ স্যারের কথা, যে আপনারা যারা ভাবছেন এটাকে প্রফেশন করবেন, ভবিষ্যতে এটাকে নিয়ে এগোবেন, তারা আর দেরি না করে এগিয়ে যান, এবং অনেকগুলো পথ কিন্তু আপনার জন্য খুলে যাচ্ছে। তো এবার যেতে যেতে বন্ধুদের, আজকে যারা আমাদের বন্ধুরা শুনছেন তাদের জন্য আপনি আপনার তরফ থেকে কি বার্তা দেবেন ছোট্ট করে?
0: না, মহিলারা যে ডিগ্রি শুধু এখন নিলে হবে না, যে কলেজ থেকে আপনি ডিগ্রি পেলেন, আপনি কিন্তু যে কোনো একটি টেকনিক্যাল নলেজ যেটা কর্মমুখী নলেজ সেটাকে আপনাদেরকে কিন্তু অ্যাকোয়ার করতে হবে, এবং সবথেকে ভালো হয় আপনারা যখন ডিগ্রি করছেন বা স্কুলের হায়ার লেভেলে আছেন তখনই কিন্তু আপনারা এই ধরনের টেকনিক্যাল নলেজটা অ্যাকোয়ার করুন, যেটা আপনার জবের ক্ষেত্রে কাজে লাগবে ভবিষ্যতে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আমাদের কথা হয় নিউ আলিপুর বাসিন্দা রিয়া দত্তের সঙ্গে। চলুন তার অভিজ্ঞতার আলোয় জেনে নিই শেখার ছোট্ট একটি পদক্ষেপ কিভাবে খুলে দিতে পারে কর্মজীবনের একটা বড় দরজা। চলুন শোনা যাক।
2: আমার নাম রিয়া দত্ত, আমি নিউআলিপুরে থাকি। আমি নিউআলিপুরেই একটি প্রতিষ্ঠান চালাই, যেখানে আমি অ্যাকাউন্টস ট্যাক্সেশন রিলেটেড সমস্ত এই যে কোর্সগুলো আছে তার রিগার্ডিং ট্রেনিং প্রোভাইড করি।
1: বেশ, রিয়া প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে যে তোমার শিক্ষাগত যোগ্যতা কি?
2: আমি গ্র্যাজুয়েশন করেছি, পরে আমি একটি প্রতিষ্ঠানে গিয়ে এই ধরনের কোর্স করি আর কি।
1: আচ্ছা, তো হঠাৎ করে এই কোর্সটা করতে ইচ্ছে হলো কেন? মানে এখন তো অনেক রকমের পথ আছে, তুমি হঠাৎ করে এইটাকে কেন ভাবলে, এটা প্রশিক্ষণ কেন নিতে চাইলে?
2: আমার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে কমার্স, আমি কমার্স নিয়েই পড়াশোনা করেছি, তো সেই জন্যই আমার মনে হয়েছিল যে হ্যাঁ, কমার্সের এই সেক্টরে এগোতে গেলে এই ধরনের কোর্সগুলো অবশ্যই খুবই জরুরি, কারণ এগুলো না জানলে ফিউচারে যে সেক্টরগুলো ওপেন হচ্ছে বা এই যে এখানে জবের যে ধরনের চাহিদা রয়েছে সেগুলো আমি পূরণ করতে পারবো না, তো যার জন্য আমার এই ধরনের কোর্স করতে যাওয়া।
1: বেশ, তো তাহলে কি আমরা এটা ধরে নেব যে এই ধরনের কোর্সে আসার জন্য কমার্সের ব্যাকগ্রাউন্ড দরকার? যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড নেই এই ধরনের কোর্সগুলো তাদের জন্য কি খুব একটা ফলপ্রসূ হয় না ধরে নেব?
2: একদমই তাই নয়, আমারও শুরুতেই সেটাই মনে হয়েছিল, যেহেতু আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি আর সেই সময় দাঁড়িয়ে আমার সেটাই মনে হতো, কিন্তু যখন আমি এই ধরনের কোর্স করেছি মনে হয়েছে যে না, শুধু কমার্স না, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড, কেউ যদি আর্টসের হয়, কেউ যদি সায়েন্সের হয়, সবাই এই ধরনের কোর্স করতে পারবে।
1: আচ্ছা, তো তুমি তো পড়াশোনা করে তুমি এইখান থেকে প্রশিক্ষণ নিলে, একটু আমাকে বলবে যে কতদিনের প্রশিক্ষণ ছিল, মানে তোমাদের যে প্রশিক্ষণটা ছিল সেটা কতদিনের ছিল একটু বলবে?
2: যে কোর্সটি আমি করেছিলাম এটা মোটামুটি 12 মাস, মানে 1 বছর মোটামুটি লেগেছিল। তার মধ্যে আমার ট্যালি নিয়ে আমি শিখেছিলাম, ট্যাক্সেশনের রিগার্ডিং যেগুলো হয় সেগুলো আমি শিখেছিলাম, এছাড়াও বিভিন্ন এক্সেলের রিগার্ডিং শিখেছিলাম, তো এই ধরনের টোটাল এই যে কোর্সগুলো ছিল এই কোর্সটা আমায় খুবই সাহায্য করেছিল। আমি এই তিনটেই মেনলি শিখেছিলাম, নিজেকে আরও আপগ্রেড করেছি, অনেক ধরনের আরও কোর্স আমাদের এখানে এসছে, অনেক শিখেছি আরও।
1: বেশ, তাহলে এখান থেকে কোর্স কমপ্লিট করলে তুমি, তারপরে কোনো জবে গেলে নাকি সরাসরি তোমার এই সংস্থা শুরু করলে?
2: অ্যাকচুয়ালি একটা কর্পোরেট সংস্থার সাথে যুক্ত হই এটার পরে।
1: সেটা কি তুমি যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছিলে তারাই ব্যবস্থা করে দেন নাকি তুমি আলাদাভাবে জব পেলে?
2: না, তারাই আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি সেখান

0: থেকে একটা কর্পোরেট সংস্থার সাথে যুক্ত হই। তারপরে আমার হঠাৎ মনে হয় যে না, আমি হয়তো নিজেও একটা কিছু করতে পারি, কারণ আমি যেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম ওনাদের যেরকম পড়ানোর প্রসেস ছিল, স্টুডেন্টকে যেভাবে হেল্প ওনারা করতেন, তো সেটা দেখে আমার মনে হয়েছিল যে না, হয়তো আমিও নিজেও এই জিনিসটা, বাকি আরও যারা স্টুডেন্ট বিভিন্ন সেক্টর থেকে আসে, আমিও তাদেরকে হয়তো সুযোগটা একটু করে দিতে পারি।
1: বেশ, খুব ভালো। বন্ধুরা শুনলে তো, যদি ক্ষেত্রে তোমরা আসো আর ঠিক মতো নিজেকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে নিজে প্রশিক্ষণও দিতে পারো। তো তুমি তো ভাবলে যে প্রশিক্ষণ দিতে পারো বলে, তুমি শুরু করলে কতদিন আগে, আজ থেকে কতদিন আগে তোমার সংস্থা শুরু হলো?
0: আমার সংস্থা শুরু করেছিলাম আমি 5 বছর আগে, এখন 5 বছর অতিক্রান্ত, এখনো আমি চালাচ্ছি খুবই সফলভাবেই।
1: কতজন ছাত্রছাত্রী তোমার আন্ডারে রয়েছে এই মুহূর্তে?
0: প্রায় 500 বেশি আমার আন্ডারে ছাত্রছাত্রী পড়াশোনা করেছে। এছাড়াও আমার আন্ডারে অনেক ফ্যাকাল্টিও কাজ করে, যারা মহিলা ফ্যাকাল্টি বেসিক্যালি। ছোটবেলা থেকেই ওমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটায় আমি একটু বেশি বিশ্বাসী ছিলাম, তো যার জন্য আমার আন্ডারে আমি সবসময় চেষ্টা করেছি মহিলাদের বেশি আর কি সুযোগ দেওয়ার।
1: বেশ, তাহলে বন্ধুরা, মহিলা সশক্তিকরণ এটাও কিন্তু একটা রাস্তা হতে পারে। এরপরে রিয়া, তোমার কাছে যেটা জানতে চাইবো, তুমি তো বললে যে তোমার ওখানে প্রশিক্ষক যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই মহিলা রয়েছেন, তো আজকের দিনে দাঁড়িয়ে কী বুঝছো, তোমার ওখানে যারা ছাত্রছাত্রী আসছে তাদের সংখ্যা মহিলাদের সংখ্যা বেশি না পুরুষদের?
0: মোটামুটি সমানই বলবো, কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যখন আমার প্রতিষ্ঠানে বিভিন্ন মহিলা আমার আন্ডারে কাজ করছে, তো ছাত্রীরা যারা আসছে তাদের মধ্যে একটা দেখতে পেয়েছি চোখে যে হ্যাঁ, যে আমরাও হয়তো পারবো, এদের মতোই হয়তো আমি ভবিষ্যতে গিয়ে কোথাও একটা ভালো জায়গায় কাজ করতে পারবো, বা আমিও হয়তো ব্যবসা খুলতে পারি, বা আমিও হয়তো কোনো প্রতিষ্ঠান খুলতে পারি। তো এটা হয়তো আমি তার
1: মানে সেই কনফিডেন্সটা তারা তৈরি করতে পেরেছে, তাই তো? তোমাকে দেখে যতটুকু বুঝতে পারছি তুমি বিবাহিত, তাই তো?
0: একদম, আমি বিবাহিত।
1: কতদিন?
0: আমার 1 বছর হয়েছে।
1: পরিবারে কে কে আছে?
0: আমার স্বামী আছে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, খুবই ছোট্ট ফ্যামিলি।
1: তোমার 1 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তো বিয়ের পরে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছো নাকি কোনো রকমের প্রতিবন্ধকতা আসছে? কারণ এখন তো তোমাকে সংসার কাজ দুটোর মধ্যে ভাগ করতে হচ্ছে অনেকটা সময়, যেটা হয় মেয়েদের ক্ষেত্রে ভাগ হয়েছে অনেকটা সময়, তো তুমি সেটাকে কী করে সামলাচ্ছ দুটোদিকে?
0: আমার শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল, অ্যাকচুয়ালি দেখাশোনা করে ঠিক আমাদের বিয়ে না, আমাদের আগে পরিচিত ছিলাম আমরা। আমার শ্বশুর শাশুড়ি ওনারা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল, ওনারা আগে থেকেই আমাকে খুবই সাপোর্ট করতেন বিয়ের আগেও, বিয়ের পর সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। ওনাদের হেল্প ছাড়া আমি হয়তো এই জায়গাটা আসতে পারতাম না।
1: তাহলে বন্ধুরা, পরিবারের সাহায্য কিন্তু খুব দরকার, আমরা যাই করি তার সঙ্গে কিন্তু পরিবারের একটা সাপোর্ট প্রয়োজন পড়ে, বা কাছের মানুষদের সাপোর্টের প্রয়োজন পড়ে। এটা কিন্তু আমরা যারা বন্ধুরা শুনছি, আপনারা আপনাদের পরিবারে যে সমস্ত মহিলারা রয়েছেন বা পরিবারে যে সমস্ত বাচ্চারা রয়েছেন যারা জীবনে কিছু করার জন্য এখন এগোচ্ছেন, আপনারা যদি সঙ্গে থাকেন জানবেন তাদের পথ অনেক মসৃণ। অসংখ্য ধন্যবাদ রিয়া।
0: ধন্যবাদ আপনাকেও।
1: রিয়ার বক্তব্য থেকে একটি বিষয় খুব স্পষ্ট, সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করতে হবে নিজের দক্ষতা দিয়ে। এবার চলুন জেনে নেওয়া যাক, অ্যাকাউন্টসের শিক্ষক শুভঙ্কর রায় আমাদের কি বার্তা দেন।
2: নমস্কার, আমি কৃষ্ণেন্দু দত্ত, আমি অ্যাকচুয়ালি একজন কমার্সের টিচার।
1: আচ্ছা,
2: আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু কমার্স বলবো না, আমি সব ধরনের স্ট্রিম থেকে আসা স্টুডেন্টদেরই ট্রেনিং প্রোভাইড করেছি, যাদের মধ্যে আর্টসের স্টুডেন্টও আছে, সায়েন্সের স্টুডেন্টও আছে, কমার্স তো অবশ্যই আছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, 2-3% একদম কোর গভর্নমেন্ট সেক্টরের চাকরি যদি বাদ দেওয়া যায়, 97-98% বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের জন্য বলবো তোমাদের যোগ্যতাই কিন্তু তোমাদের মাপকাঠি। তো সেই জন্য দাঁড়িয়ে আমি বলবো, পুঁথিগত বিদ্যা কিন্তু আজকে চাকরি পাওয়ার জন্য কখনোই যথেষ্ট নয়। তাহলে আজকে আমাদের যদি চাকরি পেতে হয়, মূল যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে স্কিল কোর্সগুলো করা। এই স্কিল কোর্সের মধ্যে প্রাইভেট সেক্টরের প্রায়োরিটি দেখতে গেলে আমরা বলবো ট্যালি, জিএসটি, ট্যাক্সেশন সিস্টেম, যার মধ্যে আমরা ইনকাম ট্যাক্স বলতে পারি, জিএসটি তো অবশ্যই রয়েছে, প্লাস প্রফেশনাল ট্যাক্স রয়েছে, পিএফ, ইএসআই রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের ট্রেনিং নেওয়া খুবই জরুরি দরকার।
1: আচ্ছা,
2: এবং আমি আরেকটা বিষয় বলবো, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তাদের জন্য তো এটা অপরিহার্য, করতেই হবে এই ধরনের কোর্স। কিন্তু যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসোনি তাদের উদ্দেশ্যে আমি বলবো, ভয় না পেয়ে তোমরা কিন্তু এই জায়গাটাতে এসে বেসিক অ্যাকাউন্টসের একটা ট্রেনিং নিয়ে অবশ্যই কিন্তু এই ফিল্ডে কিন্তু চাকরি যথেষ্ট তোমাদের জন্য রয়েছে, যদি তোমরা সঠিক ট্রেনিংটা নিতে পারো।

0: আচ্ছা, আপনি তার মানে বলছেন যে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো ঠিক আছে, তাদের জন্য তো রাস্তা খোলা রয়েছে, কিন্তু যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের ক্ষেত্রে আপনি কী বলবেন যে কোন বয়সে এই সেক্টরে আসতে পারে, কোন বয়সে তারা এই পথে এগোতে পারে?
1: দেখুন, বয়সের ব্যাপারটা এখানে সেরকমভাবে আমি উল্লেখ করব না, কারণ যে কেউই এটা করতে পারে। শুধু আমি একটাই কথা বলবো, প্রাইভেট সেক্টর কেমন হয়, প্রাইভেট সেক্টরে যখন কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, ইন্টারভিউয়ার একটাই জিনিস দেখবে যে তার স্কিল কতটুকুনি রয়েছে, তার যে পুঁথিগত বিদ্যা, বা আমি সহজ ভাষায় যদি বলি তার একাডেমিক রেকর্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে খুব বেশি গুরুত্ব পায় না। আরও সহজ ভাষায় বললে তাদের কম্পিউটারে সরাসরি বসিয়ে দেখানো হবে যে তুমি কাজ কী জানো আমায় দেখাও। তো এই জায়গাটাকে দিতে গেলে তাদেরকে কিন্তু ট্রেনিংটা খুব প্রপারলি নিতে হবে। তার আলাদা আলাদা ফিল্ড রয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের উপরে দেখতে গেলে আমরা ট্যালি জিএসটিকে ফোকাস করব, কিন্তু এর বাইরেও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যথেষ্ট বড় একটা জায়গা তৈরি করেছে। আজকের আপনারা যদি আইটি সেক্টরগুলোকে দেখেন, তারা কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য স্টুডেন্ট হায়ার করে, আর সেখানে কিন্তু স্ট্রিমের কোনো লিমিটেশন থাকে না। আর্টস, কমার্স, সায়েন্স সবাই করতে পারে এটা। এর মধ্যে যেগুলো আমি ইনক্লুড করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে যেগুলো কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তাহলে আমরা যদি সেই ধরনের ট্রেনিংগুলো স্টুডেন্টদের বলবো, তোমরা যদি এগুলো নিতে পারো তাহলে তোমাদের আরেকটা কিন্তু দুর্দান্ত অপরচুনিটি তৈরি হবে।
0: এই অপরচুনিটির কথা যখন এলো, পথ তো একটু যদি বলেন যে ধরুন প্রশিক্ষণ নিল তারা, কোথায় কোথায় তারা জব পেতে পারে, সেই রাস্তাটা পরবর্তীকালে কোন পথে এগোতে পারে তারা, সেটা যদি একটু বন্ধুদের বলেন।
1: অবশ্যই, আজকে যদি কেউ ট্যালি জিএসটি অ্যাকাউন্টস রিলেটেড ট্রেনিংগুলো নেয় তাহলে তাদের জন্য বিভিন্ন বেসরকারি অফিস, চার্টার্ড অ্যাকাউন্টস ফার্ম যেগুলো রয়েছে, ট্যাক্সেশন ফার্ম রয়েছে এবং প্রাইভেট কোম্পানিগুলো, এগুলো তাদের জন্য যথেষ্ট ওপেন। আর যদি কেউ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ট্রেনিং নেয় তাহলে তাদের জন্য কিন্তু আইটি সেক্টর ওয়াইড অপরচুনিটি।
0: আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে এই যে প্রশিক্ষণ নেওয়ার কথা হচ্ছিল, যে প্রশিক্ষণ নিয়ে তারপরে তাদের পথ বাঁচতে হবে, তো প্রশিক্ষণ আপনাদের এখানে তো দেওয়া হচ্ছে, এ ছাড়া আর কোথায় কোথায় তারা প্রশিক্ষণ নিতে পারে, একটু যদি বন্ধুদের বলে দেন যে তারা কোথায় কোথায় যেতে পারে, সকলের যদি একটু পথ নির্দেশ করে দেন।
1: তোমরা যখনই কোনো এই ধরনের ট্রেনিং নেবে, তোমরা একটা বিষয় লক্ষ্য করে নেবে যে প্রতিষ্ঠান NSDC-র আওতায় এবং উৎকর্ষ বাংলার আওতায় রয়েছে কি না। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমরা ট্রেনিং নিতে পারো। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে আরম্ভ করে একদম সুন্দরবন অবধি যদি আমরা দেখি, এবং এদিকে পুরুলিয়া থেকে আরম্ভ করে বনগাঁও অবধি আমাদের অনেক সেন্টার আছে, অবশ্যই তোমরা সেখানে ফ্রি অফ কস্ট কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করতে পারো।
0: আচ্ছা, এবারে কোথায় কিভাবে কি কি কোর্স করতে পারে সবই জানলাম, একটু বন্ধুদের ধারণা দিতে পারেন যে এই কোর্সগুলো করার জন্য তাদের খরচা কীরকম থাকে, সেটা যদি একটু ধারণা দিতে পারেন।
1: এই ধরনের কোর্সের একটা আমি অ্যাভারেজ রেঞ্জ বলে দিতে পারি, 10-20 হাজারের মধ্যেই পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোর্স কিন্তু আমরা পেয়ে থাকি। আমি আরেকটু বিষয় একটু বলবো এখানে, সেক্ষেত্রে হচ্ছে কোর্সে যখন তোমরা কোনো প্রতিষ্ঠানে যাবে কিছু বিষয় একটু দেখে নেবে, যেমন হচ্ছে তার মধ্যে সার্টিফিকেশন। আজকের দিনে যারা রিক্রুটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা পরীক্ষা করার রাস্তা থাকে না।
0: এছাড়া আমি একটা জিনিস জানতে চাইবো যে নর্মালি কী হয় যে যেখান থেকে আমরা প্রশিক্ষণ নিই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আশা করি যে আমি যখন এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছি তো এখান থেকেই একটা জবের আমার সুযোগ আসবে, তো আপনাদের ছাত্রছাত্রীদের কোনো জবের সুযোগ করে দেন, চাকরির কোনো সুযোগ করে দেন?
1: নিশ্চয়ই, যেহেতু আমাদের প্রত্যেকটা যারা ইউথ রয়েছে তাদের এমপ্লয়মেন্টেই আমাদের লক্ষ্য, তাই অবশ্যই আমরা তাদের জন্য একটা খুব সুন্দর ফেসিলিটি দিয়ে থাকি, সেটা হলো জব পোর্টালের সুবিধা। জব পোর্টালটা এভাবে আপনারা বুঝতে পারেন যে আমরা কোর্সের শেষে অনলাইন পরীক্ষাটার পরে স্টুডেন্টের মেল আইডিতে আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিই, যেটা স্টুডেন্টরা আমাদের ওয়েবসাইটে এসে সরাসরি লগ ইন করতে পারে, এবং সেটা করলে সে তার নির্দিষ্ট রিজন সিলেক্ট করে নিতে পারে। এই সেই রিজনে কিন্তু প্রত্যেক দিন যেগুলো অ্যাকাউন্টস রিলেটেড জব ভ্যাকেন্সি হচ্ছে সেই ইনফরমেশনগুলো কিন্তু ওখানে আপলোড হয়ে যায়,
0: ঘরে বসেই তার কাছে সেই খবরগুলো এসে যাচ্ছে, তাই তো?
1: একদম তাই, ঘরে বসেই তারা কিন্তু শুধুমাত্র মোবাইল বা কম্পিউটার মারফত এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে।
0: বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মূল্যবান তথ্য আমাদের জানালেন। যেতে যেতে আজকে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আমি অবশ্যই স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তুমি যে স্ট্রিম থেকেই হও না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, ভয় না পেয়ে তোমরা এগিয়ে এসো এবং নিজেদের দক্ষতাটাকে বাড়াও। এই দক্ষতাটা বাড়ালেই কিন্তু একদিন দেখবে তোমাদের যে চাকরি হবে শুধু একটা নয়, তোমরা জীবনে অনেক কেরিয়ারে চাকরি পাবে এবং সুইচ করে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। শুধু দক্ষতাটা বাড়িয়ে যাও, দক্ষতাটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস।
0: ঠিক তাই, শুধু সার্টিফিকেট অর্জন করলেই কিন্তু হবে না, নিয়মিত ক্লাস করা, মন দিয়ে শেখা।

হাতে কলমে কাজের অনুশীলন এবং সব থেকে বড় কথা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াই তৈরি করবে প্রকৃত দক্ষতা। বন্ধুরা মনে রাখতে হবে, সার্টিফিকেট হয়তো দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দেবে, কিন্তু সেই সিংহ দুয়ার খুলে ভিতরে প্রবেশ করবে আপনার দক্ষতা, আপনার আত্মবিশ্বাস, আপনার একনিষ্ঠতা। তাই বন্ধুরা, শেখার আগ্রহ নিয়ে এগিয়ে চলুন, সঠিক প্রশিক্ষণ নিন, নিয়মিত অনুশীলন করুন, এবং সব থেকে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন। কে বলতে পারে, আজকের এই ছোট্ট একটি দক্ষতাই হয়তো আগামী দিনের বড় সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে, এই তাই না? শিখুন, দক্ষ হন, নিজের পায়ে দাঁড়ান, রইল আমাদের শুভেচ্ছা।

বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের জানিয়ে দিই এ মাসে আমার কলমের বিষয়, ঘণ্টার ধ্বনি। বন্ধুরা, স্কুলে ঢোকার ঘণ্টা শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিচ্ছু বলার নেই, তাই না? আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালে রজানাও হতে পারে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, তা সে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন, চেতনা, আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে দেয় বারবার। তাই তো, স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোনো সেই ঘণ্টার ধ্বনি বাজে আপনার কানে, তা আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। মনে রাখবেন, 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইলও করতে পারেন, আমাদের মেইল আইডি আপনারা জানেন, তবু বলে দিই, mohilamahol.air@gmail.com। আপনারা যারা চাইছেন চিঠি পাঠাবেন, তারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানাটাও আপনাদের জানা। কিন্তু যারা প্রথমবার শুনছেন তাদের জন্য বলে দিই, আমার কলম, এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, মনে রাখবেন, চিঠি বা মেল যাই পাঠান না কেন, শেষ তারিখ কিন্তু 23 সেপ্টেম্বর 2026। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 সেপ্টেম্বর 2026।

এবার বলি এক কলমে দুই নারীর বিষয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারীর বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মনে রাখবেন 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, মেইল আইডি আবার বলে দিই, mohilamahol.airkolkata@gmail.com। আর চাইলে চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা মনে রাখবেন 23শে সেপ্টেম্বর 2026। বন্ধুরা আবার বলছি, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23শে সেপ্টেম্বর 2026। আমরা কিন্তু আপনাদের চিঠি বা মেলের প্রতীক্ষায় থাকব। তো চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। বন্ধুরা, এবার যাওয়ার পালা, যেতে যেতে রইল আপনাদের জন্য এই গানটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শুনছিলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলেন সোমা সাহা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at many places over the districts of Sub-Himalayan West Bengal, with heavy rainfall at one or two places over Jalpaiguri district of Sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places over Sikkim, few places over Bihar, Andaman and Nicobar Islands, and the districts of Gangetic West Bengal and Jharkhand. Light rainfall occurred at one or two places over Orissa. Chief amount of rainfall received at 8:30 AM today. The highlights in Gangetic West Bengal area, Krishnanagar in Nodia and others, 1 centimeter each. In Sub-Himalayan West Bengal and Sikkim, Odlabadi T Estate 9 centimeter, Kailasapur T Estate and others 5 centimeters each, Anandapur T Estate in Jalpaiguri and others 3 centimeters each, Gangtok 3 centimeters, in Kumargram Alipurduar and others 2 centimeters each. In Bihar, Raniganj and others 5 centimeters each. In Jharkhand area, Godda and others 2 centimeters each. Weather forecast for today and tomorrow, light to moderate rain or thunder.

are very likely to occur at most places over all of the districts of South Himalaya and West Bengal and Sikkim, and also of all of the districts in Gangetic West Bengal, Andaman and Nicobar Islands. Light to moderate rain thundershower likely to occur at a few places over Bihar and Jharkhand as well, and Orissa. Weather warning for today and tomorrow: heavy rainfall, that is 7 to 11 cm, likely to occur at one or two places over Malda, South Dinajpur, Jalpaiguri, Alipurduar district of South Himalaya and West Bengal, and Murshidabad district of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind, that is 30 to 40 km/h, and lightning very likely to occur at one or two places over Bihar, Andaman and Nicobar Islands, and all of the districts of West Bengal. Thunderstorm and lightning likely to occur at one or two places over Jharkhand. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow: thunderstorm with rain, maximum minimum temperature likely to be around 31 degrees Celsius and 27 degrees Celsius respectively. With that, we come to an end of midday weather bulletin. Akashvani Kolkata. Poshchimbongo, Sikkim, Orissa, Bihar, Jharkhand ebong Andaman o Nicobar Dwipunjer abhar modhyahnokalin bikkhobdi. Aaj sokal 8:30 tar porjobekkhon onujayi goto 24 ghontay অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। এছাড়াও জলপাইগুড়ি জেলার কিছু অংশে খুব ভারী বৃষ্টি হয়েছে। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের প্রায় সর্বত্র, এছাড়াও বিহারের কিছু অংশে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। ঝাড়খণ্ডের কোথাও কোথাও অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে 1 সেন্টিমিটার, মুর্শিদাবাদের আমতলায় 1 সেন্টিমিটার, বীরভূমের নারায়ণপুরে 1 সেন্টিমিটার করে, এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ওদলাবাড়ি টি এস্টেটে 9 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 5 সেন্টিমিটার, রায়ডাক টি এস্টেট 5 সেন্টিমিটার করে, বিহারের রানীগঞ্জে 5 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এবং সিকিমের প্রায় সর্বত্র, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশে, এছাড়াও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়া সতর্কীকরণে জানানো হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের দু একটি জায়গায়, এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও, এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহারের দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো জায়গার উপর দিয়ে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই দুপুর আড়াইটায় শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক শুভঙ্কর ভট্টাচার্য, সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যে ৪টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর। প্রথমে মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, এবং পরে শুনবেন লবণাক্ত অঞ্চলের খরিফ ফসলের চাষ,

এ বিষয়ে ডক্টর সুশান্ত কুমার সরঙ্গীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা বলবেন সুপ্রিয় মিত্র। রাত 8:00 নাটক সবুজ মানুষ, মূল রচনা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়। নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত অনুরাগ দত্তর কণ্ঠে। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়। 10:50 লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। এবং রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
3: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী কলকাতা পনশাই মারগেল তুরি গেটুডে তুরি মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহব এনা সান্তাড়ি আখড়া। তেহিনা সান্তাড়ি আখড়া এতহব হয়েক কানা কাপুমণি হেমব্রমা সাঁতেন কোয়া লাগড়ে সেরিং আতেত। সেরিং আতে মেনাক কিনা কাপুমণি হেমব্রম আর লক্ষ্মীমণি হেমব্রম।

আর 2047 সালতে পেগেল গেসায় আরএসআই কোটি সে 30,900 কোটি আমেরিকান ডলার নয়া থকরে আর্জাও দাঁড়িয়ে আয়। নয়া নেল তুমল তাইনম ভারত সরকার দিসম রেনা উতনাও খাতিরতে বারগেসায় বারগেল সালরে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন NTTM এ আগু সদরকে দেয় আর আঙ্গিভারে চালাট কোয়ায় মিনিস্ট্রি অফ টেক্সটাইল। নয়া জস সেটার লাগিতে 2018-19 সালরে 25,790 কোটি টাকা খরচা কাতের তাকনিক লুগড়ি তেয়ার রেনা ব্যবস্থা লে দেয়। অনা তাইনম 1,480 কোটি টাকা দহকে দেয় নয়া মিশন খাতিরতে যাহাদ 2025-26 সাল ভিতিরে ব্যবহার হইয়া। নিত হাবিজ 1,600 কোটি টাকা ভেগার ভেগার খন্দ্রত কামিরে ব্যবহার কানা। নয়া মিশনরে 550 মানমি তাকনিক লুগড়ি বেনাও সেড়ারে ট্রেনিং এমাকো হইয়া। সাঁতে পাঠুয়া কো ইন্টার্নশিপ প্রোগ্রাম রে সেলহেদ কো হইয়া। নয়া কামিহরা নাপায়েতে হুই ইদি লেখান আবোয়া দিসম আত্মনির্ভর ভারত আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেট আডিগান লাহা ইদি আয়। নিতবন গালমারাও লেগে সরকার তাকনিক লুগড়ি রেনা ওকা ওকা চাঙ্গা খন্দ্রন সে সেন্দ্রা নাম রেনা কাথাই লই কাদায়। সরকার তাকনিক লুগড়ি গেলবার থকরে হাটিং কাদায় যাহা কদ মিট মিটতে কাটিং লই লেগে। প্রথম রেদ এগ্রোটেক যাহাদ এগ্রিকালচার টেক্সটাইল নয়াদ চাষবাস কামিরে ব্যবহারা তাকনিকি লুগড়ি কো। দৈক লেকাতে লই গানোয়া চাষ উড়ু সে বীরবুরু বাঁচাও খাতিরতে ব্যবহারেন লাক্তিয়ান দুরিব কো। নয়া তাইনম বিল্ড টেক যাহাদ কনস্ট্রাকশন টেক্সটাইল নয়াদ ওড়া দুয়ার তেয়ার খাতিরতে ব্যবহারেন তাকনিকি লুগড়ি কো। দৈক লেকাতে লই গানোয়া ওড়া ছাদ পটম লাগিতে নাপাই টিন সে এমন জিনিস কো। নয়া তাইনম ক্লথ টেক সে ক্লোদিং কম্পোনেন্টস নয়াদ হরব বাঁধে লাগিতে জামা জুতরে ব্যবহার আকান নাপাই লুমং সে চেন এমন কো। নয়া তাইনম জিওটেক সে জিও টেক্সটাইল নয়াদ হাসা রেনা দাড়ে বাড়তি কাতের হ্যাড সে ক্ষয় কম রেনা লাগতিয়ান দুরিব কো। নয়া তাইনম হোম টেক সে হোম টেক্সটাইলস নয়ারে দো ওড়া রেনা অথাসা পটম লাগিতে মজ কার্পেট রেনা জিনিস সে সাপাপ কো তেয়ার রেনা ভাগে দুরিব কো। ইন্ডুটেক সে ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল নয়ারে দো কলকারখানারে ব্যবহার লাগিতে ভাগে কেমিক্যাল ছাকনিরে ব্যবহার আকান লাগতিয়ান দুরিব এমান কো। নয়া তাইনম মেড টেক সে মেডিক্যাল বাংখান হাইজিন টেক্সটাইল নয়ারে দো ডাক্তারিরে ব্যবহার আকান ব্যান্ডেজ গ্লাভস মাস্ক ইমপ্লান্টস রেনা জিনিস কো। নয়া তাইনম মোবাইল টেক সে ট্রান্সপোর্টেশন টেক্সটাইল নয়ারে দো গাড়িরে ব্যবহার আকান এয়ার ব্যাগ সে সিট বেল্ট সিট পটম রেনা চামড়া সে এমন লাগতিয়ান দুরিব কো। নয়া তাইনম ওকোটেক সে এনভায়রনমেন্টাল টেক্সটাইল নয়ারে দো লায়ন বাঁচাও লাগি জিনিস কো বুঝে। নয়া তাইনম প্যাক টেক সে প্যাকিং টেক্সটাইলস নয়ারে দো কারখানারে জিনিস বেনাম তাইনম প্যাকেট লাগিতে ব্যবহার আকান লাগতিয়ান দুরিব কো। নয়া তাইনম প্রোটেক সে প্রোটেক্টিভ টেক্সটাইলস নয়ারে দো মানমি সে ধন দুরিব বাঁচাও রেনা জিনিস কো লেখা। আর মুচের রে দো স্পোর্টস টেক মানে স্পোর্টস বাংখান লিজার টেক্সটাইল নয়ারে দো খেলোডরে ব্যবহার আকান জিনিস কো। দৈক লেখাতে লই গানোয়া ক্রিকেট খেল রেনা কৃত্রিম টার্ফ প্যারাসুট তেয়ার রেনা জিনিস কো বুঝে। মেনখান সরকার খন খন্দ্রন কামি লাগিতে নয়া কো ভাগ খন কিছু ভাগ রেগে জোর এম রেনা কথাই লই কাদায় যাহা কদ হুয়ুক কানা কার্বন ফাইবার অ্যারামিড ফাইবার নাইলন ফাইবার কম্পোজিটস জিও টেক্সটাইলস অ্যাগ্রো টেক্সটাইল মেডিকেল টেক্সটাইল মোবাইল টেক্সটাইল স্পোর্টস টেক্সটাইল আর বায়োডিগ্রেডেবল টেক্সটাইল। নয়া তাইনম ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন যাহা প্রধান পনিয়া ভাগরে হাটিং কানা আর ওনা ভাগরে 3 টাকা এমক কানা ওনা কাটিক বন গালমারাও লেগে। প্রথম ভাগ দো রিসার্চ ইনোভেশন আর ডেভেলপমেন্ট মানে খন্দ্রন্দ সিরজন আর বিকাশ তালাতে নাওয়া জিনিস পাঁজা উডুক
আর নয়া থকরে

0: ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন রেনা সানাম খবর বিস্তার সাহি NTTM আ ওয়েবসাইট রে মেনা আ যাহা দো NTTM.TEXMIN.GOV.IN বাংখান গুগল রে NTTM অল লেখান হ নোয়া ওয়েবসাইট রেনা হুদিস নিয়ামো আ সানামা উদ্গাউনারে নুতুম অলহচো লাগিদ নোয়া ওয়েবসাইট তালাতে চালাও হুইউয়া সপ্তাহরে ওপেন হাউস অনলাইন মিটিং হুইউয়া ওয়েবএক্স অ্যাপ্লিকেশন তালাতে ওয়েবসাইটরে অনা মিটিং রেনা লিঙ্ক সে আইডি সে পাসওয়ার্ড সানামা এম মেনাআ যদি কোনো কুকলি তাহেন খান অনা মিটিংরে সরাসরি কুলি গানোআ সানামা উদ্গাউনারে নুতুম অলহচো রেনা মুচাদ দিন দো কানা 31 মার্চ 2026 নোয়া জস তালাতে সানাম পাঠুয়া মাস্টার কোম্পানি কামিসেঁড়া সে চাকরি লাগিদ মানমিক দাও হামেট কাতে দিশম তেয়াররে তি ক লাহা দাঁড়ায়া ইউনিয়ন মিনিস্টার অফ টেক্সটাইল শ্রী গিরিরাজ সিং জিয়া কথা লই কাতে গালমারাওয়াইন মুচাদ দা টেকনিক্যাল টেক্সটাইল উইল বিকাম দ্য ইকোনমিক ব্যাকবোন অফ ইন্ডিয়া মানে নোয়া তাকনিকি লুগড়িদ গে লাহাদিন রে দিশমা কাউডি রেনা দেয়া যাং বেনা
1: আজম কে তাবন আপে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন বাবদে থুতি কিদায় দীপাঞ্জন সরেন নিয়তায়নম দো আজম আপে সেরিং শ্যামচরণ মান্ডি আর সাঁতেন কোয়া সাপড়াও তেনা হেড সেরিং সেরিং রেতো মেনা কিনা শোভা বাস্কে আর গীতা মান্ডি।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 39 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গনে আজ সকলকে স্বাগত। আজ ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরেতে, এক নজরে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে থাকছে আতসগাঁচের তলায়। আতসগাঁচের তলায় কথা হবে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে, কথা হবে ওমেন্স এশিয়া কাপ নিয়ে, যেখানে ইন্ডিয়া ভার্সেস হংকংয়ের ম্যাচ নিয়েও কথা হবে, ইউএস ওপেন নিয়ে কথা হবে, চায়না মাস্টার্স নিয়ে কথা হবে। বেতার প্রতিবেদনে মাঠে ময়দানে শুনব সর্বার্থ মানির উত্তরণের গল্প, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা, সঙ্গে থাকছে খেলার বিভিন্ন খবরাখবর। তাহলে প্রথমেই এক নজরে। এক নজরেতে কান পাতলেই যে খবরগুলো রয়েছে সেটা হচ্ছে মেয়েদের টি টোয়েন্টি এশিয়া কাপ, সেখানে হংকংয়ের বিরুদ্ধে ভারতের মহিলা দলের জয় এবং সেই জয়ের সাথে সাথে স্মৃতি মান্ধানার বিশ্ব রেকর্ড। আগামীকাল ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ওপেনে দারুণ জয় অ্যারিনা সাবালেঙ্কা এবং কার্লোস আলকারাজের। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। চীনা মাস্টার্সে বিশ্বের ন নম্বরকে হারালেন কিদাম্বি শ্রীকান্ত, ডাবলসে জয় পেল সাত্বিক চিরাগ জুটি। ডার্বি ম্যাচের টিকিট বিক্রি আজ থেকেই অনলাইনে। আজ রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল বেটিস। আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের টিকিটের দাম বাড়ানো নিয়ে ক্রীড়ামহলে তৈরি হয়েছে ক্ষোভ। সেপ্টেম্বরের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চেন্নাইয়ে দিলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। সময় এখন আতসগাঁচের তলায়। আতসগাঁচের তলায় কথা হবে, বলেছিলাম ওমেন্স এশিয়া কাপ নিয়ে, ওমেন্স এশিয়া কাপ 2026, সেখানে ভারতীয় মহিলা দল 137 রানে হংকংকে হারিয়ে সেমিফাইনালে। ওমেন্স এশিয়া কাপ 2026-এ যদি গ্রুপ পর্বের ম্যাচ দেখি তাহলে সেই ম্যাচে হংকংকে 137 রানে একটা বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা একদম পাকাপোক্ত করে নিয়েছে ভারত। টসে হেরে গিয়ে প্রথম ব্যাট করতে নামে স্মৃতি মান্ধানার দল এবং সেখানে রেকর্ড গড়ার একটা নজির। সেই রেকর্ড অনুযায়ী স্মৃতির কথায় আসছি, কিন্তু তার আগে বলতেই হয় 20 ওভারে 5 উইকেটে 193 রান তোলে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেবে ভারতীয় বোলারদের কাছে একেবারে তোপের মুখে পড়ে হংকং, মাত্র 56 রানই অল আউট। এবং এখানে বিজয়ী দল ভারতীয় দল 137 রানে তাদের জয়। ভারতের স্কোর তো আগেই বললাম যে 20 ওভারে 5 উইকেটে 193, এবং হংকংয়ের স্কোর 16.2 ওভার, মানে পুরোটা খেলতেও পারেনি, তাতেই 10 উইকেট পড়ে যায় এবং 56 রানে একেবারে ম্যাচ শেষ। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা 64 বলে 124 রানের স্কোর। এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এটা একটা দারুণ রেকর্ড এবং স্মৃতির জন্য রয়েছে ঐতিহাসিক এই রেকর্ডও। এবং এই ভারতের স্কোর যদি একটুখানি আমরা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো সেখানে স্মৃতি মান্ধানা যেরকম বললাম যে 64 বলে 124 রান করেছে, শেফালি 17 বলে 28 রান তার সংযোজন, প্রীতিকা কিন্তু 12 বলে 10 রান, রিচা 13 বলে 11 রান, হরমনপ্রীতের কথা বলতে হয় 9 বলে 10 রান, অন্যদিকে ভারতীর কথা 4টে বল খেলে 2 রান সংযোজন, দীপ্তি 1টা বল খেলে 1টা রান এবং অতিরিক্ত কিন্তু 7 রান। এই নিয়ে কিন্তু ভারত একটা বিশাল স্কোর তৈরি করে 193 রান 5 উইকেটে এবং 20 ওভারই পুরোটা খেলে। অন্যদিকে হংকংয়ের কথা বলি, হংকংয়ের যদি স্কোর লাইন দেখি তাহলে নাতাশার কথা বলতে হয় 27 বলে 15 রান, অন্যদিকে মারিকো 4 বল খেলেও কোনো রান করতে পারেনি, এবং দাসমণির কথা বলতে পারি 23

বলে 11 রান, ক্যারির কথা 6 বলে 1 রান, মারিনার কথা 15 বলে 14 রান, এটা তাও কিছুটা বল অনুযায়ী ঠিক আছে। মারিয়াম 10 বলে 7 রান, সাজাদ 6 বলে 2 রান, অ্যালিসন 3 বলে 1 রান, ইকার 3টে বল করে কোনো রান করতে পারেনি, জ্যালিন 1 বল খেলে 1টি রান, এবং রুচিতা কোনো মানে বলও খেলেনি এবং কোনো রানও তার সংযোজনে নেই, অতিরিক্ত 4 রান, 56 রান মাত্র, 10 উইকেটে, 16.2 ওভারে আউট। এবং স্মৃতি মান্ধানার কথা বলবো বলছিলাম না, মাত্র 57 বলে কিন্তু টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে নিয়েছে। এবং বিশ্ব আন্তর্জাতিক নারী ক্রিকেটে মিতালি রাজকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজির গড়ল স্মৃতি মান্ধানা। এবং আগামী দিনে হয়তো আরও রেকর্ড বাড়বে, কিন্তু এই পর্যন্ত এই অবধি স্মৃতি মান্ধানার রেকর্ড সত্যি গর্বের বিষয়। এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে হংকং প্রথমে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় এবং ওপেন করতে নামবে স্মৃতি মান্ধানা, এবং সেখানে একটা ঐতিহাসিক বিধ্বংসী ইনিংস আমরা সবাই চোখ বন্ধ করে এখন শুনছি, কিন্তু যখন আমরা একেবারে টাইম মেশিনে করে পৌঁছে যাচ্ছি গতকাল, তখন কিন্তু সেই দৃশ্যগুলো মনে পড়ছে। এবং মাত্র 64 বলে 124 রানের একটা দুরন্ত ইনিংস হাঁকায়, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 14টি 4, 7টি 6ও মারেন। এই সেঞ্চুরির সুবাদে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতক রান করে এবং ভারতের টি টোয়েন্টি আন্তর্জাতিক রেকর্ডে সর্বোচ্চ রান। ওপেনিংয়ে অবশ্য শেফালি বর্মা তার সঙ্গে সংযোজন ভালোই সাপোর্ট দেয় এবং তাদের জুটি কিন্তু 74 রানের একটা বড় ইনিংস তৈরি করে দিয়ে যায়। এবং নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 193 রানের একটা বড় ইনিংস গড়ে হংকং। কিন্তু ব্যাটিংয়ে ধস নামে যখন ভারতীয় বোলাররা তাদের একেবারে কী বলবো স্ট্রেট কাট উড়িয়ে দেয়, ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেনি হংকং টিমের ব্যাটাররা, এবং ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রণে রেখে একটা আক্রমণাত্মক যে মানে বোলিং সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে সেই 16.2 ওভারে অল আউট করে দেওয়া দেখে। এবং ভারতের পক্ষে দীপ্তি শর্মার কথা বলতে হয়, 9 রান খরচ করে 3টে উইকেট তুলে নিয়েছে। অন্যদিকে শ্রীচা রানীর কথা বলতে হয়, নন্দিনীর শর্মা এবং প্রেমার কথা বলতে হয়, তারা 2টি করে উইকেট প্রত্যেকে নিয়েছে। এবং ওমেন্স এশিয়া কাপ 2026 মেগা ম্যাচে কিন্তু চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত আগামীকাল। এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 5ই সেপ্টেম্বর শনিবার মুখোমুখি হবে এই দুটো দল। গ্রুপ পর্বে নিজেদের পারফরমেন্স ধরে রাখার জন্য কিন্তু দুজনেই হাড্ডাহাড্ডি চেষ্টা করবে, দেখা যাক সময় বলবে কোন দিকে মোড় নেয়। কিন্তু এই মুহূর্তে আতশকাঁচে আমরা বরঞ্চ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলি। আতশকাঁচের তলায় আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলবো। আগেই বলেছি সেখানে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ওমেন্স টিম বনাম আয়ারল্যান্ড ওমেন্স টিমের দ্বিতীয় ওয়ানডে সেই ম্যাচ, এবং সেখানে একটুখানি যদি আমরা আবারও ফিরে যাই টাইম মেশিন করে, তাহলে কিন্তু সেখানে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের এই যে গতকাল 3rd সেপ্টেম্বরের যে দ্বিতীয় ওয়ানডে, সেখানে কিন্তু আয়ারল্যান্ড মহিলা টিমকে 6 উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড মহিলা দল। এবং সেখানে কিন্তু কাউন্টি গ্রাউন্ডে ডার্বিতে টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড 47 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেবে ইংল্যান্ড কিন্তু ওমেন্স টিম 23 ওভারেই 4 উইকেটে 166 রান তুলে একদম সহজে জয় ছিনিয়ে নেয়। আতশকাঁচের তলায় আমরা কথা বলবো ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ নিয়ে। ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপে কিন্তু বেশ একটা বড় সড়ো চমক আমরা দেখেছি, কেন উইম্বলডনের ধাক্কা কাটিয়ে এক গ্র্যান্ড স্ল্যাম জিততে নেমেছেন কিন্তু সাবালেঙ্কা, এবং আলকারাজও 4 মাস পর কোর্টে ফিরেছেন, ফলে দুই তারকারই কাছে প্রমাণ করার একটা বড় মঞ্চ হচ্ছে ইউএস ওপেন। পুরনো ছন্দে অ্যারিনা সাবালেঙ্কা, প্রতিপক্ষকে হারাতে 53 মিনিট সময় লেগেছে। স্ট্রেট সেটে 6-1 6-1 রাশিয়ার পোলিনা লাচেঙ্কোকে তিনি উড়িয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন মহিলাদের শীর্ষ বাছাই। তৃতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজও, তবে স্ট্রেট সেটে জিততে পারেননি তিনি, একটি সেট খোয়াতে হয়। এই সেটের যদি রেজাল্টটা বলেই বোঝা যাবে যে 4-6 6-0 6-3 6-2, এবং পুরুষদের দ্বিতীয় বাছাই তিনি। এবং দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচ, কোনো ভুল করেননি সাবালেঙ্কা, নিখুঁত টেনিস প্রতিপক্ষকে একদম উড়িয়ে দেয়। গত দুবারের চ্যাম্পিয়ন তিনি, সেরেনা

0: উইলিয়ামসের পর প্রথম মহিলা হিসেবে পরপর তিনবার ইউএস ওপেন জেতার লক্ষ্যে নেমেছেন তিনি। চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছেও তাকে বেশ একটা তার মধ্যে মানে পারদর্শিতা এবং যে খেলার যে উদম্য একটা ইচ্ছা এবং জেতার ইচ্ছা সেটা প্রকাশ পাচ্ছে তার খেলার মধ্যে দিয়ে। অন্যদিকে উইম্বলডনে ধাক্কা কাটিয়ে কিন্তু এই যে জেতা সেখানে কিন্তু প্রথম সেট এবং দ্বিতীয় সেটে যদি সাবালঙ্কা দেখি প্রায় 76-75% পয়েন্ট তুলে নিয়েছেন তিনি। সেখান থেকেও তার টার্গেটটা বোঝা যাচ্ছে যে কোন দিকে। অন্যদিকে আমরা যদি একেবারে বলি যে লড়াইয়ের কথা, দ্বিতীয় সেট থেকে কিন্তু ছন্দে ফেরে আলকারাজ। প্রথম কিন্তু কবজির চোট সারিয়ে 4 মাস পর ফিরে প্রথম দিকে কিন্তু অতটা দুরন্ত গতিতে তাকে আমরা পাচ্ছিলাম না, কিন্তু দ্বিতীয় সেট থেকে পুরনো ছন্দে ফিরতে দেখা যায় আলকারাজকে এবং 2 ঘন্টা 40 মিনিটের একটা টানা লড়াইয়ে ফারিয়াকে হারিয়ে দেন তিনি। গত মরশুমের ফাইনালে আগেও একটি সেট হারেননি আলকারাজ। এবার অবশ্য অতটা আগ্রাসী তাকে দেখাচ্ছে না, কিন্তু চোট সারিয়ে ফিরে ধীরে ধীরে ধীরে ধীরে ছন্দে ফিরছে কিন্তু আলকারাজ। দেখা যাক আগামী দিনে এই দুই তারকার কাছ থেকে আমরা আর কী পেতে পারি। অন্যদিকে চীনা মাস্টার্সে কিদাম্বি শ্রীকান্তের চমক, চীনা মাস্টার্সের চমক কিদাম্বি শ্রীকান্তের। প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি গতকাল স্ট্রেট সেটে হারালেন বিশ্বের 9 নম্বর ভিক্টর লাইকে। ফলাফল 21-18, 21-19 এবং এই জয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে তাকে। অন্যদিকে অবশ্যই বলতে হয় যে ডাবলসে সাত্বিক এবং চিরাগ জুটি, তাদের নিয়েও অবশ্য কথা হবে। আর মেয়েদের সিঙ্গলসে হেরে গিয়েছেন সদ্য তাইপে ওপেন ওয়ার্ল্ড ট্যুরে সুপার 300-এ খেতাব জয়ী টনি শর্মা, তাকে ছিটকে দিয়েছেন বিশ্বের 9 নম্বরে টোমোকো মিয়াজাকি। 17-21, 21-18, 16-21 এই একেবারে স্কোরের মধ্যে দিয়ে। একই সঙ্গে ভারতের ধ্রুব কাপিলা এবং তানিশা ক্র্যাস্টোর জুটিও কিন্তু ছিটকে গিয়েছে মিক্সড ডাবলস থেকে, তাদের হারান 18-21, 18-21 ফলে চীনা তাইপে জুটি। আর চিরাগকে নিয়ে কথা হচ্ছিল এবং সাত্বিক সাইরাজকে নিয়ে কথা হচ্ছিল, তারাও কিন্তু পফ যে জুটি, হ্যাঁ তাদের ক্রিস্ট এবং তোমা পফ তাদের যে জুটি দুই ভাইয়ের তাদেরকে কিন্তু হারিয়েছে 21-17, 22-24, 21-9 ব্যবধানে। এবং আজকে ডেনমার্কের কিম এবং অ্যান্ডার্স তাদের মুখোমুখি হবেন। ইংল্যান্ডের তারাও কিন্তু হারিয়ে এসছেন ইংল্যান্ডের বেন লেন এবং শন ভ্যান্টিকে। এখানে কিন্তু একটা বেশ বড় চমক, আমরা আশাবাদী যে সাত্বিক এবং চিরাগ জুটি তাদের খেল দেখাবে। আর এর সঙ্গে সঙ্গে বলতেই হয় এই মুহূর্তে সময় হয়ে গেছে বেতার প্রতিবেদনে। মাঠে ময়দানে শুনি সর্বার্থ মানির গল্প, তার উত্তরণের গল্প। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।
1: মাঠে ময়দানে

0: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন বিস্ময়কর বালকের কথা, যিনি আমাদের রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য ইতিমধ্যেই একাধিক মেডেল নিয়ে এসেছে তার বাল্য জীবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বিস্ময়কর বালক সর্বার্থ মানি। সর্বার্থ, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ
0: সর্বার্থ। সবার প্রথমে যে কথাটা জানতে চাইছি, অনেক ধরনের তো খেলা ছিল, তার মধ্যে ছোট থেকে দাবা খেলাকে বেছে নিলে কেন?
1: যখন আমি এক বছর বয়সের ছিলাম তখন আমার বার্থডেতে আমার বাবা আমাকে একটা চেস বোর্ড গিফট করে এবং আমি ওটা নিয়ে খেলাধুলো মানে একটু করি, আমার ভালোই লাগতো খেলাটা খেলতে। 3 বছর যখন হলো বাবা আমাকে শেখাতে শুরু করলো, তারপরে বাবা যখন অনলাইনে লিচেসে বা এই প্ল্যাটফর্মে খেলতো এবং আমি খেলাগুলো দেখতাম, এবং তারপরে আমার ইন্টারেস্টটা অনেকটা এলো এবং তারপরে আস্তে আস্তে আমি স্লোলি মানে ভালো খেলতে থাকলাম এবং বাবাকেও হারাতে পারছিলাম। তো তারপর থেকে আমার দাওয়াটা বেশ ইন্টারেস্টে ভালো লাগতে শুরু করলো।
0: তারপর এই যে ভালো লাগাটা শুরু হলো, তোমার প্রথম সাফল্য কোথায় এলো এবং কিভাবে এলো?
1: আমি 2023 আমার ফার্স্ট ন্যাশনাল টাইটেল পেলাম, সেটা হলো গিয়ে U17 ন্যাশনাল। সেটাই আমার আই গেস ফার্স্ট ন্যাশনাল টাইটেলের মধ্যে, ওটাই আমার

0: ফার্স্ট, এবং সেটাই আমি তখন 6 বছর ছিলাম, মানে 7 বছর হয়তো পুরোটাও হয়নি, তো সেখানে ওইটা জিতেই যা মানে ফার্স্ট ওটা শুরু হলো।
1: তারপর থেকে কিভাবে এগোতে থাকলে?
0: তারপর থেকে মানে আমি 2023-তে কমনওয়েলথ খেললাম, যেটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে আমি ক্লাসিক্যালেও গোল্ড পেলাম এবং ব্লিটজেও গোল্ড পেলাম। সেটার পরে আমি খেললাম এশিয়ান আর কমনওয়েলথ। এশিয়ানে আমি কাজাখস্তানের আলমাটিতে ক্লাসিক্যালে সিলভার পেলাম এবং ব্লিটজে গোল্ড পেলাম। এবং তারপরে আমি কমনওয়েলথ, যেটা হলো শ্রীলঙ্কায়, সেখানে আমি ক্লাসিক্যালে সিলভার পেলাম, র্যাপিডে গোল্ড পেলাম এবং ব্লিটজে ব্রোঞ্জ পেলাম। তারপরে 2025-এ আমি ওয়ার্ল্ড কাপ ক্যাডেট, যেটা হয়েছিল বাটুমিতে, যেটা আমি আন্ডার-10 ক্যাটাগরিতে খেলেছিলাম, সেখানে আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং তারপরে আমি খেললাম ওয়ার্ল্ড ক্যাডেটস, যেটা হয়েছিল কাজাখস্তানের আলমাটিতে আবার, তো সেখানেও খেলে আমি ব্রোঞ্জ মেডেল পাই। তারপরে আমি 2026-এ যেটা হলো সেটা ছিল জর্জিয়াতে বাটুমিতে, সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড কাপ ক্যাডেট এবং সেটাতে আমি সিলভার পেলাম। এবং তারপরে আমি আন্ডার-11 ন্যাশনাল খেলতে গেছিলাম, যেটা ব্যাঙ্গালোরে হয়েছিল, সেখানে আমি চ্যাম্পিয়ন হতাম।
1: এখনো যে কটা টুর্নামেন্ট তুমি খেলেছো তার মধ্যে তোমার কাছে সব থেকে স্মরণীয় হয়ে আছে কোন টুর্নামেন্ট এবং কেন?
0: অ্যাকচুয়ালি আমি 2025-এ ফিডে ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ টিম চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম, যেখানে আমি অ্যালংসাইড লেজেন্ডারি গ্র্যান্ডমাস্টার, 5-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ঋষি আনন্দ স্যারের সাথে খেলতে পেরেছিলাম। সেটাই আমার এখনো অবধি মানে মেমোরেবল টুর্নামেন্ট, মানে প্রচণ্ড মেমোরেবল। এবং সেখানে র্যাপিডে আমরা ব্রোঞ্জও পাই আমাদের টিম, এবং হ্যাঁ সেটাই আমি বলবো আমার ফেভারিট টুর্নামেন্ট এখনো অবধি। বা ওখানে তো অনেক গ্র্যান্ডমাস্টার ছিল, হিকারু থেকে শুরু করে সবার সাথেও মিট করতে পেরেছি, ফিরোজা, হিকারু, আনিশগিরি থেকে বিদিত গুজরাট, দিব্যা দেশমুখ, অনেককে মিট করেছিলাম, এবং হ্যাঁ ওটাই আমার প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টুর্নামেন্টস হবে এখন অবধি।
1: তুমি ব্যক্তিগতভাবে আরেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলে এবং সেখানেও তোমার সাফল্য এসেছিল, সেটা কি ছিল?
0: সেটা ছিল প্রাগ চেস ফেস্টিভ্যাল 2026, এবং সেটাতে আমি গ্র্যান্ড প্রিক্স জিততে পারি এবং ব্লিটজও জিতে পেরেছি, এবং ওখানে অনেক রেটিং বাড়াতে পেরেছি ব্লিটজে, ওখানে মেন এটাই বলবো। লাইক অনেক গ্র্যান্ডমাস্টার খেলেছিল এবং খুবই স্ট্রং টুর্নামেন্ট ছিল, এবং আমি ভালোই খেলতে পেরেছি। আমি মোটামুটি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ব্লিটজটাতে, 10 করেছিলাম, তো 9টা জিতেছিলাম, 2টা ড্র করেছিলাম। এবং আমি আরও অনেক অন্য ওপেন টুর্নামেন্টস খেলেছি, লাইক অ্যালিকান্তে ওপেন, যেটা হয়েছিল স্পেনের অ্যালিকান্তেতে, তারপর মেনরকা ওপেন, যেটাও খুবই স্ট্রং ছিল, মানে অ্যালিকান্তেটাও ভরে ভরে গ্র্যান্ডমাস্টার ছিল, মেনরকাতে অনেক গ্র্যান্ডমাস্টার ছিল এবং খুব স্ট্রং হয়েছিল, এবং হ্যাঁ দুটোতেই ভালো খেলতে পেরেছি আমি। আর আরও অনেক ওপেন টুর্নামেন্টস লাইক ডোলে ওপেনও খেলেছি, যেটাও খুব স্ট্রং ছিল, নেপোনিয়াচি টপ সিট ছিল। তো হ্যাঁ এইগুলোই মানে ওপেন টুর্নামেন্টস বলতে।
1: ভারতীয় দাবাড়ুদের কথায় যদি চলে আসি তাহলে তোমার কাছে প্রিয় খেলোয়াড় কে ভারতীয় দাবার ক্ষেত্রে?
0: বিশ্বনাথন আনন্দ স্যার, অফকোর্স, মানে উনি আমার আইডল সব সময় থেকে।
1: আনন্দ স্যারের কোন দিকটা তোমাকে বেশি আকৃষ্ট করে?
0: আনন্দ স্যার খুবই হাম্বেল মানুষ, এবং আমি বড় হয়ে ওনার মতো হয়ে খুবই হাম্বেল হতে চাই। এবং সবার থেকে ভালো লাগে দাবার স্কিলস বলতে গেলে অ্যাটাকিং চেস বা কিছু, প্রচন্ড ফাস্ট খেলতে পারেন উনি, মানে সব কিছুই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওনার।
1: বর্তমান প্রজন্মের যদি আমি দাবাড়ুদের কথা বলি, ঠিক এই মুহূর্তে যারা বিশ্ব দাবার ক্ষেত্রে ভারতীয় দাবাকে অনেকটা উন্নীত করেছে, যেমন প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুন এরেগেসি, তো এদের খেলা তোমার কেমন লাগে?
0: মানে সত্যি এরা খুবই ভালো খেলেন। লাইক নিহাল সারিনও আছে, যে এখন অনেকটা এগিয়েছে, মানে কিছুদিন ও অত অতটাও পারছিল না, তারপরে এখন অনেকটা এগিয়ে গেছে, মানে যেটা ইডাব্লিউসিতে যেটা হলো সেটাতেও মানে খুবই ভালো খেললো অর্জুন এরেগেসি আর নিহাল সারিন। গুকেশ আর প্রাগরা ওটা খেলেনি, তো হ্যাঁ ওই দুজন প্রচণ্ড ভালো খেলে, এবং সবার খেলা মিলে অফকোর্স প্রচণ্ড ভালো লাগে ওদের খেলাও দেখতে, মানে ওরা একদম মানে এখন খুব ভালো খেলছে এই দিন।
1: আগামী দিনে দাবাকে নিয়ে কিভাবে ভাবছো তুমি?
0: ফিউচারে আমি যখন বড় হব তখন আমার মেন গোল হলো গিয়ে একটা খুব স্ট্রং গ্র্যান্ডমাস্টার হওয়া, এবং অফকোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, মানে যেটা গুকেশ হতে পেরেছে সেটা সেরকম হওয়া।
1: ভারতীয় মহিলাদের ক্ষেত্রে কাদেরকে তুমি এগিয়ে রাখবে?
0: এখনের প্রেজেন্ট জেনারেশনের মধ্যে মেয়েদের প্লেয়ার বলতে এখন দুজনেরই মোটামুটি নাম আসছে, সেটা হলো গিয়ে দিব্যা দেশমুখ আর বৈশালী রমেশ বাবু। তো দিব্যা দেশমুখ খুবই স্ট্রং প্লেয়ার, এবং সে বাটুমিতে মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, এবং সেখানেই গ্র্যান্ডমাস্টার হয়েছে, ডাইরেক্ট গ্র্যান্ডমাস্টার, মানে নর্ম ফর্ম কিছু লাগেনি। এবং বৈশালীর কথা এলে তাহলে বৈশালী ফিডে গ্র্যান্ড সুইস জিতেছে, এবং ফিডে ক্যান্ডিডেটস যেটা হলো সেটাতেও খুব ভালো খেলে জিততে পেরেছে, সেটাও তো ক্যান্ডিডেটস জিতেছে এবং গ্র্যান্ড সুইস দুটোই জিতেছে। সিনিয়র জেনারেশনের মধ্যে আমি

0: যে খুবই ভালো খেলছে এখনো কোনারি হাম্পি, বলবো এখনো অবধি মানে খুবই ভালো খেলছে, ওনার নামই আসবে আই গেস মেয়েদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন্ডিয়ায়।
1: তোমার দৈনন্দিন জীবনের মধ্যে, তুমি তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার দাবা ছাড়া আর কোন কোন জিনিস ভালো লাগে সেটা যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
0: আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি এবং আমি ক্লাস ফোরে পড়ি। আমি অনেক খেলা খেলি, লাইক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলো আমার খুব ভালো লাগে। এবং আমার বাড়িতে একটা কোর্টও আছে ব্যাডমিন্টনের, তো সেখানেও অনেক প্র্যাকটিস করতে পারি দাদুর সাথে, তো এগুলোই আমার খুব ভালো লাগে করতে।
1: তুমি যে খেলাগুলো বললে যে দাবার বাইরেও তুমি এই খেলাগুলো খেলো, তো যারা তোমার বয়সী এখন, যারা তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য তুমি কী বলবে?
0: অনেক খেলাধুলা করা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিং অনেকটা ইম্পর্টেন্ট। এবং যাই খেলি, মানে ম্যাগনাসও এখনও ফুটবল ক্রিকেট সবই খেলে এবং সবাই একদম মানে খুবই ভালো খেলে অন্য অন্য খেলাতে, যেরকম প্রাগ, আনিশ, এরা সব টেবিল টেনিস ভালো খেলে সবাই অনেক, মানে ফিরোজা থেকে শুরু করে হিকারু, অনেকেই মানে খেলা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিংটাই মোস্ট ইম্পর্টেন্ট আই গেস। তারপরে পড়াশোনাও আছে।
1: একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে তোমার বাবা এবং মা পারিবারিক সূত্র ধরে তারা প্রতিষ্ঠিত ডাক্তার, তুমি আগামী দিনে বড় হয়ে সেই পেশাতে আসতে চাইছো নাকি দাবাকে নিয়ে তোমার পরবর্তী চিন্তা ভাবনা?
0: দাবাকে নিয়ে আমার পরবর্তী চিন্তা এবং মানে ডাক্তার হওয়ার আমার ইচ্ছা খুব একটা নেই। আমি দাবাতেই যা বড় গ্র্যান্ড মাস্টার এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, দাবাই আমি খেলি।
1: ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের রাজ্য তথা দেশের গর্ব বিশ্বকর দাবাড়ু সর্বার্থ মানির কথা। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।

মাঠে ময়দানে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। এটি প্রথম শুনেছিলেন 21 আগস্ট 2026। সর্বার্থ মানির কথা, তার উত্তরণের গল্প শুনে আবারও ফিরে এলাম স্টুডিওতে। ঘড়ির সময় বলছে আমরা একেবারে ক্রীড়াঙ্গনের প্রায় শেষ লগ্নে, কিন্তু বলতেই হয় দিলীপ ট্রফির ফাইনালে লোকেশ রাহুল, দেবদত্ত পাডিকল, মোহাম্মদ সিরাজকে দিলীপ ট্রফির ফাইনালে খেলতে বলল বোর্ড। 6 তারিখ থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত চেন্নাইতে দিলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। ফাইনালে দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মা, পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষণ এবং বৈভব সূর্যবংশী, এরা খেলবে কিনা সেটা নির্ভর করছে কোচ গৌতম গম্ভীরের সবুজ সংকেতের ওপর। এবং এই তিনজনই কিন্তু টি-20 দলে রয়েছে, সামনেই টি-20 সিরিজ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, এবং সঙ্গে উজবেকিস্তানের কাছে হেরেও শেষ আশা বাঁচিয়ে রাখলো কিন্তু যুব এশিয়ান কাপে ভারত। তাই আমরা আশাবাদী যে ভারত যুব এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে এবং এগিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুকেও আমাদের ফলো করুন, ফেসবুকে গিয়ে AIR স্পোর্টস কলকাতা দিলেই পেয়ে যাবেন আমাদের পেজ। আমাদের পেজ লাইক শেয়ার ফলো করুন এবং সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন ক্রীড়াঙ্গনকে। আজকের মতো সমু বলছে টাটা।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুত্তের সম্পর্কিত ঘোষণা। অভিজিৎ সেনচৌধুরী, সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি, ব্লক বি, থানা মহেশতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, অভিষেক সেনচৌধুরী, মাঝারি গড়ন, 32 বছর বয়স, উচ্চতা 6 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 28 ডিসেম্বর 2023 থেকে নিখোঁজ হয়েছেন। বিপ্লব বাইন, 30 নম্বর রেলগেট, জয়গাছি, থানা হাবড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, সঞ্জয় কুমার বাইন, মাঝারি গড়ন, 32 বছর বয়স, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 20 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। আজগারুল হক, গ্রাম নেবাধুলি, ডাকঘর দত্তপুকুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, তানিয়া খাতুন, স্বাস্থ্যবতী, 21 বছর বয়স, উচ্চতা

0: ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, এবং মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনছিলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, আকাশবাণী কলকাতা।
1: কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
4: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
5: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
0: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: conflict rather than just big outer actions. Well, Shomo, can you mention some stories written by Chekhov?
1: Yes, sir. Some of his most memorable stories include The Lady with the Dog, Vanka, Word Number 6, The Man in a Case, The Student, About Love, and The Death of a Government Clerk.
0: Excellent. Shomrat, could you name some great plays written by Chekhov?
2: Of course, sir. Chekhov wrote a number of great plays, including The Seagull in 1896, Uncle Vanya in 1897, Three Sisters in 1901, and The Cherry Orchard in 1904.
0: Great. You'll be surprised to know that all these plays, including Chekhov's very popular charade, The Proposal, are still being enacted all over the world, especially in Bengal.
2: Is that, sir?
0: Yes. Ajitesh Bandyopadhyay. Tumra Ajitesh Bandyopadhyay naam ki shunecho? Nandikarer pratishthata, bikhyato not? Ajitesh Bandyopadhyay famously adapted Chekhov's The Cherry Orchard into Bengali. It was called Manjuri Amir Manjuri. I also witnessed Shopno Shandhani's adaptation of Three Sisters as Tara Teenbon. However, let's become more concerned about Chekhov as a short story writer today.
1: Okay sir.
0: আজকে আমরা কি করছি, আমরা তো বুঝতেই পারছি চেকভ পৃথিবী বিখ্যাত, তিনি নাট্যকার এবং মানে তাঁর হাত ধরে, তাঁর নাটকের হাত ধরেই রাশিয়ান নাটকের পুনরুত্থান ঘটেছিল যখন আমরা নাটকের ইতিহাস পড়ব। কিন্তু আজকে শর্ট স্টোরি রাইটার চেকভ, তাঁকে আমরা জানব এবং দ্য বেট গল্পটা পড়তে পড়তে শর্ট স্টোরি অ্যাজ এ জ সেটাও আমরা বুঝব। নাও বিফোর উই এন্টার দ্য টেক্সট, লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট আ শর্ট স্টোরি অ্যাকচুয়ালি ইজ। Shomo, how would you define a short story?
1: Sir, a short story is a story that is short in length.
0: Very smart. Okay, Shomrat, can you elaborate upon Shomo's rather short definition?
2: Yes, sir, of course. A short story is a piece of prose fiction that can be read in one sitting. It has a single plot, limited characters, and focuses on one main theme. Unlike a long novel, a short story moves quickly to its main point, creating a unified effect on the reader.
0: Absolutely. মানে তুমি যেটা বললে, short story হচ্ছে বা ছোট গল্প যাকে আমরা বাংলায় বলি, সেটা প্রোজ ফিকশন। প্রোজ মানে আমরা জানি গদ্য, আর ফিকশন মানে কাল্পনিক কাহিনী, তাই না? তাহলে একটা কাল্পনিক কাহিনী যা গদ্যে বলা হচ্ছে এবং যেটা পড়ে ফেলে যায় এক ঘন্টা দু ঘন্টার মধ্যে, অ্যান্ড ইট হ্যাজ এ সিঙ্গেল প্লট, এর যে ঘটনা পরম্পরা সেটা একটাই আর কি। একটা নভেল, একটা উপন্যাসে যেমন অনেক প্লট থাকে তা নয়, লিমিটেড ক্যারেক্টার্স, কয়েকটা গুটি কয়েক চরিত্র, এবং ইট ফোকাসেস অন ওয়ান মেইন থিম, একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে বিষয়টা হচ্ছে। এবং অ্যানাদার বিগ ডিফারেন্স উইথ লং নভেল ইজ আ শর্ট স্টোরি মুভস quickly to its main point, creating a unified effect on the reader. Eta jeta tumi bolle je khub taratari mul je plot tar kacha kachi ashe ebong reader er upore pathoker upore ekta sommilito ekta probhab pore. Dekho ekhane short story kotha bolte gele amader kintu Rabindranather kotha boltei hobe, jemon Anton Chekhov Russia achen, jemon France achen Guy de Maupassant, acha American writer der modhe amra pachi Jack London, O. Henry, temni Rabindranath. তাঁর ছোট গল্পও কিন্তু আমরা জানি যে বিশ্ববিখ্যাত তাঁর ছোট গল্প। সেই রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞা যখনই আমরা খুঁজি যে কাকে আমরা ছোট গল্প বলবো, যেটা সৌম্য বললো যে গল্প ছোট, ছোট গল্প না, এরকম কিন্তু বিষয়টা নয়। ছোট গল্প হতে গেলে তার মধ্যে কিন্তু বিশেষ কিছু দরকার, সেটাই আমরা রবীন্দ্রনাথের সোনারতরি কাব্যগ্রন্থ যখন পড়ছি তখন সোনারতরি কাব্যগ্রন্থে একটি কবিতা আছে বর্ষা যাপন, তার কিছু পংক্তি আমি উদ্ধৃত করছি, ফলে তোমরা বুঝতে পারবে যে ছোট গল্প অ্যাকচুয়ালি কি। রবীন্দ্রনাথ বর্ষা যাপনে বলছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসে, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। সো দ্য ফিচার্স অফ এ শর্ট স্টোরি মেনশনড ইন দিস পোয়েম অ্যাপ্লাই টু মেনি শর্ট স্টোরিজ। আমি বোঝাতে পারলাম যে ছোট গল্প বলতে আমরা যা বুঝি, রবীন্দ্রনাথ এখানে যা বলছেন, দেখো রবীন্দ্রনাথ কি বলছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, মানে আমাদের মানব জীবনের ছোট ছোট ব্যথার গল্প, দুঃখ কথার গল্প, খুব সহজ সরল, তার মধ্যে কোনো জটিলতা নেই, নভেলের মতো, উপন্যাসের মতো, এবং সহস্র বিস্মৃতির আশি প্রত্যহ যেতেছে ভাসে। এই যে আমাদের জীবন প্রতিদিন, আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেদিন ক্লাসে, যে প্রতিদিনকার এই যে জীবন, এটা কি করছি আমরা? প্রতিদিন জীবন বহমান নদীর মতো, অনেক কিছু আমরা ভুলে যাচ্ছি, গতকাল, গত পরশু, গত বছর যা হয়েছিল।

0: তোমরা কি মনে রাখতে পারছো? পুরোপুরি পারছো না, কিন্তু তার মধ্যে দু চারটে অশ্রু জল, আমাদের মন ছুঁয়ে যাওয়া দু চারটে খুব পার্সোনাল কিছু, সেটা হয়তো ছোট গল্প হতে পারে। এবং তাতে হয়তো তত্ত্ব নেই, থিওরি নেই, উপদেশ নেই, অন্তরে অতৃপ্তি রবে, অন্তরে যখন গল্পটা শেষ করলাম অতৃপ্তি কিন্তু রয়ে যাবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ, গল্পটা শেষ হয়ে গেল কিন্তু গল্পটা শেষ হলো না। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছোট গল্পের ক্ষেত্রে। কিন্তু রবীন্দ্রনাথ যা বলছেন সেটাই যে সব ছোট গল্পের ক্ষেত্রে খাটবে এমন কোনো ব্যাপার নেই। এই দ্য বেড গল্পটাই ধরো না, এই বেড গল্পে কিন্তু অন্তঞ্চকব গভীর তত্ত্বের কথা বলেছেন, কি তাই না সম্রাট? কি মনে হয় তোমার?
1: Yes sir.
0: সৌম তোমার কি মনে হয়, গভীর তত্ত্বের কথা নেই?
2: Yes sir.
0: এবং থ্রু দা লয়ার গল্পের শেষে আমরা একটা উপদেশের মতো তো পাচ্ছি যে কি সঠিক জীবন, কি আসল জীবন, কি। তাহলে রবীন্দ্রনাথের সংজ্ঞা যে পুরোপুরি খাটবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেটা ইম্পর্টেন্ট ওই ব্যাপারটা যে গল্পটা শেষ হয়ে গেল তার লাস্টিং ইমপ্রেশন কিন্তু আমাদের মনের মধ্যে রয়ে গেল। গল্পটা ঠিক একটা কাহিনীর শেষ নয়, আরো কিছু যেন না বলা হয়ে রইল, সেটা দ্য বেটেও আছে। দ্য বেট যখন আমরা পড়বো সেখানেও আমরা সেটা পাব। দ্য সেম থিং হ্যাপেন্স উইথ চেকআপস দ্য বেট, বেট গল্পেও ঠিক একই ব্যাপার যে হচ্ছে আমি তোমাদেরকে বললাম। ইট এন্ডস এন্ড ইয়েট ইট ডাজ নট এন্ড, শেষ হচ্ছে গল্পটা কিন্তু আবার শেষও হচ্ছে না। ইট লিভস এ প্রোফাউন্ড গভীর অ্যান্ড লাস্টিং ইমপ্রেশন অন আওয়ার মাইন্ডস, একটা রয়ে যাওয়া প্রভাব আমাদের উপরে, আমাদের মনের মধ্যে। হাউএভার লেটস বিগিন ফ্রম দ্য বিগিনিং, আমরা এবার দ্য বেড গল্পটা শুরু করব পড়া। সম্রাট, কুড ইউ টেল আস হাউ চেকআপ বিগিনস দ্য স্টোরি?
1: সার্টেনলি স্যার, দ্য বেড বিগিনস উইথ এ লাইভলি ডিবেট এট এ পার্টি অ্যাবাউট টু টাইপস অফ পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট।
0: আচ্ছা, তার মানে দ্য বেড কথাটার মানে কি সৌম? দ্য বেট কথাটাকে আমরা বাংলায় কি বলবো?
2: দ্য বেট মানে হচ্ছে বাজি,
0: বাজি। আমরা বাজি লড়ি না, বাজি লড়ি, যে এই এটা হলে তুই এত পাবি আমি এত পাবো, ঠিক আছে, তুই জিতলে এটা হবে আমি হারলে এটা হবে, তো ইট ইজ আ বাজি। ওকে, তাহলে সেই গল্পটা শুরু হচ্ছে কি একটা পার্টিতে, এবং সেখানে একটা ডিবেট হচ্ছে, একটা বিতর্ক হচ্ছে, জমে উঠেছে বিতর্কটা খুব দুপক্ষের মধ্যে, এবং কি ধরনের পানিশমেন্ট, খুব গুরুতর অপরাধ যারা করে কি ধরনের শাস্তি তাদের পাওয়া উচিত, তারা কি ক্যাপিটাল পানিশমেন্ট পাবে, ডেথ পেনাল্টি, অর্থাৎ তাদের কি ফাঁসি দিতে হবে, বা যেমন আমেরিকাতে করা হয় তোমরা জানো যে ইলেকট্রিক চেয়ারে তাদেরকে তড়িদাহত করে মেরে দেওয়া হয়, বা কোথাও তোমার একটা পয়জনাস ইনজেকশন পুট করা হচ্ছে, তো সেভাবে একেবারে মেরে দেওয়া হবে নাকি যাবজ্জীবন কারো দণ্ড দেওয়া হবে? আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একজন খুব গুরুতর একটা অপরাধ করেছে কিন্তু ফাঁসি দেওয়া হলো না, যাবজ্জীবন কারো দণ্ড দেওয়া হলো। কোনটা ঠিক, কোনটা বেটার, এ নিয়ে, কোনটা বেশি হিউম্যান, কোনটা বেশি মানবিক, এ নিয়ে কথা হচ্ছে। সম্রাট, দ্য ব্যাংকারের আর্গুমেন্টটা কি একটু বলো আমাকে।
1: স্যার, দ্য ব্যাংকার আর্গিউস দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ মোর হিউম্যান বিকজ ইট কিলস এ ম্যান ইনস্ট্যান্টলি, whereas life imprisonment kills him slowly.
0: একদম ঠিক, তার মানে ব্যাংকার বলছেন ডেথ পেনাল্টি যেটা যদি আমরা দিই তাহলে সেটা বেশি হিউম্যান হচ্ছে, কেননা সাথে সাথে মানুষটা মরে যাচ্ছে, যদি ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিই তাহলে তো আস্তে আস্তে যাকে বলে দগ্ধে দগ্ধে মারা, সেটা অনেক বেশি কষ্টের, সুতরাং এটাই ভালো। কিন্তু লয়ার, কম বয়সী একটি ছেলে, 25 বছর তার বয়স, সে কিন্তু অন্য কথা বলছে, তার কি মত সৌম?
2: Said the lawyer argues that both are bad, but life imprisonment is better because to live on any terms is better than not living at all.
0: একদম ঠিক, লয়ারের যুক্তিটা দেখো, তার যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, সে বলছে দুটোই খারাপ, এটাও খারাপ শাস্তি, ওটাও খারাপ শাস্তি, কাউকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সেটা কি হবে, সে অন্তত বেঁচে তো থাকছে, একেবারে মরে যাওয়ার থেকে যে কোনোভাবে বেঁচে থাকাটা বেশি জরুরি। তাহলে দেখো এই যে ডিবেট, এই যে বিতর্ক শুরু হলো, ইট লিডস টু আ ভেরি সিলি অ্যারোগ্যান্ট বেট of 2 million rubles between the wealthy banker and the young 25-year-old lawyer. Eta theke ekta bet holo oi wealthy mane sampodshali banker ebong ei 25 bochorer lawyer er moddhe. এবার আমরা জানবো যে মানে এই বেটটাই ঠিক কি হচ্ছে আর কি, হ্যাঁ, এই বেটের টার্মস কন্ডিশনস কি ব্যাপারটা ছিল। সৌম অ্যান্ড সম্রাট দুজন কি বলছি, ক্যান ইউ সামারাইজ দ্য মেইন প্লট ফর আস?
2: ইয়েস স্যার, দ্য টার্মস ওয়ার দ্যাট লয়ার মাস্ট স্টে ইন কমপ্লিট আইসোলেশন ফর 15 ইয়ার্স ইন আ লজ ইন দ্য ব্যাংকার্স গার্ডেন।
0: তার মানে 15 বছর তাকে ব্যাংকার্স গার্ডেনে থাকতে হবে কমপ্লিট আইসোলেশনে। আচ্ছা সম্রাট, তুমি বলো 15 বছরেই কি মানে থাকার কথা ছিল?
1: নো স্যার, the actual bet for was about 5 years.
0: 5 bochorer chilo kintu oi lawyer torun ingb oi ki bolo na 5 bochor ki ami 15 bochor thakte parbo 15 bochor theke ami dekhabo ebong

0: আমাকে 2 মিলিয়ন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যদি 15 বছর হয় তাহলে ইফ হি লাস্ট 15 ইয়ার্স হি গেটস 2 মিলিয়ন রুবলস। আচ্ছা সম্রাট, কনফাইনমেন্ট পিরিয়ডটা ঠিক কি ছিল?
1: স্যার, দ্য কনফাইনমেন্ট পিরিয়ড ওয়াজ ফ্রম 12 o'clock অন 14th November 1870 টু 12 o'clock অন 14th November 1885।
0: তার মানে 1870 সালের 14ই নভেম্বর, খেয়াল রাখো, তো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স আসে। 1870 সালের 14 নভেম্বর রাত 12টা থেকে আবার 1885, ঠিক 15 বছর পর 14 নভেম্বর 12 o'clock, একেবারে 15 বছর কনফাইনমেন্ট পিরিয়ডে থাকতে হবে। একটা এক্সট্রিম সিচুয়েশন, আমাদেরকে 1 ঘন্টা ঘরে বন্দি করে রাখলে আমাদের কীরকম ছটফট ছটফট অবস্থা হয়। 15 বছর একজনকে থাকতে হবে, 15 বছর পরে যদি সে পারে তাহলে কিন্তু সে 2 মিলিয়ন রুবলস পাবে। আচ্ছা সম্রাট, এই যে ডিউরিং এই 15 ইয়ার্স কি মানে দ্য লয়ার কি করেছিল একটু আমাকে একটা সামারাইজ করো।
1: ওকে স্যার, ডিউরিং হিজ 15 ইয়ার্স দ্য লয়ার স্পেন্ডস হিজ টাইম রিডিং বুকস অন ফিলোসফি, সায়েন্স, languages and religion. Over time, his mind changes completely. He realizes that material wealth and money are meaningless compared to spiritual wisdom and human life.
0: এক্স্যাক্টলি, তার মানে এই 15 বছরের সময়টা কাটলো দর্শনের বই পড়ে, বিজ্ঞানের বই পড়ে, ভাষা চর্চা করে এবং ধর্ম সংক্রান্ত পড়াশুনো করে। আর যত সময় এগোতে লাগলো ওর মনটা কিন্তু বদলাতে লাগলো। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চেখভের গল্পে মনস্তাত্ত্বিক দিকটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ একরকম আছে, এবার তাকে তুমি আলাদা করে দিচ্ছ, একেবারে আলাদা করে দিচ্ছ, তার মনটা কিন্তু বদলাচ্ছে, মনটা বদলাচ্ছে। এবং একটা সময় গিয়ে ও কি বুঝলো যে মেটেরিয়াল ওয়েলথ এবং মানি, মেটেরিয়াল ওয়েলথ মানে কি পার্থিব ধন সম্পদ এবং অর্থ, সেটাকে মিনিংলেস, অর্থহীন যদি আমরা তার সঙ্গে তুলনা করি স্পিরিচুয়াল উইজডম অর্থাৎ আধ্যাত্মিক প্রজ্ঞা এবং জীবন, এটা অনেক বেশি দামি। আধ্যাত্মিক প্রজ্ঞা যদি আমরা লাভ করতে পারি, আমরা যদি বেঁচে থাকতে পারি, তার থেকে এই টাকা পয়সা, হ্যাঁ, জীবনের উন্নতি প্রগতি কোনো মানে হয় না। এটা কিন্তু ও রিয়েলাইজ করলো। সোমো, আই উড আস্ক ইউ, হোয়াট হ্যাপেন্স টু দ্য ব্যাংকার ডিউরিং দিস 15 ইয়ার্স?
2: স্যার, দ্য ব্যাংকার লুজেস হিজ ফরচুন ওয়িং টু হিজ রেকলেস অ্যান্ড ডেসপারেট গ্যাম্পলিং অন দি স্টক এক্সচেঞ্জ। He becomes bankrupt. He realizes that he would not able to pay the 2 million to the lawyer. So the banker plans to murder the lawyer on the final night of the term.
0: একদম ঠিক। ব্যাংকার যে ওয়েলদি ব্যাংকার ছিল, যখন দ্য বেড বিগিনস, সে ধীরে ধীরে কি হচ্ছে, তার সম্পদ কমে যাচ্ছে। এবং ব্যাংকারের মধ্যে তোমরা দেখছো একটা ওর মধ্যে গ্যাম্বলিং টেন্ডেন্সি আছে, যেটা খুব প্রথম থেকেই আমরা দেখি, তাই না? যে হঠাৎ করে ওইরকম একটা বাজি কেন সে করবে, যে এই দেখি থেকে দেখাও তো 5 বছর, তোমাকে 2 মিলিয়ন দেবো। মানে একটা দম্ভ, একটা অ্যারোগ্যান্স। টাকা যার কাছে আছে, অর্থ যার কাছে আছে, সে মনে করে যে পৃথিবীটা তার, সে যে কোনো কিছু টার্ম ডিকটেট করতে পারে। একটা অ্যারোগ্যান্স তার আছে, কিন্তু সেই সঙ্গে একটা বিপজ্জনক প্রবণতা আছে যে টাকা নয় ছয় করা, শেয়ার কে না বেচা। তোমরা দেখেছো তো শেয়ার মার্কেটে কাউকে একেবারে আকাশে তুলে দেয়, কেউ একেবারে সর্বশান্ত হয়ে পড়ে। তো শেয়ার মার্কেটেও স্টক এক্সচেঞ্জে অনেক গ্যাম্বল করেছে, অনেক শেয়ার কেনা টেনা করেছিল এবং খুব বিশ্রীভাবে ডুবে যায়। এবং এই 15 বছরে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে কি হচ্ছে, গরিব হয়ে যাচ্ছে। এবং 15 বছরটার কাছাকাছি এসে দেখা যাচ্ছে একেবারেই ব্যাংক্রাপ্ট, টাকা কড়ি পয়সা কড়ি কিচ্ছু নেই। এবং ও বুঝতে পারে যে যদি হি রিয়ালাইজেস দ্যাট হি উড নট বি এবল টু পে দ্য 2 মিলিয়ন টু দ্য লয়ার, সো দ্য ব্যাংকার প্ল্যানস টু মার্ডার দ্য লয়ার অন দ্য ফাইনাল নাইট অফ দ্য টার্ম। যেদিন শেষ হয়ে যাবে টার্মটা, ও ঠিক করে যে খুন করে ফেলবে। খুন করে ফেললে এমনভাবে খুন করবে যেটাকে খুন মনে হবে না, আর যদি এটাকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া যায় তাহলে কি টাকাটা দিতে হবে না? দেখো এরকম মানে কোথায় নিয়ে যাচ্ছে, অপরাধ প্রবণ করে দিচ্ছে অর্থ বা অর্থের অভাব আমাদেরকে, ক্রিমিনাল ইনস্টিংক্টস তৈরি হয়ে যাচ্ছে, প্ল্যান করে ফেলছে, কোল্ড ব্লাডেড মার্ডার যাকে আমরা বলি। আচ্ছা, লেট ইস নাও ব্রেক ডাউন দ্য 15 ইয়ার টাইম লাইন। আমরা এই 15 বছর, দেখো এটা তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের থার্ড সেমিস্টারের জন্য তো বটেই, আবার আমি যখনই শর্ট স্টোরি পড়াই, তোমরা আগেও দেখেছো অন্য ক্লাসেও দেখেছো, যখনই আমি শর্ট স্টোরি পড়াই আমি বলি যে ছোট ছোট পয়েন্ট করে নাও পুরো স্টোরিটাকে, ছোট ছোট পয়েন্টে। ফ্যাক্ট ফাইল, ফ্যাক্ট ফাইল এই টার্মটা আমারই তৈরি করা, হয়তো আমরা ফ্যাক্টসে ভেঙে নেব পুরো গল্পগুলোকে, যে কোনো গল্পকে। এবং আমরা যদি 15 বছরের টাইম লাইনটা যেটা আমাদের লয়ার কাটাচ্ছে সেটাকে যে ছোট ছোট ফ্যাক্টে ভেঙে নিই, তাহলে আমরা দেখব যে প্রথম বছরে ও কিছু করছে, দ্বিতীয় বছরে কিছু করছে, পঞ্চম বছরে কিছু করছে। সো সম্রাট, তুমি বলো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফার্স্ট ইয়ার?
1: স্যার, In the first year of confinement, the lawyer suffered from extreme loneliness and depression. He played the piano, rejected wine, tobacco, read light books, including novels with a complicated love plot, sensational and fantastic stories.
0: মাথায় রাখতে হবে, প্রথম বছরে কি করছে, ও প্রচন্ড একাকিত্বে ভুগছে, প্রচন্ড হতাশায় ভুগছে, পিয়ানো বাজাচ্ছে, সঙ্গীত চর্চা করে হতাশা থেকে মুক্ত হতে চাইছে, ডিপ্রেশনের সাথে লড়াই করছে, রিজেক্টেড ওয়াইন, মদ্যপান করছে না, টোব্যাকো, ধূমপান করছে না, রেড লাইট বুকস, হালকা ধাঁচের বই, রোম্যান্টিক নভেলস যাকে আমরা বলি, যেখানে লাভ প্লট আছে, খুব কমপ্লিকেটেড লাইফ লাভ প্লট, যেগুলো পড়তে ভালোবাসে অনেকে কম বয়সীরা, এবং সেন্সেশনাল, দেখো ওর বয়স তো কম, 25 বছর, তাই না, এই সময় তো এরকম লেখাই ওর পড়া মানে রুচির মধ্যে পড়ে, পাঠ্য রুচির মধ্যে পড়ে, এবং সেন্সেশনাল ফ্যান্টাস্টিক, অদ্ভুত অদ্ভুত গল্প, খুব রোমহর্ষক, ধরো থ্রিলার, হ্যাঁ, মার্ডার মিস্ট্রি, এরকম কিছু ও পড়তে পছন্দ করছে প্রথম বছরে। বাট দিস চেঞ্জেস ইন দ্য সেকেন্ড ইয়ার, সো হোয়াট হ্যাপেন্স ইন দ্য সেকেন্ড ইয়ার?
2: স্যার, ইন সেকেন্ড ইয়ার হি স্টপ প্লেইং দ্য পিয়ানো, আস্কড ফর অনলি ক্লাসিক্যাল লিটারেচার।
0: রাইট, এবার কিন্তু ওই যে প্রথম বছরে ডিপ্রেশনের সাথে লড়াই করার জন্য পিয়ানো বাজাচ্ছিল না, এবার কিন্তু পিয়ানোটা বন্ধ হয়ে গেল, সঙ্গীত চর্চা বন্ধ হয়ে গেল, ওই এবার ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক্যাল লিটারেচার। ক্লাসিক্যাল লিটারেচার তোমরা জানো যে সাহিত্য রয়ে যায়, যেমন ইলিয়াড, হোমার ইলিয়াড, ওডিসি, আমাদের রামায়ণ, মহাভারত, এগুলোকে ক্লাসিক্যাল লিটারেচার বলে। তো ও ক্লাসিক্যাল লিটারেচার শুধু পড়তে লাগলো। Now, coming to the fifth year, what happens, Shamrat?
1: Sir, in the fifth year, he resumed playing music, ate, drank and rested, frequently yawning and angrily talking to himself. He tore up whatever he wrote and cried more than once.
0: একদম, পঞ্চম বছরে এসে আবার সঙ্গীত চর্চা শুরু, এবং সে কি করছে, ও খাচ্ছে, ও মদ্যপান করছে, বিশ্রাম করছে, মাঝে মাঝে হাই তুলছে, এবং মানে মাঝে মাঝে রেগে নিজের সঙ্গে কথা বলছে, এবং অনেক রাত জেগে লিখছে, অনেক কিছু লিখছে, কিন্তু সকালবেলাতে আবার ছিঁড়ে ফেলছে, সে লিখছে ছিঁড়ে ফেলছে কবিদের মতো। এবং ওই মানে ব্যাংকার লোক ফিট করে রেখেছিল যে কি করছে ও সেটাকে মনিটর করার জন্য, তারা শুনতে পেল যে লয়ার কিন্তু ক্রাইড মোর দ্যান ওয়ান্স, একবারের বেশি ও কেঁদে উঠছে, মানে কান্নাও হচ্ছে, মন থেকে কান্নাও উঠে আসছে। এবার ষষ্ঠ থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমের আগে অবধি কি করছে ও সৌম?
2: স্যার, হি স্টাডিড 6 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, ভিগারাসলি রেড 600 ভলিউমস।
0: একদম ঠিক, 6টা ভাষা, দেখো ভাষা চর্চা করছে, ভাষা শেখার জন্য বই নিয়েছে, বই নেওয়াটা অ্যালাউড ছিল, বই নিতে পারবে যত খুশি। 6 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস মাস্টার করে ফেলেছে, কারণ ও একটা নোট লিখেছিল 6টা ভাষায়, এবং আমরা জানি যে ব্যাংকার চেক করিয়েছিল যে ঠিক লেখা, লেখায় কোনো ভুল নেই, এবং দর্শন পড়ছে, হিস্ট্রি পড়ছে প্রচণ্ডভাবে, 600 ভলিউমস, 600 বই পড়ে ফেলেছে, ভাবা যায় এতটা করে ফেলেছে। কামিং টু দ্য টেন্থ ইয়ার, এবার কামিং টু দ্য টেন্থ ইয়ার, দশম বর্ষে আসছি আমরা, কি হচ্ছে সম্রাট এই দশম বছরে?
1: স্যার, ইন দ্য টেন্থ ইয়ার হি ডিপলি স্টাডিড দ্য নিউ টেস্টামেন্ট, থিওলজি অ্যান্ড সায়েন্স।
0: নিউ টেস্টামেন্ট, বাইবেলের তোমরা জানো ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, তার মানে ধর্মের দিকে একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, ও নিউ টেস্টামেন্ট পড়ছে, থিওলজি, থিওলজি মানে ধর্মতত্ত্ব, অ্যান্ড সায়েন্স,

0: সায়েন্স, আর্থ সায়েন্স এইরকম। এবং এখানে একটা কথা উল্লেখ করা হচ্ছে হ্যাপাজার্ডলি, মানে ওর পড়ার মধ্যে এবার কিন্তু আর কোনো সিস্টেম আমরা খুঁজে পাচ্ছি না। যে ন্যাচারাল সায়েন্সেস পড়ছে সে আবার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক পোয়েট বাইরন, লর্ড বাইরনের নাম তোমরা শুনেছ, লর্ড বাইরনের কবিতা পড়ছে, লর্ড বাইরনের বিখ্যাত কবিতা ডন জুয়ান বা ডন হুয়ান যা আমরা বলি, শেক্সপিয়ারের নাটক পড়ছে, সেই সঙ্গে আবার পড়ছে কেমিস্ট্রি রসায়ন, সেই সঙ্গে আবার মেডিসিন চিকিৎসা বিদ্যা। মানে ওর পড়ার মধ্যে কোনো প্যাটার্ন কোনো ডিসিপ্লিন কিন্তু আমরা এই লাস্ট টু ইয়ার্স খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু দেখো ও কি পড়ছে এবং কিভাবে পড়ছে, সেই সঙ্গে ও কি অ্যাকশন করছে, সেটা কিন্তু ওর সাইকোলজি কিভাবে বদলাচ্ছে, ওর মনস্তত্ত্ব, ওর মনের ভেতরটা কিভাবে বদলে যাচ্ছে তারও কিন্তু একটা প্রমাণ, সেটাও কিন্তু বোঝাচ্ছে। এবার চলো আমরা চলে আসি দ্য মিনিং অফ দ্য বেটে। এতক্ষণ তো আমরা পড়লাম, প্লটটাকে ফলো করলাম, কি হলো বুঝলাম। সো হোয়াট ইজ দ্য কোর লেসন হিয়ার, কি পাচ্ছি আমরা দ্য বেট গল্পটা পড়ে? জাস্ট আওয়ার্স বিফোর কমপ্লিটিং দ্য 15 ইয়ার্স অ্যান্ড উইনিং দ্য মানি, দ্য লয়ার রাইটস এ লেটার রিনাউন্সিং দ্য 2 মিলিয়ন রুবলস অ্যান্ড লিভস হিজ সেল আর্লি অন পারপাস টু লুজ এ বেট। অদ্ভুত ব্যাপার, দেখো 15 বছর শেষ হতে যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টার বাকি, তার আগে ও কি করছে? দ্য লয়ার একটা নোট লিখছে, একটা লেটার লিখছে, এবং ওই ওর নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ও সেল থেকে বেরিয়ে যাচ্ছে, যাতে ও বেটটা হেরে যায়, যাতে ওকে ওই 2 মিলিয়ন রুবল না দিতে হয়। কেন এরকম করছে? শোভ, হোয়াটস ইউর ফিলিং, তোমার কি মনে হচ্ছে?
1: স্যার, দা লয়ার রিয়েলাইজেস দ্যাট মানি, ফেম অ্যান্ড লাক্সারি আর টেম্পোরারি অ্যান্ড ওর্থলেস, ট্রু ওয়েলথ লাইজ ইন উইজডম অ্যান্ড স্পিরিচুয়াল পিস।
0: গ্রেট, লয়ার কি বুঝতে পারছে যে মানি অর্থ, ফেম খ্যাতি, লাক্সারি এই যে বিলাস ব্যাসন, খুব আরাম করে থাকা, আর টেম্পোরারি এগুলো সবই শর্ট লিভড, ক্ষণস্থায়ী, এগুলো টিকে থাকে না, অ্যান্ড ওয়ার্থলেস মানে এর মূল্য নেই। ট্রু ওয়েলথ লাইজ ইন উইজডম অ্যান্ড স্পিরিচুয়াল পিস, যদি আমরা উইজডম, প্রকৃত উইজডম, ইনফরমেশন না, ঠিক আছে, চ্যাটজিপিটি ইনফরমেশন না, প্রকৃত প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান যাকে আমরা বলি, সেই উইজডম যদি আমরা পাই, আমরা যদি স্পিরিচুয়াল পিস পাই, আধ্যাত্মিক শান্তি পাই, তাহলে কিন্তু আমরা কি পাবো? আমরা সেটাই জীবনের কিন্তু পরম পাওয়া। এইটা সোম বলছে যে লয়ার বুঝতে পেরেছিল। সম্রাট, হোয়াট ইজ ইয়র টেক অন দ্য স্টোরি, তোমার কি মনে হচ্ছে? আচ্ছা না, তার আগে একটা কথা বলো যেটা ইম্পর্টেন্ট, আমরা তো লয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখলাম, ব্যাংকার কি একই রকম রয়ে গেল, না ওরও একটা পরিবর্তন হলো?
2: নো স্যার, হি অলসো গেটস আ চেঞ্জ, অ্যান্ড দ্য ব্যাংকার হু প্ল্যানড টু কিল দ্য লয়ার টু সেভ হিজ ওন মানি feels deeply ashamed after reading the lawyer's letter. He realizes how foolish his greed was.
0: একদম, ব্যাংকার কি চিঠিটা পড়লো? ব্যাংকার দেখো প্ল্যান করেছে ওকে মার্ডার করবে, মার্ডার করতে গেছে, ঠিক করেছে, বালিশ চাপা দিয়ে এমন ভাবে খুন করবে যে কোনো মানে ধরাই যাবে না এটা মার্ডার, মনে হবে এটা একটা ন্যাচারাল ডেথ, কোনোভাবে মারা গেছে। তো খুন করতেই যাচ্ছিল, হঠাৎ চিঠিটা চোখে পড়লো, চোখে পড়লো এবং বুঝলো যে না, ওকে টাকাটা দিতে হবে না, এবং টাকাটা যাতে না দিতে হয় তার সব ব্যবস্থাই লয়ার করে গেছে। তখন ওর একটা অনুশোচনা হলো এবং ও বুঝতে পারলো ও কত লোভী, ও কত অমানবিক, ওর একটা রিপেন্টেন্স হচ্ছে, ও একটা মানে যাকে বলে আমরা স্যালভেশনের মধ্য দিয়ে ও যাচ্ছে। সৌম, তুমি একটা পয়েন্ট বললে যে ওর কাছে সবকিছু অর্থহীন হয়ে গেল, আবার ব্যাংকারের মধ্যেও একটা পরিবর্তন হলো, ব্যাংকারও বুঝতে পারলো যে ও কি ভুল করেছে টাকার পিছনে ছুটে। আরো অনেকগুলো ব্যাপার আছে যদি আমরা এইভাবে দেখি, যে দেখো দ্য লয়ার এসকেপস, লয়ার চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, দ্য ব্যাংকার ফিল সরি, ব্যাংকারের এখন খুব খারাপ লাগছে, অনুশোচনায় আছে, অ্যান্ড উই দ্য রিডার্স, আমরা পাঠকেরা, উই কিপ অন আস্কিং আওয়ার সেলভস, আমরা নিজেদেরকে প্রশ্ন করছি, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্যাংকার ডিড নট সি দ্য লেটার রিটন বাই দ্য লয়ার, কি হতো ভাবো তো? সৌম, সম্রাট, তোমরা দুজনেই ভাবো, যদি চিঠিটা না দেখতো তাহলে তো মার্ডারটা হয়ে যেত, গল্পটা অন্যদিকে চলে যেত। ওয়াজ দ্য লয়ার ফুলিশ ইন রিজেক্টিং হিজ রিওয়ার্ড? আচ্ছা, এই যে লয়ার, সৌম তো খুব বড় কথা বললো যে না, এগুলোর কোনো মূল্য নেই, কি সৌম তুমি বললে তো? হ্যাঁ, যে এগুলোর কোনো মূল্য নেই, একটা স্পিরিচুয়াল আমাদের রিয়েলাইজেশন দরকার, হ্যাঁ সেটার অনেক বেশিগুলো, কিন্তু এইবার ও তো বেঁচে আছে, এবার কি করবে? খেতে হবে তো, বাঁচতে হবে তো, টাকা কোথায়? ওর এমপ্লয়াবিলিটি তো চলে গেছে, এখন কি গিয়ে কি ও আবার লয়ারের প্র্যাকটিসে ফিরে যেতে পারবে? আর ওকে দেখে, ওর চেহারা দেখে, ওর কথাবার্তা পড়ে আমাদের মনে হচ্ছে না ওর একটা মেন্টাল কোনো সমস্যা হচ্ছে? তাহলে এটা তো একটা ফুলিশনেসও হতে পারে, সেটাও আমাদের ভাবতে হবে। উইল দ্য ব্যাংকার্স গ্যাম্বলিং নেচার চেঞ্জ ফ্রম নাও অন? ব্যাংকার তো বেঁচে গেল, 2 মিলিয়ন রুবল দিতে হলো না, কিন্তু ওর যে এই গ্যাম্বল করার, এই যে বাজি লড়ার, জুয়া খেলার এই যে টেন্ডেন্সি, সেটা কি বদলাবে? সেটাও আমাদের ভাবতে হবে। দেখো এই যে ওপেন এন্ডেড এন্ড থাকলে কি হয়, এই কোয়েশ্চেনগুলো থাকে। চেক আপ ক্লোজেস হিস্টোরি বাই কিপিং ইট ওপেন এন্ডেড, দ্যাট মিন্স ইট ইজ ওপেন টু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। তুমি নানাভাবে দেখতে পারো। তুমি লয়ারের পার্সপেক্টিভটাকেও নিতে পারো, আবার এই পুরো গল্পটা পড়ে তোমার মনে যে যে পার্সপেক্টিভগুলো তৈরি হচ্ছে সেগুলোও তোমার

0: কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে। তাহলে সম্রাট, এরকম একটা পার্সপেকটিভ কি তোমার কিছু মাথায় আসছে, কোন একটা কিছু তুমি শেয়ার করবে আমাদের সাথে?
1: স্যার, দ্য বেট লুকস অ্যাট সেভারাল বিগ আইডিয়াস। হোয়াট ডাজ ফ্রিডম রিয়েলি মিন? অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে কি? হাউ শুড উই লিভ আওয়ার লাইভস? And is money actually important?
0: হ্যাঁ, এই বড় বড় কথাগুলো আসছে, তাই না? যে স্বাধীনতা কাকে বলে, টাকাটা গুরুত্বপূর্ণ কিনা, কি করে আমরা আমাদের জীবন যাপন করব। তার সাথে দেখো, দ্য স্টোরি মেক্স আস থিঙ্ক অ্যাবাউট হোয়াট ব্রিংস রিয়েল হ্যাপিনেস। ইজ ইট বিং ফ্রি টু গো এনিওয়্যার? ওই যে বলছিল না, যে বই পড়ে ও পাহাড়ে চড়তে পারছে, ও পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারছে, ও সুন্দরী রমণীদের সঙ্গে প্রেম করতে পারছে, পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইনও পান করতে পারছে, শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ লাক্সারিও পেয়ে যাচ্ছে। তো ফ্রিডম মানে কি? যে অনেকে আমরা ভাবি যে এই আমি যদি খুব যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারি, দারুণ হবে। তো ইজ ইট বিং ফ্রি টু গো এনিওয়্যার, লার্নিং নিউ থিংস, অর হ্যাভিং আ লট অফ মানি বাই ইউজিং? দেখো চেকআপের স্ট্র্যাটেজিটা দেখো, এই যে টেলিভিশনে বিভিন্ন শো থাকে না, বিগ বস, মানুষকে একটা এক্সট্রিম সিচুয়েশনে ফেলে দিলে তখন বোঝা যায় যে কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম না হচ্ছে। তো বাই ইউজিং এন এক্সট্রিম ওয়ে, চেকআপ শোস হাউ বিং টোটালি অ্যালোন এফেক্টস দ্য মাইন্ড এন্ড হাউ লার্নিং ক্যান কমপ্লিটলি চেঞ্জ এ পারসন। তো আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, তোমরা কি আর কিছু জানতে চাও?
1: স্যার, ক্যান ইউ টেল আস অ্যাবাউট সাম সিমিলার থিম ওয়ার্ক?
0: হ্যাঁ, একই থিমের কিছু কাজের কথা, সাহিত্য কীর্তির কথা বলে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে শেষ করব, এই ক্লাসটাকে শেষ করব। দেখো, তোমরা পার্সি বিশি শেলির নাম শুনেছো? শেলির একটা বিখ্যাত কবিতা আছে, ওজিম্যান্ডিয়াস। সেখানে আমরা দেখছি, আ ব্রোকেন স্ট্যাচু অফ এ প্রাউড কিং ইন দ্য ডেজার্ট প্রুভস দ্যাট পাওয়ার অ্যান্ড মানি ডু নট লাস্ট ফর এভার, জাস্ট লাইক দ্য ব্যাঙ্কার্স লস্ট ফরচুন। অর্থাৎ একটা রাজার মূর্তি, সেটা কি মরুভূমিতে হেলায় পড়ে রয়েছে, আর কোনো মানে নেই, কে কবে কি শাসন করেছিল কোনো মানে আসে না। শেলি তার বিখ্যাত ওজিম্যান্ডিয়াস কবিতায় এটা বলেছেন। আবার আমরা টলস্টয়, রাশিয়ার বিখ্যাত নভেলিস্ট, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ ঔপন্যাসিক আমরা বলি, তার একটা বিখ্যাত গল্প বলবো না, নভেলা বলবো, দ্য ডেথ অফ ইভান ইলিচ। সেখানে আমরা দেখছি, আ ডাইং ম্যান রিয়েলাইজেস হি ওয়েস্টেড হিজ লাইফ চেজিং স্টেটাস অ্যান্ড রিচেস, অর্থ সম্পদের পিছনে দৌড়ে তিনি কি করে ফেলেছেন, জীবনটাকেই নষ্ট করে ফেলেছেন, ঠিক যেমন লয়ের মনে করছে। আবার তোমরা ফ্রেঞ্চ বিখ্যাত শর্ট স্টোরি রাইটারের নাম শুনেছো, গি দে মপাসা, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকারদের একজন বলে মনে করা হয়। তার একটা বিখ্যাত গল্প আছে, দ্য নেকলেস। সেখানে একজন গৃহবধূ, তিনি ওই স্টেটাসের, হাই স্টেটাস, হাই লাইফ, হাই সোসাইটি গার্লদের মতো তিনি জীবনযাপন করতে চাইতেন। তো একটা ঝুটো নেকলেসের দাম রিপে করবার জন্য তাকে অকথ্য, মানে তাকে একটা ভীষণ কৃচ্ছ সাধনের মধ্যে যেতে হয়েছিল। দ্য নেকলেস, দারুণ গল্প, পড়বে এটা। এবং একটা কবিতার কথা আমি বলবো, কবিতার কথা বলে শেষ করবো, টি এস এলিয়ট, যাকে আমরা বলি দ্য গ্রেটেস্ট পোয়েট অফ 20th century। সেই কবিতায় আমরা দেখছি যে মানুষজন সব এমটি, ইট শোজ হাউ এমটি পিপল বিকাম হোয়েন দ্য ওনলি ফোকাস ইজ অন মেটেরিয়াল থিংস, এক্স্যাক্টলি লাইক দ্য লয়ার। তাহলে উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং সেশন টুডে, থ্যাংক ইউ বয়েজ, ওয়েল ডান। দিস ব্রিংস আস টু দি এন্ড অফ টুডেজ লেসন। আই রিমেম্বার ওয়ান থিং, ট্রু নলেজ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ। সত্যিকারের জ্ঞান, জ্ঞান মানে কিন্তু ইনফরমেশন না, জ্ঞান মানে একটা, যাকে বলবো, একটা অনুভব, একটা আত্মীকরণ, সেইটা কিন্তু গ্রহণ করা, সেটা পাওয়া, সেটাকে অর্জন করা আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট। চেকআপ একটু মোরালিস্টিক্যালি, একটু নীতিগতভাবেই কিন্তু সেদিকে আমাদেরকে, সেই দিকটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর টিউনিং ইন, থ্যাংক ইউ মাই বস,
2: থ্যাংক ইউ স্যার।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। আলোচনা করলেন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের শিক্ষক শুভঙ্কর ভট্টাচার্য, সঙ্গে দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 98% এবং 67%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। প্রথমে মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর লবণাক্ত অঞ্চলে খরিফ ফসলের চাষ, এ বিষয়ে ডক্টর সুশান্ত কুমার সরঙ্গীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন সুপ্রিয় মিত্র। রাত 8:00 নাটক সবুজ মানুষ, মূল রচনা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়, নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত অনুরাগ দত্তর কণ্ঠে। 9:45 ভজন, শিল্পী শতভিষা মুখোপাধ্যায়। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী শ্যামল চন্দ্র রায়। 10:50 লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। এবং রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে

হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা পনসাই মড়াগেল তুরুই কেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছন তালমা খন সিঙ্গার বিরারিয়া সাঁতারি আখড়া এত হবে না এত হবে গেপে আঞ্জমা শ্যামচরণ মান্ডিয়া সাঁতেন কোয়া সাপড়াওতেনা হেড হেড সেরিঞ্জ

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে

0: কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন এবং সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জলনামা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া ও গোঘাটের কয়েকটি এলাকাও বন্যা কবলিত। মালদহের মানিকচকের ভূতনি এলাকায় পরপর তিন বছর গঙ্গা ভাঙনে প্রায় 19টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হওয়ায় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। স্বাভাবিকভাবে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে 1,16,850 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ডিভিসি ছাড়া জল এবং অতিরিক্ত বৃষ্টিতে জলমগ্ন হুগলি জেলার বেশ কিছু এলাকা। খানাকুলের রাজহাটি 1 নম্বর, মারুখানা এবং জগৎপুর গ্রাম পঞ্চায়েতে এখনও জল জমে আছে। গ্রামবাসীদের তৎপরতায় কোনো মতে রক্ষা করা গেছে বালিপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধানগর গ্রামের বাঁধ। অন্যদিকে আরামবাগ মহকুমার নিচু এলাকাগুলিতে জমে রয়েছে জল। ফুরফুরা বিধানসভার শ্রীরামপুর হাইস্কুলে হাঁটু সমান জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ দক্ষ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। সূর্যাস্তের পর কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রের দাবি, রাতের মধ্যেই ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে এই ধসের কারণে উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন আজও বাতিল। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এরাজ্যে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। বেলুড় মঠে আয়োজন করা হয় বিশেষ উৎসবের। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন মন্দিরে আজ সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন। নদিয়ার মায়াপুর শ্রীচৈতন্য মঠে ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। গৌরীয় মঠ, চৈতন্য মঠ সহ নবদ্বীপের অন্যান্য মঠ মন্দিরে জন্মোৎসবী উৎসব সাড়ম্বরে পালন করা হচ্ছে। সন্ধ্যা নামতেই নবদ্বীপ মায়াপুরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পূর্ব বর্ধমান জেলায় সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। জেলার বিভিন্ন মন্দিরগুলি এবং রাধাকৃষ্ণের বিগ্রহ ফুলমালায় সাজিয়ে তোলা হয়েছে। ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে পশ্চিম বর্ধমান দুর্গাপুরের ইস্কন মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী। চলতি বছরের জন্মাষ্টমীর মূল আকর্ষণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত 1,01,108টি লাড্ডু এবং তাঁর প্রিয় তুলসী পাতা। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 697 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে, ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।

0: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি। গ্রাম বাংলার বুকে যারা বাস করেন তাদের তো কম বেশি প্রত্যেকের ঘরে একটি, কারো কারো দুটি পুকুর তো থাকেই। পুকুর থাকা মানে পুকুরে মাছ তো থাকবেই, আর মাছ থাকা মানে বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন যখন করতে হয় তখন তো কোনো অভাবই পড়ে না। কিন্তু শুধুমাত্র আমরা যারা মাছটাকে বাড়িতে পুষি বা এমনি পুকুরে ছাড়ার দরকার ছেড়ে ডাকি, খাবার দরকার খাই, কিন্তু এই মাছ চাষের যে অনেক সরকারি সুযোগ সুবিধা আছে এবং সেখান থেকে আপনারা যে অনেক কিছু করতে পারেন, জীবিকা নির্বাহ করতে পারেন, সে ব্যাপারটা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে আজকের আমরা সেই ব্যাপারে জানাবো আপনাদেরকে। আজকের আমরা আলোচনা করব মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, ডিমড ইউনিভার্সিটির ICAR, কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান তার কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে।
5: নমস্কার।
4: আজকে তো আমরা আলোচনা করতে চলেছি মাছ চাষের সরকারি সুযোগ ও সম্ভাবনা, কিন্তু তার আগে যদি আমাদের এই পশ্চিমবঙ্গের একটা পরিসংখ্যান আপনি দেবার চেষ্টা করেন যে আমাদের মাছ চাষ করছি যারা গ্রাম বাংলার বুকে রয়েছেন, সেক্ষেত্রে এই মাছ চাষের সুযোগ সম্ভাবনার বিস্তারিতটা আমরা পরে যাব, তার আগে যদি একটা চিত্র আপনার থেকে পেতে পারি।
5: হ্যাঁ, দেখুন, আমাদের যে মাছ চাষ হয়, তোমরা প্রথমেই বলছি যে আগে তো বললাম মাছ চাষ, কিন্তু আজকের দিনে কিন্তু মাছটা শুধু চাষ পর্যায়ে তো আছি, এছাড়াও কিন্তু একটা কর্মসংস্থান একটা বিপুল সুযোগ তৈরি করেছে।
4: সেটা কিরকম?
5: আমরা জানি যে আমরা মাছটা মূলত আমাদের সবচেয়ে সহজ পাচ্ছ, আমাদের প্রোটিনের সরবরাহ করে, বাচ্চাদের একটা পুষ্টি পাওয়া যায়। কিন্তু তাছাড়াও আমরা যদি দেখি যে বিগত বছরগুলিতে আমাদের কিন্তু মাছের যে উৎপাদন সেটা কিন্তু খুব ব্যাপকভাবে একটা বেড়ে চলেছে। যেমন আমি যদি পরিসংখ্যান নিয়ে বলি তাহলে বিগত দুবছর ধরে আমাদের প্রায় 16.24 মিলিয়ন মেট্রিক টন বা 162 লাখ টন সারা ভারতবর্ষে মাছ উৎপাদন হচ্ছে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের চিত্র দেখি, প্রায় আজকে 22 লাখ টন আমাদের কিন্তু মাছ উৎপাদন হচ্ছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মাছ উৎপাদনে, বিশেষ করে চাষের মাধ্যমে মাছ উৎপাদনে কিন্তু পারা কিন্তু দ্বিতীয়।
4: আচ্ছা,
5: আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের ভারতবর্ষের যে জেলা রাজ্যগুলো আছে তার মধ্যেও কিন্তু মাছ উৎপাদনে দ্বিতীয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যেক বাড়িতেই কিছু পুকুর আছে, আমাদের একটা প্রায় 8,126 কিলোমিটার কোস্ট লাইন আছে ভারতবর্ষ দীর্ঘ, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের তিনটি জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে একটা বিস্তীর্ণ একটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে। তো এইসব জায়গাগুলোতে যে মাছ উৎপাদন হয়, সেই মাছ চাষ যেমন আমরা প্রতিদিন আমরা খাই আমাদের একটা বাড়ির পুষ্টি সরবরাহ করা, এছাড়াও কিন্তু এই মাছ কিন্তু আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে। আজ যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখি তাহলে বিগত দুবছরে আমাদের প্রায় 57,586 কোটি টাকা, একটা মূল্যের একটা অর্থনৈতিক একটা উপার্জন হয়েছে ডলারে। এবং এছাড়াও আমি যদি দেখি যে আমাদের অনেক বেকার যুবক যুবতী আজকে মাছ চাষের মাধ্যমে কিন্তু আজকে জীবন জীবিকা অর্জন করছেন, কাজেই কিন্তু, এবং এই একটা ক্ষেত্র যেটা কিন্তু আমরা বিগত বছরগুলিতে প্রায় 2 ডিজিট প্রায় 10% হারে কিন্তু গ্রোথ হচ্ছে প্রতি বছর, যেটা কিন্তু যে কোনো কৃষিক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রের চেয়ে কিন্তু এর যে বৃদ্ধি সেটা কিন্তু খুব ভালো। এই জন্য এই সেক্টরটাকে আজকে বলা হচ্ছে সানরাইজ সেক্টর, এবং অনেকেই মাছ চাষের ক্ষেত্রে বিনিয়োগ করছেন এবং তার লাভ উঠাচ্ছেন।
4: তাহলে আমাদের বর্তমানে আমাদের দেশ বা রাজ্যে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান, যেটা আমরা বলতে চাইছি আজকের আলোচনায়, সেই সুযোগটা কিরকম রয়েছে?

0: আমাদের রাজ্যে তো আমরা জানি যে আমাদের রাজ্যে বেশ কিছু জেলায় কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে হাউস হোল্ড পন্ড আছে, যেটাকে আমরা বলি যে সেই চাক পুকুরটা তারা ওই তাদের বাড়ি তৈরির সময় হয়তো মাটি খনন করেছিল, সেই মাটিতে বাড়ি তৈরির কাজে লেগেছে এবং সেই জায়গাটাতে তার
1: ল্যান্ডটা
0: জলটা উঁচু হয়ে গেছে জায়গাটা, এবং কালক্রমে সেটা কিন্তু এই যে গর্ত করা জায়গাটা কিন্তু একটা জল আওরণ করছে, এবং সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আমরা বলছি সবাইকে যেটাতে না ফেলে রেখে এটাকে বাণিজ্যিক ভাবে একটু মাছের চাষ করো, এটা কিন্তু আছে। এছাড়াও কিন্তু আজকে দেখছি নতুন নতুন প্রযুক্তি, আমরা ভেড়ি যেগুলো ছিল বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা এসব জায়গায় মাছের ভেড়ি ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি, কিছু বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিছু নতুন নতুন কিছু মাছের প্রজাতি সেখানে আমরা নিয়োগ করছি, যেগুলো আমাদের অলরেডি যেগুলো প্রজাতি আছে সেগুলো তো আছেই, তাছাড়াও সেখানে করছি। অনেক পুকুরে দেখবেন আবার আজকাল হাওয়া মেশিন চলছে, আমরা দেখবেন পুকুরে আজকাল খাবার দিচ্ছি, এইগুলো কিন্তু বিজ্ঞানের অবদান, মৎস্য বিজ্ঞানের অবদান, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু একটা ব্যাপক একটা মাছ চাষের ক্ষেত্রে আলোড়ন এসছে, এবং তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো আছে, রাজ্য স্তরে আছে, কেন্দ্রীয় স্তরে আছে, যেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়।
1: আচ্ছা আচ্ছা, এই যেগুলো আপনি বললেন ধরুন খাবার দেওয়া বা যে মেশিন দিয়ে হাওয়া করার ব্যাপার যেটা রয়েছে পুকুরের জলটাকে চালানোর, যে সেগুলো একটা তো ব্যয় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ বিষয়, এক্ষেত্রে কি রাজ্য বা কেন্দ্রীয় স্তরে এমন কোন সুযোগ সুবিধা রয়েছে যে সমস্ত মৎস্য চাষী যারা রয়েছেন তারা তাদের উপকারে আসতে পারে?
0: হ্যাঁ দেখুন, এখন এই চাষবাস এটা কিন্তু একটা আমরা বলি স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের বিষয়, কিন্তু যেহেতু একটা মাছ চাষটা আজকে একটা বাণিজ্যিক কর্মকাণ্ড এবং মাছ চাষের মাধ্যমে একটা ব্যাপক একটা বিদেশি অর্থের একটা যোগান হচ্ছে, কাজেই আপনি জানেন যে আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের একটা মন্ত্রক, নতুন একটা মন্ত্রক গঠিত হয়েছে, যেই মন্ত্রকটার নাম হচ্ছে যে মিনিস্ট্রি অব ফিশারিজ অ্যানুয়াল হাজবেন্ডারি এবং ডেয়ারিং, অর্থাৎ মৎস্য প্রাণীপালন এবং দুগ্ধ মন্ত্রক, যেটা একদম স্বতন্ত্র মন্ত্রক, এই আমাদের মোদী সরকারের আমলেই হয়েছে, খুব অতি সম্প্রতি হয়েছে। কাজে সেই মন্ত্রকের মাধ্যমে যাতে করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের মাধ্যমে যাতে করে কিছু প্রকল্প আমাদের মাছ চাষীদের বা যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের কাজে লাগে, সেই ধরনের কিন্তু অনেক প্রকল্প কিন্তু তৈরি করা হয়েছে, সেই প্রকল্পগুলিতে কিন্তু আমাদের চাষি ভাইরা অনেক উপকৃত হচ্ছেন।
1: ঠিক আচ্ছা আচ্ছা, আর কি কি ধরনের চাষের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে?
0: চাষ বলতে ধরুন আজকে আমরা জানেন যে আমরা আমাদের এখানে মিষ্টি জলের মাছ চাষ করি, মিষ্টি জলের মাছ বলতে মোটামুটি আমরা তো জানি আমাদের বাঙালিদের রুই, কাতলা, মৃগেল, কালবসু, বাটা এগুলো আছে, সেই মাছটাকে আমরা বলি যে আমাদের যেটাকে বলা হয় মূলত মিশ্র চাষ, আইএমসি চাষ, যেটা রুই, কাতলা, মৃগেল থাকে তার সঙ্গে অনেক সময় আমরা আজকে আজকালকার দিনে আবার আমরা বলছি যে মোচা চিংড়ি সেটাকেও ছাড়তে বলছি,
1: মাছগুলোর সঙ্গে
0: অবশ্যই। আরেকটা যেটা আছে আমরা জানি যে আরেকটাকে বলা হয় কম্পোজিট ফিশ কালচার, এইগুলো কিন্তু সব ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা আইসিআর এর কিন্তু বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি।
1: আচ্ছা,
0: তো কম্পোজিট ফিশ কালচার কি না, এগুলো তো গেল আমাদের নিজের দেশের মাছ রুই, কাতলা, মৃগেল, এছাড়াও কিন্তু আমরা বিদেশ থেকে কিছু মাছ নিয়ে এসেছি, যেমন আমরা জানেন সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প, এই যে জিনিসগুলো এই যে মাছগুলো আনা হয়েছে কেন না, এই আমাদের দেশীয় মাছের সঙ্গে এই তিনটে মাছের যখন একসঙ্গে চাষ করি তাকে বলে কম্পোজিট ফিশ কালচার।
1: আচ্ছা,
0: এইটার উদ্দেশ্যটা কি না, এই কম্পোজিট ফিশ কালচারে আরো একটা কয়েকটা প্রজাতি ঢুকিয়ে দেওয়ার ফলে মাছের উৎপাদনটা বা উৎপাদনশীলতাটা কিন্তু আরো বেড়েছে, এবং এই যে পুকুরের যে সমস্ত স্তরে এই মাছগুলো থাকে তার ফলে কিন্তু আমাদের সমস্ত স্তর থেকে খাদ্য নিয়ে কিন্তু আমাদের আজকে উৎপাদনশীলতা বেড়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো, বেশি উৎপাদন করা একটা ইউনিট এরিয়া থেকে এবং চাষিদেরকে আরো লাভ দেওয়া, কাজে এইসব মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমন কার্প, এগুলো তো হচ্ছে মিষ্টি জলের মাছ, এছাড়াও যেটা বলি নোনা জলের মাছ যেমন ভেটকি, ভাঙন, পার্সে, বাগদা চিংড়ি, বর্তমানে আমরা করছি ভ্যানামি চিংড়ি যেটা বিদেশ থেকে আনা হয়েছে, ভ্যানামির চাষ, কাজে এই সমস্ত প্রজাতিগুলো যখন চাষ করবে তখন তারা চাষিরা কিন্তু এই সুযোগ সুবিধা পেতে পারেন। এছাড়াও কিন্তু যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের জন্যও কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে,
1: সেগুলো
0: যেমন আমি যদি বলি যে কেন্দ্রীয় স্তরে যদি বলি যে কেন্দ্র সরকারের অতি সম্প্রতি অর্থাৎ 2019-20 আর্থিক বছরে একটা নতুন একটা প্রকল্প, খুব ভালো একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, ইংরেজিতে যাকে বলা হয় PMMSY। এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, তার মাধ্যমে

0: এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যে যেটা বলছিলাম আমরা যে আমাদের প্রায় লক্ষ্যমাত্রা বলা হয়েছে যে আমাদের একটা এখন যদি বলি আমাদের 17 মিলিয়ন টন যেটা বলছিলাম, তার থেকে কিন্তু 22 মিলিয়ন টন কিন্তু মাছ উৎপাদন একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং আরো কিন্তু কর্মসংস্থানের কথা এতে কিন্তু বলা আছে।
1: আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কথা বললেন আপনি, এক্ষেত্রে কি সর্বস্তরের মৎস্যজীবী যারা রয়েছেন তারা কি সুযোগ পেতে পারেন?
0: অবশ্যই, কারণ এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আছে, এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম,
1: আচ্ছা,
0: আর হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। এই সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমগুলো কিন্তু এগুলো সবই কিন্তু রূপায়িত হবে রাজ্য সরকারের মাধ্যমে।
1: আচ্ছা,
0: সেন্ট্রাল সেক্টর স্কিমগুলো যেটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি কেন্দ্র সরকার প্রকল্প, এবং সেখানে কিন্তু যে আমাদের সাবসিডির ব্যবস্থা আছে, যেমন ধরুন আমাদের জেনারেল কাস্টের ক্ষেত্রে আমাদের 40% সাবসিডি, 100 টাকা প্রজেক্ট কস্ট হলে 40 টাকা সাবসিডি দেওয়া হবে, এবং 60 টাকা হচ্ছে আমাদের না 60 টাকা হচ্ছে বেনিফিসিয়ারি যে উপভোক্তা সে ব্যয় করে 40 টাকা সরকার দেবে, এটা হচ্ছে জেনারেল কাস্টের ক্ষেত্রে। আর যদি সিরুল কাস্ট, সিরুল ট্রাইব এবং যদি মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু 60% সাবসিডি, অর্থাৎ 60 মানে তার সে প্রায় নিজে থেকে বিনিয়োগ করবে 40 টাকা 100 টাকায়, আর 60 টাকা কিন্তু সরকার থেকে দেবে। তাই এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম গেল। আর যেগুলো স্পন্সর্ড স্কিম আছে সেইগুলো কিন্তু কি করতে হবে, চাষি ভাইদেরকে আমাদের যে জেলা স্তরের যে আমাদের মৎস্য অফিস আছে সেখানে যে আমাদের যে রাজ্যের যে মৎস্য প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে কিন্তু তাদের প্রজেক্টটাকে কিন্তু ঢোকাতে হবে, এবং সেই ঢোকানোর পরে এটা যখন অনুমোদিত হয়ে রাজ্য থেকে কেন্দ্রে যাবে তখন কিন্তু এই বেনিফিসিয়ারি বা উপভোক্তারা বা বিভিন্ন গ্রুপ, যেমন হচ্ছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, আমরা যে ফিশ ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেগুলোকে আজকের দিনে সরকার কিন্তু বলছে যে একক তো ঠিক আছে, বেনিফিসিয়ারি মূলক বা উপভোক্তা মূলক তো বটেই, এছাড়াও কিন্তু আজকে আছে বিভিন্ন রকম যেখানে আমাদের গ্রুপ ভিত্তিক অর্থ মানে গোষ্ঠী গোষ্ঠী, যেমন আমরা একটু বললাম যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে করলে কিন্তু সেখানে কিন্তু এই 60% সাবসিডি যেটা হচ্ছে আমাদের সিলুকা সিলুল ট্রাইব এবং মহিলাদের, এবং 40% সাবসিডি হচ্ছে জেনারেল কাস্টের জন্য, সেগুলো কিন্তু আছে। এবং এটা একটা খুব ভালো প্রকল্প, আজকে আমাদের রাজ্যে বিভিন্ন চাষি ভাইরা তারা কিন্তু আছে। এছাড়া গেল এটা তো মাছ চাষের ক্ষেত্রে, এছাড়াও যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধে, যেমন তাদের জন্য যদি কোনো ইনসুলেটেড বক্স লাগে, তাদের জন্য কোনো জাল রিপেয়ার লাগে বা এসব ক্ষেত্রে নৌকা রিপেয়ার লাগে, এসবগুলো কিন্তু এই প্রকল্পে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের মাধ্যমে কিন্তু বলা আছে।
1: আচ্ছা, এটা তো গেল কেন্দ্রের কথা বললেন, রাজ্য সরকারের তরফ থেকে এমন কোন সরকারি সুযোগ সুবিধা আমাদের চাষী বন্ধুরা যারা রাজ্যে রয়েছেন তারা কি পেতে পারেন?
0: হ্যাঁ দেখুন, রাজ্য সরকার তো অবশ্যই চাষীদের পাশে সবসময় আছেন, এবং আমাদের জানেন আমাদের বিভিন্ন ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আমাদের জেলা স্তরে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিস আছে বা যাকে অনেক জায়গায় মীন ভবন বলা হয়, আর কেন্দ্র স্তরে কিন্তু রাজ্য স্তরে কিন্তু আমাদের সল্টলেকে আমাদের তো মীন ভবন আছে সেক্টর 5, তো ওনাদের মাধ্যমেও কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রকল্প, যেমন আমি দু একটা প্রকল্পের কথা বলি, আমি একটু আগেই বললাম যে আমাদের যে IMC অর্থাৎ ইন্ডিয়ান মেজর ক্রাফট, রুই কাতলা মৃগেল চাষ করবে চাষি পুকুরে এবং ছোট ছোট পুকুরে, সেখানে কি সহযোগিতা পাবে, এক বিঘে পরিমাণের পুকুর হলে 1000 পিস কিন্তু মাছের চারা তারা কিন্তু বিনামূল্যে পাবে। উপভোক্তা যদি আমাদের ফিশারি সম্পদ মানে মৎস্য সম্পদ আধিকারিক সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা আছে, উপভোক্তা সুবিধা আছে। এছাড়াও যেটা একটু আগে বললাম কম্পোজিট ফিশ কালচার, অর্থাৎ রুই কাতলা মৃগেলের সঙ্গে আমরা করব কিছু কার্প, যেটা হচ্ছে বিদেশ থেকে আনা হয়েছে সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প, সেখানে ইউনিট স্কিমটা কিন্তু অদ্ভুত, সেখানে কিন্তু 2 বিঘা কিন্তু স্কিমের ইউনিট হতে হবে, সেখানে কিন্তু 2500 মাছের চারা, 120 কেজি চুন, আমরা সবসময় বলি মাছ চাষে কিন্তু আমাদের যেমন শাকসবজিতে যেমন নুন, মাছ চাষে সেরকম কিন্তু চুন, চুন ছাড়া কিন্তু মাছ চাষ হবে না, 120 কিলো চুন, 80 কিলো সার, সার কেন লাগবে, কারণ জলের মধ্যে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে, ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন চাষি ভাইরা জানেন মাছ চাষি ভাইরা। এছাড়াও কিন্তু যে আমরা ভাসমান খাবার যেটাকে আমরা ফ্লোটিং ফিড বলি মাছের খাবার, 1500 কেজি খাবার পাবেন। এছাড়াও যেমন আমরা জানেন জিওল মাছের চাষ, শিঙি মাগুর ভালো বাজার আছে, জিওল মাছের চাষের জন্য যেটা প্রকল্প আছে শিঙি মাছ বা দেশি মাগুর মাছের যে চাষ করা হয় তাতে প্রায় একটা পুষ্পভক্তকে 1200 পিস মাছের চারা দেওয়া হয়। এছাড়াও যেটা সম্প্রতি একটা প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের যে বড় মাছ তৈরি, কারণ আমরা জানি যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা মাছের চারা উৎপাদনে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে প্রথম ছিলাম, সারা ভারতবর্ষের যদি কথা বলি যে আমাদের 60 থেকে 70

0: চারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়, এবং আরো যদি বলি বাঁকুড়া রামসাগর অঞ্চলে কিন্তু আমাদের মাছের চারা তৈরি হয়, এবং সেই চারা কিন্তু আমরা অন্ধপ্রদেশ চলে যায়। আবার অন্ধপ্রদেশ থেকে বড় মাছটা কিন্তু আমরা আবার চাষ করে সেই বড় মাছটা আমরা কিন্তু কিনি, আমরা বলি অন্ধের রুই। কিন্তু খুব অতি সম্প্রতি একটা খুব ভালো খবর, আমাদের রাজ্যের বড় বড় জলাশয়েও কিন্তু বড় মাছ উৎপাদন, যেটা আমাদের বিভিন্ন কাজ বাড়িতে বিয়ে বাড়িতে কাজে লাগে, সেই বড় মাছ উৎপাদনের কিন্তু প্রকল্প নেওয়া হয়েছে।
1: বড় জলাশয়ে
0: বড় মাছ তৈরি করতে হবে। সম্প্রতি আপনি জানেন ময়না মডেলের কথা আমরা বলি, সেই জায়গায় কিন্তু প্রকল্প যেটা আছে বড় মাছ উৎপাদনের জন্য 1 হেক্টর বা 7.5 বিঘা আমরা জলাশয় হতে হবে। সেখানে কিন্তু আমাদের প্রায় 10,000 পিস মাছের পোনা, যেগুলো কিন্তু বেশ বড় ওজন, 150 থেকে 250 গ্রাম ওজনের পোনা সরকার সাপ্লাই করবে। এছাড়াও 9,000 কিলো অর্থাৎ 90 কুইন্টাল ভাসমান খাবার দেওয়া হবে। এর উদ্দেশ্য হচ্ছে বড় মাছের চারা ছাড়ো আর বড় মাছ উৎপাদন করো, কারণ আমরা জানি আমরা ছোট ছোট মাছের বীজ ছাড়ি তাহলে কিন্তু বছর শেষে কিন্তু সেগুলো কিন্তু 2 কিলো 3 কিলো হবে না, সেগুলো হয়তো 700 গ্রাম 800 গ্রাম হবে। কিন্তু আমরা যদি 100-150 গ্রামের মাছের চারা ছাড়ি যেগুলো 1 বছর ধরে রাখা আছে, মর্টালিটি কম হবে, এবং সেটা কিন্তু 1 বছর চাষ করলে কিন্তু সেই মাছ কিন্তু প্রায় 4 কিলো 5 কিলো করে উৎপাদন হবে। এটা নতুন প্রকল্প। এছাড়াও তো আরো অনেক প্রকল্প আছে, যেন হচ্ছে যেমন আমাদের নোনা জলের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আমাদের বাগদা চিংড়ি মিন দেওয়া হয়, আমাদের এছাড়াও আছে আমাদের যে MG নারেগা অর্থাৎ আমাদের যে বিভিন্ন স্কিম আছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের, যেমন হচ্ছে আমাদের কর্মসংস্থান স্কিম আছে, তার অধীনে যে পুকুরগুলো কাটা হয়েছে খনন করা হয়েছে সেখানেও কিন্তু 1,000 করে মাছের চারা এবং 20 কেজি করে চুন দেওয়া হয়। এছাড়াও আমাদের জানেন কলকাতা ওয়েটল্যান্ড যেখানে সুয়েজ ফেড ফিশারিজ অর্থাৎ যেখানে আমাদের যে যে জলটা আমাদের বর্জ্য জল সেই জলটা থেকে সেখানেও কিন্তু 1 হেক্টর এরিয়া প্রতি বিভিন্ন রকম প্রকল্প আছে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম আরো স্কিম আছে, অ্যালুমিনিয়াম হাঁড়ি দেওয়া হয় চাষিদেরকে, টানা জাল দেওয়া হয়। এছাড়াও যেগুলো আছে বিভিন্ন যে SCSP সিরুল ক্লাস সাবপ্ল্যান বা সিরুল টাইপ সাবপ্ল্যান, সেটা রাজ্যেরও আছে কেন্দ্রেরও আছে। সেই সিরুল ক্লাস যে সাবপ্ল্যান বা যে আদিবাসীদের জন্য যে সাবপ্ল্যান, সেখানের মাধ্যমেও কিন্তু আমরা একদম উপভোক্তাদের ডাইরেক্টলি আমরা তাদের পুকুরে মাছের চারা, তাদের পুকুরে চুন, তাদের পুকুরে মাছের খাবার দেওয়া হয়। এছাড়াও আর দুটো প্রকল্পের কথা না বললেই নয়, যে রাজ্য সরকারের খুব একটা সুন্দর প্রকল্প, তার মধ্যে একটা ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, যেটাকে আমরা সবাই বলি FRC। সেই কার্ড থাকলে মৎস্য চাষী এবং মৎস্যজীবী তারা কিন্তু একটা মৎস্যজীবী বন্ধু প্রকল্পের আওতায় চলে আসবেন।
1: তাতে তারা কি ফেসিলিটি
0: তারা পাবেন, যেটা এই প্রকল্পের আওতায় থাকলে 2 লক্ষ টাকা মৃত্যুকালীন সহায়তা পাওয়া যায়।
1: আচ্ছা,
0: যদি তার 60 বছর বয়সের আগে যদি মারা যান অর্থাৎ কর্মক্ষম থাকতে থাকতে মারা গেলে এই ফিশারম্যান রেজিস্ট্রেশন,
1: স্বাভাবিক মৃত্যু নাকি কোন দুর্ঘটনা?
0: না, স্বাভাবিক মৃত্যু। চাষি ভাই মৃত্যু হলে এটা মৎস্যজীবী বন্ধু প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প পেতে গেলে কিন্তু এই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডটা লাগলে কিন্তু সরকারি যে প্রকল্পগুলো বললাম সেগুলো পেতেও কিন্তু অগ্রাধিকার পাওয়া যায়। এছাড়াও একটা প্রকল্প আছে সমুদ্র সাথী, অতি সম্প্রতি লঞ্চ করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প। সেখানে হচ্ছে যারা রেজিস্টার্ড যারা মাছ ধরতে যায় সমুদ্রে, আমরা জানি সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এছাড়াও আমাদের যারা ব্যান পিরিয়ড, আমরা জানি মৎস্যজীবীদের জন্য কিছু সময় বছরে 2 মাস আমাদের পশ্চিমবঙ্গে 2 মাস ব্যান করা আছে, যাতে করে মাছেরা ব্রিডিং করতে পারে, মাছের উৎপাদন বাড়ে। সেই ব্যান পিরিয়ডে কিন্তু চাষিরা মৎস্যজীবী সমুদ্র সাথী প্রকল্পের যদি কার্ড থাকে তাহলে 5,000 টাকা করে কিন্তু 2 মাসে 10,000 টাকা তারা কিন্তু ঘরে বসে পাবেন। এইসব যে বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের মাছ চাষিরা বা যারা মাছ ধরতে যান সমুদ্রে বিশেষ লাভবান হচ্ছে।
1: ঠিক তাই,
0: যদিও এই প্রকল্পগুলো অনেক চাষি ভাইরা জানেন না সহজ।
1: এই প্রশ্নেই আসছিলাম আর কি, যে আপনি তো প্রচুর প্রকল্প, অনেক সুযোগ সুবিধা, কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন রকম স্কিমের কথা উল্লেখ করলেন, কিন্তু এই যে স্কিমগুলো এগুলো কি আমাদের যে লেভেলে বা যাদের জন্য স্কিম তারা কি আদৌ জানতে পারছে বা তারা কি জানেন?
0: না, জানতে তো পারছিনি, কারণ অনেক চাষি ভাই এখন অনেক সচেতন হয়েছে। দেখুন, আজকে যদি আমরা বলি,
1: যদি তারা জানতে চান সেক্ষেত্রে তাদের কোথায় যেতে হবে বা কি করণীয়?
0: এই পত্রে যদি বলি, দেখুন আমাদের একটুখানি বলে নেওয়া দরকার, যে আমাদের যেমন প্রাণী বিজ্ঞান বা আমাদের যেমন চাষবাসের ব্যাপার, এই বিজ্ঞানটা কিন্তু অনেক পুরনো, ব্রিটিশ আমাদের শুরু হয়েছে, কিন্তু মাছ চাষের যে বিজ্ঞান মাছ চাষ সেটা কিন্তু অতি সম্প্রতি, আরো বলতে গেলে আজ থেকে তার বয়স হচ্ছে প্রায় 40-50 বছর বাণিজ্যিক যে মাছের উৎপাদন, তারপরে কিন্তু সচেতনতা অনেক পরে এসছে। কিন্তু খুব ভালো খবর যে চাষি ভাইরা আজকে বিভিন্ন ব্লক অফিসে, যে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন প্রত্যেক ব্লক অফিসে, এছাড়াও আমাদের রাজ্য যে বিভিন্ন মৎস্য দপ্তর, আমাদের ICR যে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের প্রতিষ্ঠান যেটা বললাম যে ICR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশন, বা কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান যেটা আমাদের সল্টলেক সেক্টর ফাইভে আমাদের

0: পিস বা মিনু ভবনের গায়ে অবস্থিত, সেখানে আমরা আছি। এছাড়াও আমাদের ব্যারাকপুরে সেন্ট্রাল সিপ্রি আছে, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি ইনস্টিটিউট আমাদের ভুবনেশ্বরে আছে। আমাদের আমাদের রাজ্যে আরেকটা হচ্ছে যে আইসিআরের যত যে মাছের ফিশারি ইনস্টিটিউট আছে আইসিআর, তাদের সবাইকারী প্রায় শাখা কেন্দ্র সেগুলো কিন্তু আছে। আমাদের অহরাতে আছে ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার, কল্যাণীতে আছে ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার, আমাদের রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ মৎস্য প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সম্প্রসারণ বিভাগ আছে। সেসব জায়গায় কিন্তু চাষি ভাইরা আজকে আসছেন এবং সেসব ক্ষেত্রে আজ চাষি ভাইরা কিন্তু অনেক কিছু জানতে পাচ্ছেন।
1: মানে পূর্বের তুলনায় কিছুটা সচেতনতা বেড়েছে এবং তারা যোগাযোগও করছে। তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা যারা বিশেষ করে মৎস্যজীবী মানুষ যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা যদি আপনাদের নিকটবর্তী কোন যে সমস্ত ব্লকে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন।
0: অবশ্যই, ওরা তো কাছে আছে, প্রত্যেক ব্লকেই আছেন মৎস্য। তবে অধুনা দেখা যাচ্ছে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিকরা অনেক রকম কাজে ব্যস্ত, তাদেরকে শুধু মৎস্য চাষ ছাড়াও কিন্তু আরো পাঁচ রকম কাজ করতে হয়। তো তাছাড়াও তো আমরা তো আছি, আমরা কেন্দ্র সরকারের বিভিন্ন আইসিআর যে অর্গানাইজেশন আছি, যেমন আমরা সল লেকে আমরা আছি বা আরো যে অফিসগুলো বললাম সেগুলোও আছি, সেগুলো তো চাষি ভাইরা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন আমি বললাম যে শিরুল কাস্ট সাব প্ল্যান, শিরুল ট্রাইব সাব প্ল্যান, তার মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু আজকে কেন্দ্র সরকারের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন গ্রামে যে ব্লকের মাধ্যমে রাজ্যের মাধ্যমে আমরা কিন্তু চাষিদের কাছে পৌঁছাচ্ছি ডাইরেক্ট, এবং চাষিদেরকে আমরা কিন্তু তাদের বিভিন্ন প্রকল্প তাদেরকে গ্রহণ করাচ্ছি, তাদেরকে বিভিন্ন আমাদের মাছের চারা দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, হাঁড়ি দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখন অনেক বেশি একটা কর্মযোগ্য চলছে, কারণ কি আমি বললাম যে পশ্চিমবঙ্গ মাছ চাষে এগিয়ে আছে, আমাদের চাষি ভাইরা অনেক সচেতন, অনেক তারা ইনোভেটিভ বলি আমাদের চাষি ভাইরা। তো আমাদেরকেও কিন্তু অন্ধপ্রদেশের মতো আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে মাছ চাষে।
1: আচ্ছা ডক্টর ঘোষাল, আমরা আলোচনার প্রসঙ্গে আপনি তো বললেন যে বড় জলাশয়ে বড় মাছ চাষ, কিছু গ্রাম বাংলার বুকে এখন যে মাটিটা স্থানান্তরিত করার ব্যাপার থেকে থাকে যে এক জায়গায় মাটি নিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে একটা বিরাট বড় জলাশয় হলো, যে হেক্টরের কথা বললেন বা যে একরের কথা বলেন, সেখানে এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন বা মৎস্য চাষী রয়েছেন তাদের এই জায়গাটা অনেকটা বড় হয়ে গেল, এই একর বা হেক্টরের চাইতে অনেক বড় হয়ে গেল, সেক্ষেত্রে কি আমাদের এই চাষি বন্ধুরা আপনি যে সমস্ত প্রকল্প বা সুযোগের কথা বললেন তারা কি পেতে পারেন যদি লিস্ট থাকে বা এরকম কিছু?
0: খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এখন মাছ চাষটা যদি দেখি অন্ধপ্রদেশ মডেল দেখি, সেখানে কিন্তু অনেক বড় বড় জলাশয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব ছোট ছোট জলাশয়। তো এই যে জলাশয়টা বড় করলে কিন্তু মাছ চাষের একটু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয় বড় মাছ উৎপাদনের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে কি যেহেতু চাষে আমাদের লাভ নেই, ধান চাষে লাভ নেই, অনেক চাষি ভাই সেই চাষের জমিটাকে মাছ চাষে রূপান্তরিত করে নিচ্ছে। যদিও সেগুলো করার আগে অবশ্যই তাদের যে পঞ্চায়েত স্তরে বা তাদের ব্লক স্তরে একটা পারমিশন নিতে হয় নিশ্চয়ই তারা চাষিরা সেগুলো নিয়ে থাকেন। এছাড়াও কিন্তু যখন বড় জলাশয় হচ্ছে তখন কিন্তু সেই জলাশয়টা কারো তো নিজের নয়, তো সেই জলাশয়ের যে একটা লিজ চুক্তি, অর্থাৎ পাঁচ বছরের হোক বা তিন বছরের হোক, একটা লিজ চুক্তি কিন্তু তাকে করতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে কিন্তু যে অনেক বেকার যুবক যুবতী তারা কিন্তু অনেক চাষিদের থেকে পুকুর নিয়ে, কারণ পুকুর একটা বুঝতে পারছেন খরচ সাপেক্ষ ব্যাপার, সবাইকার পক্ষে ইন্ডিভিজুয়ালি পাঁচ বিঘে, বিশেষ করে আমাদের রাজ্যে যখন একটা ভূমি সংস্কার হয়েছে, ল্যান্ড সিলিং একটা মেপে বেঁধে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সবাইকার বেশি জমি নেই। তো সেই জায়গায় কিন্তু অনেক অনেক বেকার যুব যুবতী তারা কিন্তু গ্রামের যে অব্যবহৃত যে জায়গা যেগুলো লিজ নিচ্ছে, তো এই যে প্রকল্পগুলো পেতে গেলে তার যদি লিজ রেকর্ড থাকে,
1: আচ্ছা চুক্তিপত্র
0: লিজ চুক্তিপত্র যদি থাকে, তাহলেও কিন্তু এই সব কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো বললাম সেই প্রকল্পে কিন্তু সব তারা কিন্তু উপভোগ পাবে। কিন্তু আরেকটা কথা বললাম, যদি ওই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড রাজ্যের ক্ষেত্রে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যদি তার করা থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এই যে প্রকল্পগুলো পেতে কিন্তু অগ্রাধিকার হবে। তো এই চাষি ভাইরা অনেক জানেন না, আজকে তো জানেন অনেক কাজ অনেক রকম সুবিধা আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে অনেক প্রকল্প, তার মধ্যে মানুষও অনেক সময় দিশাহারা হয়ে যান যে কোনটা কি প্রকল্প। কিন্তু মৎস্য চাষের জন্য যে প্রকল্পগুলো আছে, যেমন এই কার্ড, বিশেষ করে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, এই কার্ডগুলো কিন্তু খুব থাকলে কিন্তু খুব তাদের উপকারে আসবে।
1: এই যে কার্ডটা সেটা কি গ্রাম বাংলার যে সমস্ত সাধারণ একজন পরিবারের যারা বাড়িতে সামান্য হয়তো পুকুর রয়েছে, এক বিঘা পুকুর রয়েছে, সেখানে মাছ এমনি ভাবেই চাষ করেন, তিনিও কি করাতে পারেন নাকি কোন শর্ত রয়েছে?
0: একদম, আমাদের যেটা দুয়ারে সরকার প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্রামবাসী যাদের অ্যাটলিস্ট পুকুর আছে বা মাছ চাষের সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু এই ধরনের কার্ড কিন্তু আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনাকে আবেদন করতে হবে, ব্লক স্তরে করতে পারেন বা আজকে যে রাজ্য সরকারের যে বিভিন্ন দুয়ারে প্রকল্পগুলো চলে এসেছে
1: সেখানে করতে পারেন।

0: করা। বেশ, আপনি তো অনেক প্রকল্প অনেক সুযোগ সুবিধার কথা বললেন, এবারে যদি আমাদের কৃষক বন্ধুরা বা মৎস্য চাষিরা যারা সরাসরি যদি আপনাদের অফিসে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ঠিকানা বা যদি যোগাযোগের কিছু মাধ্যম থাকে জানান একটু।
1: দেখুন, আমাদের ঠিকানা আমাদের সল্লেকের সেক্টর 5 নিকোপার্ক পেরিয়ে মিন ভবন, যেটা আমাদের রাজ্য সরকারের মৎস্য দপ্তরের হেড অফিস, সেটা তো আছি। তাছাড়া আমাদের আইসিআর যেটা আছে, আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, বা বাংলাতে বললে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, এটা মূলত একটা সমতুল্য বা ডিমড ইউনিভার্সিটি। এখানে হায়ার এডুকেশন ছাত্রদের করানো হয়, মাস্টার্স এন্ড পিএইচডি যারা মাছ চাষের সঙ্গে যুক্ত। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন চাষি ভাইদের সম্প্রসারণ বা তাদের যে আমাদের বিভিন্ন প্রকল্পের কথাও কিন্তু আমরা বলে থাকি। এবং এই সল্লেকে সেক্টর 5 32 জিএন ব্লক, কলকাতা 91, ফোন নাম্বার হল 0332357-3893। এবং আজকের সবাই তো মেল আইডি ইউজ করেন, একটা ছোট্ট যদি মেল করে দেন, kolkata@cife.edu.in, তাহলে কিন্তু আপনারা আপনাদের কাছে পৌঁছে যাব।
0: বেশ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ ব্যাপারে আজকের আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে ডক্টর তাপস কুমার ঘোষাল, প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশন কলকাতা সেন্টার। ডক্টর ঘোষাল, আপনাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য।
1: নমস্কার।
0: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: বন্ধুরা, এখন খারিফ মরশুম। খারিফ মরশুমে বিশেষ করে গ্রামীণ এলাকার, নদী তীরবর্তী এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি রকমের চাষ হয়, সে ব্যাপারে আজকের আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
3: নমস্কার।
2: আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষবাস। আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয়।
3: খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয়, সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি। খরিফ চাষতে প্রধান চাষ হলো ধান চাষ। ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি, যেরকম শসা, উচ্ছে, করলা, লাউকি, এগুলো চাষ করি। কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি, তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল।
2: তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয়, যে লবণাক্ত এরিয়ায় সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন?
3: আমাদের যে খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে আছে প্রথম কথা হলো যে বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, এটা একটা সমস্যা। তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয়, যেরকম যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে, আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয়। লবণ একটা সমস্যা। তাছাড়া যে বৃষ্টির যে পরিমাণ যদি কম হয়, যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি, আর যেটা বেশি বৃষ্টি হয়, যেটা জল জমাট হয়, ওখানে বন্যা যদি হয়, সেটা একটা সমস্যা। তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায়।
2: তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন, তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণাক্তির পরিমাণটা কতটা, সেটা তিনি বুঝবেন কিভাবে? তার আগে যদি আর একটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই, যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে?
3: এটা খুব ভালো প্রশ্ন। যে আমাদের এই যে এলাকাতে, যে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক, মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাতে, এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে, ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে, ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে, ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে। মাটিতে কি করে আসে? যখন গরম সময়ে যে জলগুলো নিচে, জমির নিচে যে জলগুলো আছে, ওই বাষ্পীকরণ হয়, মাটির ভিতরে যে কৌশিক নালীগুলো আছে, যেটা ক্যাপিলারি পোর্স বলা হয় ইংরেজিতে, সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে,

0: ওই জলের সাথে সাথে লবণগুলো উপরে চলে আসে, এসে তারপরে মাটির যে উপরে যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায়, এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায়, তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে। আর এই যে
1: ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি, এগুলো কি মূলত লবণ?
0: এটাই ঠিক, যেগুলো সাদা সাদা আস্তরণ গুলো আমরা দেখছি সেগুলো লবণ যে থেকে যায়, সেগুলো আস্তে আস্তে জমা হয়, তারপরে আমরা সেটাকে দেখতে পারি।
1: আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে?
0: এই লবণ কি কি লবণ থাকতে পারে? এটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এর সাথে যে কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, এই যে লবণগুলো, বিভিন্ন লবণগুলো হয়, এগুলো কি করে মাটিতে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না। কেন? ওই যে অসমোটিক প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে শিকড়গুলো নিতে পারে না, শিকড়ের বৃদ্ধি ভালো হয় না। আর যে গাছগুলো হয় সেই গাছগুলো ভালো পাশকাটি হয় না, তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না, তার ফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয়। মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে যখন শীষ আসবে, শীষগুলো চিটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, চিটে হয়ে যাবে, আর ওই দানাগুলো পুরুষ্ট হবে না, ফলে অনেক আমাদের ফসলের নষ্ট হয়।
1: আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ, যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে, তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করে তো বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে, তার জন্য তারা কি করবেন?
0: ঠিক কথা বলেছেন, মাটি আর জল আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে। আমাদেরকে যে আশপাশ যে ডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে সেগুলো থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে। আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয় যে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট টিভিটিটাকে দেখতে হয়, লবণের যে মাপটা আমরা করি, এই যে সল্ট বা লবণগুলো থাকে, যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয়, যেটা 4 থেকে বেশি হয়ে যায় আর মাটিতে, তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত মাটি। আর সেরকম যদি জলতে 2 থেকে বেশি হলে সেগুলো আমরা সেচের জন্য উপযুক্ত হয় না, সব থেকে ভালো 1 থেকে কম হলে ওই জলটা ভালো জল হয়। আমাদেরকে ওই মাঝে মাঝে জল বা মাটির স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে। আমরা বুঝতে পারবো যদি বেশি হয়, খুব বেশি হয়, সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে, তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো।
1: খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান, সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের?
0: ধানের আমরা চাষ যেটা করি মুখ্যত 3 রকম জমিতে, আমরা 3-4 রকম জমিতে চাষ করি, যে সেটাকে আমরা বলি উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে, যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয়। তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি, সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায়, সেই রকম জাতকে নির্বাচন করতে হবে, যেরকম ক্যানিং 7 বা মোহন বা আমাদের শতাব্দী, এরকম জাতের গুলো। আর যেটা মাঝারি জমি, সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি, যেগুলো উৎপলা, সুমতি, ভূতনাথ, প্রতীক্ষা, এগুলো আমাদেরকে করতে হবে। আর যেগুলো নিচু জমি, যেটাতে আমরা মোটামুটি 5 মাস থেকে বেশি জল থাকে, ওইসব জমিতে অমলমনা, গীতাঞ্জলি, সবিতা, পাটনাই, তুলসী, পানিধান, এইরকম বর্ষা ধান, এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে, সেইগুলো চাষ করতে হবে। তো এইরকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে, ধানের ফসল নিয়ে, আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে।
1: জাত নির্বাচন তো হলো, ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন?
0: আমরা বীজ যখন নির্বাচন করব, প্রথম হলো আমাদের যে যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব, যদি আমি একটা চাষি, আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইবো, তাহলে সেই রকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে, সেরকম যে পরিচর্যাগুলো করতে হবে, যে ফসলে আমার ঠিক পরিমাণ মতন জৈবিক সার, রাসায়নিক সার দিতে হবে। আরেকটা মুখ্য কথা হলো, বীজটা আমরা হারভেস্টিং করব, সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে, মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে, সেটাকে আমাদেরকে

0: দেখতে হবে যে ফলন মতন হয়ে যাবে যে বীজটা, আর যেটা পুরুষ্ট থাকবে, আর যে শীষগুলো ভারী ভারী থাকবে, নিচু মাথা থাকবে, সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে, সেরকম একটা সুস্থ তো ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করব। তাহলে আমরা যে পরবর্তী ফসলের চাষটা ভালো হবে। তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি, তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয়, যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয়, তাহলে একটা ব্রিডর সিড আছে, ফাউন্ডেশন সিড আছে, সার্টিফাইড সিড আছে, ট্রুথফুল লেবেল সিড আছে। ব্রিডর সিড হচ্ছে পুরো 100% পিওর সিড, সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে। তারপর হলো ফাউন্ডেশন সিড, ফাউন্ডেশন সিডটা 99.5% পিউরিটি থাকে, সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয়। নাহলে সার্টিফাইড সিড, যেটা সার্টিফাইড সিড, আমি বলবো সবাইকে সার্টিফাইড সিড ব্যবহার করতে বা সার্টিফাইড বীজ ব্যবহার করতে। আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে, সেই লেবেলিং কে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে, কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে, কত পার্সেন্ট পিউরিটি আছে, কত পার্সেন্ট মিক্সচার আছে, সেগুলো দেখে আমাদেরকে বীজটি নির্বাচন করতে হবে।
1: আচ্ছা, ধরুন আমরা কোন দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন, সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে?
0: সেটাকে আগে দেখতে হবে। জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে, যদি না থাকে, যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি, তাহলে শোধন অবশ্য করা দরকার, বীজটাকে শোধন অবশ্য করা দরকার। প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো, তার আগে একটু রোদে শুকনো করতে হবে। তাহলে কি হবে, একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব। বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি, যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি, কি করে না, 10 লিটার জলতে 1 কেজি লবণ দিয়ে বীজটাকে আমরা ওইটাতে ফেলে দেবো। ফেলে দিয়ে এইরকম ব্যাচ ব্যাচ করে সেই বীজটাকে আবার তুলে নেব। তুলে নিয়ে যে বীজগুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ, উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো নেব না সেগুলো। তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো, যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই, তাহলে এমিশন 5 গ্রাম, স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম, 10 লিটার জলতে দিয়ে 10 কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয়, তাহলে আমরা একটা কম্পানিয়ন 1 গ্রাম আর তার সাথে সিডোমোনাস 4 গ্রাম, এটা 1 কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে। এরকম শোধন করলে বীজটা, তাহলে আমাদের পরবর্তী ফসলে, ধানের ফসলে যে চাষটা করব, সেটা রোগ পোকা কম হবে, ফসলের বৃদ্ধিটা ভালো হবে।
1: এবারে বীজ শোধন হয়ে গেল, আমাদের জাত ও নির্বাচন হয়ে গেছে, বীজ নির্বাচন, বীজ শোধনও হয়েছে, বীজটাকে এবারে বীজতলাতে ফেলতে হবে। বীজতলা ফেলার আগে একটা বীজতলা তো তৈরি করার কোনো পদ্ধতি আছে, সেটা কিভাবে করবেন? বীজতলা তৈরি,
0: বীজতলাটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই এই এলাকাতে চাষ করি। কেন, এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজতলাটা তৈরি করতে হবে। যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায়, তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে, তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজতলাটা করব। সাধারণত যে আমরা বীজতলাটা করব, আমরা যে 1 মিটার বাই 10 মিটার এরকম একটা একটা বেড করতে হবে, আর বেড গুলো উঁচু করতে হবে, প্রায় 1 ফুট মতন উঁচু করতে হবে। কেন, আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আমরা উঁচু করব, তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো, তারপরে আমরা জলটাকে বের করে দেবো যদি বৃষ্টি হয়। পরে যেই বীজটা আমরা ফেলবো, বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাবে, পরে যে বীজতলাটা করব সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেবেলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজতলা তৈরি করব, করে আমরা যে বীজটা ফেলবো সেটাকে সেরকম ইউনিফর্মলি সব জায়গাতে যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে। আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না, প্রায় 1 স্কোয়ার মিটার জায়গাতে, 1 মিটার বাই 1 মিটার জায়গাতে 25 থেকে 40 গ্রাম মতন বীজ দিতে হবে, দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে হবে।
1: একটা বলুন যে বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু?
0: অবশ্য করতে হবে, কেন বীজতলা থেকে আমরা যদি ধানার বীজতলাটা ভালো করে করি, যেটা ভিগোর সিডলিং প্রস্তুত করে বা বীজতলা করি, তাহলে তার পরবর্তী সময়ে আমাদের

0: যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে। যেরকম প্রথম আমাদেরকে ফার্মার ম্যানুয়র বা গোবর সার একটা দিতে হবে, আমি 1000 স্কোয়ার মিটার জন্য বীজতলা করি তাহলে 5 কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে। 5 কুইন্টাল মানে যদি 50 কেজি বস্তা হয়, 10 বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে, আগে দিয়ে সেটাকে ঘেটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে। তারপরে যদি রাসায়নিক সার কথা বলি তাহলে 5 কেজি নাইট্রোজেন, 3 কেজি ফসফরাস আর 1.5 কেজি পটাস এটা দিতে হবে। কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাস, যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি, পুরো 5 কেজি নাইট্রোজেন মানে প্রায় 11 কেজি ইউরিয়া, সেটার অর্ধেকটা মানে 5.5 কেজি, আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই তাহলে 3 কেজি মানে 18-19 কেজি মতন সেটাকে পুরো, আর 1.5 কেজি পটাস যদি হয় তাহলে 2.5 কেজি মিউরেট অফ পটাস, এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন, পুরো ফসফরাস আর পুরো পটাস এটাকে আমরা বীজতলাতে দিয়ে দেব। তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা 15 দিন পরে সেটাকে আমি দিয়ে দেব।
1: এবার বীজতলাতে গাছ বেড়ে উঠছে চারা গাছ, কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে?
0: এটা একটা ভালো প্রশ্ন। যে আমাদের এই এলাকাতে বৃষ্টি উপরে আমরা যেহেতু নির্ভরশীল, যে বৃষ্টি মারতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি, সেজন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মৌসুমে প্রায় 40 দিন মতন যে বীজটা হয় বয়স সেটা হলে আমরা রোয়া শুরু করি। কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি, ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি। বুনন ধান মানে ওইটা বীজতলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই, যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেরকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, যখন বৃষ্টিটা শুরু হয় যেটা ধানগুলো বেরোয়, তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায় ধান গাছের হাইট বা লেন্থটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না। তো এইরকম যদি আমরা বীজতলা না করে বুনন ধান চাষ করি করতে পারতে পারি, যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সে জায়গাতে করতে পারি। কিন্তু বীজতলা করলে আমাদের প্রায় 40 দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে, যারপরে আমরা
1: সেগুলো মূল জমিতে
0: বসানোর যোগ্য হয়ে যাবে।
1: আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বীজতলার যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি, মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার, সেটা কিভাবে করবে?
0: ঠিক কথা। তার আগে আমি আরেকটা কথা বলি, যে যে বীজতলাটা হলো সেইটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি, যেটা জৈবিক সার এখন পাওয়া যাচ্ছে যেরকম আজোস্পিরিলাম বা ফসফোব্যাকটেরিয়া, একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি। যদি আজোস্পিরিলাম হয় তাহলে 1 কেজি, আর যদি ফসফোব্যাকটর হয় 1 কেজি, সেটাকে 40 লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো। তাহলে কি হবে যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে যখন রোপণ হবে তাহলে ওইগুলো কাজ করবে। তারপরে যে আমরা রোপণও করব, ওই সময় যেরকম কাদা করি, যেরকম আমরা বীজতলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি তৈরি করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব। সেটাতে আমরা জেনারেলি 15 সেন্টিমিটার বাই 15 বা 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ বা রোপানো হবে, দূরত্বটা হবে, আর প্রত্যেক জায়গাতে 2টো করে বীজ আমরা দেব, বেশি দেব না। যদি আমরা যেহেতু যদি
1: কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করেন সেখানে তো 2টো করে দেন না, 4-5টা করে একসঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন, সেটা কি ঠিক করেন ওনারা?
0: না, বেশি দেওয়া উচিত না, কেন আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি, বীজের দাম প্রচুর বেশি। আমরা আর যে পাশকাঠি হয় যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে প্রচুর পাশকাঠি ওখান থেকে হয়, তা আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো তাহলে যে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশকাঠি বেশি হয় সেটা হবে না, আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেক্টেশন করতে পারি তা হবে না, সেজন্য আমরা বেশি দেব না। আমাদেরকে দুটো থেকে তিনটে দেব। আর যে আমি বললাম যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব, সেই তা ফলে

0: কি হবে, প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমাদের শীষগুলো হবে, একটা একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে, পুরুষ্ট হবে, তারপরে ফলন আমরা বেশি হবে। তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে, প্লান্ট পপুলেশনটাকে, ডেন্সিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে, তার ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাব।
1: এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাঠি ছাড়া বা আলো, পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধ হয় ভালো হবে।
0: খুব ভালো এটা বিষয়। আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল, যেটা আমরা বলি, যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পায়, বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায়, তারপরে রোগ পোকা বেশি হয়ে যায়, তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয়, তার ফলে যে রোগ পোকাগুলো বেশি আটাক, তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে শক্তিটা সেটা বেশি হয়, সেরকম হিসাবে
1: আমাদের রোপণ করা দরকার। আচ্ছা, আমরা তাহলে আজকের কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সমীক্ষা। শিরোনাম, যদ্দিন বাঁচি তদ্দিন শিখি, বলছেন সুপ্রিয় মিত্র।
1: যদ্দিন বাঁচি তদ্দিন শিখি, উচিত শিক্ষা। কি অদ্ভুত একটা শব্দবন্ধ! কেউ ভুল করল, কথা শুনল না, কিংবা আমাদের পছন্দ মতো আচরণ করল না, তখনই আমাদের জ্ঞান সাগরে জাগে আলোড়ন। উচিত শিক্ষা একটা দিতেই হবে একে। একটু থেমে ভাবুন তো, আমরা কি সত্যিই কোনো ঔচিত্যময় শিক্ষাদানের কথা তখন ভাবি, নাকি এমন শাস্তির ছক কষি যা সে জীবনে কসমিন কালেও ভুলতে পারবে না। একটা শিশু যখন হাঁটতে শেখে, কতবার সে পড়ে যায়, এটা কি তার উচিত শিক্ষা?

0: পড়ে, উঠে দাঁড়ায়, আবার হাঁটে। অর্থাৎ শেখার সঙ্গে ভুলের একটা গভীর বন্ধুত্ব আছে। সুনির্বল বসুর সেই পংক্তি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। একটাই তো পৃথিবী, সেখানে কিনা প্রত্যেকেই শিক্ষক, আকাশ শিক্ষক, বাতাস মাস্টার, গাছ টিউটার, এমনকি আমাদের ছোটবেলার গল্পের কচ্ছপ, খরগোশ, শেয়াল, বাঘমামারাও। তারা কথা বলতো আমাদের সঙ্গে, আমরা গল্প করতাম, শিখতামও কত কিছু। অথচ কেউ বলেনি আজ তোমাকে নৈতিকতার শিক্ষা দেওয়া হবে। সেই শেখায় জোর জার ছিল না, ছিল নির্মল আনন্দ, গল্পের ছড়াছড়ি, বিস্ময়ের হৈহট্টগোল। কোথায় গেল সেই আনন্দ? একটু বড় হলে শিশুর হাতে বই তুলে দেওয়াও তো এখন শাস্তি হয়ে দাঁড়িয়েছে। একটু বেচাল হলেই বলি বই পড়ো, কিন্তু বই কি শুধু পড়ার জিনিস? বই তো পৃথিবীকে অন্যের চোখ দিয়ে দেখার একটা জানলা, আর সেই জানলাটা বড়রাই বন্ধ রেখে স্মার্টফোনের জানলায় ডুবে থাকবে, আর বাচ্চারা ঠিক উল্টোটা করবে। এমন তো হয় না মশাই, শিশুরা আমাদের কথা যতটা শোনে তার চেয়ে অনেক বেশি দেখে। বাড়িতে বাবা মা বই পড়েন না, শিক্ষকও যদি পাঠ্য বহির্ভূত বইয়ের কথা না বলেন, বই পড়ার আনন্দের দৃষ্টান্ত না রাখেন, তাহলে শিশুকে শুধু বই পড়তে বললেই সে বই পড়বে? যদিও সমস্যাটা শুধু বই না পড়ার নয়, সমস্যা আরও গভীরে। আমরা শেখাকে ক্রমশ শিক্ষা দেওয়ায় বদলে ফেলছি। শিক্ষা আর উচিত শিক্ষার মাঝখানে দূরত্ব ক্রমশ কমছে, শিক্ষা আর শাস্তির মধ্যে ব্যবধানও। যে শিশু প্রশ্ন করে তাকে থামিয়ে দেওয়া হয়, কি সাহস গুরুজনকে প্রশ্ন! যে ভুল করে তাকে ভয় দেখানো হয়, যেন বড়রা নিজেরা কোনো ভুল না করেই বড় হয়েছেন। অথচ প্রশ্ন না করলে শেখা শুরুই হয় না, ভুল না করলে শেখায় গভীরতা আসে না। আর এই প্রশ্ন, এই ভুল, এই কৌতূহলকেই প্রাণবন্ত করে তুলতে পারেন একজন শিক্ষক। একজন শিক্ষক সব প্রশ্নের উত্তর জানবেন এমনটা হতেই পারে না। কোনো কোনো প্রশ্নের সামনে ছাত্রের সঙ্গে দাঁড়িয়ে বলতে পারাটাই বড় কথা, যে চলো একসঙ্গে খুঁজে দেখি। সেখানেই শিক্ষকও আবার ছাত্র হয়ে ওঠেন। একটা শিশু আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, চাঁদটা আমার সঙ্গে সঙ্গে হাঁটছে কেন? প্রশ্নটার উত্তর আমার জানা কি না তার চেয়ে বড় কথা, শিশুটির প্রশ্নে যে বিস্ময়, সেই বিস্ময়টা আমাদের মধ্যে আর কতটা বেঁচে আছে। আমাদের কৌতূহল অনেকটাই মারা পড়েছে প্রশ্ন করলে অপমানিত হওয়ার ভয়ে, শিক্ষালাভ আটকে গিয়েছে উচিত শিক্ষার আতঙ্কে। কিন্তু জ্ঞান তো আমাদের মুক্তি দেয়, শান্ত করে। জ্ঞান লাভের রাস্তা যদি শাস্তি দিয়ে মোড়া থাকে, তবে তা মুক্তির রাস্তা হতে পারে না। তাই আজকের শিক্ষক দিবসে চ্যালেঞ্জটা হয়তো এই, যে শাস্তি সরিয়ে শেখার আনন্দ ফিরিয়ে আনা। শিক্ষা যাতে সার্কাসে পরিণত না হয়, তার জন্য শিক্ষককেই আগে রিংমাস্টারের দায়িত্ব থেকে বেরিয়ে আসতে হবে, চাবুকটা ফেলতে হবে হাত থেকে। তারপর শুরু হবে নতুন অধ্যায়, আর সেই অধ্যায়ের প্রথম বাক্য, যদ্দিন বাঁচি তদ্দিন শিখি।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম যদ্দিন বাঁচি তদ্দিন শিখি, বললেন সুপ্রিয় মিত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক জঙ্গি, উদ্ধার একটি AK রাইফেল ও গোলাবারুদ। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। দেশজুড়ে আজ

0: উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রথম জিও সিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV-F17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। এই সাফল্যকে ইসরোর এক অসামান্য সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী একে সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ বা আর্থ অবজারভেশন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান আরও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও শ্রীহরিকোটা থেকে জিএসএলভি F-17 মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লিতে 3 দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। জম্মু কাশ্মীরের বুদগাঁও জেলায় আজদার গলি এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগর ভিত্তিক চিনার কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথভাবে এই অভিযান চালায়। মুখপাত্র জানান, জওয়ানরা এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন এবং তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, অভিযানে এক জঙ্গি মারা পড়েছে এবং ঘটনাস্থল থেকে একটি AK রাইফেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AI News কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে, এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়াল পরাশি পূর্ব থেকে 218টি এবং নাওয়াল পরাশি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাশুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার DNA পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। এদিকে নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার কাজে সহায়তা করতে ভারতের একটি টানেল বিশেষজ্ঞ দল সাব্রুবেসিতে তাদের ঘাঁটি বানিয়েছে।

পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জল ধারণের ক্ষমতা ছাড়িয়ে গেলে জল না ছেড়ে উপায় থাকে না। 1 লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। গতকালও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হলেও বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয়। আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। আবহাওয়া অনুকূল থাকলে এই জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেল লাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে 2টি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2টি ট্রেন হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদা আকাশছোঁয়া এই আবহে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম আজ কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি রোডে বিশেষ বাস চালাবে। এর সঙ্গে স্বাভাবিক সময়ের 6টি বাসও চলবে। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘণ্টায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে ও এলাকা থেকে প্রায় 100 জনকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিহারে গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশিসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গাসহ বিহারের 8টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। বেলুড় মঠে আয়োজন করা হয় বিশেষ উৎসবের। নদিয়ার মায়াপুর শ্রী চৈতন্য মঠে ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারে ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক প্রমুখ ব্যক্তিত্বরা। পরে মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে এই ফিল্ম সেন্টার গড়ে উঠবে।
1: আপাতত 25 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে, 750 আসনে 2টো সিনেমা হল, দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার।
0: ভারতের সাত্ত্বিক সাইরা জাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক চিরাগ জুটি 21-13, 16-21 এবং 21-18 ডেনমার্কের কিম অ্যাস্টপ ও আন্ডার্স রাসমুসেন জুটিকে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক সবুজ মানুষ, মূল রচনা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়, নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত অনুরাগ দত্তর কণ্ঠে, 9:45 ভজন শিল্পী শতবিশা মুখোপাধ্যায়। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়, 10:50 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল অরুণ কুমার বসুর কণ্ঠে। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
1: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই ইসসে বেহতর কুছ নাহি।
2: আপনি পরিবার কো দিজিয়ে সুরক্ষিত জীবন রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স আরপিএলআই কি লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ কে সাথ আপনি নজদীকি ডাকঘর সে আজ হি সম্পর্ক করেন ইয়া indiapost.gov.in পর লগ অন করেন।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে আজ থেকেই জল নামা শুরু হতে পারে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি চালাচ্ছে অতিরিক্ত বাস। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ নিউ টাউনের নতুন ফিল্ম সেন্টারের

0: একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে আজ থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া ও গোঘাটের কয়েকটি এলাকাও বন্যা কবলিত। ওইসব এলাকায় নদীর জল বিপদসীমার ওপর দিয়ে থাকলেও নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল, ত্রাণ সামগ্রী, পানীয় জল ও রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। সাপের উপদ্রবের আশঙ্কায় পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুত রাখা হয়েছে। পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, পুলিশ, ডুবুরি, স্পিডবোট ও দেশি নৌকা মোতায়েন করা হয়েছে। গবাদি পশুর সুরক্ষারও ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মালদার মানিকচকের ভূতনি এলাকায় পরপর তিন বছর গঙ্গা ভাঙনে প্রায় ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত। সেখানে সেচমন্ত্রী জুয়েল মুর্মু, বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এবং জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নজর রাখছেন। খোলা হয়েছে ৮টি ত্রাণ শিবির। তিন বেলা খাবার, পানীয় জলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জলাধারের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলে জল ছাড়া ছাড়া উপায় থাকে না। এক লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত।
1: ড্যাম্পের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে তো ছাড়বেই জল, ২০,০০০ ৩০,০০০ করে ছেড়েছে, ৪০,০০০ ৫০,০০০ নো এফেক্ট, ১,০০,০০০ পর্যন্ত এফেক্ট হয়নি, ১,২০,০০০ ৩০,০০০ যখন ছেড়েছে তখন এফেক্ট হয়েছে, হবে, তাকে মোকাবিলা করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার বাইরে গেলে যা ঘটবে তাকে ফেস করতে হবে।
0: আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সারা দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে ১,২০,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হওয়ায় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে ৭৫,০০০ কিউসেক করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। রাজ্যের সেচ দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে ১,১৬,৮৫০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে এই পরিমাণ আরও কমানো হবে। এর ফলে হুগলি ও হাওড়ার দামোদর তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। সূর্যাস্তের পর কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে দাবি, রাতের মধ্যেই ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে, তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রেন বাতিল করা হচ্ছে।
2: আমাদের যে নিউ ফরাক্কার কাছে যে সাবসিডেন্স অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা সাথে আর্লি রেস্টোরেশন, এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারবো, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: এদিকে আটকে পড়া যাত্রীদের সবরকম সহায়তা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে একাধিক বাস চালাচ্ছে সরকার, সরবরাহ করা হচ্ছে খাবার ও পানীয় জল। পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি খরচে হোটেল বা লজে থাকার ব্যবস্থাও করা হবে। অন্যদিকে আজ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে পরিস্থিতি পরিদর্শনে যান। নিউ ফরাক্কার রেললাইনে ভূমিধসের কারণে রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি আজ বিশেষ বাস পরিষেবা দিচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শীর্ষ আধিকারিক দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত ৯টি এবং একই রুটে বালুরঘাট পর্যন্ত অতিরিক্ত ২টি বাস চালানো হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতায় চালানো হচ্ছে অতিরিক্ত ১২টি বাস। যাত্রী সংখ্যা বিবেচনা করে আজ গভীর রাত পর্যন্ত বাস চালানো হতে পারে বলে তিনি জানান। এদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং WTCও অতিরিক্ত বাস চালাচ্ছে। WTCর তরফে বিকেল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত একটি এসি ভলভো সহ 7টি বাস কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ি NJP বাস টার্মিনাস পর্যন্ত চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী।

0: কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলা সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমি পুজো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সিনেমায় নতুন প্রযুক্তি উত্তম কুমার ফিল্ম সেন্টারে সুলভে পাওয়া গেলে স্থানীয় তরুণরা সিনেমায় আরও বেশি করে যুক্ত হতে উৎসাহ পাবে এবং নতুন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজকদের জন্য ব্যবসার একটি নতুন রাস্তাও তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে মহানায়কের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ উত্তম কুমার স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, ডাক টিকিট এমন একটি দলিল যার মাধ্যমে ইতিহাসকে প্রত্যক্ষ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাক টিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে এবং মহানায়কের প্রতি ডাক বিভাগের এটি একটি শ্রদ্ধার্ঘ বলে উল্লেখ করেন তিনি।
1: আমরা উত্তম কুমারকে নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করতে পারলাম, এই জন্যে মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রপোজাল মেটেরিয়ালাইজ করত না।
0: রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়কের সহশিল্পীদের এই অনুষ্ঠানে আজ সম্বর্ধনা জানানো হয়। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, মেকআপ আর্টিস্ট বিশু দাস সহ বহু বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যটনে এরাজ্যের হৃতগৌরব ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেজন্য এবছর বাজেটে রাজ্যের পর্যটনের উন্নয়ন খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নানা কারণে রাজ্যের পর্যটন পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে কর্মী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের সমস্ত ট্যুরিস্ট লজ গেস্ট হাউসের সংস্কারের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের 17তম শহর হিসেবে ওয়াটার মেট্রোতে কলকাতাকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2: আমরা 17th সিটি হিসেবে ওয়াটার মেট্রোতে তিরুবনন্তপুরমের পরে আমরা কলকাতাকে যুক্ত করার ডিসিশন নিয়েছি। কলকাতার গঙ্গা থেকে শুরু করে একদম আপনার গঙ্গাসাগর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন দ্বীপে সারাদিন ট্যুর করা, নাইট স্টে করা, প্রায় 11টা মতো বোট বানানোর জন্য প্রিপারেশন করছি।
0: এদিকে বছরের 12টি দিন পর্যটন দপ্তরের প্রত্যেক কর্মী আধিকারিককে রাজ্যে চিরাচরিত পোশাক পরে আসতে হবে। ওই দিন রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ একথা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দিনগুলিতে দপ্তরের মন্ত্রী আধিকারিক থেকে সকল স্তরের কর্মীরা এ ধরনের পোশাক পরে আসবেন। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন মন্দিরে আজ সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর, খেলার খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
4: আকাশবাণী কলকাতা,
5: আজ থেকে প্রায় 20 বছর আগে যখন সায়েন্স ফিকশনের জয়যাত্রা সবে শুরু হয়েছে বাংলা সাহিত্যে, তখন আকাশবাণী সাহিত্য বাসরে অসাধারণ একটি গল্প পড়ে শুনিয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী আর সত্যজিৎ রায়। হ্যাঁ, গল্প ছিল একটি, আর কে কী ভেবেছেন সেটা আগে কেউই কাউকে বলে দেননি। শুরু করেছিলেন প্রেমেন্দ্র মিত্র, শেষ করেছিলেন সত্যজিৎ রায়, মাঝখানে গল্প চালিয়ে নিয়ে গিয়েছিলেন অদৃশ বর্ধন ও দিলীপ রায়চৌধুরী। সবুজ মানুষ এই নামকরণটি কিন্তু প্রেমেন্দ্র মিত্রের। বারোয়ারি গল্পের পরিকল্পনাও তাঁরই। প্রায় 20 বছর পরে 4 অধ্যায়ে রচিত সেই কাহিনীকে অবলম্বন করে আজকে বেতার নাটক
4: সবুজ মানুষ, বেতার নাট্যরূপ অদৃশ বর্ধন, আবহ সুর অলোকনাথ দে, প্রযোজনা জগন্নাথ বসু।
5: প্রায় 400 বছর আগে থেকেই সবুজ মানুষদের দেখা গিয়েছে পৃথিবীর নানান দেশে। ধীরে ধীরে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটছে, ঘটছে নানান পন্থায়। সবার অলক্ষিতে চলেছে এই জয়যাত্রা, কিন্তু কোনো গতিকে গুপ্ত অভিযানের বৃত্তান্ত যারা জেনে ফেলেছে তারা আজ কোথায়? সবুজ মানুষরা কিন্তু ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, ছিল, আছে।

0: এই তো এই তো সেই শালবন। বনের কিনারায় কংক্রিট বাঁধানো পথও দেখছি, কিন্তু আর তো ঢুকতে সাহস হচ্ছে না। একে তো অমাবস্যা, কংক্রিটের আভাসটুকু কেবল দেখতে পাচ্ছি।
1: ওকে,
0: এমন চমকে উঠেছিলাম, কিন্তু ছন্দা কোথায় কি জানি বাবা। এত রাতে অমাবস্যার অন্ধকারে এই ভুতুড়ে শালবনে হঠাৎ অভিসার করার শখ হলে কোনো বুঝতে পারছি না কি করবো। চেঁচিয়ে ডাকবো, ছন্দা ছন্দা ছন্দা, তুমি কোথায়?
2: এই যে আমি।
0: এই দেখো, আরে ভূতের মতো গাছের অন্ধকারে দাঁড়িয়ে কেন? এসো এসো, কাছে এসো, কতদিন তোমাকে দেখিনি।
2: হ্যাঁ, অনেক দিন, প্রায় এক বছর তো বটে।
0: কি করি বলো, সাংবাদিকের জীবন এমনি হয়, বলতে গেলে গোটা পৃথিবীটাকেই টহল দিয়ে এলাম।
2: কেন দিয়ে এলে তাও জানি।
0: তুমি জানো? স্ট্রেঞ্জ, কিন্তু ছন্দা বিষয়টা তো টপ সিক্রেট। তো তুমি জানো, একটু পাল্টে গেছো, তোমার গলার স্বরটাও কেমন যেন, মানে মানে কথা বলছো কেমন মেপে মেপে। হে, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে এসো এসো এসো, বেরিয়ে এসো অন্ধকার থেকে, বেরিয়ে এসো, তোমার মুখখানা একটু দেখি।
2: না, তুমি এসো এখানে।
0: আচ্ছা বেশ বেশ, তাই যাচ্ছি। হ্যাঁ, এই তো, একে তো মাকালির মতো রং, তার উপর শাড়িখানাও মনে হচ্ছে কালো, কিন্তু চোখ দুটো তো অন্ধকারেও বেশ দেখা যাচ্ছে। চোখ দিয়েছিলেন বটে ভগবান তোমাকে। হ্যাঁ, কিন্তু ছন্দা, আজ যেন একটু সবুজ সবুজ লাগছে তোমার চোখ।
2: কন্টাক্ট লেন্সের জন্য।
0: বাহ, এর মধ্যে চোখটাও খারাপ করেছো। হ্যাঁ, তাই সবুজ রংটা পছন্দ হলো তোমার?
2: মন্দ কি, বিয়ের আগে তোমার মধ্যেও সবুজ প্রীতি জাগবে অমল।
0: হিয়ালি করতেও বেশ শিখেছে তো। যাকে, এখন বলো, এত রাতে এমন একটা অখাদ্য জায়গায় প্রেম করার শখ হলো কেন?
2: প্রেম করতে নয়, তোমাকে প্রস্তুত করতে।
0: আমাকে প্রস্তুত করতে কিসের জন্য?
2: আমাদের ভবিষ্যতের জন্য।
0: ও, আমাদের ভবিষ্যৎ?
2: হ্যাঁ, তোমার, আমার আর যারা আসবে তাদের।
0: তবে যে আগে বলতে, ফ্যামিলি প্ল্যানিং করবেই।
2: এখন তা নিষ্প্রয়োজন, সংখ্যা বৃদ্ধি করতেই হবে।
0: এই এই বলে, ব্যাপারটা কি, মাথার রোগ টোগ হয়নি তো?
2: চলো এগোই।
0: এগোবে মানে এই অন্ধকারে আবার কোথায়?
2: আমি পথ চিনি, ঠিক তোমায় নিয়ে যাব।
0: কোথায়?
2: যেখানে তোমাকে প্রস্তুত করা হবে।
0: ছন্দা ছন্দা, এই অ্যাবান্ডেন্ড এয়ারপোর্ট, মাইলের পর মাইল শালবন, মাঝখানে কংক্রিটের রাস্তা, দুপাশে একই রকম দেখতে কংক্রিটের সার্কুলার ওপেন এয়ার হ্যাঙ্গার। দিনের বেলাতেই গোলক ধাঁধায় পথ হারিয়েছিলাম একবার, আর এই এত রাতে।
2: এসো, আমার হাত ধরো।
0: অগত্যা ঠান্ডা কেন?
2: তুমিও ঠান্ডা হবে আমার।

0: সান্নিধ্যে।
1: চলো চলো চলো চলো তো চলো তো, তোমার ওই রহস্য শোনার চাইতে বরং আমার রহস্য কাহিনীটা শোনো। ইন্টারেস্টিং, থ্রিলিং অ্যান্ড আনবিলিভেবল। এই একখানা প্রতিবেদন লিখেই না বলা যায় না ম্যাক্সেসে পুরস্কারটাও পেয়ে যেতে পারি, আর প্রমোশন তো অনিবার্য।
0: তোমার রহস্য কাহিনী বলো।
1: বলছি একটু বসো এখানে, এত তাড়াতাড়ি হবে না। আসলে টপ সিক্রেট বলে এক বছর আগে তোমাকেও বলিনি কেন বেরিয়েছিলাম পৃথিবীটাকে চরকি পাক দিতে, আজকে বলবো। বসো বসো বসো এখানে বসো। তার সম্পাদক মশাই একদিন আমাকে ডাকলেন।
2: আরে এসো আমল, এসো এসো বসো, তোমার রিপোর্ট ভালো বলেই ডাকলাম, একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আছে, নেবে?
1: আপনি হুকুম দিলে।
2: তার আগে বলে রাখি, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে তুমি এর মধ্যে নাম করেছো। তুমি ডেয়ারিং ডেয়ারডেভিল, বিপদের মধ্যে ঝাঁপিয়ে অজানাকে আবিষ্কার করে পাবলিকের সামনে তুলে ধরতে ভালোবাসো। এই যে কাজটা, হয় একেবারে অলিক অথবা ভয়ঙ্কর বিপজ্জনক।
1: তাতে কি
2: তোমার বিয়ে ঠিক হয়ে আছে অমল?
1: তবে কি বলছেন, বিয়ের পর রোমাঞ্চ সন্ধান ছেড়ে দেবো, ঘর কোনো জার্নালিজম করবো?
2: দ্যাটস রাইট, এই জবাবটাই আশা করেছিলাম। আমার কাছে চারটে চিঠি এসেছে, তিনটে অদ্ভুত মৃত্যু আর দুটো রহস্যজনক অন্তর্ধানের খবরও আছে।
1: ইন্টারেস্টিং?
2: ইয়েস, ইট ইজ ইন্টারেস্টিং, মিস্টেরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস।
1: চিঠি চারখানা
2: দেওয়ার আগে দুটো ঘটনা তোমাকে পড়াতে চাই, বইটা তোমার সামনেই আছে।
1: কলিন উইলসনের এনিগমাস অ্যান্ড মিস্ট্রিজ,
2: 131 পৃষ্ঠাটা খোলো।
1: 131
2: কি দেখছো?
1: একটা ছবি। মাই গড, সবুজ রঙের দুটি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে।
2: এদের দেখা গিয়েছিল 1887 সালের অগস্ট মাসে স্পেনের বানজোস গ্রামে।
3: আরে আরে দেখেছিস
4: কি রে?
3: ওদিকে না, ওদিকে না,
4: তবে
3: রয়েছে রয়েছে ওপরে গুহার সামনে। না খারা,
4: তাই তো, অত উঁচু গুহা, আরে আমরাই উঠতে পারি না। তা ওখানে ওই ছেলে মেয়ে দুটো গেল কি করে? আরে আরে নেমে আয়, নেমে আয়, নেমে আয়।
3: নামবে কি করে, উঠবার তো আর পথ নেই। দেখি, লক্ষ্য করেছিস গায়ের রং, পোশাক? আবার কি
4: কালো, হলদি, সাদা, লাল, অনেক রকম চামড়া তো দেখেছি, কিন্তু কিন্তু সবুজ চামড়া তো কখনো দেখিনি।
3: সবুজ ছেলে, সবুজ মেয়ে, জামা কাপড়গুলো তো কি রকম। এই কারা তোরা, কোথেকে এসেছিস?
0: প্যাট প্যাট করে চেয়ে আছি, বোমা নাকি?
4: এই এই চল চল, লোকজন ডেকে নামাজ।
3: হ্যাঁ হ্যাঁ চল চল চল। কি নাম তোমার, সবুজ ছেলে
5: মেয়েরা?
4: তোর কথা বুঝলে তো জবাব দেব। আরে ইকরি মিকরি কি যে ছাই বলছে, কোন ভাষা বলতো?
3: হে স্পেনের ভাষা বুঝিস না তো, স্পেনে এলি কোন মুলক থেকে? আর পোশাক বানাবার কাপড়ও তো স্পেনে পাওয়া যায় না।
4: স্পেনে কি ওই গোটা পৃথিবীতে এরকম পোশাকের কাপড় কোথাও আছে কি না সন্দেহ, বুঝলি? দেখছিস না, দেখ দেখ দেখ, ওই কেমন আলো বেরোচ্ছে পোশাকটা থেকে।
3: তাই তো, খবর শুনেছি সবুজ ছেলেটা কাল মারা গেছে, বড্ড কাহিল হয়ে পড়েছে।
0: আর মেয়েটা?
4: আরে বেঁচে আছি, খাচ্ছি বলেই তো বেঁচে আছি।
0: কি খাচ্ছে?
4: সবুজ মটরশুঁটি, আর কিচ্ছু না।
0: হ্যাঁ
4: সবুজ মটরশুঁটি শুধু।

0: এই মে পাঁচ পাঁচটা বছরে স্প্যানিশ ভাষাটা তো এখন দিব্যি শিখেছি, এবার বল দেখি কোথায় তোর দেশ?
1: দেশে সূর্য নেই
2: বলিস কি? তোদের দেশে সূর্য নেই? আমাদের ওই সূর্যলা দেশে এলি কি করে?
1: ঘূর্ণিঝড়ে হঠাৎ দুজনে ছিটকে পড়লাম গুহার মুখে।
3: অবিশ্বাস্য, যাগে যখন এলি তখন ছিলি সবুজ, এই পাঁচ বছরে আস্তে আস্তে গায়ের রং ফিকে হয়ে এসেছে, কেন?
2: সেইটাই হচ্ছে কথা।
1: জানি না
4: যাও।
5: বুঝলে অমল, এটা গেল ঊনবিংশ শতাব্দীর ঘটনা। এরও 200 বছর আগে সপ্তদশ শতাব্দীতে এইরকম এক জোড়া সবুজ ছেলে মেয়েদের দেখা গিয়েছিল ইংল্যান্ডে সাফক জেলার উলপিট অঞ্চলে। তাদেরও গায়ের রং সবুজ, জামাকাপড় অদ্ভুত আলো, সবুজ ছাড়া কিছু খায় না। তারাও বলেছিল এসেছে সেই দেশ থেকে যেখানে সূর্য নেই।
4: আচ্ছা,
5: এই ছেলে মেয়ে দুটি অবশ্য বেশি দিন বাঁচেনি। এখন আমি যদি বলি 300 বছর আগে একবার ইংল্যান্ডে আর 100 বছর আগে আর একবার স্পেনে কোনো অজানা শক্তি সবুজ মানুষ সৃষ্টির যে এক্সপেরিমেন্ট করেছিল আজ তার সফল হতে চলেছে।
4: কি বলছেন আপনি, সবুজ মানুষ তৈরি এক্সপেরিমেন্ট?
5: হেসো না, হাসি পাবেও না চিঠি চারখানা পড়লে। 20 শতাব্দীতে ওদের এক্সপেরিমেন্টের ধরনটা কেবল পাল্টেছে, ঘাঁটি পত্তন হয়ে গেছে বললেই চলে। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে সবুজ মানুষরা।
4: দেখি দিন তো চিঠিগুলো একটু।
5: দেবার আগে বলে রাখি, প্রথম চিঠিখানা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক সাহিত্যিক, কলকাতাতে তার নিবাস, বেলজিয়ামের কনক শহরে রাইটার্স কনফারেন্সে দিবারাত্র ঢোলা ওভারকোট পরা একটি লোক তাকে ফলো করে তার বাঙালি পোশাক দেখে। একদিন সি বিচে
6: Hey, who are you? Why you are following me?
4: You Indian?
6: Yes, I'm Indian. Dress dekhi dhorechen to I'm Indian. But what do you want? What's your name?
4: Herman Gill.
6: Kintu amar pichu niyechen keno?
4: Bolbo kintu ekhane noy. Apnar hotel e cholun. Oi to apnar hotel.
6: Why not here?
4: Please.
6: Okay. Come to my hotel. বলুন কি বলবেন?
4: ভেরি ভেরি সিক্রেট এন্ড কনফিডেনশিয়াল।
6: সে তো বুঝেইছি। সি বিচে যেভাবে চোরের মতো চারিদিকে তাকাচ্ছিলেন, পোশাকটা তো দেখছি ছদ্মবেশীর, কালো চশমা, টুপি, দাড়ি, গ্লাভস, ওভারকোট। ভয় কাকে? পুলিশকে?
4: পুলিশও যাদের ভয় পাবে তাদেরকে।
6: তারা কারা?
4: তারা তারা তারা আসছেন তাদের ভয়ঙ্কর অভিযানের, আর বেশি দেরি নেই।
6: নাটক জমিয়ে ফেলেছেন দেখছি, কিন্তু তারা কারা?
4: বলছি সবই বুঝতে পারবেন, একটু সময় আর সুযোগ দিন। দরজাটা কিন্তু ভেজিয়ে দিয়েও এলেন না।
6: হ্যাঁ, ওটা খোলাই থাক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পকেটে হাত দেবেন না।
4: আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন, পকেটে অস্ত্র নেই। এই এইটা আছে।
6: এ তো দেখছি খাম।
4: খাম এর মধ্যে, এই যে দেখছেন কাগজগুলো, এতে ডিটেলস লেখা আছে।
6: ওটা আপনি আপনার ওই ঢোলা ওভারকোটের পকেটে আবার রেখে দিন, আমার অত পড়ার সময় নেই।
4: আপনি আপনি কি নিজের দেশের সেই সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষের ভালো চান না? ওরা প্রতিদিন পৃথিবীর নানান জায়গায় নানাভাবে সর্বনাশা কাণ্ড ঘটিয়ে চলেছে,
6: এবং সেই খবরটা শুধু আপনি রাখেন।
4: কাগজটা, এই কাগজটা চোখ ভুলেলে আপনি বুঝতে পারবেন।
6: দেখছি বিরাট লিস্ট, পৃথিবীর নানান দুর্ঘটনার তালিকা।
4: তাই তো
6: আরে মশাই, এই ধরনের ঘটনা তো পৃথিবীতে হামেশাই ঘটছে।
4: ঘটছে, কিন্তু আপনা থেকে নয়।
6: তাহলে কে ঘটাচ্ছে? শত্রুর চরেরা? পৃথিবীর শত্রুটা কে?
4: শত্রু সবুজ মানুষ ছাড়া আর কোনো নাম আমি তাদের জানি না।
2: সবুজ মানুষ, কোথাকার সবুজ মানুষ
4: তা আমি জানি না, তবে মানুষের মতো চেহারা হলেও তারা মানুষ নয়, অন্য কোনো গ্রহের জীব। মানুষের ছদ্মবেশে তারা আমাদের মধ্যে থাকে, তফাত তফাত শুধু এক জায়গায়, গায়ের রং তাদের ফিকে সবুজ।
2: তার মানে সবুজ মানুষ? চোর মশাই, সবুজ চামড়াওয়ালা মানুষ দেখলেই তো চেনা যায়। এতদিনে নিশ্চয়ই মেডিকেল সায়েন্সের সবুজ চামড়া নিয়ে হইচই পড়ে যেত।
4: কথাটা শুনুন, সবুজ রং তারা দেখায় না,

0: তবে
1: যে দেশে যে অঞ্চলে যে রং মানায় সেই রকম সাদা কালো হলদে ছোপ লাগিয়ে
0: হাওয়া খেয়ে বেড়ায়, এই তো
1: তারা হাওয়া খেতে পৃথিবীতে আসেনি।
0: তাহলে
1: পঞ্চম বাহিনীর কাজ করতে?
0: পঞ্চম বাহিনী, দ্যাট মিন্স ফিফথ কলাম, গুপ্তচর।
1: এক্স্যাক্টলি।
0: এই ভয়ঙ্কর গোপন রহস্য শুধু আপনি একলাই জেনেছেন?
1: না না, আমি একলা নয়, জেনেছি হয়তো আরো অনেকে, কিন্তু যারা জেনেছে তারা কেউ টিকে নেই।
0: মানে বেঁচে নেই?
1: না, আমি একমাত্র এখনো আছি, কিন্তু তারা আমার পেছনে নেকড়ের মতো লেগে আছে।
0: কিন্তু এই ব্যাপারে আমি কি করতে পারি?
1: আপনি দেশে ফিরে যান, আপনার রাষ্ট্রের যারা নেতা তাদের কাউকে এই কাগজপত্র দেখান, হয়তো হয়তো তাদের কারুর টনক নড়তে পারে। আপনি আপনি তো লেখক, আপনি অন্যদের থেকে আলাদা, আপনি হয়তো বুঝবেন। ও গড,
0: কি হলো?
1: খামটা খামটা খামটা বরং আমার কাছেই থাকুক।
0: কি মুশকিল কথা বলছেন না কেন? ওদিকে কি যাচ্ছেন? দরজা, হ্যাঁ দরজা তো খোলাই আছে, কিন্তু কেউ নেই আপনার কথা শোনার জন্য, কেউ ওখানে দাঁড়িয়ে নেই। আমি দেখেছি
1: লিফটটা।
0: হ্যাঁ হ্যাঁ, লিফটটা এখনই উঠে গেল। লিফটের মধ্যে যে ছিল তাকে আমি চিনি।
1: চেনেন?
0: না চেনার কি আছে, আপনার পাশের কামরায় থাকে।
1: পাশের কামরায়?
0: হ্যাঁ পাশের কামরায়।
1: আপনি আপনি দেখেছেন? এইদিকেই তাকিয়ে ছিল লিফটের মধ্যে থেকে।
0: দেখেছি বই কি, এমনি তাকিয়েছে, দরজা খোলা ছিল তাই দেখতেই তো পেলেন। সৌম্য শান্ত চেহারা, প্রৌঢ় খাঁটি ভদ্রলোক। কাল মানে গতকাল হোটেলে এসেছেন।
1: গতকাল? খামটা খামটা বলুন, আমার কাছেই থাকুক। আজ থাক, বুঝেছেন, কাল কাল ক্যাসিনোতে যখন যাবেন, যাওয়ার পথে আপনাকে দেবো।
0: আরে উঠলেন কেন, বসুন। ও মশাই, ও হেরম্যান গিল মশাই, দাঁড়ান দাঁড়ান, লিফটটা আসুক, লিফট থাকতে শুরু কেন? যা যা, ফিরে দিয়েই নেবে গেল। আচ্ছা পাগল তো। খবরের কাগজটা গেল কোথায়? এই তো ইন্ডিয়ার নিউজ তো দেখছি, বেশ ফলাও করে দেয় এখানে। কাশ্মীর, পাকিস্তান, প্রাইম মিনিস্টার। আরে রে, এই ছবিটা চেনা চেনা মনে হচ্ছে, হেডম্যান গিলের না? সেই যে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন, দুদিন আর টিকি দেখা যায়নি। কাগজে ছবি বেরোলো কেন দেখি তো ব্যাপার। আরে সর্বনাশ, সমুদ্রে ডুবে মারা গেছে, নাম গোত্রহীন এই লোকটা, কিন্তু কিন্তু মুখটা ঠিক হেডম্যান গিলের মতো। না ওরা ভাবিয়ে তুলল তো, লোকটা আঁতকে উঠেছিল পাশের কামরার ভদ্রলোককে দেখে, তারপরেই ছুটে পালালো, এখন তো দেখছি জলে ডুবে মারা গেছে। পরপর ঘটনাগুলো কীরকম যেন অদ্ভুত মনে হচ্ছে। পাশের কামরার ভদ্রলোক, আচ্ছা দেখি তো, দেখি উনি আছেন কি না, ওকেই জিজ্ঞাসা করা যাক। চলে, এ ভদ্রলোক নেই, হোটেল ছেড়ে চলে গেছেন। না না না, এর মধ্যে কোনো রহস্য তো নেই, স্রেফ স্রেফ কাকতালীয় কোইনসিডেন্স। কিন্তু সবুজ মানুষ, সবুজ মানুষের কথা কি একেবারে আজগুবি?

0: আচ্ছা, হেরম্যান গিল ছাড়াও এ রহস্যের সমাধানের ইঙ্গিত আর কেউ কি পেয়েছে?
1: হ্যাঁ, আরও একজন পেয়েছিল, আর পেয়েছিল বলেই তাকেও সরে যেতে হয়েছে ধরাধাম থেকে।

0: নামটার রামকান্ত ভক্ত, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শিমোগা থেকে মাইসোর আসছিল ট্রেনে।
1: বাপরে, ঠান্ডায় হাড় একেবারে কালিয়ে গেল যে। কম্বলটা কোথায় গেল? এই যে, এমন শীতের রাতে চলন্ত ট্রেনে লম্বা হয়ে শুয়ে পা পর্যন্ত কম্বল চাপা দিয়ে একখানা জব্বর উপন্যাস পড়া উচিত। সারাটা দিন ডাক্তারদের সঙ্গে বকবক করে মাথায় করে ঘুম করছে, কিন্তু কি পড়া যায়। এই তো একটা ফিকশন ম্যাগাজিন রয়েছে দেখছি, সায়েন্স ফিকশন। ফ্লাইং সসার, উড়ুম চাকির রহস্য, যত সব গেঁজা খুঁড়ি। ও বাবা, কোন স্টেশনে গো এটা? দাবানগেরি। যাক, এতক্ষণ বেশ একা একা ছিলাম, আবার কোনো উটকো আপদ এসে না ঢোকে। অবশ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট প্যাসেঞ্জার পাওয়া মুশকিল আজকাল, যা ভাড়া বাড়িয়েছে। যাক, চলে, লোক উঠছে দেখছি। অবশ্য একজন লোক, দলবল নেই। মালপত্র তো দেখছি না, দেখছি মাল বলতে শুধু ওই অ্যাটাচিক কেস। অফিসার টফিসার কি হবে বোধ হয়, যেরকম ওয়েল প্রেসড দামি স্যুট পরে আছে। কোম্পানির টাকা ছাড়া আজকাল ফার্স্ট ক্লাসে যাওয়াটাও তো সম্ভব নয়। কিন্তু এমন কিছু তো শীত পড়েনি যে ভদ্রলোক গ্লাভস পরে। যাক, কম্পার্টমেন্টে এখন আমরা দুজন। ভদ্রলোক গায়ে পড়ে আলাপ করতে গেলে ফ্লাইং সসার মিস্ত্রিটাই মাঠে মারা যেত, কিন্তু বাবা গ্যাঁজার একটা সীমা আছে। ফ্লাইং সসার পৃথিবীকে ভাবিয়ে তুলেছে ঠিকই, কিন্তু আমাকে তো হাসিয়ে তুলেছে রীতিমতো। ওফ, কি আবার একটা ছবি! ছেলে চুরি করে নিয়ে যাচ্ছে ফ্লাইং সসার থেকে নেমে। হাস্যকর, সত্যি হাস্যকর। কে হাসলো? ওই ভদ্রলোক না? আরে গেল যা, আমার দিকে তো তাকিয়ে দেখছি। আবার মুচকি মুচকি হাসি হচ্ছে, আজব লোক তো।
2: সবই কি আর গাঁজা কুনি,
1: মানে
2: মানে ফ্লাইং সসারের কথা বলছি।
1: হ্যাঁ, ফ্লাইং ফ্লাইং সসার কি বলছেন বলে ফেলুন।
2: বলছিলাম সবই কি আর গাঁজা কুনি, সৌরজগতের বাইরে থেকেও তো ফ্লাইং সসাররা আসতে পারে।
1: আগে না, পারে না।
2: পারে না? কেন পারে না?
1: ডিস্টেন্সের জন্য।
2: ডিস্টেন্স সে আর কতটুকু!
1: আরে মশাই, আপনার তো কোনো আইডিয়াই নেই দেখছি। শনি মঙ্গল যদি মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, আবার তার ওদিক থেকে পৃথিবীতে আসা কি সম্ভব নাকি? গ্যাঁজার দম মশাই, বিশুদ্ধ গ্যাঁজার দম। আর তাও ধরুন অত দূর থেকে আসতে যেতে যে সময় লাগবে, তত পরমায়ু পেতে গেলে তো অমৃত দরকার।
2: না, অমৃত না খেলেও চলে।
1: তবে কি অক্সিজেন খেয়ে থাকবে নাকি?
2: না না, অক্সিজেনের দরকার অনেক কমে যাবে, খাবারও খেতে হবে না বেশি। যদি
1: যদি
2: যদি তারা ঘুমিয়ে থাকে।
1: ঘুমিয়ে থাকবে? তাহলে কুম্ভকর্ণ নাকি?
2: হ্যাঁ, প্রায় ওই রকমই ধরে নিতে পারেন। ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলে সে ঘুম কুম্ভকর্ণের ঘুমের চেয়ে লম্বা হতে পারে নাকি?
1: প্রায় ওসব সায়েন্স ফিকশনই মনে হয়।
2: হ্যাঁ, কিন্তু ফিকশন আর নেই নামকান্ত বাবু, এখন এটা সায়েন্স হয়ে গেছে। কৃত্রিম ঘুম, ঘুমলেই আয়ুষ্কাল 1000 বছর বেশি বেড়ে যেতে পারে।
1: 1000 বছর?
2: 1000 বছর
1: না, কিন্তু ধরুন তার তো ঝামেলাও অনেক। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আমি যে ফ্লাইং সসারের কথা ভাবছিলাম তা আপনি জানলেন কি করে?
2: আমি মানে স্রেফ অনুমান।
1: দাঁড়ান দাঁড়ান, আপনি বাথরুমে পড়ে যাবেন। স্রেফ অনুমান? অনুমান তাই না? আর আমার নামটা, এটাও কি অনুমানের জোরে বলে ফেললেন?
2: আমি আসছি আসছি।
1: পালিয়ে গেল। অনুমান করে কি বলা যায় আমি কি ভাবছি? অনুমান করে জানা যায় আমার কি নাম? অনুমান থট রেডি, মানে মনে মনে যা ভেবেছে ঠিক তাই টের পেয়েছে। অলৌকে ক্ষমতা তো, লোকটার কথাগুলোও যেন কিরকম, বলার আওয়াজটাও অদ্ভুত, আর গায়ের রং যেন কালির পিচের মধ্যে ডুবে বসে।

0: ছিল একদিন।
1: আচ্ছা, হাতটুখানা কেমন অদ্ভুত অদ্ভুত লম্বা, কোন মানুষের হাত যে এত লম্বা হয়তো না দেখলে বিশ্বাসই। গরিলার হাত অবশ্য এমনি হয়, হাঁটু ছাড়িয়ে নিচে ঝুলছে,
0: অস্বাভাবিক, গোটা ব্যাপারটাই অস্বাভাবিক। ওই ওই যে মক্কেল আবার বেরিয়েছে, যাক বাবা, আবার একটা স্টেশন আসছে দেখছি, লোকটার খপ্পর
2: কি আটকে উঠলেন দেখছি।
1: হ্যাঁ,
2: ভূত টুত দেখলেন নাকি?
1: না না না, মানে আপনি হাত ধুয়েছেন নিশ্চয়ই?
2: তা ধুয়েছি।
1: হাতের গ্লাভসটা কি সেই জন্যই খুলে ফেলেছেন?
2: তা তো খুলতেই হবে।
1: আপনার হাতের রংটা?
2: হাতের রং
1: সবুজ, সমস্ত হাতে যে সবুজ, কচি কলা পাতার মতো সবুজ।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ, গ্লাভস পরি তো এই জন্যই। এই দেখুন পরে নিলাম,
1: কিন্তু হাতের রং সবুজ আর মুখের রং কালো। আপনার আসল রং তাহলে?
2: হ্যাঁ, কালো কালো কালো।
1: তাহলে হাতটা?
2: ওই পুড়ে গেছিল, বিচ্ছিরি ভাবে পুড়ে গিয়েছিল তো।
1: পুড়ে পুড়ে গেলে হাত সবুজ হয়?
2: আপনি বুঝছেন না কেন, ঘোড়া ঘায়ে একটা সবুজ লোশন লাগিয়েছিলাম, হাওয়া লাগানো বারুন তো, তাই
0: দস্তানা পরে আছেন।
2: হ্যাঁ, তাই তো বললাম আপনাকে।
1: দেখুন মশাই, পেশায় আমি
2: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।
1: তাও জেনে ফেলেছেন?
2: আরে আপনার ব্যাগটা দেখি তো আঁচ করতে পারছি।
0: আচ্ছা, আপনার আঁচ করার ক্ষমতাটা একটু অদ্ভুতই বলতে হবে।
1: কেন কেন
0: না, আমার পেশাটা যখন আঁচ করেছেন, আমারও যে একটা আঁচ করার ক্ষমতা আছে, সেটা কি আঁচ করতে পেরেছেন? আরে উঠে পড়লেন কেন? আরে মশাই গাড়িটা থামুক, স্টেশন আসেনি এখনো। আরে ও মশাই, আরে শুনুন শুনুন, আমার ক্ষমতাটা একটু শুনে যান মশাই। পোড়া ঘায়ে যত রকমের মলম লোশন লাগানো হয়, তার প্রত্যেকটা দিশি বিলিতি ব্র্যান্ডের খবর আমি রাখি। হ্যাঁ, কম্পোজিশন থেকে আরম্ভ করে কালার পর্যন্ত সব আমার মুখস্থ। আরে আমার কোম্পানির তো আছে একখানে ওই পোড়া ঘায়ের মলম, কিন্তু মশাই সবুজ রঙের মলমের কথা তো। যাক, স্টেশনটা এসে গেছে। দেখি দেখি, গরম আছে তো, দেখি আপনি খাবেন নাকি চা? যাচ্ছে, গেলেন কোথায় ভদ্রলোক? পেছনের দরজা তো দেখছি খোলা, পালিয়েছে। সাসপিশিয়াস, হাইলি সাসপিশিয়াস ক্যারেক্টার। হাই, এই দেখো অ্যাটাচিক স্টেজে রয়ে গেছে, কি আশ্চর্য! আরে ভয়ে চড়ে পালাতে গিয়ে মশাই নিজের মালপত্রে, ভালোই হলো, ঠিকানা পত্রে এবারে অন্তত বার করা যাবে।

0: সম্পাদক মশাই, আপনাকেই বলি, আমি জানি অন্যায় করেছি, পরের ব্যাগ খোলা আমার ঠিক হয়নি, তবু খুলেছিলাম, খুলে যা পেয়েছি তা এখনও রয়েছে আমার কাছে, কিন্তু এটা বেশি দিন রাখতে পারবো বলে মনে হয় না। ওরা ওরা ছায়ার মতো আমার পেছু নিয়েছে, ওদের প্রত্যেকের হাত অস্বাভাবিক লম্বা। হোটেলের বারান্দায় দাঁড়ানো এরকম একজনের ছবিও আমি তুলেছি, সেই ফটো আর অন্যান্য কাগজপত্র আমি ব্যাঙ্গালোরে ফিরে চিফ মিনিস্টারের হাতে তুলে দিতে চাই। যদি মাঝপথে কোনো দুর্ঘটনা ঘটে, তবে দোহাই আপনার, সম্পাদক মশাই, দেশের সবাইকে আপনার পত্রিকা মারফত সজাগ করে তুলুন। বিশ্বাস করুন, পৃথিবীর ঘোর বিপদ এসে গেছে, শত্রু এসেছে সৌরজগতের বাইরে থেকে। তারা তারা মানুষের মতো, মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়, তারা আমাদের শত্রু, আমাদের আমাদের সবুজ শত্রু। তাদের প্রধান হাতিয়ার থট রিডিং।
1: ফটো
2: নেই।
1: ওর আর কোনো খবর পাননি?
2: পেয়েছি, খামে কোম্পানির নাম আছে দেখেছ, ফোন করেছিলাম। মাইসোর থেকে ব্যাঙ্গালোর যাবার সময় খাদে বাস উল্টে পড়ে মারা গেছেন রামকান্ত ভক্ত।
1: আর সঙ্গে জিনিসপত্র অ্যাটাচি কেস
2: চুরি হয়ে গেছে। স্ট্রেঞ্জ, তাই না? ঠিক যে বাসে রামকান্ত ছিলেন সেইটাই খাদে ঠিকরে গেল, অ্যাটাচি কেসটাও চুরি হয়ে গেল।
1: কোইন্সিডেন্স?
2: কোইন্সিডেন্সকে বারবার ঘটে অমল। হেরমান গিল জলে ডুবে মারা গেল, রামকান্ত ভক্ত বাস অ্যাক্সিডেন্টে মারা গেলেন, ন্যান্সি পিকফোর্ড আত্মহত্যা করলেন, ডক্টর বোস নিখোঁজ হয়ে গেলেন।
1: ন্যান্সি, ডক্টর বোস, এগুলো তৃতীয় চিঠির ঘটনা?
2: হ্যাঁ, তার আগে বলি, চিঠিখানার কার্বন কপি রামকান্ত আর একটা ম্যাগাজিনে পাঠিয়েছিলেন, ছাপাও হয়েছিল, সেই চিঠিটাই পড়েছিলেন নিউ ইয়র্কের বাঙালি বিজ্ঞানী ডক্টর বোস।

0: হাই, আরে তমাল যে, এসো এসো।
1: কি ব্যাপার, আজ যে বাড়িতে বসে?
0: দেখো তমাল, 8 বছর হয়ে গেল আমেরিকায় আছি, কিন্তু কলকাতা সেই সন্ধ্যেবেলাকার আড্ডাটা এখানে আজও দেখতে পেলাম না। তাই
1: বাড়িতেই বসে কি পড়ছেন?
0: ম্যাগাজিনস,
1: বাংলা ম্যাগাজিন দেখছি। ও বাবা, সায়েন্স ফিকশন ম্যাগাজিন,
0: কল্পবিজ্ঞান পত্রিকা একটা চিঠি বেরিয়েছে জানো।
1: চিঠি, ওইটাই পড়ছিলেন?
0: হ্যাঁ, কে এক রামকান্ত ভক্ত একটা চিঠি পাঠিয়েছে সম্পাদককে, তিনি আবার সেটা ছেপেও দিয়েছেন।
1: কই দেখি, এ তো ডাহা গাঁজাখুরি ব্যাপার দেখছি। সবুজ মানুষ, যত সব রাবিশ, এইসব ম্যাগাজিন পড়েন কেন আপনি?
0: যে কেউ তাই বলবে গাঁজাখুরি, কিন্তু তমাল আমি তা মনে করি না।
1: বলেন কি, আপনি বিশ্বাস করেন?
0: করি, কেন করি তা শুনবে?
1: শুনবে বই কি?
0: 4 বছর আগেকার কথা জানো, পিএইচডি করার পর নিউ ইয়র্কে লেক্সিংটন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি নিয়ে তখন সবে এসেছে।
1: আচ্ছা,
0: 34th Street আর 5th Avenue ক্রসিং এ ওই যে বিরাট একটা বাড়ি আছে, দেখেছো তো?
1: নিশ্চয় নিশ্চয়ই, এম্পায়ার স্টেট বিল্ডিং এর খুবই কাছে, চোখে তো পড়বেই।
0: ওরই 17 তলায় আমাদের অফিস ছিল।
1: ও আচ্ছা,
0: প্রথম দিন ওই 17 তলায় পৌঁছবার পর বড় কর্তার নামটা একবার চেক করে নিলাম।
1: আচ্ছা,
0: ডক্টর পিটার সেরকোভিচ, অদ্ভুত নাম জানো, কিছুতেই মনে থাকতে চায় না। দরজার সামনেই দেখি সুদর্শন আর সেক্রেটারি।
2: গুড মর্নিং ডক্টর বোস।
0: মর্নিং,
2: আমার নাম ন্যান্সি পিকফোর্ড, ডক্টর সেরকোভিচ আপনার জন্য অপেক্ষা করছেন।
0: অপূর্ব সাজিয়েছেন তো ঘরটা ভদ্রলোক, মিউরাল পেন্টিংসটা অসাধারণ, ফার্নিচার ডিজাইনও অপূর্ব। ও, ইনি তাহলে ডক্টর সেরকোভিচ, গায়ের রং তো দেখছি আশ্চর্য রকমের তামাটে, দাঁড়িয়ে উঠেছেন বলে হাত দুখানার লেন্থও দেখা যাচ্ছে, প্রকৃতই আজানুলম্বিত বাহু, স্ট্রেইন।
3: ডক্টর বোস, ওয়েলকাম টু লেক্সিংটন।
0: ও হ্যাঁ, থ্যাংক ইউ, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু ডক্টর?
3: ফাইন। জানেন নিশ্চয়ই আমাদের রিসার্চ প্রোগ্রামটা ইউনাইটেড নেশনসের টাকায় হচ্ছে।
0: ইয়েস ইয়েস, আমি শুনেছি, অদ্ভুত গলায় কথা বলেন তো।
3: আপনার সঙ্গে তাই টিম মর্গান থাভের পরিচয় হওয়া দরকার। ওয়েল, উনি এসে গেছেন।
0: কি আশ্চর্য, উনি টিম মর্গান থাভ, তো সেরকোভিচেরই প্রতিবিম্ব, হুবহু এক, ঠিক যেন আয়নার রিফ্লেকশন, যেমন বাহুর দৈর্ঘ্য তেমনি তো গায়ের রং।
4: গুড মর্নিং জেন্টলম্যান, আপনাদের রিসার্চ হবে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা এমন একটা ওষুধ চাই যা পৃথিবী থেকে জাতি বিদ্বেষ একেবারে মুছে দেবে। এটা হওয়া চাই ট্র্যাঙ্কুলাইজার জাতীয়। তাহলেই জানবেন যে আজকে দুনিয়া চালাতে বেগ পেতে হবে না। গুড লাক, আমি চলি।
0: আশ্চর্য, ইনিও অদ্ভুত গলায় লেকচার দিয়ে চলে গেলেন।
3: কি ভাবছেন ডক্টর বোস?
0: হ্যাঁ, ভাবছি আপনাদের গায়ের রংটা বেশ চমৎকার তামাটে তো।
3: আপনার ভালো লেগেছে?
0: বিশেষ করে মিস্টার মর্গান থাভের, ওর অবশ্য তামাটে ভাবটা বোধ হয় একটু কম।
3: ইজ ইট?
0: ডোন্ট ইউ থিঙ্ক ইটস আ বিট গ্রিনিশ, যেন একটা ফিকে সবুজ আভা রয়েছে না?
3: মার্সি, আপনার নজর খুব তীক্ষ্ণ।
0: আমার গায়ের রংটা তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক, তাই অন্য কালার দেখলে একটু কৌতূহল জাগে আর কি। আচ্ছা, আপনারা মানে উনি আর আপনি কোন দেশের মানুষ
3: জানবেন? জানবেন, যথাসময়ে জানবেন।
0: তা তো ঠিকই, প্রজেক্ট যখন শুরু হচ্ছে দেখা সাক্ষাৎ তো হবেই, কৌতূহল মিটবে।
3: দেখা সাক্ষাৎ হবে আর একদিন।
0: কবে?
3: প্রজেক্টের শেষে।
0: সে তো অনেক মাস, এর মধ্যে আর দেখা হবে না?
3: না না না, টার্গেট যখন হিট করতে চলেছেন বলে মনে করবেন সেদিন আমি ডেকে পাঠাবো।
0: তার আগে
3: আর দেখা হবে না। উইশ ইউ বেস্ট অফ লাক ডক্টর বোস।
2: দিস ইজ ইয়োর সেকেন্ড ভিজিট?
0: এক্স্যাক্টলি, আর না ডাকলে আসবোই বা কেন বলুন?
2: দ্যাটস রাইট, যান ডক্টর সেরকোভিচ বসে আছেন।

0: আপনার জন্য।
1: গুড মর্নিং ডক্টর বোস।
2: খবর শুভ?
3: ইয়েস।
2: আপনাকে ডাকলাম গবেষণার ফলাফলটা দেখবার জন্য। মেনেছেন তো?
3: এই যে, হিয়ার আর দ্য পেপারস।
2: গুড গুড, ভেরি গুড, অ্যাডমিরেবল পারফরম্যান্স। আচ্ছা ডক্টর বোস, এই 300 নম্বর কম্পাউন্ডটা
3: বলুন বলুন
2: প্রোডাকশনে পাঠিয়ে দিচ্ছি।
3: কিন্তু এটা তো এখনো ক্লিনিক্যাল টেস্টে রয়েছে ডক্টর।
2: কোথায়?
3: ম্যানহাটন হসপিটালে।
2: রেজাল্ট কবে পাবেন?
3: আজকেই তো পাওয়ার কথা।
2: সেই জন্য তো অপেক্ষা করা যায় না।
3: বাট
2: নো বাট, এর এক্ষুনি প্রোডাকশনে পাঠাচ্ছি।
3: ঠিক আছে, যা ভালো বোঝেন আপনি। আমি তাহলে উঠি।
2: আসুন, কোথায় যাবেন এখন?
3: হসপিটালে, টেস্টের রেজাল্ট একবার দেখে আসি।
2: আইসি, ঠিক আছে, যান।
3: ওই তো সাবওয়ে স্টেশন, কিন্তু এত পুলিশ কেন? আরে একজন তো আবার আমার দিকেই আসছে দেখছি।
1: ইট সিমস ইউ আর ইন ইন্ডিয়ান।
3: অফ কোর্স আই অ্যাম।
1: পালান পালান।
3: কেন? হোয়াট ফর?
1: দাঙ্গা লেগেছে। এই সব ম্যাড ডগদের কাছে আপনি রেহাই পাবেন না। পালান পালান।
3: কিন্তু কিন্তু আমাকে তো হাসপাতালে যেতেই হবে।
1: ইউ আর ম্যাড। গন্ডগোল শুরু হয়েছে হাসপাতালের ভেতর থেকে।
3: হাসপাতালের ভেতর থেকে? কারণটা কি?
1: স্টিল আননোন। বাট ইউ রান ফর লাইফ, ইউ রান ফর লাইফ।
3: দাঙ্গার কারণ জানা যায়নি, কিন্তু কিন্তু 300 নম্বর কম্পাউন্ডের টেস্ট তো ওখানে চলছে। জাতিবিদ্বেষ মুছে দেওয়ার ওষুধ কি শেষে উল্টো ফল সৃষ্টি করেছে? জাতিবিদ্বেষ বাড়িয়ে দিয়েছে দাঙ্গা কি তাহলে সেই কারণে? না না না, এই ওষুধের প্রোডাকশন এক্ষুনি বন্ধ করা দরকার, এক্ষুনি। ট্যাক্সে! হাই ট্যাক্সে!

0: আচ্ছা, অফিসের সামনেই তো দেখছি পুলিশ আর অ্যাম্বুলেন্স, ব্যাপারটা কি? এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন্ড?
1: সুইসাইড।
0: ও গড, হু ইজ দ্য আনফর্চুনেট?
1: এ গার্ল।
0: গার্ল? কিন্তু আত্মহত্যা করলো কি করে?
1: লাফিয়ে পড়েছে। ওই যে দেখছেন যে সতেরো তলাটা, ওখান থেকে লাফিয়ে পড়েছে।
0: সতেরো তলা? ওটা তো আমার অফিস, ওখান থেকে লাফিয়ে সুইসাইড করেছে একটি মেয়ে। কিন্তু কিন্তু সতেরো তলায় মেয়ে তো একজনই আছে, একজনই। একটু আগেই তো আমি দেখে গেছি তাকে। অফকোর্স অফকোর্স আই নো হার, ন্যান্সি পিকফোর্ড। বাট ওয়াই দ্য হেল ডিড শি? না না না, আমি আমি নিজের চোখে দেখি আগে। সরুন প্লিজ,

0: Hello, Lexington Pharmaceutical Company.
1: Yeah, who are you?
0: Dr. Bose of Research Department.
1: Whom do you want, please?
0: I want Dr. Sekovich.
1: He isn't here.
0: Then who is it speaking?
1: Inspector Jones. Jones of Federal Bureau of Investigations.
0: FBI, I see.
1: Exactly.
0: Achha, apnara ki Nancy Pickford er atmohottar todonte?
1: Exactly. The suicide is mysterious.
0: That I know. Ami to take ektu agei dekhe esechi. Hashi khushi chilen. Suicide korar moto kono manoshik obosthay ami take dekhini. But where is Dr. Sekovich?
1: No trace.
0: Mon barite dekhechen?
1: Oh yes, tini bari nei. Bari search hoye geche.
0: Search korechen? Do you mean he is a suspect?
1: Tato gotei. Ekta proshno korte pari.
0: Bolun.
1: Apni janen nishchoy Dr. Sekovich bachelor?
0: Jibone matro dubar to dekhechi onke. তাও মিনিট কয়েকের জন্য কি করে জানবো বলুন?
1: কিন্তু ওর বাড়িতে যেসব জিনিস পাওয়া গেছে তা তো ব্যাচেলররা ব্যবহার করেন না।
0: কিরকম জিনিস বলুন তো?
1: গাদা গাদা লোশন আর ক্রিম।
0: লোশন আর ক্রিম? আচ্ছা আচ্ছা, কি রং বলুন তো ওই লোশন আর ক্রিমগুলোর?
1: রঙের খবর জানতে চাইছেন কেন?
0: এক কৌতূহল অনেকদিন ধরে মনের মধ্যে আছে, তাই।
1: কিসের কৌতূহল?
0: খুবই সিলি কিউরিওসিটি বলতে পারেন।
1: তবু বলুন।
0: ডক্টর সেরকেভিচের গায়ের রংটা,
1: বলুন বলুন,
0: আশ্চর্য আশ্চর্য তামাটে রঙের।
1: তামাটে রং? তা নিয়ে আপনার কৌতূহল কেন?
0: টিম মর্গান থাও, মানে ওর বিশেষ এক বন্ধুর গায়ের রংটাও ছিল তামাটে, জানেন, একটু ফিকে তামাটে, হুবহু কিন্তু উমরি মতো দেখতে, হাঁটু পর্যন্ত ঝোলা হাত দুজনেরই, অদ্ভুত গলায় কথা বলেন দুজনেই।
1: হাঁটু পর্যন্ত ঝোলা হাত দুজনেই, অদ্ভুত স্বরে কথা বলেন।
0: হ্যাঁ, কৌতূহল তো সেই জন্যে, একই রকম দেখতে।

0: একই গায়ের রং, শুধু টিম মর্গান থাবের গায়ের রংটা যেন একটু সবুজের দিকে।
1: কি বলছেন, সবুজ চামড়া কারো হয়?
0: হয় না, আমি জানি হয় না। ডক্টর সেরকোভিচের গায়ের রং তো সবুজ ছিল না, তাই জানতে চাইছিলাম ক্রিম আর লোশনগুলোর রং কি।
1: মানুষের চামড়া কখনো সবুজ হয় না।
0: না না, তা অবশ্য হয় না। আচ্ছা, ক্রিম আর লোশন গুলো কি বাজারে পাওয়া যায়? কোন ব্র্যান্ড?
1: কোন ব্র্যান্ড নেই, স্পেশালি মেড, প্যারিস থেকে আনতেন।
0: আচ্ছা, এর পরেও কি সন্দেহ আছে আপনার? শুনেছেন কোনো মেয়েকে তামাটি রঙের ক্রিম আর লোশন ব্যবহার করতে কখনো?
1: What do you mean?
0: Very simple. ন্যান্সি পিকফোর্ডের মৃত্যু রহস্যের পয়লা নম্বর ক্লু ওই তামাটে ক্রিম আর লোশন।
1: আরেকটু ক্লিয়ারলি বলুন তো।
0: আরো ক্লিয়ারলি বলতে হবে?
1: বলুন।
0: ন্যান্সি পিকফোর্ড খবর রাখত বাজারে কত রকমের ক্রিম আর লোশন আছে। তামাটে প্রসাধন সামগ্রী নিয়ে হয়তো কৌতূহল প্রকাশ করে ফেলেছিল, হয়তো কিছু বেশি জেনেও ফেলেছিল।

0: ডক্টর বোস, আপনাকে একটা খবর দিতে এলাম। আমি ইন্সপেক্টর জোন্স অফ FBI। টেলিফোনে আপনার সঙ্গে আগেই আলাপ হয়েছে।
1: গ্ল্যাড টু মিট ইউ ইন্সপেক্টর।
2: বলুন, কী খবর?
1: সেরকোভিচকে পেয়েছেন?
0: না।
1: টিম মর্গানথাওকে?
0: না। সেই খবরটাই দিতে এলাম।
1: তাহলে আপনাকেও একটা খবর আমি দিই, যে 300 নম্বর কম্পাউন্ডে ট্র্যাঙ্কুইলাইজারটা নিয়ে এত কাণ্ড, সেটিও আর পাওয়া যাচ্ছে না।
0: সে কি?
1: হ্যাঁ, হাওয়ায় মিলিয়ে গেছে বলতে পারেন। না আছে কোনো কাগজপত্র, না আছে স্যাম্পল।
0: প্রোডাকশন?
1: শেষ মুহূর্তে ডক্টর সেরকোভিচ প্রোডাকশন বন্ধ করে দিয়ে গেছেন।
3: এই ঘটনা আপনার জীবনে ঘটেছিল ডক্টর বোস?
1: হ্যাঁ তমাল, 8 বছর আগে,
3: এই নিউ ইয়র্কে।
4: ডক্টর বোসের খোঁজ নিয়ে আর সন্ধান পাননি কেমন?
5: না,
4: অন্য কোথাও চাকরি টাকরি নিয়ে চলে গেছেন বোধ হয়।
5: আত্মীয় স্বজনদের না জানিয়ে কলকাতায় থাকেন তারা।
4: যাকে সেটা তদন্ত করে দেখা যাবে। এখন 4th letterটা কার লেখা?
5: অবনীশ বাবুর।
4: বলেন কি, বিশ্ববিখ্যাত অবনীশ বাবু? কিছুদিন থেকে তো তাকে পাওয়া যাচ্ছে না।
5: এই চিঠিটা লেখবার পর থেকেই,
4: মানে?
5: হ্যাঁ, ওর বন্ধু ভান্ডারকারকে মিট করার পর উনি চিঠিটা লেখেন।
6: ভান্ডারকর, তুমি কবে ফিরলে?
7: আজই।
6: সম্মেলন কিরকম হলো?
7: ভালোই।
6: তোমার ওপর ঈর্ষা হচ্ছে ভান্ডারকর। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের সান্নিধ্য লাভের সুযোগ কজনের ভাগ্যে জোটে বলতো?
7: তা ঠিক, এত বড় দার্শনিক সম্মেলন পৃথিবীর ইতিহাসে আর হয়নি। সুইডেনের উপসালা শহর তীর্থক্ষেত্র হয়ে গিয়েছিল কদিনের জন্যে। অবনীশ, তুমি কিন্তু বেশ আছো।
6: হঠাৎ আমার শান্তি নিয়ে তুমি ঈর্ষান্বিত কেন ভান্ডারকর?
7: ঈর্ষান্বিত নয় অবনীশ, আমি যা সুইডেনে গিয়ে পেয়েছি অবনীশ, তুমি তা পেতে পারো এইখানে, এই গ্রিন হাউসে বসে।
6: ভান্ডারকর, তুমি তো জানো যে আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। আমার জগৎটাই যে গাছপালার জগৎ।
7: তাই তো, তুমি তো বটানিস্ট।
6: আর তাই আমার দিনের বেশিরভাগ সময় কাটে এই গ্রিন হাউসের ভেতরে। এই যে ক্যাকটাস আর অর্কিডের কালেকশন দেখছো, এতই দুষ্প্রাপ্য যে তামাম ভারতবর্ষে আর কারো কাছে পাবে কিনা সন্দেহ।
7: অবনীশ, তাই বলছিলাম, তুমি বড় ভাগ্যবান।
6: ভাগ্যবান তো তুমি ভান্ডারকর, দর্শন তোমার জগৎ, এ জগতে ঠাঁই পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। হে, তার চাইতেও বড় ভাগ্য প্রফেসর নারায়ণ ভান্ডারকরের বন্ধুত্ব অর্জন করা।
7: একটু একটু বাড়িয়ে বলছ।
6: মোটেই নয়, তোমার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত, এরকম মানুষ খুব কমই দেখেছি।
7: তোমার আজ হলো কি?
6: তোমাকে আজ বড় ভালো লাগছে।
7: হঠাৎ
6: গ্রিন হাউসের ভেতরটা দেখেছ? স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে আছে না?
7: বিকেলের রোদের জন্য।
6: হ্যাঁ, ওই কাঁচের ছাউনি ফুরে গাছের পাতায় পড়েছে সবুজ আভা, তোমার উপরেও পড়েছে ভান্ডারকর। তাই বলছিলাম, সবুজ রংটা তোমাকে ভারী ভালো মানিয়েছে।
7: সবুজ রং কোথায়?
6: তোমার সর্বাঙ্গে।
7: সর্বাঙ্গে?
6: তবে ওটা ক্ষণস্থায়ী, সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। তোমার মনটা যে কত তাজা তা তো আমি জানি। তবে বিদেশ সফরের পরে তোমার কতগুলো সূক্ষ্ম পরিবর্তন হয়েছে লক্ষ্য করছি।
7: কিরকম?
6: তুমি চিরকাল শান্ত, কিন্তু আর যেন চাহনিটা আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালন আগের চেয়ে বেশি চঞ্চল, কণ্ঠস্বরও আগের চেয়ে একটু অন্যরকম।
7: তোমার চাহনিও তো কম তীক্ষ্ণ নয়।
6: হ্যাঁ, যাকে তোমার তোমার খবর বলো, বাইরেটা কেমন কাটাতে?
7: অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান আমি পেয়েছি উপসালাতে।
6: কার কথা বলছো?
7: নাম বললে চিনবে না, তার নাম বিশেষ কেউ জানে না, উদ্দেশ্যও না, তবে অদূর ভবিষ্যতে জানবে। নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে।
6: সে কি তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো মনে হয়নি কখনো?
7: অবনীশ, অবনীশ,
6: কি
7: মানুষে মানুষে, জাতিতে জাতিতে, সৌহার্দ্যে আরামে বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষী সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তি নেই। ইকুয়েটারের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোত্থেকে? মঙ্গলয়েড আর এলিয়ানে যা মিল, বা নর্ডিক আর পলিনেশিয়ানে যা মিল, বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট আর অদৃষ্ট, এই তিনে মেলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে সেখানে মৈত্রীর বলি কোন কাজটি করতে পারে? ভালো কোন কাজ?
6: ভান্ডারকর, তুমি উত্তেজিত, আমার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি। এক্সাইটমেন্টে তুমি বসে থাকতেও পারলে না, দাঁড়িয়ে উঠলে। তাই তোমাকে কতগুলো কথা স্মরণ করিয়ে দিকে।
7: কি কথা?
6: আমি জানি তুমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছ, রবীন্দ্রনাথের জীবন দর্শন তোমাকে প্রভাবিত করেছিল।
7: হ্যাঁ, করেছিল।
6: আমি জানি বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন তুমি তা জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলে।
7: হ্যাঁ, করেছিলাম।
6: তুমি বলতে যে যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। বলতে এ আমার অধ্যাপক জীবনের সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই।
7: হ্যাঁ হ্যাঁ, বলতাম বলতাম।
6: আজ তুমি নেশা করেছ কিনা জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে পাচ্ছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই। আমার এখনো একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা, যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো পয়লা এপ্রিল নয়।
7: তোমাদের মতন লোকের সারা জীবনটাই হলো পয়লা এপ্রিল, কারণ তোমরা বোকা বোকা বনেই আছো। আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন, এখন আর নেই। আমার চোখ খুলে গেছে, আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
6: ভান্ডার কর,
7: সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
6: ভান্ডার কর,
7: আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, যে শক্তির কথা আমি বলছি অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে, তুমিও করবে। বিশ্বমৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে তাদের দিন ভুড়িয়ে এসেছে অবনীশ, তাদের দিন ভুড়িয়ে এসেছে।

0: রাজি।
1: আমরা থাকব, আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি। আমি চললাম।
2: হাতটা কাটলে তো ফণী মানুষের কাটা।

0: এ কি রক্ত!
1: অন্ধকার অন্ধকার, রক্তের রং তো লাল হয় কিন্তু এই যে সবুজ।
0: ভান্ডাকর ভান্ডাকর, যাও না, দাঁড়াও, বলে যাও তোমার রক্ত সবুজ কেন, লাল নয় কেন? ভান্ডাকর!

0: প্রিয় সম্পাদক, রামকান্ত ভক্তের চিঠি আমি পড়েছি আপনার পত্রিকায়, তাই আপনাকেই লিখলাম এই কাহিনী। যার কথা লিখলাম তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই। ভান্ডারকর চলে যাবার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম তা আমি জানি না। তারপর আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমার গাছপালার একটু আর বেঁচে নেই। শুধু তাই নয়, প্রাণের সঙ্গে তাদের সবুজ রঙটিও যেন কেশ শুষে নিয়েছে। যা রয়েছে সেটা পাঁশুটে ভস্মের রং।
1: আশ্চর্য, এ কি চিঠি লিখেছেন অবনীশবাবু? তার মতো একজন খ্যাতিমান ব্যক্তি।
2: কলিন উইলসনও খ্যাতিমান ব্যক্তি অমল। বেলজিয়ামের সাহিত্যিক সম্মেলনে যিনি গেছিলেন তিনিও খ্যাতিমান পুরুষ। একমাত্র ইনি জীবিত আছেন এবং নিখোঁজ হননি, হয়তো সবুজ মানুষদের গুপ্ত রহস্য জানতে পারেননি বলে। বাকি সবাই
1: তা আমাকে কি করতে বলেন স্যার?
2: স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, আমেরিকা, সুইডেন, মাইসোর, সব জায়গায় তুমি চাও, যত দিন যত মাস যত বছর লাগুক খোঁজ নিয়ে এসো।
1: যথাজ্ঞা।

0: তাই তুমি পৃথিবী ঘুরে এলে?
1: হ্যাঁ,
0: কি পেলে?
1: এভিডেন্সের পর এভিডেন্স। জানো ছন্দা, ছটা ঘটনায় সত্যি পেয়েছি, আরো অনেক ঘটনা। এডিটরকে ফাইল সাবমিট করবো আগামীকাল। শুধু খোঁজ পেলাম না অবনীশবাবু আর ডক্টর বোসের, দুই প্রতিভাধর। যে
0: এবার পাবে তাদের
1: কোথায়?
0: সামনে
1: ওটা তো পাহাড়, জমাট অন্ধকার।
0: এইবার আলো চলবে। সবুজ মানুষদের, অবনীশ বাবু আর ডক্টর বোসকে ওখানেই পাবে। ওদের ব্রেনটা যে দরকার আমাদের।
1: তো তোমাদের দরকার মানে কি? কি ঝন্ডা, তোমার তোমার গায়ের রং সবুজ সবুজ। ঝন্ডা ঝন্ডা ছেলে কালো। হায় ভগবান, তোমার চোখ পর্যন্ত সবুজ। ঝন্ডা না, তুমি ছন্দা নাও। হ্যাঁ ছন্দা নাও। বলো বলো তুমি কে? অমাবস্যা রাতে নির্জন শালবনে তুমি কে? তুমি কে? তুমি কে?
0: আমি তোমার ছন্দা। তুমি বড্ড বেশি জেনে ফেলেছিলে, তাই আমার উপর ভার পড়েছে। তোমাকেও
1: কি আমাকে আমাকে কি
0: তোমাকেও সবুজ মানুষে রূপান্তরিত কর। বৃথা চেষ্টা, পালাতে তুমি পারবে না। এক পাও নড়বার ক্ষমতা নেই তোমার। ওই দেখো, চুম্বক রশ্মি তোমাকে টেনে রেখে দিয়েছে। ওই দেখো, সবুজ রশ্মি তোমার কোষে কোষে পরিবর্তন আনছে। সবুজ সবুজ আদম, সবুজই পাঠানোর এক্সপেরিমেন্ট ব্যর্থ হওয়ার পর সাকসেসফুল হয়েছে এই পন্থাটা।

0: এই পৃথিবীরই উপাদানে তৈরি আমাদের দেহ কোষ, সেই কোষের আধারেই অধিষ্ঠিত হয়ে চলেছে সবুজ প্রাণ তোমার দেহেও। খাঁটি সবুজ মানুষ, সবুজে সবুজ হয়ে যাবে পৃথিবী।
1: প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী ও সত্যজিৎ রায়ের বারোয়ারি গল্প অবলম্বনে সবুজ মানুষ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ অদৃশ বর্ধন, অভিনয়াংশে অমল, গৌতম চক্রবর্তী, গ্রামবাসীগণ গণেশচন্দ্র শর্মা, সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য, গৌরী সেনগুপ্ত ও পরেশ ঘোষ, সাহিত্যিক প্রেমাংশু বসু, মিস্টার গিল সতীন্দ্র ভট্টাচার্য, রামকান্ত ভক্ত সতীনাথ মুখোপাধ্যায়, আগন্তুক সুভাষ বসু, তমাল দীপঙ্কর সেন, ডক্টর বোস অশোক মুখোপাধ্যায়, সেরকোভিচ দেবাশিস বসু, টিম মর্গান থাও নিখিল ভট্টাচার্য, ন্যান্সি পিকফোর্ড অরুন্ধতী সেন, ইন্সপেক্টর জোন্স দিলীপ ভট্টাচার্য, পুলিশ দেবনারায়ণ শর্মা, অবনীশ কুমার রায়, ভান্ডারকর শ্যামল সেন, ছন্দা শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদকের ভূমিকায় বিকাশ রায়, আবহ সুর অলোকনাথ দে, যন্ত্রসঙ্গীতের সহযোগী শিল্পীরা সমীর শীল, অনন্ত মণ্ডল, সুব্রত প্রামাণিক, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, অজিত ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নেপাল সাউ ও তপন কুমার দে, সম্পাদনা সমরেশ ঘোষ ও শুভ্র প্রকাশ দে, প্রযোজনা জগন্নাথ বসু।
2: নাটক সবুজ মানুষ এখানেই শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে সেতার বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত অসীম চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সৌমেন নন্দী। দেশ রাগে সেতার, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী।

দেশ রাগে সেতার বাজিয়ে শোনালেন পণ্ডিত অসীম চৌধুরী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুরাগ দত্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুরাগ দত্ত। এখন মীরার ভজন পরিবেশন করছেন শতভিশা মুখোপাধ্যায়।

এখন ছায়াছবির গান। প্রথম গানটি বিমল ঘোষের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে, গরিবের মেয়ে ছবি থেকে।

প্রণব রায়ের কথায়, রবীন চট্টোপাধ্যায়ের সুরে, এবারের গান কমললতা ছবি থেকে, শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: তুমুল কখন শুরু, কখন দিশে
1: নতুন জীবন ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন।

অনিন্দিতা ছবি থেকে এবারের গান কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন মুকুল দত্ত, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শৈলেন্দ্র সিংহ এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এবারের গান অজস্র ধন্যবাদ ছবি থেকে। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শ্যামল মিত্র।

হার মানা হার ছবি থেকে এবারের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, সপ্তপদী ছবির গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত।

সপ্তপদী ছবির এই গানটির সঙ্গে শেষ হল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

লোকগীতি শুনলেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রচলিত কথা ও সুরে লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।

প্রচলিত কথাও সুরে লোকগীতি শুনলেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী এবং চন্দ্রকোষ রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। রাগেশ্রী এবং চন্দ্রকোষ রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু।

0: শুনলেন রাগেশ্রী এবং চন্দ্রঘোষ রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
1: রং বিরঙ্গে ঝিলমিল সিতারো সে ইয়ে পর্দা জিসকে হটনে কি প্রতীক্ষা কর রহে হ্যায় আর তালিয়া বজা রহে হ্যায় ইয়াহাঁ পর জিতনে ভি শ্রদ্ধালু হ্যায় ভক্ত হ্যায় নৃত্য কর রহে হ্যায় আর জো ইয়াহাঁ পর ভক্ত লোক ভজন গা রহে থে অচানক উনকে ভজন গানে মে ঢোল ঝাঁঝ মজিরা মৃদঙ্গ আর ইয়ে পর্দা খুল চুকা হ্যায় প্রভু আপনে ভক্তোঁ কো দর্শন দে রহে হ্যায় আর ইয়াহাঁ পর এক রজত কমল হ্যায় যন্ত্র চালিত দম ধীরে ধীরে উসকে পঙ্খড়িয়াঁ খুলতি হুই ক্রমশঃ পঙ্খড়িয়াঁ খুল রহে হ্যায় আর ইয়ে লড্ডু গোপাল কে প্রথম দর্শন আম ভক্তোঁ কো সুলভ হো রহে হ্যায় অদ্ভুত দৃশ্য হ্যায় ইহি দৃশ্য এসা জো সবি আপনে নজরোঁ মে নেত্রোঁ বসা লেনা চাহতে হ্যায় ওয়াঁ পর জো দূসরে সেব আয়ে থে ও আরতি কর রহে হ্যায় আর ইসমে প্রথম কল সে ইয়াঁ পর পুষ্পোঁ কি বর্ষা হো রহি হ্যায় গুলাব কি পঙ্খড়িয়াঁ বরসাই যা রহি হ্যায় এসা প্রতীক হোতা হ্যায় কি ভক্ত হি নহি বল্কি ভগবান ভি স্বর্গ সে ইয়াঁ পর পুষ্প বর্ষা কর রহে হ্যায় অদ্ভুত দৃশ্য হ্যায় আর সুগন্ধিত দ্রব্য ভি ওয়াঁ পর বরসাই যা রহে হ্যায় গুলাব জল কি বর্ষা হো রহি হ্যায় পুরা বাতাবরণ সুগন্ধিত হো চুকা হ্যায় আর ঢোল ঝাঁঝ মজিরে মৃদঙ্গ শঙ্খ ইনকা সন্দেশ স্বর অদ্ভুত রোমাঞ্চ পেদা কর রহা হ্যায় ভক্ত কা এসা সমূহ আর শায়দ কহীঁ প্রতীক নহি হোতা হ্যায় আর ইয়াঁ পর জো লোক আপনে মোবাইল লেকর আয়ে বিশেষ জন হ্যায় সবই কে মোবাইল উপর উঠে হুয়ে হ্যায় আর ইয়াঁ কে দৃশ্য আপনে মিত্রোঁ কো আপনে পরিচিতোঁ কো আপনে পরিবারিজনোঁ কো আপনে মোহল্লে মে টোলে মে আপনে জনপদ মে ইয়াঁ কে দৃশ্য ওয়াঁ পর প্রদর্শিত কর রহে হ্যায় অদ্ভুত দৃশ্য হ্যায় আর ইসি দৃশ্য কো দেখনে কে লিয়ে লাখোঁ কি সংখ্যা মে শ্রদ্ধালু প্রতিবর্ষ ইয়াঁ পর পধারতে হ্যায় আর ইয়ে কমল জো রজত কমল থা উসকি পঙ্খড়িয়াঁ খুল চুকি হ্যায় ওয়াঁ পর চল বিক্রহ লড্ডু গোপাল কে বিরাজমান হ্যায় উনহোঁনে পীলে বস্ত্রোঁ সে আপনে আপ কা শৃঙ্গার কিয়া গিয়া হ্যায় আর ইয়াঁ পর জিতনে ভি শ্রদ্ধালু হ্যায় ওয়ে সব তালিয়াঁ বজা বজা কর উছল উছল কর নৃত্য কর রহে হ্যায় আর সবি কা প্রয়াস এই হ্যায় কি অধিক সে অধিক সময় তক লড্ডু গোপাল কো নিহার সকে লেকিন জো পিছে সে আনে ওয়ালে ভক্তোঁ কা প্রবাহ হ্যায় উনহে আপনে স্থান পর রুকনে নহি দে রহা হ্যায় আর ইস সময় আরতি হো রহি হ্যায় আর ইস আরতি কে বাদ ইয়াঁ পর লড্ডু গোপাল কো জো ইয়াঁ পর সেবায়েত হ্যায় বড়ে আদর কে সাথ সম্মান কে সাথ ভক্ত কি ভাব কে সাথ আপনে শীর্ষ পর রখকর বাহার ইয়াঁ পর এক মঞ্চ বনায়া গিয়া হ্যায় জহাঁ পর এক রজত স্বর্ণ মণ্ডিত এক কামধেন বিরাজিত কি গই হ্যায় জিনকে পৈদলোঁ সে নিকলি দুগ্ধধার সে প্রভু কা ইয়াঁ পর অভিষেক কিয়া যায়েগা আর ইস সময় জো আরতি ক্রম হ্যায় ওয়াঁ পর চল রহা হ্যায় আর ভক্ত লগাতার আকে আতে আ যা রহে হ্যায় আর ইয়াঁ পর ব্যবস্থা কি গই ধ্বনি বিস্তার কেন্দ্রোঁ সে কি জো ঢোল মঞ্জিরে শঙ্খ কি জো অদ্ভুত ধ্বনি হ্যায় পুরে জন্ম স্থান মে নই বল্কি জন্ম স্থান কে আসপাস জিতনা ক্ষেত্র সবই জগে পর ইয়াঁ পর ইয়ে দুনিয়া বিকর রহি হ্যায় আর জগে জগে ইয়াঁ পর বড়ি বড়ি স্ক্রিন লগাই গই হ্যায় জো ভক্ত জহাঁ ভি হ্যায় ইয়ে অদ্ভুত দৃশ্য দেখ পা রহে হ্যায় ইয়ে মথুরা নগরী জহাঁ পর দেবতা ভি আনে কে লিয়ে লালায়িত রহতে হ্যায় আজ তো অদ্ভুত দৃশ্য হ্যায় অচানক ভক্তজন উছল উছল নৃত্য কর রহে হ্যায় আর জিতনে বিশেষ জন হ্যায় উনহোঁনে আপনে ছোটে বচ্চোঁ কো আপনি গোদ মে উঠা রাখা হ্যায় ক্যোঁকি ये जो बच्चे हैं कहीं भीड़ में भगवान का ये अद्भुत दृश्य देखने से वंचित न रह सके कुछ यहाँ पर दृश्य आए कुछ ऐसे भी भक्तजन हैं जिन्होंने लड्डू गोपाल को एक पालने में टोकरे का रूप दिया उन पर लेकर आए हैं वो भी यहाँ पर दृश्य करा रहे हैं और जो कृष्ण के विविध रूप हैं जो राधे राधे का अभिवादन है चाहे गीता का पठन पाठन हो युद्ध भूमि में हो कृष्ण हमारे बीच अनेक रूपों में आते हैं और आइए चलते हैं देश दीपक मिश्र के साथ आगे के

এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 5ই সেপ্টেম্বর শনিবারের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, ফসলে মাকড়ের সমস্যা ও তার প্রতিকার নিয়ে বলবেন কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে থাকছে কথিকা, রক্তাল্পতা রুখতে পুষ্টি বলবেন শ্রীপর্ণা রায় বর্মন। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দেবারতী সোম। 8:00 জানা অজানা, মায়া সভ্যতায় বিজ্ঞানের চর্চা বিষয়ে বলবেন দীপঙ্কর বসু। এদিন শুনবেন কথিকার দ্বিতীয় পর্ব। 8:05 তুবড়ি থাকছে নাটিকা চেনা মানুষ, রচনা নিরূপ মিত্র, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 কীর্তন পরিবেশন করবেন পলাশ সরকার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন কল্যাণজিৎ দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 শিক্ষক দিবস উপলক্ষে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 10:15 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনা সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়। বেলা 12:00 বাংলার মুখ, 12:33 অতুল প্রসাদ রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গান। দুপুর 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, পেশা হিসেবে সাক্ষরতা বিষয়ে গুরুপদ সোরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু। 5:30 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান, পূর্ব মেদিনীপুরের তমলুকের পদুম্বাসান গ্রাম থেকে রেকর্ড করে আনা নানান অনুষ্ঠান। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি পরিবেশন করবেন পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। এরপর কথিকা, শিক্ষকতা, পেশা ও দায়িত্ব, সেকাল ও একাল বলবেন মঙ্গল মুর্মু। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন কার্তিক মুর্মু, আন্নাকালী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবরের পর শুনবেন কিষাণ বাণী। থাকছে জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মেঘলা সেনের সাক্ষাৎকার। 7:10 কৃষক ও তার পরিবার, দাঁত ও দাঁতের যত্ন বিষয়ে ডাক্তার অয়ন মজুমদারের সাক্ষাৎকার। 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনা নবনীতা রাহা। 9:00 নজরুলগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত। 9:15 আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। 9:30 মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, আলাপচারিতায় বামা প্রসাদ মুখোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়ভিনায়ালম বিদ্যান কালীপ্রসাদ বাবু। তারপর পাখোয়াজ বাজিয়ে শোনাবেন ভিত্তলে রাজপুরী। 11:00 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দেবারতী সোম। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা, প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত। খেয়াল পরিবেশন করবেন সুমতি মুক্তিকর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম। 6:35
ধারাবাহিক রামচরিতমানসের 224তম পর্ব, ছোট 45 ভক্তিগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা কিংসুক ঘোষ, 8:30 নজরুল গীতি শিল্পী মহুয়া ভট্টাচার্য, 8:45 আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, 9:10 রসধারা উপস্থাপনা দেবযানী রায়চৌধুরী, 10:15 অঞ্জুমান উপস্থাপনা শাহনাজ খাতুন, বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 11:25 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, বেলা 12:00 সুরভি উপস্থাপনা দেবযানী রায়চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

ভাবনা অমরনাথ ভট্টাচার্য। সন্ধে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 7:10 নজরুল গীতি মহুয়া ভট্টাচার্যের কণ্ঠে। 7:30 দর্পণ অনুষ্ঠানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন এক নজরে, নূপুর তেওয়ারির উপস্থাপনায় সাপ্তাহিকী। সামগ্রিক উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহা কাঁসা উপস্থাপনা সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 5 সেপ্টেম্বর শনিবারের অনুষ্ঠান সূচি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৮% এবং সর্বনিম্ন ৬৭%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:21 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।